ছাত্রজীবন এগুলো ভীষণ একটা বড় আমাদের সঙ্গী, আর সেই কারণেই আমাদের তখন বাস্তব বোধ, যুক্তিপূর্ণ বোধ এগুলো প্রচণ্ডভাবে তৈরি হতে থাকে। এবং হয়তো তখন আমরা স্টুডেন্ট লাইফের কথা বলছি, কথায় কথায় তর্কে জুড়ে যাই, কেন না যেটা শুনছি সেটা তো সত্যি, নিশ্চয়ই সত্যি, অস্বীকার করছি না, কিন্তু আমি যেটা বলছি সেটাও সত্যি, সেটাও শুনতে হবে। আর এই সময় থেকেই বোধ হয় আমাদের ওই শোনানোর একটা ইচ্ছে, শোনানোর একটা প্রতিযোগিতা ভেতরে ভেতরে চলতে থাকে, ভালো কিছু বললেই আমার বক্তব্যটাও জানাতে হবে। এটাই আসলে সত্যি সত্যি আমাদের একটু একটু করে ম্যাচুরিটি আসা, একটু একটু করে ভাবতে শেখা, ছোট থেকে বড় হওয়া এভাবেই হয়। যাই হোক, গল্পে আসি, এরপর কি হলো। এই দিন থেকে উনি একটা নতুন নিয়ম বা নিজের কাছে নতুন একটা সিদ্ধান্ত নিলেন যে না, আমি শুধু শেখাবো না, আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তাই সেদিন থেকে নতুন একটা নিয়ম তৈরি করলেন নিজের কাছে, যে কোনো সভায় বক্তব্য দেওয়ার আগে তিনি সবার কথা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, তিনি বুঝেছিলেন ভালো বক্তা হওয়ার প্রথম শর্ত হলো ভালো শ্রোতা হওয়া, কারণ মানুষকে না শুনে মানুষের জন্য কথা বলা যায় না। একদম একেবারে ঠিক কথা, কথা না শুনলে কথা কখনো তার জন্য কথা হয়ে ওঠে না। ভালো শ্রোতা না হলে ভালো বক্তা কোথাও কোথাও কিছু ফাঁক, কিছু গলতি থেকে যায়। আর এই যে গল্পটা, এই যে ঘটনাটা, এর মধ্যে থেকে এই যে অরিন্দম বাবু, তিনি এটা শিখলেন, তিনি একজন ভালো শ্রোতাও হয়ে উঠবেন। তাই তো আমরা এই গল্পটা থেকে এমন একটা জিনিস পেলাম যে একজন বক্তার শক্তি শুধু তার ভাষায় নয়, তার যুক্তিতে নয়, তার প্রকাশে নয়, তার শ্রবণ শক্তিতেও নিহিত হয়ে থাকে। যে শুনতে জানে সেই মানুষের হৃদয়ে পৌঁছতে পারে, পৌঁছতে শেখে আর পৌঁছতে জানে। তার কারণ প্রত্যেক শ্রোতার মধ্যেই থাকেন এক একজন বক্তা। সবাই কি গুড স্পিকার? কিন্তু অনেকেই আছেন, অনেক কিছু শুনতে শুনতে, অনেক বক্তব্য শুনতে শুনতে, অনেক দর্শন শুনতে শুনতে, তারও মধ্যে কিছু ভাবনা, কিছু প্রশ্ন, কিছু অভিব্যক্তি, সেগুলো তৈরি হয়। কিন্তু যিনি শ্রোতা বেশি বক্তা কম, তার সেই না বলা কথাগুলো যেন কখনোই আর বলাই হয়ে ওঠে না। আর যিনি বক্তা বেশি শ্রোতা কম, তার নিজের কথা ছেড়ে, নিজের বক্তব্য ছেড়ে অন্য কারোর কথা শোনার প্রয়োজনই হয়ে ওঠে না। আর শুরুতে যেটা বলছিলাম, এভাবেই যে ব্যালান্স হওয়া, এরকম বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে দিয়ে দেখবেন আমরাও যখন বাস্তব জীবনে চলি, অনেক কিছু ভাবি, অনেক কিছু করি, আর তার রিপারকাশন হিসেবে, রিয়াকশন হিসেবে অনেক কিছু ঘটে, যেটা সবসময় হয়তো মনোমতো নয় কিন্তু উচিত। আবার অন্য কারুর ক্ষেত্রে, মানে নিজের ক্ষেত্রে তো আমরা সবসময় একটু বায়াস থাকি, অন্য কারুর ক্ষেত্রে আমরা যখন বুঝি যে ঠিক এইটা বলা ঠিক হয়নি, ওইটা ভুললে আরও ভালো হতো, এটসেট্রা এটসেট্রা, আমরা কিন্তু এইখান থেকেও শিখি সেই ব্যালেন্স, কতটা বলবো, কতটা বলবো না, কতটা শুনবো, ইত্যাদি সব কিছু। আর এইভাবেই বক্তা এবং শ্রোতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। অ্যাকচুয়ালি আমাদের তো দুজনেই একসঙ্গে, আমাদের মানে মুখমণ্ডলের মধ্যে রয়েছে না,

ঠোঁট দুটো কেবল বলে চলে, কান দুটো শুনে চলে, যখন বলি আর শুনি সমান সমান তখনই হয় সঠিক ভারসাম্য। গল্প তো অবশ্যই এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো জানাবেন আমাদের, আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজ করে। রইলাম আপনার বার্তার অপেক্ষায়। 9903653992 এই নম্বরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ওগো মরমি, শুনছিলাম গানটি মৃণাল চক্রবর্তীর গলায়। আজকে কিছু কিছু গান শোনাচ্ছিলাম, অনেকদিন শোনাও হয় না। আর যেহেতু আজকে শোনবার কথা নিয়ে গান গল্প, তাই এই গানগুলো একটু শোনানোর চেষ্টা করলাম। জানি না আপনারা হয়তো মাঝে মাঝেই শুনেছেন, আমি অনেকদিন পরে শুনলাম। যাই হোক, একদম এবার আপনাদের কথা শোনার সময় এসে গিয়েছে। প্রথমে মেসেজগুলো পড়ে নিই, কেমন? প্রাণ পাখিয়া জুটল ডেকে হৃদয় কাননে, জানি রঙিন ফুলে ভরিয়ে দিলে প্রাণ সখা কে দানি। ভোরের এই ঘাসে ঘাসে ছন্দের আবেশ জাগে, নীরব কথা হৃদয়ে থাক রাগে অনুরাগে। কোনো এক পাখির ডাক আজ শুনব জানি, আবেশে ভরালে হৃদয়ে পারিজাত। তুমি যে মোহন দানি, তুমি যে মহান দানি। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘরিয়া থেকে। বাহ, খুব সুন্দর। পায়েল প্রত্যেকদিনই আমাদের একেবারে নিত্য বন্ধু, সুন্দর করে জানান মনের কথা, ছন্দে ছন্দে তো বটেই। ভালো লাগে, এটা খুব ভালো লাগে যে আপনারা গল্প শুনতে শুনতে কি সুন্দর ছন্দে বেঁধে ফেলেন নিজের মনের কথাটা। থ্যাংক ইউ, গুড মর্নিং পায়েল। এবার কি লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আমাদের আর এক নিত্য বন্ধু। শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানাই। ইন্দ্রাণী ম্যাম, আমরা চিরন্তনী শুনতে খুব খুব ভালোবাসি। বদলে সাল তারিখ দিন, চলছে আজব খেলা, চিরন্তনী হাত বাড়ালো মুঠো ফোনে গল্প গানের ভেলা। বাহ, জয় জগন্নাথ, জয় মা বিপত্তারিণী, সবাইকে ভালো রেখো, বিপদ থেকে রক্ষা করো, এই প্রার্থনা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এ কথা বলি বটে, কিন্তু মনের মধ্যে ওই প্রার্থনা চলেই, তাই না? খুব ভালো লাগলো, সুন্দর করে বলেছেন আপনার মনের কথা। সুপ্রভাত, জয় জগন্নাথ। সব জায়গায় কী সুন্দর রথের মেলা চলছে, সত্যি নস্টালজিয়া ছেলেবেলা আমাদের এই উৎসবের সঙ্গে এত অসাধারণভাবে মিশে থাকে। এই দেখুন, বলতে বলতে প্রায় আর একটা প্রোগ্রামের আর একটা গল্পের সূত্র বেরিয়ে এলো। এইভাবে আমাদের গল্প চলতেই থাকে, চলতেই থাকে। আর তাই তো প্রত্যেক শুক্র শনি রবি আপনাদের কাছে আমরা নানান রকমের গল্পের ভাণ্ডার নিয়ে বসি। নিশ্চয়ই ভালো লাগে, তাই না? মনের কথা জানান, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এবারে কে লিখছেন? গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, চিরন্তনীর কথা গান শোনার অপেক্ষায় আমি কান পেতে রই। ভালো বাগান বানানোর জন্য আগাছা পরিষ্কার করতে হয়, ঠিক। বেশ, লিখেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। কথাটা খুব সিম্বলিক, সত্যি তো বাস্তবিকভাবে বাগান বানানোর জন্য আগাছা পরিষ্কার করতেই হয়। আর এখন বর্ষায় জল পেয়ে সবাই বেশ বেড়ে উঠছে, গাছ এবং আগাছারা। আপনি আগাছা পরিষ্কার করে গাছকে বড় হওয়ার সুযোগ দিচ্ছেন। আর আমাদের জীবন দর্শনেও তো তাই, কত রকমের আগাছা, ভাবনার অতিরিক্ত যে সমস্ত ভাবনা, তারা দুর্ভাবনা হতে পারে, তারা অনেক বেশি অকারণ ভাবনা হতে পারে, কিন্তু তাদেরকে ফেলে দিয়ে সঠিক ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলি। খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ, গুড মর্নিং আপনাকেও। এবার কে লিখছেন? হাওড়া, সকল অপেক্ষার অবসান করে চলে এলাম, আজকের গান গল্প খুব ভালো লাগলো। আমি কি রঞ্জন লিখেছেন এরপরে যে কথাগুলো, না অনেকক্ষণ থেকে অনেক কিছু আর কি লেখাগুলো অদ্ভুত লাগছিল। আজলের গান গল্প খুব থালো জাগলো। তো যাই হোক, আমাদের এই অটো কারেকশানে এগুলো তো কারেকশান হয় না, নিজের মনের কথাটাই গণ্ডগোল হয়ে যায়। যাই হোক, এই সমস্ত পেরিয়েই আমাদের মনের কথা বলতে হয়। থ্যাংক ইউ রঞ্জন লেখার জন্য, জানানোর জন্য মনের কথা, ভালো লেগেছে, থ্যাংক ইউ। আপাতত মেসেজ সব পড়ে ফেললাম, এবার চলে যাব হোয়াটসঅ্যাপের কথায়। হোয়াটসঅ্যাপে অনেকে অনেকে বলেছেন, লিখেছেন, জানিয়েছেন, ঝটপট করে পড়তে শুরু করে দিই। আরে বাবা, ঝটপট পড়তে হবে সত্যি সত্যি, নাহলে একদম 5:02 থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন। শ্রবণ সাথীন্দ্রা নিঃসুপ্রভাত, নবয়ে প্রভাতের দিকে দিকে দেখি আলো আর আলো, এ সময় চিরন্তনীর গল্প গান শুনতে লাগে বেশ ভালো। বাহ, ছোট্ট করে ছন্দে ছন্দে লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এবার কি লিখছেন, সুপ্রভাত, চুপটি করে বসলাম গল্প শুনতে ও তার সাথে

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

এই জুলাই মাস জুড়ে শনিবার আর রবিবারের ভোরাইতে। আর আজ 18 তারিখ, 18ই জুলাই, শনিবারের ভোরাই নিয়ে আমি সমুক এসেছি তোমাদের দ্বার প্রান্তে। স্টুডিওর ঘড়ি বলছে এখন 6:04 হয়ে 44 সেকেন্ড, 7টা পর্যন্ত আছি তোমাদের বার্তা নিয়ে আমি সমুক। আর আজকে যার বার্তা দিয়ে শুরু করব আজকের ভোরাই, তিনি ডাক্তার সুবল দাস, দাঁতঘর ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন এই বার্তা। কথায় বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, তাই কোনো দুঃস্বপ্ন দেখলে মনে জাগে বেজায় ভয়। ঘুমের মধ্যে শূন্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া কিংবা ধরফড়িয়ে ওঠার সেই মুহূর্তগুলি রাতের মতো ভোরের আলোতেও আতঙ্ক ছড়ায়। হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো স্বপ্নের রেশ স্মৃতি থেকে সরে যায়। তবুও মজার স্বপ্নগুলোকে আমরা বাস্তবে মিলিয়ে এক কাব্যিক প্রেমে বুনে রাখার চেষ্টা করি। রাতের গহীন আকাশে তখন ভোরের আবছা আলো, ঘুমের ঘোরেই হঠাৎ হাতটা ছুঁয়েছিল চেনা কোনো হাত, দুজনে মিলে হেঁটে চলা কোন অচেনা গ্রামের মেঠো পথে। হঠাৎ করেই তন্দ্রা কেটে যায়, বিছানায় ধর ফড়িয়ে উঠি আমি, চোখ মেলে দেখি মুঠোয় সেই চেনা হাতটি নেই, আছে শুধুই শূন্যতা। মোবাইল স্ক্রিনে ভেসে আসে প্রিয়জনের মেসেজ, আর এভাবেই ভোরের স্বপ্ন আর বাস্তবের সীমানা একাকার হয়ে যায়। কিছু স্বপ্ন স্মৃতি থেকে গড়িয়ে গেলেও ভালোবাসা ঠিকই রয়ে যায় মনের মনি কোঠায়। স্মৃতির পাতা থেকে মুছে যাওয়া সেই স্বপ্নের রেশ বাস্তবে রূপ নেয় মায়াময় অনুভূতির ছোঁয়ায়। ঘুম আর বাস্তবের মেলবন্ধনে স্বপ্ন দেখার গল্পগুলোই রূপান্তরিত হয় জীবনের মধুময় কাব্য কবিতায়। পরিশেষে রবীন্দ্রনাথের কথায় বলতেই হয়, তুমি কি কে বলি ছবি। ডাক্তার সুবল দাস, নাঁতঘর ক্রান্তিহাট জলপাইগুড়ি।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সত্যি শুধু স্বপ্ন নিয়ে খেলা চলেছে না, খেলা নয়, বিষয় দিয়েছি আমরা ভোরের স্বপ্ন।

পুলক কুমার ত্রিপাঠী পাঠিয়েছেন বার্তা বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, এই বিশ্বাস বহুদিনের, বহু মানুষের মনের গভীরে গেঁথে থাকা এক অদ্ভুত বিশ্বাস। তাই ভোরের শেষ প্রহরে দেখা স্বপ্ন যেন হৃদয়ের গোপন কথাগুলোরই প্রতিধ্বনি। ভোরের আলো ফোটার আগে পৃথিবী যেমন নিস্তব্ধ থাকে, তেমনি মানুষের মনও তখন সবচেয়ে নির্মল। সেই নির্মলতার মাঝেই স্বপ্নেরা নীরবে এসে বসে। কখনো তারা নিয়ে আসে হারানো সুখের ছবি, কখনো অজানা ভবিষ্যতের ইঙ্গিত। মনে হয় অন্ধকার ভেদ করে আলোর মতোই সেই স্বপ্ন একদিন বাস্তবের মাটিতে পা রাখবে। ভোরের স্বপ্নে এক আশ্চর্য মাধুর্য আছে, সেখানে থাকে মায়ের স্নেহ, প্রিয়জনের মুখ অথবা জীবনের অপূর্ণ ইচ্ছের কোমল ছায়া। ঘুম ভাঙার পরও সেই স্বপ্নের রেশ অনেকক্ষণ মনে লেগে থাকে, যেন শিশির ভেজা ফুলের গায়ে সূর্যের প্রথম স্পর্শ। হয়তো সব ভোরের স্বপ্ন সত্যি হয় না, কিন্তু সত্যি হওয়ার বিশ্বাসটুকুই মানুষকে বাঁচিয়ে রাখে, কারণ স্বপ্নহীন জীবন মরুভূমির মতোই শুষ্ক। তাই ভোরের স্বপ্ন শুধু কল্পনা নয়, তা মানুষের আশা, ভালোবাসা আর আগামী দিনের আলোয় ভরা এক আগামীর প্রতীক্ষা। পুলক কুমার ত্রিপাঠী পাঠিয়েছেন এই বার্তা বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে।

এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 6:14 হয়ে 34 সেকেন্ড। আজ শনিবার 18 জুলাই, আর এই জুলাই মাস জুড়ে শনিবার আর রবিবারের ভোরের বিষয় আমরা রেখেছি ভোরের স্বপ্ন। আর সেই ভোরের স্বপ্ন নিয়ে, সেই সব বিষয় নিয়ে বা এই বিষয় নিয়ে আপনাদের বার্তা, তোমাদের বার্তা এসেছে আমাদের দপ্তরে, সেই সব বার্তা পড়ছি আমি সোমক আজ শনিবারের ভোরাইতে। থাকবো 7টা পর্যন্ত। আর এই মুহূর্তে বার্তা পেয়েছি অদিতি দে চ্যাটার্জি ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন সেই বার্তা, আর সেই বার্তাই পড়ব এই মুহূর্তে আমি সোমক। বিষয় ভোরের স্বপ্ন। সেদিন ভোরের স্বপ্নে দেখি একটি এমন দেশ, রূপ দেখে যার মন ভরে যায়, নেই দূষণের লেশ, স্বচ্ছ নদীর অমল জলে সাঁঝের বেলায় সূর্য ঢলে, জলের ফোঁটা টাপুর টুপুর, পাতায় পাতায় বৃষ্টি নুপুর, সবুজ ঘেরা ছায়ার মায়ায় কাটছিল দিন বেশ, গ্রীষ্মকালে নেই সেখানে উষ্ণায়নের জ্বালা, নরম রোদের পরম সুহাগ অঙ্গে মাখার পালা, শিশির ভেজা সবুজ ঘাসে রোদ ঝলমল শরৎ আসে, হেমন্তিকার পরশ লাগে পূব আকাশের অরুণ রাগে, বসন্তে ফুল রং বেরঙের সাজায় বরণ ডালা, নীল আকাশে মেঘের পালক ভাসছে 12 মাস, নেই যে কোথাও আবর্জনা ধোঁয়ার করাল গ্রাস, নেই সে দেশে নিত্য বিবাদ, নেই সে দেশে বিষের বিষাদ, বন সৃজনে ব্যস্ত সবাই, এমন দেশের দোষর তো নাই, মাটির পরে গালছে বিছায় কোমল সবুজ ঘাস, নেই সে দেশে যুদ্ধ বিভেদ দ্বন্দ্ব মতান্তর, সবাই রাজা সবাই প্রজা, নেই কোনো অন্তর, ভোরের স্বপ্ন সত্যি হলে সেই দেশেতেই যেতাম চলে, নতুন দিনের অরুণ রাগে স্বপ্ন আমার মর্মে জাগে, স্বপ্নে দেখা দেশের কথাই ভাবছি নিরন্তর। অসাধারণ এই বার্তা, ছন্দে ছন্দে লেখা, যথারীতি প্রত্যেক মাসের মতনই অদিতি দে চ্যাটার্জি পাঠিয়েছেন ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। 6:17, 7টা পর্যন্ত আছি আমি সোমক আজ শনিবারের ভোরাই নিয়ে FM রেইনবোতে।

দেবাশিস বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন পরের বার্তা, সাঁজিবাড়ি জ্ঞান দাস কাঁদড়া পূর্ব বর্ধমান থেকে। সেদিন ভোরের দিকে স্বপ্ন দেখলাম কোথাও যেন বেড়াতে গেছি। জায়গাটা ভারী সুন্দর, সুউচ্চ পাহাড়, সামনে নীল সমুদ্র, ঢেউগুলো আছড়ে পড়ছে পাহাড়ের পাদদেশে। হঠাৎই একটা ঢেউ এসে আমাকে সজোরে ধাক্কা দিতে ছিটকে পড়ে গেলাম। দেখি দিব্যি ঘরের মধ্যে শুয়ে রয়েছি। জায়গাটা ঠিক মনে করতে পারলাম না তখনই। সকালে উঠে স্বপ্নের কথা মনে পড়তে সব স্পষ্ট হয়ে গেল। বছর কয়েক আগে দেখা বিশাখাপত্তনমের রামকৃষ্ণ সৈকত, এমন কত যে স্বপ্ন দেখি প্রায় প্রতি রাতে, কি বলবো। ছোটবেলায় স্বপ্নের মধ্যে কারো সঙ্গে মারামারি করতে গিয়ে পাশে ঘুমন্ত ভাই বোনেদের যে কত কিলচর মেরেছি তার হিসেব নেই। একবার তো স্বপ্নের মধ্যে লাফ দিয়ে একেবারে খাটের নিচে কোমরে ব্যথা পেয়ে ভুগতে হয়েছিল বেশ কিছুদিন। তবে একটা স্বপ্নের কথা আমি ভুলব না কোনোদিন। পৌষের হিমবর্ষী রাত্রি, প্রচণ্ড ঠান্ডায় লেপ কাঁথা সব যেন জল। ভোরের দিকে ঘুমটা গাঢ় হতে স্বপ্ন দেখছি আমার বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। মস্ত একটা পুষ্পপাত্রে নৈবেদ্য সাজিয়ে মা বসে রয়েছে মৃন্ময়ী প্রতিমার সামনে। আমাকে বলছে, এখন যাস না কোথাও, সন্ধি পুজো শুরু হয়ে গেছে। বাসন পড়ার ঝনঝন শব্দে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ইঁদুরের উৎপাত হবে হয়তো। তবু উঠে গিয়ে পাশের ঘরে অসুস্থ মাকে দেখে এলাম। মা ঘুমোচ্ছে। ভোরাই এমন স্বপ্ন কেন দেখেছিলাম জানি না, তবে সেই দিনই কুয়াশার আপ ছায়ায় গোধূলির আলো মিলিয়ে আসতে মা পাড়ি দিল না ফেরার দেশে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় জানি না, জানি না এ কথার বাস্তবতা ঠিক কতটা। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁজিবাড়ি, জ্ঞান দাস কাঁদড়া, পূর্ব বর্ধমান।

শিশির দাস পাঠিয়েছেন বার্তা দেবীঝোড়া হাইস্কুল ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন বার্তা। রাতের গহীন আকাশে তখন ভোরের আবছা আলো, ঘুমের ঘোরেই ছুঁয়েছিলে হাত, লেগেছিল কত ভালো। মেঠো পথ ধরে হেঁটে চলা দূর অচেনা কোনো এক শহরে, তোমার ছোঁয়ার মোহময় রেশ মেখেছিলাম মোর অধরে। হঠাৎ করেই তন্দ্রা কাটল, বিছানায় উঠে বসি ধর পড়িয়ে। মুঠে ধরে থাকা হাতটি তোমার নিমেষে যেন কোথায় গেল হারিয়ে। চোখ মেলে দেখি শুধু শূন্যতা, আশেপাশে তুমি আর নাই। মোবাইল স্ক্রিনে তোমার মেসেজে তোমাকেই খুঁজে পাই। ভোরের স্বপ্ন সত্যি কি হয়, মনে জাগে বেজায় ভয় সংশয়। হায়, যদি কোনোদিন এই প্রেমময় মরিচিকার স্বপ্নসম হয়। ছুটতে ছুটতে উঠিয়া পড়িয়া কাঁদিয়ে শিউরে ওঠে হিয়া, তবু কত স্বপ্ন সুখের জাল বুনি তোমার নামটি নিয়া। ঘুমের মাঝেতে স্বপ্নে পেতে নেই তাতে কারো কোনো মানা, অন্তর আমার খোঁজে তোমার বাস্তব জীবনের ঠিকানা। কিন্তু স্বপ্ন যদি ঝরেও পড়ে, বাস্তব ভালোবাসা রয় গভীরে, অন্তরে ধরে রাখতে চাই তোমারে সারা জীবন ভরে। ঘুম আর এই জাগরণের মাঝে তুমি মোর প্রিয় কবিতা, আমার হৃদিপদ্ম বনে রয়েছে শুধু তোমারই আসন পাতা। শিশির দাস দেবীঝোড়া হাইস্কুল ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন এই বার্তা। আর জুলাই মাস জুড়ে আমরা বিষয় রেখেছি শনিবার আর রবিবারের ভোরের বিষয়, ভোরের স্বপ্ন।

ছায়া সামন্ত পাঠিয়েছেন বার্তা ধারসা জিআইপি কলোনি হাওড়া থেকে। স্বপ্ন তো সবসময় বিমূর্ত, এক আশ্চর্য বোধ। সারাদিনের খাটাখাটনির পর ক্লান্তিতে অবসন্ন শরীরটা যখন বিছানায় এলিয়ে পড়ে, তখন দু চোখের পাতা জড়িয়ে অদ্ভুতভাবে ঘুম আসে। আমি যে ঘুমিয়ে পড়েছি এই বোধটাই তখন আর থাকে না। তখন ঘুমের ঘোরে স্বপ্ন আসে, বাস্তবের যত ঘটনা ঘটায় সে দিনে রাতে অথবা ভোরের স্বপ্নই হোক না কেন। অনেকে ভেবে থাকেন ভোরের স্বপ্ন বোধহয় সত্যি হয়, কাকতালীয়ভাবে কখনো কখনো মিলেও যায়। স্বপ্ন হলো অবচেতনে মনের মধ্যে চলতে থাকা ভাবনা চিন্তার ছবি, মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া। ভোরে গাঢ় ঘুমে মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় হয়ে গল্প তৈরি করলে স্বপ্ন আসে। আমি ঘুমোতে যাই রাত দুপুরে, স্বপ্নও দেখি অবশ্যই ভোরে। গাঢ় ঘুম যখন শরীর মন গভীরভাবে আচ্ছন্ন করে তোলে, তখন স্বপ্নপথে পা টিপে টিপে আসে সেই ছোটবেলার বন্ধু মোনাকা। গল্পগুজব করে, কখনো সুখের কথায় খিলখিল করে হাসে, কখনো দুঃখের কথায় গলা ভারী তার। কখনো পাশাপাশি হাঁটছি হাত ধরাধরি করে, কখনো গা ঘেঁষা ঘেঁষি বসি, স্পর্শ অনুভব করি। সেই স্বপ্নের বিমূর্ততা কেমন চলমান হয়ে যায়, ঘুম ভাঙতেই অস্বস্তি, কেমন রহস্যময় মনে হয়। স্থিরভাবে তাকিয়ে থাকি খানিকক্ষণ, অনুভব করি সে তো অতীত। 2019 করোনা তার প্রাণ কেড়ে নিয়েছে, অথচ স্বপ্নে সে প্রাণ পায়, ফিরে ফিরে আসে, ভোরবেলাতে সময়ের গুপ্তচর রেখে যায় কিছু বিষাদ। আচ্ছা, একজন মৃত ব্যক্তির সঙ্গে বাস্তবে দেখা হওয়া সম্ভব, তাহলে ভোরের স্বপ্ন সত্যি হয় কেমন করে? ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া।

মঞ্জুশ্রী মণ্ডল পাঠিয়েছেন বার্তা, রামনগর তারকেশ্বর হুগলি থেকে। ঘুমের সময় আমাদের মস্তিষ্কে যে মানসিক ও সংবেদনশীল চিত্র তৈরি হয় তাকেই বলে স্বপ্ন। বিজ্ঞানীদের মতে মূলত সারা দিনের অভিজ্ঞতা ও স্মৃতি সুসংগঠিত করে আবেগ প্রক্রিয়াকরণ এবং মস্তিষ্কের স্নায়বিক সংযোগ শক্তিশালী করতে স্বপ্ন আসে। স্বপ্ন আসার প্রধান কারণ হল ঘুমের সময় মস্তিষ্ক আমাদের দিনের নতুন অভিজ্ঞতা ও স্মৃতিগুলোকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তরিত করে, ফলে বিভিন্ন চিন্তা ও দৃশ্য অবচেতন মনে ভেসে ওঠে। অনেক সময় কঠিন মানসিক কষ্টের বিষয়গুলো মস্তিষ্ক স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে ও সমাধান খোঁজার চেষ্টা করে। দুপুরে ঘুমুলে ঘুম ভালো হয় না, এই সময় স্বপ্ন আসে। সুপ্ত ইচ্ছে ও আকাঙ্ক্ষা থাকলে মনোবিজ্ঞানীদের মতে মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা বিভিন্ন ইচ্ছে, ভয় ও আশা স্বপ্নের মাধ্যমে প্রতীকী রূপে প্রতিফলিত হয়। অনেকেই বলেন ভোরের স্বপ্ন সত্যি হয়, আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা ভাবি, দেখি, স্মৃতিচারণ করি সেটাকেই স্বপ্নে দেখি, সেটা কখনো সত্যি হতে দেখিনি। মাঝরাতের হোক বা ভোরের, সকল স্বপ্নই অতিরিক্ত চিন্তা বা পুনরাবৃত্তির ফসল, বলছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর তারকেশ্বর হুগলি থেকে।

মুকুল সর্দার পরের বার্তা পাঠিয়েছেন তিলডাঙ্গা কাছাড়িপাড়া দাকুপ খুলনা বাংলাদেশ থেকে। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, এই সুরে ভোরের শান্ত আকাশ যেন অদৃশ্য বীণার তারে বেজে ওঠে। হঠাৎ ঘুম ভাঙা প্রহরে বুকের ভেতর কাঁপন জাগে, এই যে স্বপ্নের রেশ, তবে কি তারই কোনো গোপন সত্য লুকিয়ে আছে জীবনের অন্তরালে? রজনীর অন্তিম লগ্নে যখন অন্ধকার আলোর কাছে ধীরে ধীরে আত্মসমর্পণ করে, ঠিক তখনই ভোরের স্বপ্ন তার নীরব পাখা মেলে ধরে। তাই দুঃস্বপ্নের ছায়া মনে অকারণ শঙ্কা জাগায়, আর মধুর স্বপ্ন রেখে যায় এক অপার স্নিগ্ধতার স্পর্শ, যা দীর্ঘক্ষণ অনুরণিত হয় হৃদয়ের প্রতিটি কোণে। এই স্বপ্নে মিশে থাকে অপূর্ণতার আরতি, আশার আলোকরেখা আর অব্যক্ত ভালোবাসার মৃদু কম্পন। ভোরের আলো খোলা জানালায় উঁকি দেয়, কিন্তু স্বপ্নের সেই মায়া সহজে বিলীন হয় না। সব স্বপ্নই ভোরের আলোয় সত্য হয়ে ওঠে না, তবু প্রতিটি ভোর আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন দেখাই জীবন, আর সেই স্বপ্নই একদিন বাস্তবের দুয়ার খুলে দেয়। ভোরের স্বপ্ন কেবল কল্পনা নয়, সে তো জীবনের অন্তরাল থেকে ভেসে আসা এক নিঃশব্দ প্রতিশ্রুতি। ভোরের স্বপ্ন আমাদের শেখায় শঙ্কার আঁধার পেরিয়ে আসার আলো এগিয়ে চলতে। স্বপ্ন আছে বলেই জীবন এত স্বপ্নিল, এত মধুময়। রঙিন শাড়ির আঁচল ভরে যে ফুল তুলে নিয়ে এসেছিল, ভোরের স্বপ্নে সে চুপি চুপি বলে গেছে, মোর ঘুমো ঘোরে এলে মনোহর নম নম। মুকুল সর্দার, তিলডাঙ্গা কাছাড়িপাড়া দাকুপ খুলনা বাংলাদেশ।

আজকের ভোরের শেষ বার্তা পড়ব। বার্তা পাঠিয়েছেন সবিতা পাত্র, নিউ টাউন, কলকাতা থেকে। এই মাসের বিষয় শুনে মনে পড়ে গেল স্কুল জীবনে দেখা ভোরের এক দুঃস্বপ্নের কথা। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। ছোটবেলা থেকেই আমি অঙ্কে ভীষণ কাঁচা, তবে বাড়িতে উত্তম মধ্যম বকুনি খেয়ে অনেক অনুশীলনের ফলে অঙ্কে উন্নতি করতে আরম্ভ করেছিলাম। ইউনিট টেস্টগুলোতে মোটামুটি মার্কস পেতাম। বাৎসরিক পরীক্ষার সময়ও অঙ্ক পরীক্ষা বেশ ভালোই দিয়েছিলাম ঠিকই, কিন্তু মনে একটা ভয় ছিল পাশ করতে পারবো তো, কারণ অঙ্কে সাধারণ জিনিসও আমি ভুল করে ফেলি। রেজাল্ট বেরোনোর ঠিক আগের দিন ভোরবেলায় স্বপ্ন দেখলাম অঙ্কে ফেল করেছি আর মা দাদা খুব বকাবকি করছে, আমি কাঁদছি। মা ডেকে বলল, কি হলো, কাঁদছিস কেন, কোনো স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন বলতো? ভোরের স্বপ্ন সত্যি হয় কিন্তু। মায়ের কথা শুনে ভয়ে চুপ করে থাকলাম, মনে মনে প্রার্থনা করলাম স্বপ্ন যেন মিথ্যে হয় ঠাকুর। তারপর রেজাল্ট বেরোনোর দিন যথাসময়ে রিপোর্ট কার্ড হাতে নিয়ে অঙ্কের মার্কস দেখে আনন্দে বাড়িতে এলাম। মা আর দাদাকে সেদিনের স্বপ্নের কথা বললাম। দাদা মুচকি হেসে বলল, স্বপ্ন হলো সারাদিনের চিন্তা বা অবচেতন মনের প্রতিচ্ছবি মাত্র, আর বিজ্ঞান বলে স্বপ্নের ভবিষ্যৎ বলার কোনো ভিত্তি নেই। কাজেই স্বপ্ন যখনই দেখিস না কেন, ভয় পাবার কিচ্ছু নেই। সবিতা পাত্র, নিউ টাউন, কলকাতা। আর এই বার্তা দিয়েই শেষ করলাম আজকের ভোরাই। শনিবার 18 জুলাইয়ের ভোরাই, বিষয় ভোরের স্বপ্ন। সঙ্গে ছিলাম আমি সমক, তবে কোথাও যেও না কিন্তু, 10টা পর্যন্ত থাকবো। নমস্কার কলকাতা নিয়ে FM রেইনবোতে।

0: মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রার সূচনা করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড ও হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গতরাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19-25 তারিখ পর্যন্ত মলডোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটির বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 12:30 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য 1975 সালে তাকে নাইটহুড বা স্যার উপাধিতে ভূষিত করা হয়। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:10 হয়ে 19 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে, আমি সমক আছি 10টা পর্যন্ত শনিবারের নমস্কার কলকাতাতে। আর আজ বিশেষ দুটো দিন, আজ ওয়ার্ল্ড লিসনিং ডে, পাশাপাশি আজ নেলসন ম্যান্ডেলা ডে বা নেলসন ম্যান্ডেলা দিবস। কাকে মনে করে আজকের দিন আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর একই সাথে আজকে শোনারও দিন, তাই শোনাবো তোমাকে 10টা পর্যন্ত ভালো ভালো বাছাই করা কিছু গান। আর সঙ্গে থেকো তুমিও, তোমাদের কথাও শুনবো শনিবারের নমস্কার কলকাতায়। আমি সোমক। আর আজকে যার দিন, যাকে ভেবে আজকের দিন, সেই নেলসন ম্যান্ডেলা ডে, সেই নেলসন ম্যান্ডেলার একটা কথা আজকের ভাবনায় শেয়ার করব তোমাদের সাথে। নেলসন ম্যান্ডেলা খুব সুন্দর একটা কথা বলেছিলেন, বলেছিলেন প্রত্যেকেই তাদের পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং সাফল্য অর্জন করতে পারে যদি তারা নিজেদের কাজের প্রতি নিবেদিত প্রাণ ও অনুরাগী হয়। আমরা প্রত্যেকে যেই কাজ করি না কেন, সেই কাজ করার মাঝে কোনো না কোনো বাধা আসে, বিভিন্ন পরিস্থিতি আসে যেগুলোকে কাটিয়ে আমাদের সাফল্য অর্জন করতে হতে পারে বা করতে হয় অনেক সময়। আর সেই কাজে তখনই আমরা সফল হই, সব বাধা পেরিয়ে যাই, যদি সেই কাজের প্রতি আমাদের ডেডিকেশন থাকে, মন প্রাণ ঢেলে দিয়ে যদি আমরা সেই কাজটা করি, তাহলে যত বাধাই আসুক না কেন সেই কাজে আমরা সফল হবই, সেই কাজ একদিন না একদিন সফল হবেই হবে। তাই কাজের প্রতি আমাদের নিবেদিত প্রাণ আর অনুরাগী হতে হবে, এই বার্তা দিয়ে গিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। তিনি নেই আজ এই পৃথিবীতে, কিন্তু তার বার্তা আজও আমাদের ভাবায়, আজও আমাদের ভাবাবে, কারণ আজ নেলসন ম্যান্ডেলা ডে বা নেলসন ম্যান্ডেলা দিবস। আর শোনারও দিন আজ, কারণ ওয়ার্ল্ড লিসনিং ডে আজ 18 জুলাই শনিবার। নমস্কার কলকাতায় আছি আমি সোমক, FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি,
2: গান মিলান্তি।
3: বলতে না বলতেই তোমাদের মেসেজ এসেছে, তোমাদের রিকোয়েস্ট এসেছে, আর এই আওয়ারের গান মিলান্তির গান রিকোয়েস্ট পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। শুনতে চেয়েছেন দ্য বং কানেকশন মুভির গান, কিন্তু যে গান শুনতে চেয়েছেন সেটি আমাদের সংগ্রহে নেই, তাই সেম ফিল্ম দ্য বং কানেকশনের আরও একটা গান এই মুহূর্তে আপনার অনুরোধে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছেন। যারা যারা আপনার পছন্দের গান শুনতে চান গান মিলান্তিতে, তোমাদের পছন্দের গান শুনতে চাও গান মিলান্তিতে, হ্যাশট্যাগ GM লিখে তোমার পছন্দের গানের লাইনটা ঠিকঠাক করে লিখে, শিল্পীর নাম লিখে, যদি ফিল্ম সং হয় ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করে অথবা টেক্সট মেসেজ করে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: যদি কোনো দেশকে একটা নৌকো ভাবি, তাহলে সেই নৌকো চালানোর জন্য বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন এমন মাঝির দরকার হয়, এমন পরিচালকের দরকার হয়, এমন একজন নেতার দরকার হয় যাকে দেখে শুধুমাত্র তার নিজের দেশ শিক্ষা পায় না, শিক্ষা পায় সারা বিশ্ব। এমনই একজন মহান ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা। তাঁকে মনে করে আজকের দিন নেলসন ম্যান্ডেলা দিবস বা নেলসন ম্যান্ডেলা ডে। 18 জুলাই আজকের দিন নেলসন ম্যান্ডেলার জন্মদিনে পালিত হয় নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস, যা ম্যান্ডেলা দিবস নামেও পরিচিত। ম্যান্ডেলা দিবসের উদ্দেশ্য হল মানবতার সেবায় নিবেদিত প্রাণ ম্যান্ডেলাকে বা নেলসন ম্যান্ডেলাকে সম্মান জানানো এবং নেলসন ম্যান্ডেলার উদাহরণ অনুসরণ করে বিশ্বকে আরও ভালোভাবে পরিবর্তনে সাহায্য করতে ব্যক্তিদের অনুপ্রাণিত করা। রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে 2009 সালের নভেম্বর মাসে এই দিনটির কথা ঘোষণা করে এবং 2010 সালের 18 জুলাই প্রথম এই দিনটি উদযাপিত হয়। ম্যান্ডেলা দিবস জনগণকে তাঁদের 67 মিনিটস অন্যদের সেবায় ব্যয় করার জন্য উৎসাহিত করে, কারণ নেলসন ম্যান্ডেলা জনসেবায় নিবেদিত করেছেন নিজের জীবনের মূল্যবান সুদীর্ঘ 67 বছর। ভাবা যায়, এমনই একজন নেতা তো চায় সব দেশ, যে মানুষটি 67 বছর দেশের জন্য নিবেদন করেছিলেন, নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গিয়েছিলেন, সেই মানুষটি থেকে, সেই মানুষটির জীবন থেকে, তার কাজ থেকে আমরাও শিক্ষা নিচ্ছি। আর তার জন্য আজকের দিন 67 মিনিট মাত্র, 67 বছর নয়, 67 মিনিট অন্যদের সেবায় যদি ব্যয় করতে পারি আমরা, তাহলেই প্রকৃত অর্থে নেলসন ম্যান্ডেলা দিবস বা নেলসন ম্যান্ডেলা ডে এই দিনটি পালনের সার্থকতা হবে। স্টুডিওর ঘুরি বলছে 7:24 হয়ে 24 সেকেন্ড। আমি সৌমক আছি শনিবারের নমস্কার কলকাতায়। আর আপাতত তোমাদের কানে থাক প্লেব্যাক সং।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আটটার মধ্যে যদি গান মিলন্তির মেসেজ না পাঠানো হয় তাহলে কি ভালো হয়? আসলে আটটার মধ্যে তোমাদের মেসেজ চাইছি একটাই কারণে, কারণ দেখো আটটার পরে তোমরা যে হোয়াটসঅ্যাপ টপিকটা দেবো সেই ব্যাপারে মেসেজ পাঠাবে সেম নাম্বারে 9903653992। তাই বলছি তোমার পছন্দের গান যদি শুনতে চাও তাহলে সেই গানের রিকোয়েস্ট পাঠাও 9903653992। তিন ঘন্টায় তিন তিনটে গান শোনাবো, সাতটা থেকে আটটার ঘরের গান অলরেডি শুনিয়ে দিয়েছি, আটটা থেকে নটা, নটা থেকে দশটা পরের স্লটের গানের রিকোয়েস্ট পেয়ে গেছি, কে পাঠিয়েছে কোন গান সেটা পরে বলবো। আরও একটা গানের স্লট এখনও রয়েছে, তুমি তোমার পছন্দের গান যদি শুনতে চাও সেটা নাইনটিজের গান হলে বেটার, সেই গানের রিকোয়েস্ট তুমি পাঠাও, হ্যাশট্যাগ GM লেখো, টাইপ করে তোমার পছন্দের গানের লাইনটা লেখো, শিল্পীর নাম লেখো, যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নামটা লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে। আমি সোমক আছি, দশটা পর্যন্ত শনিবারের নমস্কার।

0: কলকাতাতে নমস্কার। কলকাতা 10টা পর্যন্ত থাকে, 7 দিনই, সপ্তাহের 7 দিনই, আর এই মুহূর্তে ঠিক 7:30টার ঘর পেরিয়ে এসেছি। আর ফ্ল্যাশব্যাক টিউনের পর আপাতত নিউ টিউন, তোমাদের গানের রিকোয়েস্ট কিন্তু আসতে থাকুক গান মিলান্তিতে। আমি সৌমক রইলাম শনিবারের নমস্কার কলকাতাতে।
1: FM Rainbow তে Rainbow New Tune।

0: সুপার বার্থডে।
1: কত কিছু যেন মেনে নিতে হয়, কত কিছু যেমন মেনে নিতে হয়, ঠিক তেমনিভাবে এই মুহূর্তে যাদের যাদের আজ জন্মদিন, যেসব বিখ্যাত মানুষদের জন্মদিন আজ, তাদের জন্মদিনের কথা বলে দিতে হয়। দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে বিহারের ভাগলপুরে 1861 সালের 18 জুলাই। প্রখ্যাত কবি, লেখক, চলচ্চিত্র সমালোচক বিষ্ণু দে, তাঁর জন্ম হয়েছিল আমাদের এই কলকাতা শহরে 1909 সালের 18 জুলাই। বিখ্যাত গজল গায়ক মেহেদি হাসান, তাঁরও জন্ম হয়েছিল রাজস্থানের লুনা শহরে 1927 সালের 18 জুলাই তারিখে। বিশিষ্ট অভিনেতা ও শিক্ষাবিদ এন বিশ্বনাথন, তাঁর জন্ম হয়েছিল ভেলোর শহরে 1929 সালের 18 জুলাই। বলিউড সিঙ্গার সুখবিন্দর সিং, তাঁরও আজকের দিনে জন্ম হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে 1971 সালে। অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা চোপড়ার কিন্তু আজ জন্মদিন, বিহারের জামশেদপুরে তাঁর জন্ম হয়েছিল 1982 সালের 18 জুলাই। আরও এক অসাধারণ অ্যাক্ট্রেস, দুর্দান্ত অভিনয়, ভূমি পেডনেকার, তাঁরও আজকের দিনেই জন্ম, মুম্বাই শহরে 1989 সালের 18 জুলাই। ক্রিকেটার স্মৃতি মন্ধানা, তাঁর আজ জন্মদিন, মুম্বাই শহরে 1996 সালের 18 জুলাই। আরও এক ক্রিকেটার, তাঁরও কিন্তু আজ জন্মদিন, ঈশান কিশান, বিহারের পাটনা শহরে 1998 সালের 18 জুলাই। আর সবশেষে বলবো, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজ। সাউথ আফ্রিকাতে তাঁর জন্ম হয়েছিল 1918 সালের 18 জুলাই। আর সেই কথা মাথায় রেখে তাঁর জন্মদিনকে স্মরণ করে আজকের দিনটি পালিত হয় নেলসন ম্যান্ডেলা ডে বা নেলসন ম্যান্ডেলা দিবস হিসেবে। আরও একবার জানিয়ে দিই আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলির জন্মদিন আজ। আজ জন্মদিন প্রখ্যাত কবি, লেখক, চলচ্চিত্র সমালোচক বিষ্ণু দের। বিখ্যাত গজল গায়ক মেহেদি হাসানের আজ জন্মদিন। বিশিষ্ট অভিনেতা ও শিক্ষাবিদ এন বিশ্বনাথন, তাঁর জন্মদিন আজ। বলিউড সিঙ্গার সুখবিন্দর সিং, তাঁর জন্মদিন আজকের দিনে। এছাড়া অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা চোপড়া এবং ভূমি পেডনেকার, এই দুজনের আজকের দিনেই জন্ম হয়েছিল। দুই ক্রিকেটার স্মৃতি মন্ধানা আর ঈশান কিশানের আজ জন্মদিন। আর আজ জন্মদিন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার। আর তোমার যদি আজকের দিনেই জন্ম হয়ে থাকে এই বিশেষ দিনে, তাহলে তোমাকেও জানাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন আজ। খুব ভালো কাটুক আজকের দিনটা, খুব ভালো করে সকলের সাথে কাটাও, প্রচুর খাওয়া দাওয়া করো তবে মেপে, আর অবশ্যই সারাটা দিন থাকো আনন্দে, শুধুমাত্র সারাটা দিন নয়, সারা জীবন আনন্দে বাঁচো। 7:38 হয়ে 52 সেকেন্ড, আপাতত 3-3 গান এই মুহূর্তে, এই আওয়ারে, লাস্ট আওয়ারে, মানে 9 থেকে 10 ঘরে আরও 3-3 গান ব্যাক টু ব্যাক শোনাবো। আর যেহেতু আজ প্রিয়াঙ্কা চোপড়ার, ভূমি পেডনেকারের জন্মদিন, তাই এই দুজন মহান অ্যাক্ট্রেস, এই দুজন শিল্পীর বিভিন্ন ফিল্মের গান এবং প্রিয়াঙ্কা চোপড়ার নিজের কণ্ঠের গান শোনাবো। 6-6 গান বেছে রেখেছি এই দুই শিল্পীকে মাথায় রেখে আজকের শনিবারের নমস্কার কলকাতায়। আমি সোমক।
0: FM রেনবোতে 3-1-3

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সাতটা বেজে বাহান্ন, আটটা বাজতে আরো আট মিনিট বাকি। আমি সুমক তোমাকে দেব না কিন্তু ফাঁকি, কারণ 9903653992 তে তোমরা এবার মেসেজ পাঠাতে পারবে, কারণ গান মিলান্তির গানের রিকোয়েস্ট পেয়ে গেছি। তাই গান মিলান্তির গানের রিকোয়েস্ট আর পাঠিও না, আরও দুটো গানের রিকোয়েস্ট নেওয়ার কথা ছিল, একটা পেয়ে গিয়েছিলাম, আরও একটা গানের রিকোয়েস্টের জন্য বলেছিলাম, তোমরা পাঠিয়ে দিয়েছো সেই গানের রিকোয়েস্ট 9903653992। তাই আটটার আগে যেহেতু তিন তিনটে গানের রিকোয়েস্ট পেয়ে গেছি, একটা গান বাজিয়ে দিয়েছি, আরও দুটো গান বাজানোর জন্য ওয়েট করছি, তাই ভাবলাম আজকে তোমাদের হোয়াটসঅ্যাপ টপিকটা দিয়েই দিই। দেখো, রবি ঠাকুরের গানেই তো বলা আছে, ভালো মানুষ নই রে মোড়া, ভালো মানুষ নই। কিন্তু সত্যি ভালো মানুষ বলতে ঠিক কাকে বুঝি আমরা, মানে ভালো মানুষের সংজ্ঞাটা ঠিক কী? এক একজনের কাছে এক এক রকম সংজ্ঞা ভালো মানুষের, কিন্তু তোমার কাছে ভালো মানুষের সংজ্ঞাটা ঠিক কী? ভালো মানুষ বলতে ঠিক কী বোঝো তুমি, বা কেমন ধরনের মানুষকে তুমি ভালো মানুষ বলবে? তোমার কাছে ভালো মানুষের কোন গুণগুলো থাকাটা আবশ্যিক বলে মনে হয় জানাও আমাকে 9903653992 এই নাম্বারে। আজ তোমাদের জন্য যে বিষয়টা রেখেছি সেটা আরও একবার বলে দিই, কারণ তুমি হতে পারে মিস করে গেছো। দেখো, রবি ঠাকুরের গানেই বলা আছে, ভালো মানুষ নই রে মোড়া, ভালো মানুষ নই। কিন্তু সত্যি ভালো মানুষ বলতে ঠিক কাকে বুঝি আমরা, বা কাদের বুঝি আমরা, মানে ভালো মানুষের সংজ্ঞাটা ঠিক কী? এক একজনের কাছে এক এক রকম সংজ্ঞা ভালো মানুষের, কিন্তু তোমার কাছে ভালো মানুষের সংজ্ঞাটা ঠিক কী সেটাই জানাবে আজ। মানে ভালো মানুষ বলতে ঠিক কী বোঝো তুমি, কোন মানুষকে তুমি ভালো মানুষ বলবে, বা কোন ধরনের মানুষকে ভালো মানুষ বলবে, বা তোমার কাছে ভালো মানুষের কোন গুণগুলো থাকাটা আবশ্যিক বলে মনে হয় জানাও আমাকে 9903653992 ইজ দ্য নাম্বার। 9903659992 হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, অথবা করতে পারো টেক্সট মেসেজ, সেম নাম্বার। তবে যারা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবে প্লিজ টেক্সট মেসেজ করো না, যারা টেক্সট মেসেজ পাঠাবে তারা হোয়াটসঅ্যাপ মেসেজ করো না, আর একই মেসেজ প্লিজ দুবার করে পাঠিও না। তোমাদের মেসেজ আমাদের কাছে আসলে বা আমার কাছে আসলে নিশ্চয়ই সময় থাকলে সব মেসেজ পড়ে দেব শনিবারের নমস্কার কলকাতায়। আমি তোমাদের বন্ধু সুমক, আর দশটা পর্যন্ত আছি তো তোমাদের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। আজ ওয়ার্ল্ড লিসনিং ডেতে ভালো করে শোনো FM রেইনবোর নমস্কার কলকাতা, সাথে রয়েছি আমি সুমক। আর তোমাদের কথা শোনার জন্য, তোমাদের কথা অন্যদের শোনানোর জন্য যে নাম্বারটা আছে আমাদের রেগুলার বেসিসে, যে নাম্বারটা আমরা ইউজ করি, দ্যাট ইজ 9903653992।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম নির্মল প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন, যোগ দেবেন প্রহরী সম্মেলনেও। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এস্তোনিয়ার তালিনে এদেশের বিদেশমন্ত্রী

0: মার্গুস সাকনার সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। উভয় নেতার মধ্যে ভারত এস্তোনিয়া বাণিজ্য বিনিয়োগ সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহায়তা আরও দৃঢ় করতে আলোচনা হয়। ভারত এস্তোনিয়া বাণিজ্য ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী গোয়েল এস্তোনিয়ার বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আর যৌথভাবে পুনাতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। এই সড়ক প্রকল্পগুলি রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এবং যানজট কমবে, পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। চার দিনের ভারত সফরে জাঞ্জিবারের প্রেসিডেন্ট ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেন আলী মৌইনি আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছবেন। আগামীকাল তিনি উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা। মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত পাঁচজনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আপডেটেড লজিক সার্কিট সহ নৈহাটি সেন্ট্রাল E1 ও E1 হাট স্থাপনের উদ্দেশ্যে আজ রাত 12টা থেকে আগামীকাল রবিবার ভোর 4টে পর্যন্ত 4 ঘন্টার নন ইন্টারলকিং কাজ চলবে। এই কারণে আজ একাধিক ট্রেন বাতিল থাকবে। হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে মহাদেবের মাথায় জল ঢালতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 12:30টায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
4: 8:03 হয়ে 25 সেকেন্ড, সেকেন্ড আওয়ারে ঢুকে পড়লাম উইথ গান মিলান্তি। গানের রিকোয়েস্ট দেবায়ন ব্যানার্জির কণ্ঠে এই গান শুনতে চেয়েছো সৌভিক ফ্রম ঢাকুরিয়া, তোমার জন্য এবং বাকি সবাই আজ শোনো ওয়ার্ল্ড লিসনিং ডেতে। বেশ কিছু ভালো ভালো গান সাজিয়ে রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর যে গানের রিকোয়েস্ট পাঠিয়েছো সৌভিক, দ্যাট ইজ অলসো গুড ফর ইয়ার্স।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: ভালো মানুষ চেনার চেষ্টা করছি আজকের নমস্কার কলকাতায়। আর তোমাদের বলেছি যে ভালো মানুষের সংজ্ঞা ঠিক কী হতে পারে, বা তোমার চোখে ভালো মানুষ কে, বা ভালো মানুষ হওয়ার জন্য কোন গুণগুলো দরকার। গুড মর্নিং সমক। আমার মতে ভালো মানুষ সেই যে নির্লোভ আর অপরের দুঃখে সমব্যথী হয় ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাথে থাকে। আচ্ছা, এসে টি লিখেছেন তো, তাই সাথে ঠিক বুঝতে পারছিলাম না, সাথে থাকে। শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে মেসেজ করেছেন। আর পরের মেসেজ, আমি অনেক সামন্ত, অনেক সামন্ত লিখেছেন। আবার অনেক সামন্ত যদি কারুর নাম হতে পারে, আমি জানি না অনেক কারুর নাম হয় কি না। গুড মর্নিং সমক, আমি অনেক সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আপনি কি নামটা ঠিকঠাক পাঠিয়েছেন নাকি ভুল করে পাঠিয়ে দিয়েছেন, একটু খেয়াল করে দেখুন। আমার কাছে ভালো মানুষের সংজ্ঞা হলো যার মান এবং হুঁশ দুটোই থাকবে তাকেই আমরা ভালো মানুষ বলবো। যেমন তার মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে: গুরুজনদের সম্মান করা, নিজের বাড়ির মানুষ নয় পারিপার্শ্বিক সমস্ত মানুষকে সম্মান করে চলা, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, সবথেকে বড় কথা কারোর থেকে টাকা ধার নিয়ে তাকে এড়িয়ে না চলে নিজের অসুবিধের কথা তার সঙ্গে আলোচনা করা। বেশিরভাগ মানুষ কী করে, তোমার থেকে তার বিপদে টাকা ধার নিল কিন্তু আর তোমার আশেপাশে দিয়ে সে যায় না, তুমি যেখান থেকে চলবে তার থেকে 100 হাত দূরে থেকে চলে। এই মানসিকতা থাকলে তাকে একদম ভালো মানুষ বলা চলে না। অনেক সামন্ত আপনাকে বলছি, আপনি অনেক বড় একটা বার্তা পাঠিয়েছেন কিন্তু তার মাঝে কোনো পাংচুয়েশন মার্ক নেই, তার জন্য পড়তে বেশ কষ্ট হয়েছে। প্লিজ পরের বার একটু পাংচুয়েশন মার্ক দিয়ে দেবেন। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন। সমক, গুড মর্নিং। যে মানুষ নিজেকে ভালোবাসে আর অপরের ক্ষতি করে না সেই মানুষ ভালো। ঠিক, নিজেকে আগে ভালোবাসতে হবে, তবে তো অন্যকে ভালোবাসতে শিখবো বা পারবো। আমরা নিজেদেরই ভালোবাসতে পারি না, অন্যকে আর কি ভালোবাসবো। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস, শুভ সকাল জানিয়েছো। শুভ সকাল আমার তরফ থেকেও, আমাদের তরফ থেকেও, সবার তরফ থেকে। মুখে ভালো ভালো কথা বললেই আমার কাছে ভালো মানুষ নয়, আসল ব্যাপার হলো তার ব্যবহার। সবার সাথে, বড়দের সাথে যারা ভালো ব্যবহার করে তারা প্রকৃত ভালো মানুষ বলে আমার মনে হয়। রজত বিশ্বাস ফ্রম নদিয়া বানপুর। রজতের সাথে আমি একদম একমত, ভালো মানুষ মুখে ভালো ভালো কথা অনেক সময় বলে মানুষ, কিন্তু ভেতরে ভেতরে তার যে কত অন্ধকার থাকে, কত যে কালো থাকে সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। রাদার আমি অনেক সময় দেখেছি যারা মুখে সরাসরি একদম স্ট্রেইট কাট কথা বলে, অ্যাপারেন্টলি মনে হয় বাবা কি কঠোর, কি কড়া মানুষ, অনেকটা ওই নারকোলের মতন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষটা ভেতরে কিন্তু ভালো হয়। আর যারা উপরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখে, অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে, দ্যাট ইজ নট দ্য রুল, ওপরটা বেশ সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখে, কথা বলে ভালো ভালো, ভালো ভালো গুছিয়ে গুছিয়ে কথা বলে, অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের ভেতরটা ভালো হয় না। কিন্তু যারা উপর থেকে একটু শক্ত, তারা অনেক সময় ভেতরে মানুষটা আসলে ভালো হয়, এটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি। আরেকটা জিনিস আমার ভীষণ মনে হয়, যারা প্রাণ খুলে হাসতে পারে না তারা ভালো থাকে না। ভালো মানুষ, খারাপ মানুষের কথা বলছি না, প্রাণ খুলে হাসো আর প্রাণ খুলে বাঁচো। অর্জুন সিং তামিলনাড়ু থেকে মেসেজ করেছো। আমার কাছে ভালো মানুষের সংজ্ঞা অবশ্যই ব্যক্তিকে বুদ্ধিমান, বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু সমস্যা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমাধান করার গুণ। চতুর মানুষের সংখ্যা অনেক কিন্তু তাদের দূরত্ব সীমিত। দূরত্ব সীমিত মানে ঠিক বুঝলাম না। চতুর মানুষের সংখ্যা অনেক কিন্তু যারা সব কিছু বুদ্ধি দিয়ে শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারে অন্যের সমস্যা, তাকে আমি ভালো মানুষ বলে মনে করি। অর্জুন সিং ফ্রম তামিলনাড়ু। অনলাইন এডিটিং করে একটু পড়তে হচ্ছে, কিছু করার নেই, কিন্তু তোমরা যখন পাঠাবে প্লিজ একটু দেখে পাঠিও যে মেসেজটা ঠিক কী পাঠাচ্ছ, তাহলে আমারও একটু পড়তে সুবিধা হয়। আপাতত স্টুডিওর ঘড়ি বলছে 8:12 তোমার কানে রইল আজকের সেকেন্ড আওয়ারের ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ডিনার টাইম,
3: উল্টে ফেললাম দিনের ডায়েরি আর দেখতে পেলাম আজ 18ই জুলাই 2026 সাল হলেও 1783 সালের 18ই জুলাই কিন্তু দুর্দান্ত একটা ঘটনা ঘটেছিল। 1783 সাল 18ই জুলাই ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন, এমনই এক 18ই জুলাই তারিখে। ঢাকা কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1841 সালের 18ই জুলাই। এছাড়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করেছিল 1947 সালের 18ই জুলাই। মন্ট্রিলে 21তম অলিম্পিকের সূচনা হয়েছিল 1976 সালের 18ই জুলাই। এছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে 14 বছর বয়সী রোম্যানিয়ান জিমন্যাস্ট নাদিয়া কোম্যানিচি অলিম্পিক জিমন্যাস্টিক্সে প্রথমবারের মতো পারফেক্ট 10 স্কোর করেছিলেন 1976 সালের 18ই জুলাই। এছাড়া ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল 1977 সালের 18ই জুলাই তারিখে। সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে বিখ্যাত হয়ে আছে। আর তোমরা মেসেজ পাঠাচ্ছ 9903653992, আর আজকে আমরা খুঁজছি ভালো মানুষকে। আর আমি বাজাচ্ছি নিউ টিউন
0: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দেখতে দেখতে বেজে গেল 8:21 হয়ে 16 সেকেন্ড। এই মুহূর্তে স্টুডির ঘড়ি বলছে, আর অনেকগুলো মেসেজ তোমরা পাঠিয়ে দিয়েছো, সেগুলো টপ টপ করে পড়ে দিই। পড়াও যে টপ টপ করে হয় সেটা শুনে নাও আজ। গুড মর্নিং, আমি মহিষা দল পূর্ব মেদিনীপুর থেকে অনেক সামন্ত, ও অনেক সামন্ত এটা পড়া হয়ে গেছে, এটা আর পড়বো না। এছাড়া যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, প্রভাতী শুভেচ্ছা জানিয়েছেন। আমার কাছে ভালো মানুষ হলেন সেই ব্যক্তি যার ভেতর আর বাইরেটা এক, এবং যার ভেতরে সততা, সহানুভূতি এবং মানবিকতা থাকে, এবং নিজের কাজের মাধ্যমে অন্যের কল্যাণ চান এবং কারো ক্ষতি করেন না, এবং কোনো কিছুরই বিনিময়ে মিথ্যের আশ্রয় নেন না। আজ ভোরাইতে অসাধারণ ভোরের স্বপ্নের বার্তাগুলোকে কি প্রাণবন্ত রূপ দিয়ে পাঠ, আর কথার সঙ্গে মিলিয়ে অসাধারণ মন ছুঁয়ে যাওয়া গানগুলো তুমি বাজালে কোনো মন্তব্য যথেষ্ট নয়, শুধু ভাষাহীন মুগ্ধতা। খুব ভালো, সুস্থ, আনন্দে সুরে সুরে থেকো আমার প্রিয় আরজে সুমক। জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পাণ্ডা। হ্যাঁ, আজ তো বিশেষ দিন, ওয়ার্ল্ড লিসনিং ডে, তাই নিশ্চয়ই শোনার এবং শোনানোর কাজ আমার। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষের ছোট্ট মেসেজ, গুড মর্নিং জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, ভেরি নাইস টপিক। আমার কাছে ভালো মানুষ মানে অনেস্ট, গুণ, গুড ক্যারেক্টার আর পরোপকারী আর দেশপ্রেমী মানুষ মানুষ এটসেট্রা, আরও কিছু আছে কিন্তু সেটা বলেননি, হতে হবে। সোমনাথ ঘোষ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট। আরও দুটো মেসেজ পড়ে দিই। নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে গুড মর্নিং জানিয়েছে, গুড মর্নিং ফ্রম মাই সাইড অলসো। আজ ভোরাই খুব ভালো লাগলো, ভালো মানুষ হয় নাকি একটা খুঁত থাকবেই থাকবে, তাই আমার কাছে ভালো মন্দ মিলে সবাই সমান, তবে কাউকে খাইয়ে সুখ, আবার বেড়াতে গেলে সঙ্গে থাকলে আরও ভালো, কাজের সময় সাহায্য করলে খুব ভালো মানুষ, ভালো মানুষ বাবা মা, তারা আমার কাছে বড় সুখের ছিল, তাদের সাথে আমার কাটানোর সময়গুলো। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে ভালো মানুষ কাকে বলে লিখে পাঠিয়েছেন 5-6 লাইনে। আমার মতে ভালো মানুষ মনে থাকবে সরলতা, অন্যের জন্য প্রাণ ব্যাকুল হবে, সকলের ভালো চাইবে, তৃণসম হবে যার জীবন, সেই হবে ভালো মানুষ। ভালো মানুষের সংজ্ঞা খুঁজে বের করো, তুমিও কাকে বলবে তুমি ভালো মানুষ, ভালো মানুষ কেমন হওয়া উচিত বা ভালো মানুষের কোন কোন গুণগুলো থাকা উচিত। 9903659992 is the number.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এই মুহূর্তে তোমাদের আরো কিছু মেসেজ পড়ে দিই, কারণ প্রচুর প্রচুর মেসেজ আসছে আজ। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। আজ ভালো মানুষ নিয়ে তুমি বলতে বলেছো। আমার মনে হয় ভালো মানুষ তাদেরকেই বলে যারা মান আর হুঁশ নিয়ে মানুষের বিচার করে, মানুষের পাশে থাকে, পরিবেশের পাশে থাকে, তাদেরকেই ভালো মানুষ বলে। না হলে মানুষ হয়ে মানুষের ক্ষতি করার জন্য পেছনে লেগে থাকে যারা, তাদেরকে ভালো মানুষ একেবারেই বলে না। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মানুষের উপকার করব, মানুষের পাশে দাঁড়াব, মানুষের উপকারে কাজে লাগব, মানুষের বিপদের দিনে তার পাশে দাঁড়াব, এগুলো না করতে পারলে চুপচাপ থাকব, কিন্তু কারো কোনো ক্ষতি করব না, তারই হলো ভালো মানুষ। মোট কথা হলো, উপকার না করতে পারি, কারো ক্ষতি করব না, এটাই আমার মতে ভালো মানুষ। দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া। সৌভিক সরকার, কসবা, হালতু থেকে মেসেজ করেছো। ভালো মানুষ বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি সততা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, মানবিকতা, বিনয়, আত্মসংযম আর পরোপকারের মতো মহৎ গুণাবলীর সমন্বয়ে নিজের জীবন পরিচালিত করেন। তিনি কখনো ব্যক্তি স্বার্থকে মানবিক মূল্যবোধের ঊর্ধ্বে স্থান দেন না, বরং সত্য, ন্যায় ও বিবেকের নির্দেশনাকেই জীবনের প্রধান আদর্শ হিসেবে গ্রহণ করেন। অন্যের সুখে আনন্দিত হওয়া, দুঃখে সুখে পাশে দাঁড়ানো, সকলের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল থাকা এবং নিজের আচরণে সৌজন্য ও শালীনতার পরিচয় দেওয়াই একজন প্রকৃত ভালো মানুষের বৈশিষ্ট্য। এমন মানুষ সমাজে শুধু সম্মানিতই হন না, বরং তাঁর আদর্শ, তাঁদের আদর্শ, চরিত্র আর কর্ম মানব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকে। আর সবশেষে আমাকে যে উইকেন্ড বিরিয়ানি খাওয়াবে সাথে কাবাব, সে ভালো মানুষ। সৌভিক সরকার, কসবা, হালতু, লাস্টে যেরকম একটা ইউটার্ন নেবে, রিয়েলি ভাবতে পারিনি। রিয়েলি একদম শুরুর দিকে যেরকম টোনে গিয়েছিলে, একদম উল্টো দিকে ঘুরে গেলে লাস্টের দিকে। খুব ভালো লাগলো, শেষে যে একটা টুইস্ট ছিল, এটা বেশ মজার ছিল। মিতালি সামন্ত হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে শুভ সকাল জানিয়েছি। শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ, আমার তরফ থেকেও শুভ সকাল। আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। ভালো মানুষ তাকেই বলবো যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, যে নিজের ভুল করছে তাকে যদি কেউ তার ভুল ধরিয়ে দেয়, ভুল যদি সংশোধন করে, তবেই সে ভালো মানুষ। না হলে ভুল করে যদি সে নিজের ভুল স্বীকার না করে, তাহলে সে কখনোই ভালো মানুষ নয়। মিতালি সামন্ত হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে বললাম। বেশ, আমিও শুনলাম, আর তোমাদের মেসেজ পাঠানোর জন্য একটা নাম্বার দিলাম, 9903652992 is the number. আমি আছি আরও দেড় ঘন্টা তোমাদের সঙ্গী হয়ে শনিবারের নমস্কার কলকাতায়। 8:31 হয়ে 50 সেকেন্ড, স্টুডিওর ঘড়িতে

0: কলকাতা।
1: ক্রিকেট বিশ্ব হারালো তার সবচেয়ে উজ্জ্বল কিংবদন্তিদের মধ্যে একজনকে। এ খবর হয়তো তুমি এর মধ্যেই পেয়ে গেছো, যে নাম শুনলে একসঙ্গে মনে পড়ে ব্যাটের রাজত্ব, বলের জাদু আর মাঠ জুড়ে অবিশ্বাস্য দাপুট। সেই স্যার গ্যারফিল সোবার্স বা গ্যারি সোবার্স আর নেই। 89 বছর বয়সে প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজের মহান অলরাউন্ডার গ্যারফিল সোবার্স। তাঁর বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়, কারণ সোবার্স শুধুমাত্র একজন তারকা ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন এক মানদণ্ড যার সঙ্গে আজও অলরাউন্ডারদের তুলনা করা হয়। অল টাইম গ্রেট প্লেয়ার্স বা অল টাইম গ্রেট ক্রিকেটার্স যারা রয়েছে তাদের মধ্যে অবশ্যই স্যার গ্যারফিল সোবার্স বা গ্যারি সোবার্সের নাম শুরুর সারিতেই থাকবে। তাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য রইল।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রচুর প্রচুর প্রচুর মেসেজ আসছে, পড়ে দিই টকটক করে। আজকে টক ডে, মানে আজ ওয়ার্ল্ড লিসেনিং ডে, মানে টক না করলে তো লিসেনিং হবে না, তাই টকটক করে পড়ব। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। মানুষের পাশে দাঁড়াও অসহায় দরিদ্র বা হীন, ভালো মানুষের এই সংজ্ঞা সত্যি চিরদিন। অন্যায় হতে দেখলে প্রতিবাদ করে যারা, আলোর পথের যাত্রী যেন ভালো মানুষ তারা। ক্ষমা যাদের পরম ধর্ম, ছোট্ট কোনো ভুলে তারাই পারে রং লাগাতে শুকনো কোনো ফুলে। দল মেলে ফুল ফোটে তাদের হৃদয়ে শাখায়, ভালো মানুষের সংজ্ঞা যেন তাদের জীবনের পাতায়। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর মেসেজ। সবাইকে, শুধুমাত্র পায়েলকে নয়, সবাইকে, কিন্তু পায়েলের মেসেজটা কিন্তু দুর্দান্ত পাঠায়। এত কম সময়ের মধ্যে এত সুন্দর কম্পোজ করে, ছন্দে ছন্দে লিখে পাঠায়, দ্যাটস রিয়েলি গ্রেট। স্বরূপ দাস ধুলিয়ান থেকে মেসেজ করেছো, মুর্শিদাবাদ থেকে, ভালো থেকো সকলে। আজকে যে ভালো মানুষের কথা বলছো, তাই বলছি যে সততার পথে যে সবসময় চলবে, আমার মতে সেই ভালো মানুষ। এতে কী হয়, সব কিছু নিজের আওতার মধ্যে থাকে, সে জানে যে কোন কাজটা করলে আমার ঠিক ভুল সব হবে। বড় মানুষের সম্মান করা, কাউকে কটু কথা না বলা, এই জিনিসগুলো মেনে চলতে হবে। কথায় যদি কেউ দুঃখ পায় তাহলে সেটা সত্যি খারাপ। আমি যদি কারো উপকার করতে না পারি তাহলে অপকার করাটাও আমার পক্ষে ঠিক নয়। আর বেশি বাড়াবো না, আরও অনেকের মেসেজ পড়তে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রভাত দাদা, আমি কালনা শহরের আনুখাল গ্রাম থেকে প্রীতম বলছি। আমার মতে ভালো মানুষের সংজ্ঞা হলো তাকে সৎ, বুদ্ধিমান এবং চরিত্রবান হতে হবে। বিপদে আপদে সকল মানুষের পাশে থাকবে সে, আর অবশ্যই প্রকৃতিপ্রেমী হতে হবে। বর্তমানে এমন মানুষের বড়ই অভাব। শুভ সকাল। আমার কাছে ভালো মানুষের সংজ্ঞা হলো যার মধ্যে কোনো লোভ নেই, নেই লালসা, এবং যে ব্যক্তি ব্যক্তি স্বার্থ ত্যাগ করে সমষ্টিগত স্বার্থের কথা ভাবে, আমার চোখে সেই ব্যক্তি প্রকৃত ভালো মানুষ। মাথাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন। আর কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে, নমস্কার সুপ্রভাত, আজকের বিষয়ে এটুকু বলবো, ভালো মানুষের সংজ্ঞা দেওয়াটা খুব শক্ত, তবু বলার চেষ্টা করলাম। আমার মতে যে মিথ্যে কথা বলে না এবং এমন কোনো কাজ করে না যেটা মানুষের আর বসুন্ধরার ক্ষতি করে, সেই ভালো মানুষ। তবে ক্ষুদ্র অভিজ্ঞতায় এটা বুঝতে পেরেছি যে মানুষটার বাইরেটা উত্তর, কিন্তু ভেতরটা নিশ্চিতভাবে দক্ষিণ হওয়াটাই স্বাভাবিক। কৃষ্ণেন্দু বিশ্বাস পাড়াডাঙ্গা টানাঘাট। তার মানে বলতে পারছো যে চাইছো যে মুখ সবসময় মনে রায় না হয় না। অনেক ক্ষেত্রেই দেখেছি যে মানুষ বাইরেটা খুব ভালো, অনেক সময় ভেতরটাও কিন্তু ভালো হয়। আমরা সবসময় একটা জেনারেলাইজ করে দিই, এমন হলে এমন হবে, বাইরেটা খুব কড়া মানে ভেতরটা ভালো হবে, সেটা নাও হতে পারে। আবার ভেতরটা সবসময় কড়া হবে, বাইরেটা ভালো হবে, বা বাইরেটা ভালো দেখে বা বেশ সাজানো গোজানো দেখে আমরা ভাবলাম ভেতরের লোকটা ভালো নয়, সেটাও কিন্তু সবসময় ঠিক নয়। তাই কোনো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ধরা ব্যাপারটা খুব মুশকিল, ভালো মানুষের সংজ্ঞা। তবে তোমার নিশ্চয়ই এমন অভিজ্ঞতা হয়েছে, ভালো মানুষের সাথে দেখা হয়েছে, কেমন মানুষ ছিল সেটা জানালেই ভালো মানুষ কেমন তার একটা আইডিয়া আমরা পাবো।

একটা বেজে 46 মিনিট হয়ে 10 সেকেন্ড। আমি সমক আছি আজকের শনিবারের নমস্কার কলকাতায়। 1 ঘন্টা 15 মিনিট সোয়া 1 ঘন্টা শনিবারে 10টা পর্যন্ত, শুধু শনিবার নয়, প্রত্যেক দিন 10টা পর্যন্ত FM রেইনবোতে নমস্কার কলকাতা। আজ রয়েছি আমি সমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: লালবাজার ট্রাফিক কন্ট্রোলের সাথে একটু আগে কথা হয়েছে আমার, এবং অফিসার বললেন যে আজ কোনোরকম মিটিং মিছিল কলকাতা শহরে নেই এবং রাস্তার অবস্থা একদম ঠিক আছে, কোথাও কোনো জ্যাম নেই। তবে একটাই কথা যে যারা বাইক চালাবেন তারা অবশ্যই হেলমেট পরবেন, যারা পিলিয়ন রাইডার তাদেরকেও হেলমেট পরাবেন। অনেক সময় দেখা যায় তিনজন রাইড করছেন, একটা পুচকে হয়তো ফুয়েল ট্যাঙ্কের ওপর বসে আছে অথবা মাঝখানে বসে আছে, চেপটে গেছে অনেকটা ওই স্যান্ডউইচের মতো, তার মাথায় কিন্তু হেলমেট নেই। অবশ্যই যারা

যারা সবারই যারা যারা বাইক চড়বেন সকলের মাথায় যেন হেলমেট থাকে, বাচ্চাটার জন্য পুচকেটার জন্য একটা পুচকে হেলমেট কিনে নিন, আর যারা চার চাকা চালাবেন অবশ্যই সিট বেল্ট বাঁধবেন, সেটা সামনে হতে পারে, যিনি ড্রাইভ করছেন তিনি তো অবশ্যই বাঁধবেন, তার পাশে যিনি থাকবেন তিনিও, আর এখন পেছনের সিটেও কিন্তু সিট বেল্ট থাকে, তাই সিট বেল্ট মাস্ট। আর রাস্তা পার হওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন সিগন্যাল দেখে রাস্তা পার হতে, আর যখন যেখানে জেব্রা ক্রসিং থাকবে সেই জেব্রা ক্রসিং ফলো করে রাস্তা পার হওয়ার চেষ্টা করবেন। কোথাও মহাপুরুষের মতন যখন প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে তখন হাত দেখিয়ে রাস্তা পার হওয়ার একদম চেষ্টা করবেন না।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গতরাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের দুটি BSF ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনে ধাক্কায় পুলকারে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, আহত অন্য দুজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকটাত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাঁকুড়ার মেজিয়ার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন

করেন। প্রায় 15,000 কোটির বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কেন্দ্রের সোমনাথ স্বাভিমান পর্বের অংশ হিসেবে গুজরাটের সোমনাথ মন্দির দর্শনের জন্য পশ্চিমবঙ্গ থেকে 1100 তীর্থযাত্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তীর্থযাত্রীদের যাতায়াতের খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। গতকাল হুগলি গ্রামীণ এর এসপি কুনওয়ার ভূষণ সিং তারকেশ্বর মন্দির সহ 12 নম্বর রুটের বেশ কিছু পয়েন্টের নিরাপত্তা খতিয়ে দেখেন। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 12:30 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুব ও ক্রীড়া দপ্তর। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি,
2: 9:00 3 মিনিট হয়ে 15 সেকেন্ড, লাস্ট আওয়ারে ঢুকে গেলাম। আর এই মুহূর্তে হম তুমারে হ্যায় সনম ছবি থেকে এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন অভিষেক ঘোষ লেক টাউন কালিন্দি থেকে। তার রিকোয়েস্টের গান তোমাদের কানে FM রেইনবোর শনিবারের নমস্কার কলকাতায়। আমি সুমক আছি 10টা পর্যন্ত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ফ্ল্যাশব্যাক সং শোনাবো, তবে তার আগে পড়বো তোমাদের মেসেজ। মফিজুল খান নন্দীগ্রাম থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। গুড মর্নিং আমার তরফ থেকেও। সমস্ত খারাপ বিষয়গুলো থেকে যে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে, নিঃসন্দেহে সে ভালো মানুষ। বা অজান্তে কোনো ভুল হলেও যার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করে বা ভবিষ্যতে পুনরায় সেই ভুল না করার প্রতিজ্ঞা করে, সে ভালো মানুষ। মফিজুল খান নন্দীগ্রাম, মফিজুলের সাথে আমি 100% একমত, একদম ঠিক কথা বলেছো। রূপনারায়ণপুর থেকে টুম্পা চক্রবর্তীর মেসেজ এসেছে, শুভ সকাল জানিয়েছে। শুভ সকাল আমার তরফ থেকেও। আমার মতে, মানে আমার কথা বলছি না, টুম্পা বলছে, আমার মতে ভালো মানুষ মানে পরের উপকারে একটু হলেও সাহায্য করা। আমার কাছে ভালো মানুষ মানে ব্যবহারটা ঠিকঠাক করা। ভালো মানুষ মানে যে কোনো পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখে। তবে আমার মনে হয় ভালো মানুষরা কখনো নিজের দিকে তাকায় না। রূপনারায়ণপুর থেকে টুম্পা চক্রবর্তী। আর মর্নিং সান সোমক, আমার কাছে ভালো মানুষ হলো ঘরের বাইরে সবার সম্মান দিয়ে কাটায় আর হাসি মুখে থাকে এরাই। অ্যান্ডি মেসেজ করেছো, আরও মেসেজ কয়েকটা আছে। শাওন বারাসাত থেকে তিন লাইনের একটা মেসেজ পাঠিয়েছো, থ্রি লাইনার্স আর কি। আমার মতে ভালো মানুষ বা খারাপ মানুষ বলে কিচ্ছু হয় না, যাদের মধ্যে মান আর হুঁশ আছে শুধু তারাই মানুষ, অন্যথায় আর বললাম না। ও ডট ডট দিয়ে গেছে, আমিও বললাম না, এটা দুর্দান্ত। ভালো মানুষ খারাপ মানুষের জায়গায় ও রাখেনি, ও বলেছে যার মান আর হুঁশ আছে তারা মানুষ, বাকিরা তার যোগ্যই নয়। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে মেসেজ করেছেন, উপরটা তার

0: চাকচিক্যে ভরা মুখে মিষ্টি কথার ফুলঝুরি, অন্দরে তার বিষ ঢালা সুযোগে মারবে ছুরি। পরের দুঃখে ঝাঁপিয়ে পড়ে, ভাবে না নিজের কথা, রবে না মনে কোনো স্বার্থ, তার শুধুই মানবিকতা। ঠিক যেন নারকেলের মতো উপরে কঠিন আস্তরণ, ভেতরটা তার মিষ্টি নরম, তুলতুলে এক মন। শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত। এমন কিছু মেসেজ, দুর্দান্ত মেসেজ আসছে তোমাদের কাছ থেকে, আর সেই সব মেসেজ পড়ছি আমি। 9903653992 এই নাম্বারে তোমরা পাঠাচ্ছ মেসেজ, এখনও অনেকের মেসেজ জমে আছে, আজকে অনেক অনেক মেসেজ এসেছে, সেই সব মেসেজ পড়বো। আর সঙ্গে থেকো আরও প্রায় 50 মিনিট তোমাদের সঙ্গী আমি সমক। আর এই মুহূর্তে তোমাদের কানে যেমন বলেছিলাম থাকবে ফ্ল্যাশব্যাক সং।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। হাওয়া অফিসের হালচাল, হালচাল।
1: হাওয়া অফিসের হালচাল মোটামুটি যা বলছে, মানে ওয়েদার রিপোর্ট যা পেয়েছি হাতে, জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ, লাইট রেইন অর থান্ডারশাওয়ার ভেরি লাইকলি টু অকার, হালকা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস কম। আর গত 24 ঘন্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 96%, সবচেয়ে কম 78%, গত 24 ঘন্টার হিসেবটা বলছি। আর গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। আর মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে। আজ 18 তারিখ পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাঝে মাঝে সর্বোচ্চ 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। মৎস্যজীবীদের আজ বেলা সাড়ে বারোটা পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও একবার বলে দিই, মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে আজ 18 তারিখ, আর আজ শনিবার। আজ পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মাঝে মাঝে সর্বোচ্চ 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। মৎস্যজীবীদের আজ সাড়ে বারোটা পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই গেল আজকের ওয়েদার রিপোর্ট। আপাতত তোমাদের কানে রইল নিউ টিউন
0: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: তিন তিনটে গান ব্যাক টু ব্যাক শোনাবো, তিনেকে তিন গানের হ্যাট্রিকে, কারণ আজ বলেছি প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন, আজ জন্মদিন ভূমি পেডনাকারের। তাদের অভিনীত ফিল্মের গান শোনাচ্ছি আজকে তিনেকে তিন গানের হ্যাট্রিকে, তিন তিনটে গান ফার্স্ট হাফে শুনিয়েছি, ফার্স্ট আওয়ারে শুনিয়েছি, আর লাস্ট আওয়ারে আরও তিন তিনটে গান তোমাদের অপেক্ষায় রয়েছে। তবে অপেক্ষায় রয়েছে বেশ কিছু মেসেজ, তোমরা যে মেসেজগুলো পাঠিয়েছো। হ্যালো, আমি অভিষেক ঘোষ, লেকটাউন কালিন্দি থেকে। কেমন আছো? ভালো আছি। গুড মর্নিং, গুড মর্নিং। সবাইকে জানাই বিপদ তারিণী পুজোর শুভেচ্ছা। আচ্ছা, টপিকটা খুব ভালো, কারণ এখন না ভালো মানুষ খোঁজা খুব কষ্টকর, কারণ এখন সবাই ভালো। জলদি ভালো বলি সবাইকে, কিছু দিন পর দেখি ওই সেই যত ভালো মানুষই ঘুচে যায়। বাট এটাই সত্যি, আমার সাথে এটাই হয়, যার জন্য কর চুরি সেই বলে চোর। আর আজব লোকজন, কি বলবো আর, আর নিজের স্বার্থটাই বোঝে এরা। যাকগে, আমার কি নিজে ভালো থাকলে সব ভালো? আচ্ছা, আমার মতে নিজে ভালো থাকলে সব ভালো, তাই কি? হ্যাঁ, একদম তাই। আর অভিষেক ঘোষ, লেকটাউন কালিন্দি থেকে মেসেজ করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর মেসেজ। আই থিঙ্ক ইউ হ্যাভ সেন্ট ইওর মেসেজ ফর দ্য ফার্স্ট টাইম। আমি অন্তত বোধহয় তোমার মেসেজ প্রথম পেলাম আজকে, ঠিক বুঝতে পারছি না, বাট মনে হচ্ছে তোমার মেসেজ প্রথম পড়ছি আজকে এবং প্রথম পেলাম। আবারও মেসেজ করবে। আর এই মুহূর্তে বেবি ঘোষ গোড়াবাজার থেকে মেসেজ করেছেন, শুভ সকাল সমক, আমার কাছে ভালো মানুষ মানে যিনি অন্যের পেছনে কোনোরকমভাবে লাগেন না এবং তাকে কোনোভাবে বিপদে ফেলেন না, ক্ষতি করবেন না তার, আর দেশবিরোধী কাজ করবেন না। মেয়েদের যিনি সম্মান করতে পারবেন তিনি হচ্ছেন ভালো মানুষ। বেবি ঘোষ ফ্রম গোড়াবাজার। আর সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছো, সুপ্রভাত সমক, সুপ্রভাত, যতদিন যাচ্ছে তোমার কণ্ঠের প্রেমে পড়ে যাচ্ছি। ও তাই নাকি? আমার কাছে ভালো মানুষ বলতে, যে নিজের কথা না ভেবে সবসময় অপরের কথা ভাবে, অন্যের কথা ভাবে, কথা আর কাজের মধ্যে কোনো ফারাক থাকবে না, এমন মানুষই ভালো মানুষ। নিজের ভুল স্বীকার করার মতো সৎ সাহস থাকতে হবে, আর যার সাথে কথা বলার পর মনটা হালকা লাগবে সে ভালো মানুষ। হিংসা আর বিদ্বেষ ভুলে সবসময় যাকে পাশে পাওয়া যায় সে ভালো মানুষ, আর তাকে অবশ্যই ভালো চরিত্রের হতে হবে। সোমেন ফ্রম যাদবপুর। হ্যাঁ, তোমার সাথে আমিও কিন্তু অনেকটাই একমত, একদমই তাই। যে মানুষের সাথে কথা বললে বা যে মানুষের সাথে মিশলে তুমি একটা অদ্ভুত একটা পজিটিভ ভাইব ফিল করবে, সে মানুষ ভালো না হয়ে যায় না। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত সমক, একটা মানুষ কখনোই কারো ভালো হতে পারে না, তবু আমি বলবো বিনয়ী, দায়িত্বশীল এবং PNPC করে না এমন মানুষ প্রকৃত ভালো মানুষ। আদারওয়াইজ আমার মনে হয় না ভালো মানুষ বলে আলাদা করে কিছু হয়। হ্যাঁ, এটা ঠিক, অ্যাবসোলিউট বলে কিছু হয় না, অতএব ভালো খারাপ মিলিয়েই মানুষ, কিন্তু তার মধ্যেও ভালো মানুষ যদি আমরা সত্যি তার খোঁজ পেয়ে থাকি, তাহলে ঠিক কেমন মানুষকে আমরা ভালো মানুষ বলবো বা ভালো মানুষ কাকে দেখে মনে হয়, বা এ পর্যন্ত যদি কোনো ভালো মানুষের সাথে দেখা হয়ে গিয়ে থাকে তার কথাও জানতে পারো। আছে 9903653992 ইজ দ্য নাম্বার। আপাতত তিন তিনটে গান ব্যাক টু ব্যাক, প্রিয়াঙ্কা চোপড়া আর ভূমি পেডনাকারের জন্মদিনে তাদের অভিনীত ছবির গান শোনাচ্ছি। আর এর আগের হাফে না, ফার্স্ট হাফে, ফার্স্ট আওয়ারে প্রিয়াঙ্কা চোপড়ার নিজের কণ্ঠেও একটা গান শুনিয়ে দিয়েছি তোমাদের।
0: FM রেনবোতে তিনে

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: নটা বেজে 39 মিনিট হয়ে 17 সেকেন্ড। আপাতত শোনাবো প্রাইস ট্যাগের ট্যাগ কেমন আছে।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর। প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
1: তোমার গিফট আইটেমের সাথে কি তুমি সোনা ট্যাগ করবে বা সোনার কোনো গয়না ট্যাগ করবে? তাহলে শুনে নাও প্রাইস ট্যাগ কি বলছে। মোটামুটি সোনার দাম, রূপোর দাম আর ফুয়েলের দাম কেমন চলছে। কলকাতায় সোনার দাম আজকের হিসেবে হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 55 টাকা কমেছে। সোনার দাম কিন্তু কমছে টুকটুক করে, আর হয়েছে 13,515 টাকা। 10 গ্রামের দাম 550 টাকা কমে হয়েছে 1,35,150 টাকা। এটা জানালাম হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের দাম। এবার খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 60 টাকা কমেছে, হয়েছে 14,220 টাকা। আর 10 গ্রামের দাম 600 টাকা কমে হয়েছে 1,42,200 টাকা। পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 55 টাকা কমেছে, হয়েছে 14,150 টাকা। 10 গ্রামের দাম 550 টাকা কমেছে, আর দাঁড়িয়েছে দাম 1,41,500 টাকা। এ তো গেল সোনার দাম। এবার দেখি রূপোর দামটা আগের থেকে কমেছে কি না, কারণ রূপো কিন্তু বেশ ভালোই লড়াই দিচ্ছে সোনার সাথে, সমান তালে দৌড়চ্ছে রূপো। কিন্তু রূপোর দামও কমেছে আজকের হিসেবে। খুচরো রূপোর 100 গ্রামের দাম 195 টাকা কমেছে, হয়েছে 21,760 টাকা। আর 1 কেজির দাম 1,950 টাকা, 1,950 টাকা কমে হয়েছে 217,600 টাকা। রূপোর বাটের 100 গ্রামের দাম 195 টাকা কমেছে, হয়েছে 21,750 টাকা। আর রূপোর বাটের 1 কেজির দাম 1,950 টাকা কমে হয়েছে 217,500 টাকা। এটাও খুব একটা কম নয়, মানে রূপো কয়েকদিন এমন দৌড় দিয়েছে তাতে যতই দাম কমুক এখনও বেশ উঁচুর দিকেই রয়েছে সোনাও তাই। আর জ্বালানির দাম কলকাতায় শনিবারের হিসেবে, আজকের হিসেবে পেট্রোলের 1 লিটারের দাম 113.50 টাকা, ডিজেলের 1 লিটারের দাম 99.82 টাকা, রান্নার গ্যাসের 14.2 কেজির ডোমেস্টিক ইউজ যে হয় যে গ্যাসের গ্যাস সিলিন্ডার, তার দাম দাঁড়িয়েছে 968 টাকা। এই গেল মোটামুটি কলকাতা শহরে সোনা, রূপো এবং বিভিন্ন ফুয়েলের দাম। কলকাতা জ্বালানির দাম জানিয়ে দিয়েছি, তার আগে সোনার

উপর দাম জানিয়ে দিয়েছি। আপাতত টাইমটা আরও একবার বলে দিচ্ছি, 9:42 হয়ে 2 সেকেন্ড। তোমাদের সঙ্গে আমি সমক আছি আরও 18 মিনিট। শনিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অনেকক্ষণ মেসেজ পড়িনি, এবার বেশ কয়েকটা মেসেজ পড়ে দিই। আয়ুষ প্রামাণিক, অঙ্কুশ প্রামাণিক, প্রশান্ত প্রামাণিক বাওয়ালি বড়পোল বেনিয়াপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেসেজ করেছে, সুন্দর শুভ সকাল। আমার কাছে ভালো মানুষ যে কখনো মিথ্যে কথা বলে না, প্রকৃতি প্রেমিক হবে সেই মানুষ, আপদে বিপদে লোকজনের পাশে দাঁড়াবে, মানুষের প্রতি বিশ্বাস থাকবে, সেই হলো প্রকৃত অর্থে ভালো মানুষ। প্রশান্ত, আয়ুষ, অঙ্কুশ প্রামাণিক বাওয়ালি বড়পোল বেনিয়াপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা। আর উত্তরা দাস বহুর ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, আমাদের এখানে শ্রাবণের প্রথম দিনে বৃষ্টি ঝরছে, চারিদিকে একটা উৎসবের আবহাওয়া, কারণ আমাদের এখানে রথের মেলা একেবারে জমজমাট চলবে পুরো উল্টো রথ পর্যন্ত। আর বিষয় বলি, আমি ভালো মানুষ বলতে বুঝি যে মানুষ শত দারিদ্রের মাঝেও নিজের কথা না ভেবে অন্যের মুখে হাসি ফোটাতে সদা সচেষ্ট, সেই মানুষটি আমার চোখে প্রকৃত ভালো মানুষ। উত্তরা দাস বহুরু ঘোষপাড়া। গুড মর্নিং সুমঙ্গ, ভেরি নাইস টপিক। আমার মতে তোর মতন কেউ নেই, না বলেননি, যারা জীবনে

মোর দ্যান 90% ভালো কাজ করেন তাঁরা, ভালো মানুষ সোমনাথ ঘোষ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট। কিন্তু এই 90% ভালো কাজের হিসেব রাখবে কে? হোয়াট এভার, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে মেসেজ করেছেন, নানা কাজে নানাভাবে হতে পারে ভালো মানুষ, চলতি কথায় সবাই বলে যার আছে মান আর হুঁশ, দেশের জন্য প্রাণ দিয়ে যারা হলেন বলিদান, ভালো মানুষ সবার আগে তাদের জানাই প্রণাম, নিজের স্বার্থ সিদ্ধি লাভে হাত বাড়ালে মানুষকে, ভালো মানুষ মোটেই নয় কলুষিত করে সমাজকে, স্বার্থ ভুলে পরের সেবায় হাত বাড়ায় যারা, আমার কাছে ভালো মানুষ তালিকার শীর্ষে তারা, কে ভালো কে মন্দ অন্তরে সবার রবে, সবার আগে নিজেকেই ভালো মানুষ হতে হবে। একদম ঠিক তাই শ্যামসুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া 153 গড়িয়া কলকাতা 153 থেকে মেসেজ করেছেন, নিজেকে আগে ভালো হতে হবে, তবে অন্যের ভালোটা ধরতে পারবো আমরা, আদারওয়াইজ কেউ কিচ্ছু বুঝতে পারবো না, কে ভালো কে খারাপ। আর যদি খারাপ হই তাহলে বাউন্ডুলে ঘুড়ি হয়ে না আকাশে উড়ে যাব, ভোকারটা হয়ে কেউ খুঁজেও পাবে না, আর যদি ভালো মানুষ হই তাহলে লাটাই গুটি আনলেই আবার ফিরে আসব নিজের মধ্যে, নিজেকে চিনব আর নিজেকে জানব নতুন করে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: লুকোচুরি খেললে হবে না, কারণ অনেক সময় গিয়েছে চুরি, তাই আজকের মতো শেষ করি নমস্কার কলকাতা। আর মেসেজ এসেছে, এখনও অনেকগুলো মেসেজ জমে আছে। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা যেমন ছন্দে ছন্দে লিখে পাঠায়, ঠিক সেরকমভাবেই লিখে পাঠিয়েছে। বিশ্ব মাঝে হাজার মানুষ, হাজার হাজার প্রাণ, কী বা আমার দায় পড়েছে করতে যাব ত্রাণ। নিজেকে নিয়ে ব্যস্ত ভারী সময়ের কত দাম, কিনতে হবে আমায় ওগো প্রচুর যশ ও নাম। দরিদ্র মন কষ্টে মরে কিছু পাওয়ার আসে, মানুষ কি আজ মনুষ্যত্ব কেবল ভালোবাসে। স্বার্থ নিয়েই বাঁচার ভ্রমে ভালো মানুষ কারা বলতে পারো, অন্যায় দেখে চুপ রয়েছে তারা। একদল হাসে ঠাট্টা করে দারিদ্র দেখে, একদল বলে লড়াই করব এদের সামনে রেখে, একদল বলে দাও না ওগো তোমার যেটা বেশি, ছড়িয়ে দিল সমাজে হায় হিংসা রেশা রেশি। এদের বলে ভালো মানুষ, মানুষ মুখে শুনি এরা নাকি বড় ভালো বিশেষ জ্ঞানী গুণী। তাই তো চোখে পট্টি বেঁধে ভালো মানুষ দেখি, প্রকৃতিকে ধ্বংস করে নগর গড়ে কি। সবাই বলে সভ্য মানুষ এটাই তাহার রূপ, ভালো মানুষ থাকতে হলে হও না নিশ্চুপ। দেখবে কত খেতাব এসে জুটবে এসে, তাই আমরা সবাই কেন জানি ভালোই হতে চাই। অসাধারণ মোহনা, মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। আর খরসরে বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত বহুদিন পরে আবার ছন্দে ছন্দে লিখেছে কৌশিক, যেমন ও মেসেজ করে। আমার কাছে ভালো মানুষ সেই তো সদাই হয়, উচিত কথা শুধুই বলে, করে না কাউকে ভয়। আমার কাছে ভালো নয় যার মুখেই মিষ্টি হাসি, মনের মধ্যে জমে আছে তার নোংরা রাশি রাশি। নিজের স্বার্থ দেখার সাথে পরেরটাও যে দেখে, আমি তখন বলি যেন ভালো মানুষ তাকে। দান ধ্যান করে অনেক মানুষ লোক সমাজে এসে, তাদের বাড়িতে গিয়ে দেখো বাবা মা কাঁদছে বসে। অনেক মানুষ এমনি করেই নাম কিনতেই আসে, ভালো মানুষ বলি না যাদের গুরুজন কাঁদে বসে। এর কথা ওকে লাগায় ওর কথা একে, ভালো সাজার জন্য এমন অনেক মানুষ থাকে। সাপের থেকেও বিষধর হয় এরা সদাই জেনো, ভালো মানুষ ভেবে এদের আপোষ করি না কোনো। ছোট বড় উঁচু উঁচু সবারে নিয়ে চলে, মনটা ভালো হলে তাকে ভালো মানুষ বলে। আমি ভালো মানুষ কিনা জানি না আমি নিজে, পাড়ার লোকে বলবে সেটা দেখে আমার কাজে কে আব্বাত। খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কেমন আছো দাদা? তোমায় প্রণাম জানাই, নাম অসীম ঘোষ, তোমার ছোট্ট ভাই। বাড়ি নয় বেশি দূর, জেলা হাওড়া গ্রাম নলপুর। ভালো মানুষ খুঁজে পাওয়া সত্যি খুবই ভারী, ভালো মানুষ চিনতে গেলে হবে তুমি আনাড়ি। তবু দাদা এটুকু জেনো, ভালো মানুষ সবার মধ্যে লুকিয়ে আছে মেনু। মানুষের বিবেক জাগবে যেই ভালো মানুষ বেরিয়ে আসবে খারাপ মানুষেই। যদি তারপরেও খুঁজতে চাও ভালো মানুষ তুমি, নিজেকেই করো জিজ্ঞাসা, খুঁজে ঠিক পাবে তুমি। অসীম ঘোষ, ছোট্ট ভাই, হাওড়া নলপুর থেকে এসেছে মেসেজ। তাই সময় আজকে আর নাই, সময় একদম শেষ, তাই যাওয়ার আগে এই গান দিয়ে গেলাম তোমাদের কানে। খুব ভালো থেকো সবাই, রেখো সবাইকে ভালো, আর যদি সব ঠিক থাকে দেখা হবে আগামীকাল আবারও ভোরাই নমস্কার কলকাতাতে। আজকে আসি তাহলে, সবাই ভালো থেকো, ভালো ভালো ভেবো, ভালো ভালো খেও, ভালো ভালো চিন্তা ভাবনা করো, আর সব কিছু যেন ভালো হয় সেই চিন্তা করো, সেই ভাবনা ভেবো। স্টুডিওর ঘড়ি বলছে 9:56 হয়ে 13 সেকেন্ড। এই 4 ঘন্টা ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে শনিবার থাকলাম আমি সমক 107 FM রেইনবোতে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশনের প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000,000 টাকা। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000,00,000 টাকার বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘরিয়া মোহিনী মিলের শ্রমিকদের বকেয়া PF এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের দায়ের করা মামলায় গত 15 জুলাই কলকাতা হাইকোর্ট এই রায় দেয়। উল্লেখ্য, প্রায় 4 দশক আগে 21 জুন 1988 সালে বেলঘরিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল বন্ধ হয়ে যায়। পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল 104 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। কল্যাণেশ্বরী লেট ব্যাংকের কাছে নাকা চেকিংয়ের সময় এই গাঁজা উদ্ধার হয়। ঝাড়খণ্ড থেকে একটি নাম্বার প্লেটহীন গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা আসছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গাড়িটিকে আটক করে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। নিখোঁজ জাতীয় স্তরের রাইফেল শুটার ও দশম শ্রেণীর ছাত্রী দময়ন্তী সেনকে আজ সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মধ্য হাওড়ার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান দময়ন্তী। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দময়ন্তী জানিয়েছেন, খেলাধুলা ও পড়াশুনোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পেরে মানসিক চাপে তিনি বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন। সমাজকর্মী সোনাম ওয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই পদক্ষেপ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ আজ যৌথভাবে পুনেতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এবং যানজট কমবে, পাশাপাশি পুনে অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। দীর্ঘ 38 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেলঘড়িয়ার মোহিনী মিলে শ্রমিকদের বকেয়া PF-এর টাকা ফিরিয়ে দিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়ন্স AICCTU এর দায়ের করা মামলায় গত 15 জুলাই কলকাতা হাইকোর্ট এই রায় দেয়। উল্লেখ্য, প্রায় 4 দশক আগে 1988 সালের 21 জুন বেলঘড়িয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল বন্ধ হয়ে যায়। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইকরা শিল্প তালুকের একটি স্পঞ্জ আয়রন কারখানায় গত রাতে ভয়াবহ বিস্ফোরণে 4 শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে 3 রানীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুর্গাপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রবাদ প্রতিম নেলসন ম্যান্ডেলার জন্মজয়ন্তী এবং মানবিকতার প্রতিষ্ঠা করতে তার আমৃত্যু সংগ্রামকে স্মরণ করতেই এই দিনটি পালিত হয়। এবছরের মূল ভাবনা, সবটা আমাদেরই হাতে, দারিদ্র এবং অসাম্যের বিরুদ্ধে একত্রিতভাবে লড়াইকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: নমস্কার, আজকের গান্ধরিয়ায় আপনাদের সাথে আমি মধুমিতা বসু,
1: জয়শ্রী মুখোপাধ্যায়। আর আজকের দিনটা আমাদের খুব সেই কাছের মানুষ, শনিবার তার কথা আমরা বলি, আমাদের চির সখা। আমাদের কাছের বলতে গিয়ে মধুমিতা দি এটাই মনে হয় যে এই আমিটা আমি বলছি, তুমিটা তুমি বলছো, এইভাবেই তো একজন একজন করে আমরা হয়ে যায়।
0: একদম। এবং এই আমরা শব্দটাকে বিস্তৃত করে যারা আমাদের কাছে দেখিয়ে গেছেন, এই আজকে আসবার সময় আমি সকালবেলা মোবাইল দেখছিলাম, মোবাইল তো রিলস, কিছু কিছু সিনেমার অংশ টংশ সব দেখি, দেখতে দেখতে একটা জায়গায় দেখলাম যে যেখানে একান্নবর্তী পরিবারের কথা বলা হয়েছে। একান্নবর্তী পরিবার সত্যি খুব হেলদি ছিল, আমরা যারা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি তারা সেটা জানি, কিন্তু পরবর্তী সময় নিজের ব্যক্তিজীবনে মনে হয়েছে না, ছোট ছোট পরিবার অনেক বেশি হেলদি, তাহলে আমি কিছুটা ভালোবাসার সঙ্গে স্বার্থপরতা মিলিয়ে আমার নিজের সন্তান যেন থাকে দুধে ভাতে, এগুলো করতে পারবো, নিজের ইচ্ছে মতো শাড়ি জামা কাপড় পরতে পারবো। কিন্তু তখন আমরা বুঝি না যে আমার এই সময়, এই কর্মজীবন, এই বয়সের একটা শেষ হবে, তখন আমাকে চারদিক থেকে যে নিঃসঙ্গতাটা ঘিরে ধরবে, তখন আমি কোথায় যাব। তা যিনি বুঝে ফেলেছিলেন, যার কথা আমরা সবসময় বলি যে কেন তিনি সমস্ত কিছুর পথিকৃত, যে তিনি সব কিছু আগে বুঝেছিলেন বলেই তো এগিয়ে আছেন আমাদের সকলের থেকে।
1: আর সেই জন্যই বোধহয় মধুমিতা দি আজকের আমরা যখন বসছি, আমরা তখন আলোচনা করেছি, তখন আমাদের মনে হয়েছে যে এই লাইনটা রবীন্দ্রনাথ লিখেছেন, শুধু লেখেন মানে সেই কবিতা পরিচয়ের মধ্যে দিয়ে যে প্রকাশিত হয়েছে তা নয়, এটা একদম সর্বাগ্রে খুব সত্যি। তিনি বারবার বলেছেন যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। তাহলে এই যে ধরো সকল, তুমি যেটা বলছো, একটা একান্নবর্তী জোড়াসাঁকো পরিবারে বেড়ে ওঠা, সেখান থেকে কিন্তু তিনি তার সব কাজ করেছেন, সবার মন জুগিয়েছেন, সমস্ত লেখার উত্তর দিয়েছেন, এত কাজ, কিন্তু সারা পৃথিবীর মানুষ তাকে চেনেন, জানেন, তার পুরস্কার প্রাপ্তি থেকে শুরু করে তার আন্তরিকতা, এই সবার মধ্যে একজন হয়ে ওঠা, অর্থাৎ জনগণের একজন রবীন্দ্রনাথ।
0: একদম, খুব সুন্দর কথাটা বললে যে জনগণের একজন, জনগণের রবীন্দ্রনাথ। যত আলোচনা করব তত মনে হবে কমই আলোচনা করা হয়, ততই মনে হয় যেন কম জানা হয়, আরও জানা দরকার।
1: ঠিক,
0: গালে যাই।
1: হ্যাঁ, একদম। আর এই জনগণের রবীন্দ্রনাথকে নিয়েই আমরা আজকে দুজনে আপনাদের সাথে গান তো আছি, প্রথমে পীযূষ কান্তি সরকার।

0: রবীন্দ্রনাথ জমিদার, কৃষকেরা তার প্রজা, সুতরাং তাদের সঙ্গে স্বভাবতই তার যোগ থাকবার কথা। জনগণের সঙ্গে তার প্রাথমিক যোগ জমিদার হিসেবে, কিন্তু খাজনা আদায় এবং বিষয় ব্যবস্থার ফাঁকে ফাঁকে তার মন জমিদার সুলভ মান সম্ভ্রমের বেড়া পেরিয়ে বারবার যেত সাধারণের কাছে। তারা জানতো না কখন কোন মাঠে ঘাটে অলিতে গলিতে তার সেই মনের আনাগোনা, ছিন্নপত্র, সোনার তরি, চিত্রা, চৈতালি, খনিকা, গল্পস্বল্প বা গল্পগুচ্ছ, পঞ্চভূতের ডায়েরি, এই সমস্ত লেখাতে সেই দরদি কবির সন্ধান আমরা পাই মেলে। এক কথায় শিলাইদহ অঞ্চলে তার যে জীবন, সেই জীবন কৃষক বা সাধারণ জীবনের কাছাকাছি থাকাই জীবন।
1: একদম, এই সাধারণ মানুষ, কিন্তু দেখো সবাই যে জমিদার হয়ে সাধারণ মানুষের কাছাকাছি ছিলেন তা তো নয়। আমাদের এই বিরাট জমিদারদের ইতিহাস বলেছেন যে তারা সবাই কিন্তু মানে মানুষের কথা শুনতেন তা নয়, তাদের আভিজাত্য, তাদের মানে ধনী হয়ে যাওয়ার যে গল্প সেগুলো আমরা সব জানি, কিন্তু রবীন্দ্রনাথ এক্ষেত্রে অন্যরকম। এই যে জনযোগ, এই জনযোগ কিন্তু মানে মানুষের সঙ্গে এই যোগাযোগ আর কি, সেটা কিন্তু পরবর্তী সময় শ্রীনিকেতনের যে এত একটা বিরাট বিস্ফোরণ ঘটালেন, সেখানকার পল্লী সেবা, সেখানের কৃষিকাজ, সব কিছুর মধ্যে তো তার সেই তাগিদ ছিল যে একটা জায়গাকে তিনি সকলের জন্য বানাবেন, মানুষের উন্নতির জন্য করবেন। এটা একজন মানে জন্মসূত্রে জমিদার যিনি, তার কি হওয়ার কথা অনেকটা ফেশন মার্ক থেকে
0: একদম, এই জন্য তো আলাদা। কারণ জমিদার বলতে আমরা একটা ভাবধারাকে বুঝি, এক ধরনের জীবনযাপনকে বুঝি, এবং সাধারণের মধ্যে নেমে এসে সাধারণের সঙ্গে থাকা, দেখি কম কথা।
1: একদম একদম। আরেকটা আমার মনে হয়, দেখো কবি তো বিদেশ গেছেন, রাশিয়ার যে একটা সাম্যবাদী ব্যাপার, যেটা কিন্তু তাকে একটা নতুন জীবন গড়ার কাজে অনেকটা অনুপ্রেরণা দেখিয়েছে। তো পল্লী কেন্দ্রে ঘুরে ঘুরে ধরো সেই জীবনকে একসঙ্গে করা, এখানেও কিন্তু তিনি অভিনন্দন মানে তাকে তিনি অভিনন্দন জানালেন যে এই যে প্রক্রিয়াটা এটা আমার দেশেও করতে হবে।
0: একটা ছোট্ট গল্প বলি, প্রকৃতির মাঝে শিলাইদহ কথাটা এলো বলে, শিলাইদহ তো মাঝে মাঝে বজ্রাবেধে তিনি থাকতেন, দেখছেন একটা শরীর জলে ভেসে ভেসে নদীতে ভেসে ভেসে যাচ্ছে, তিনি মৃত হতে পারে, অর্ধমৃত হতে পারে, এরকম একটা অবস্থা। সকলকে বললেন যে একটু নৌকাটা এগিয়ে গিয়ে নিয়ে এসো, দেখো না। তখন সবাই বলছেন যে উনি বোধহয় নেই, এরকম একটা ভাবনা করে ফেললেন সবাই, সবাই ঢিলেমি করতে শুরু করলো, যাবো, যাওয়া উচিত, কেন যাবো ইত্যাদি। তখন রবীন্দ্রনাথ তার মাঝিকে বললেন যে চলো আমার নৌকাটা বেয়ে নিয়ে চলো। যে এই কথা বলা তখন সবাই মিলে সেখানে চলে গেল, এবং কি এক ভদ্রমহিলা তাকে উদ্ধার করলো, উদ্ধার করে তাকে তো বাঁচানো হলোই। তারপরে চিরদিন তিনি সেই জমিদারিতেই, সেই রাজত্বেই থেকে গেলেন। এই যে প্রত্যেকটা ব্যাপারে উদ্যোগ, আমার না কেন গা কাটা দেয়, যেটা অনেকটা কিছুটা প্রতিফলন তুমি দেখবে মায়েদের মধ্যে কিছুটা থাকে, বলে যে গিয়ে দেখ না। হ্যাঁ, এই এই যে ভাবনাটা যে কেউ যখন যেতে রাজি না, যে কেনই বা যাবো ইত্যাদি প্রশ্ন, তখন তিনি প্রশ্ন ফেলে রেখে তিনি বললেন যে আমারই নৌকোটা একটু এগিয়ে দাও দেখি, একবার দেখে আসি ঘটনাটা কি।
1: এই যে দেখো একটা মানুষের আরেকটি মানুষের প্রতি যে ভালোবাসা, আকুলতা,
0: একদম খুব দামি কথাটা বললে,
1: এই এইটা কিন্তু আজকে তার লেখাতে পরিস্ফুট। আমার মনে হয় যিনি একজন বিশ্বের কবি, সেই কবি যদি নিজে আন্তরিক না হন তাহলে কি করে তিনি বিশ্বের মানুষকে কাছে পাবেন বা কাছে
0: ডাকবেন। জয়শ্রী, দুটি কথা ভীষণ গ্রহণযোগ্য হলো, এই যে কথাটাও বলল, এবং আপনারা যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান শোনেন তাদের শুধুমাত্র নিছক শ্রোতা হিসেবে বিবেচনা করতে আমার ভালো লাগে না, আমার মনে হয় যে তারা খুব মনোযোগী শ্রোতা, গভীর মানুষ। কারণ কোথাও শুধুমাত্র রবীন্দ্রনাথের গান শোনাবো, রবীন্দ্রনাথের কথা বলবো, বইভিত্তিক কথা বলবো, না, সেটা জীবনও নয়, সেটা যাপনও নয়। আমরা যখন রবীন্দ্র ভাবনায় যাপন করতে শিখব, আমি হয়তো দেখে যাব না, কিন্তু আপনারা দেখবেন আস্তে আস্তে দেশটা ভালো হয়ে গেছে। আর জীবনানন্দের কথা ধার করে বলতে হয় হয়তো অনেক শতাব্দীর মনীষীর কাজ, তবুও তো হবে প্রতিদিন। এই যে আমরা বলি আমাদের যে কথোপকথন থাকে নানা বিষয় নিয়ে, তাতে আমরা ঋদ্ধ হই। আর সকলকে একবার বলতে চাই যে আসুন না আরেকবার ভেবে দেখা যাক। কিন্তু আমরা বেশ খানিক্ষণ কথা বললাম, কথা বলবো, হ্যাঁ পরপর দুটি গানেও যেতে পারি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা এভাবেই কিন্তু চিনি সবাইকে, রবীন্দ্রনাথের ভাবনায়, রবীন্দ্রনাথের কথায় কত মানুষ এসছেন, বিদেশিনীও এসছেন। আসলে এইভাবেই তিনি মানুষের মধ্যে, তার জীবনের মধ্যে সকলের সঙ্গে এক হয়ে গেছেন একাকিত্বে, কোথাও তাকে আমরা খুঁজে পাই না। জন্মেছিলেন দেখো এক ধনী গৃহে, আভিজাত্যের পরিবেশ, সেখানে শিক্ষা দীক্ষা জীবন যাপন যাই বলা যায় আর কি। আর শুধু তাই নয়, সেখানে বিদ্বান গুণী মানুষ তাকে সারা জীবনই ঘিরে রেখেছে। বনেদি বিষয়, ভাষা, তত্ত্ব সব কিছুর মধ্যে তার বিচরণ। কিন্তু সেখান থেকে তিনি যখন কৃষক পাড়ার লোকসংস্কৃতিতে নিজেকে ডুবিয়ে দিলেন, ছড়া কবি, বাউল, বৈষ্ণব পদাবলী, টপ্পা পাঁচালি, এসবের মধ্যে তার যে আন্তরিক মানে উপস্থিতি, সেটাও কিন্তু তাকে ওই আর কি সবার সঙ্গে যুক্ত করে দিল। তিনি লোকসাধারণের মধ্যে নারীর টান খুঁজে পেলেন।
1: এই বেদনা ছিল তার যে সাধারণের অভিমুখী, কিন্তু জন্মগতভাবে অভ্যস্ত ছিলেন আভিজাত্যের গণ্ডির মধ্যে, প্রথম দিকে কিন্তু কাছাকাছি আসবার পক্ষে প্রবল বাধা ছিল। এবং কিছু অভ্যেস তো নিজেকে তৈরি করে নিতে হয়। আমি কিভাবে জনগণের সঙ্গে মিশব, তাকে ভালোবাসব, তার ভাবনার মধ্যে মিশে থাকব, সব কিছু। তখন রাশিয়ার সাম্যবাদের কথা তুমি একটু আগে বলছিলে, সেটা তো সার্বিকভাবে বিপুলভাবে নাড়া দিয়েছিল আমাদের দেশকে। এবং জনগণের ব্যথা যে বুঝতে হয় যারা রাজ্যের, দেশের অভিভাবক হয় তাদের, মানে একনায়কতন্ত্র থেকে যে গণতন্ত্র আসে, জনগণকে নিয়েই তো গণতন্ত্রটা আসে, সেই ব্যথা বোঝা, তাকে বোঝানো। এবং তার যে চিঠিপত্র, পুত্র রথীন্দ্রনাথকে লেখা চিঠিতে তার জীবনধারা পরিবর্তনের সংকল্প একসময় প্রকাশ পেয়েছে। আমার আরেকটি জিনিস অবাক লাগে, যেটা নিজেও হয়তো ছোট্ট জীবনে আমরা করবার চেষ্টা করি, ভালো ভাবনা তখন কিন্তু কোনো বিচার আসে না, কে বুঝবে, যে বুঝবে সেই বুঝবে, সে ছোট কি বড় কি আমার সন্তান কি আমার বন্ধু, এসব কিচ্ছু আসে না।
0: ঠিক, তিনি ওই ভাবনাটাই জারিত করেছিলেন সকলের মধ্যে ছোট ছোট করে, এবং একে অপরের থেকে ছড়িয়ে গেছে। আজ যেমন আমরা বলছি, আবার নতুন করে তার ভাবনার, আপনাদের ভাবনার মধ্যেও তিনি আসবেন জনগণের রবীন্দ্রনাথ হয়ে। আমরা আগের গানটি সুবীর সেনের কণ্ঠে শুনেছি, এবার সুমিত্রা সেন।

0: দেখো, সময় তো কেটে যায়, এগিয়ে এগিয়ে যায়। আমরা কত তাড়াতাড়ি 29 মিনিট হয়ে গেল আমাদের এই বক্তব্য নিয়ে, আরো অনেক কথা রয়েছে। রবীন্দ্রনাথ এবং মানুষ, আমি তোমাদেরই লোক,
1: একদম
0: আমরা সেই প্রসঙ্গেই রয়েছি আপনাদের সঙ্গে 107 মেগাহার্জ FM রেইনবোতে, জয়শ্রী মুখোপাধ্যায়,
1: মধুমিতা বসু।
0: কিন্তু আমরা এই প্রসঙ্গে আবারও অনেক কথা নিয়ে, গান নিয়ে ফিরে আসব। তবে একটি অনুষ্ঠান, আপনারা জানেন দিল্লি থেকে প্রচারিত অনুষ্ঠান স্টাম্পড, খেলার অনুষ্ঠান, শুনতে থাকুন, তারপরে আবারও আমাদের অনেক কথা।

0: আছি আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায়,
1: মধুমিতা বসু, আজকের গান দরিয়ায় অবশ্যই রবীন্দ্রনাথ, এবং যে রবীন্দ্রনাথ জনগণের রবীন্দ্রনাথ, সাধারণের রবীন্দ্রনাথ। আজকে কথা বলা, কথা বলার বিষয় বা আমাদের নিজস্ব কিছু কথাও তুলে ধরতে চাইব সেই অবসরে, সেই ফাঁকে ফাঁকে। একটা কথা বলতে ইচ্ছে করে যে তখনও শ্রেণী সংগ্রামে সেই সচেতনতা আসেনি, কিন্তু গানে, বক্তৃতায়, লেখায়, স্বদেশী যুগে যে জনজাগরণ, সে কথা বলতে গিয়ে তো দেখা যায় যে চাষি মজুরদের কথা কবি একই সঙ্গে বলে চলেছেন, তাদের গান, তাদের জন্য গান গেয়ে চলেছেন। যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, মানে এই গানে তথাকথিত সর্বহারাদের প্রতি একটা সম ব্যথার ভাবই প্রকাশিত হয়েছে। আবার দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান, এবং মাটি ভেঙে যারা চাষ করেছে, পাথর ভেঙে যারা পথ কাটছে, যারা মারো মাস খাটছে রৌদ্র জলে, দুহাতে ধুলা লাগিয়ে যারা জীবনযাত্রা চালাচ্ছে, সবাই তো এরা এক শ্রেণী, এবং দেবতা গেছেন এদের মধ্যে। সেইখানে এদের সঙ্গে মিলে কাজ করলে দেবতার পূজা করা হবে। এই যে মানুষের প্রতি ভালোবাসা, এই লিপিকার রথযাত্রার কথা মনে পড়ছে, যে আমার বাড়ির পাশে যে ফুল দুটো ফুটে আছে সেখানেই দেবতা আসবেন।
0: একদম, দেখো তুমি এই কথা বলতেই আমার মনে হলো ধুলা মন্দির কবিতা, এবং সেখানেই তিনি বলছেন না যে অত সাজিয়ে গুজিয়ে ঘর বন্ধ করে যে পুজো, সেই পুজো নয়, আসলে তো মানুষের মধ্যেই অবস্থান। তো তিনি চিরকাল তাই করেছেন, ওই যে তুমি বললে যে চাষি বা সকলের, সকল শ্রেণীর মানুষ সেখানে রৌদ্র জলে দুহাতে ধুলো লাগিয়ে, এটা তো একজন জমিদারের করার কথা নয়,
1: একদমই সেটা করার কথাই নয়, এবং কোথাও সারা বিশ্বের বিচারে আমাদের তৈরি করতে চেয়েছেন যে আমরা যেটা বলি না সাকার এবং নিরাকার,
0: সেই জায়গার অস্তিত্বটা ভেঙে দিয়েছেন যে মানুষকে
1: ভাঙতে হবে, যে মানুষকে না। তুমি এখন ভাবো তো, যদি কথা বলি কি বিপুল জনসংখ্যার একটা দেশ আমরা বানিয়ে ফেললাম,
0: একদম
1: জাস্ট অকারণে, জাস্ট মানে কারণ অকারণ নেই, এত বড় হয়ে গেল।
0: আচ্ছা যাই হোক, আমরা তো যাবো আবার খবরে, একটুখানি ওই কথা টেনে একটা ছোট লাইন আমার বলতে ইচ্ছে করছে। ধুলা মন্দিরে তিনি যেখানে সকল মানুষের অবস্থান সেখানেই বলেছেন দেবতা আছেন, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিরুক বস্ত্র লাগুক ধুলোবালি, কর্ম যোগে তাঁর সাথে এক হয়ে ঘর্ম পড়ুক জোরে, এই যে ঝোরে মানে ঘাম পড়ুক, কাজটাই তোমার আসল পরিচয়, এবং এখানেই তুমি কিন্তু জয়ী হবে সকল মানুষের সাথে যখন তোমার অবস্থান। আমরা খবরে যাব, তাই তো মধুমিতাদি? মনোময় ভট্টাচার্যের কণ্ঠে গানটি শুনতে শুনতে ফিরে আসছি খবরের ওপারে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 অগস্ট পর্যন্ত। সমাজকর্মী সোনাম ওয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যস্তরের মূল্যায়ন ও অ্যাক্রেডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাকের আদলেই এই সেলটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গাওয়ান থানার পুলিশ ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা 2000 কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযানে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রায় 4,25,00,000 টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস আজ যৌথভাবে পুনাতে 3টি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এবং যানজট কমবে এবং পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। টোকিওতে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পি ভি সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউ ফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। ফিফা ফুটবল বিশ্বকাপ মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: मन की बात, जनगणের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা কিন্তু আবার ফিরে এসেছি আপনাদের সাথে, ছিলামই আমরা 107 মেগাহার্জ FM রেইনবোতে। জয়শ্রী মুখোপাধ্যায়,
2: মধুমিতা বসু। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণের রবীন্দ্রনাথ, মূলত এই বিষয়টাকে কিছুটা হাইলাইট করেই কথাগুলো বলতে চাইছি। এক্ষেত্রে কিন্তু তার প্রিয় প্রতিষ্ঠান শ্রীনিকেতনও একটা বড় জায়গা, যে ধর্মপুরুষ ঝরে কর্মযোগের মাধ্যমে। রবীন্দ্রনাথ এই জায়গাটা বারবার করে গঠনমূলক এই ভাবনাটাকে তুলে ধরতে চেয়েছিলেন, যে দেশের মুক্তিতে সেটা যে কতটা অপরিহার্য সেটা দেখা যায় কিন্তু মহাত্মা গান্ধীর ক্ষেত্রেও। তার কথা একটু বলতে হয়, তিনি একদিকে যেমন সংগ্রামিক ছিলেন, অন্যদিকে তেমন গঠনশীলও ছিলেন। আইন অমান্য আন্দোলনের পর দেখা দেয় নিখিল ভারত গ্রাম উদ্যোগ সংঘ। রবীন্দ্রনাথ একদিকে সংগ্রামিক তার চিন্তায় তার লেখায়, অন্যদিকে কিন্তু ছিলেন গঠনপন্থী। এবং মহাত্মাজির আইন অমান্য আন্দোলনের মূল পরিকল্পনা দেখা দিয়েছিল প্রথম রবীন্দ্রনাথেরই নাট্য এবং সাহিত্যে, কীরকম একজন প্র্যাকটিক্যালি করছেন আরেকজন তার কাজের মধ্যে, প্রায়শ্চিত্তে মুক্তধারায়। প্রজাদের যে উত্তেজনা, তার রাষ্ট্র অত্যাচারের প্রতিকার, মূলত ওই খাজনা বন্ধ, তা নিয়ে একটা বিপুল লড়াই। ঠিক যেমন গোড়া গোড়াতে জনগণের কথাও বলেছেন, এবং মধ্যবিত্ত শ্রেণীর প্রতীক হচ্ছে গোড়া, সেখানে তার কথা এসছে চার অধ্যায়। সমস্ত জায়গাতেই কিন্তু ফিরে ফিরে তিনি যেভাবে পেরেছেন তার কথা ব্যক্ত করেছেন।
1: ঠিক, আরেকটা কথা আমার মনে হয় এই প্রসঙ্গে কবিতার কথা এসে পড়ে, ওরা কাজ করে এখানে তো চিরকাল যারা টিকে থাকবে। এবং সব থেকে বড়, তিনি তখন আরোগ্য লিখছেন যখন, তখন তো প্রায় শেষ পর্যায়ে তার জীবন, তো তিনি সুস্থ হয়েছেন, একটু আকাশের দিকে তাকিয়ে আছেন, একটা অলস সময় ধারা চলছে। সেখানে যখন তিনি দেখছেন যে এই ভারতবর্ষের ওপর লুটতরাজ করতে বিদেশি শত্রুত্ব অভাব ছিল না, পাঠান মোঘল সবাই এসছে সখুন দল, কিন্তু কথা হচ্ছে যে তখন ব্রিটিশ রাজ, তখনও ব্রিটিশ অত্যাচার, বা যাই হোক এত বছরের ইতিহাস তৈরি করে যাচ্ছে, কিন্তু এরা তো কেউ থাকবে না মহাকালের নিয়মে, কারণ থাকবে তারা শুধুই যারা পরম্পরায়, বংশ পরম্পরায় যারা কাজ করে চলে, এবং যারা সাম্রাজ্যের, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, মানে ব্রিটিশকে উদ্দেশ্য করে বলছেন, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। ঠিক কথাই, তার কটা বছর বাদে, এটা বোধহয় 1940-এর সময় লেখা, 47-এ তখন আর তিনি নেই, কিন্তু মানুষের যে সেই এগিয়ে চলা, সেই মুম্বাই গুজরাট সর্বত্র দেশে প্রান্তরে, সেই মানুষের কথাই তিনি বারবার, জীবনের শেষ পর্যায়ে এসেও তার মনে হয়েছে এই মানুষের মাঝেই তিনি নতুন করে খুঁজে পেয়েছেন এই জীবনী শক্তিকে খুঁজে পাওয়া। হাত নড়ছে না কিন্তু তাদের কথাই।

0: উঠে এসছে তার কলমে। এটাই বোধহয় তার জীবনের কর্মের ক্ষেত্রে, তার কার্যের ক্ষেত্রে তিনি সারা পৃথিবীকে দেখিয়েছেন যে সব কিছুর মধ্যেই মানুষ, এবং সেই জনগণ, সেই মানুষ আজও আমরাও তাদের প্রতিভু
1: একেবারেই।
0: যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু গানে চলে যাব শ্রাবণী সেন এবং সুব্রত সেনগুপ্ত।

কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা খোঁজে ছিলাম, ওরা কাজ করে দিয়ে আমরা সেই খোঁজটায় মানুষের যে নিজস্ব যে পরম্পরায় তার কাজের ইতিহাস লেখা হয়, সেটা কোনো সিংহাসনের ইতিহাসকে বলা যায় যে তার থেকে ম্লান নয়, তার ভগ্নাশ মানে ভগ্নবশেষের ওপরে দাঁড়িয়েই আমাদের ইতিহাস রচনা করে মানুষ, এবং সেই ইতিহাসকেই বারবার রবীন্দ্রনাথ জনগণের ইতিহাস বলেছেন, জনগণের কাজ বলেছেন, এবং তার মধ্যেও তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। এই খুঁজে পাওয়াটা, এই কর্মজীবন তার তো বিশাল বিপুল কর্মযজ্ঞ, সেটার একটা বিরাট অংশ অবশ্যই শান্তিনিকেতন, তাই না?
1: হ্যাঁ, আরেকটা যদি তার জীবনের কথা ভাবো তাহলেও দেখবে তার ছোটবেলা কেটেছে কিন্তু ভৃত্যরাজদের মধ্যে, বড়লোক বাড়ির ছেলে, জমিদার পুত্র, কিন্তু খুব সাধারণ মধ্যে থেকে সাধারণ জীবনে বড় হওয়া। এবার কর্মজীবনটা আরম্ভ করেছিলেন কিন্তু কৃষক প্রজাদের মধ্যে, ছেত্রানবার দিনে তারাই দেখি এসে পড়েছে কখন তার বিদায় অঙ্কের একপাশে। কবি তখন সব দিক দিয়ে বিদায় নিচ্ছেন, এই সময় বার্ধক্য জীর্ণ রোগাক্লিষ্ট দেহে বিদায় নিতে গেলেন শিলাইদহের জমিদারি সুদূর মফস্বলের পল্লী অঞ্চলে। বর্ষার জল কাদা দূর পথের কষ্ট তাকে ঠেকাতে পারেননি। সেখানে রায়ত জমিদারদের সেলামি দরবারের সম্বন্ধ নয়, মানুষের প্রতি মানুষের আধ্যাত্মিক সম্বন্ধের টানকেই কবি জীবনে জয়যুক্ত হতে আমরা দেখি। শান্তি সাম্য পৃথিবীতে কবে আসবে সে ভবিতব্যই জানে, কিন্তু এই আত্মিক প্রীতি সম্বন্ধের উপরেই হওয়া চাই তার মূল ভিত্তি। মানে মানুষে মানুষে যদি ভালো সম্পর্ক না আসে তাহলে পৃথিবীতে আর সাম্য কত?

0: কি করে আসে, শান্তি বা কি করে আসে? ছোট বড় শ্রেণীভেদ একভাবে না একভাবে সমাজের বুকে থাকবে, এটা নিয়ে খুব বেশি চিন্তা করলে গণ্ডগোল। কিন্তু পরস্পরের সম্বন্ধেটি হৃদ্ধ হলে সমস্যার সমাধান সকলকালেই সহজ হবে। কি সুন্দর কথা! পাশ্চাত্য সমাজবিজ্ঞানের শিক্ষানবিশির দিনে বেদনাপ্রবণ আদর্শবাদী এই প্রাচ্য কবির প্রাণযোগের বাণী আমাদের সমভাবেই স্মরণীয়। মানুষের সঙ্গে মানুষের যে বাঁধন তাকে মানতেই হবে, এবং এই কথা বারবার তিনি বলেছেন, যার বই থেকে আমরা লেখাগুলো পড়ছি। সুধীর দাস, সুধীরচন্দ্র কর, তাকে আপনারা রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক হিসেবে বেশি চেনেন। সুধীরটা গানও গেয়েছেন, আকাশবাণীর সঙ্গেও যুক্ত ছিলেন, কিন্তু দীর্ঘ সময় তিনি দিল্লিতে প্রবাসে থেকেছেন এবং সেখানে রবীন্দ্র চর্চা, রবীন্দ্রসঙ্গীতের প্রচার এবং প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। এই যে একজন মানুষকে খুঁজতে গিয়ে তার পাশের আরও অনেক মানুষকে আমরা খুঁজে দেখছি, বা যারা আমাদের কাছে রবীন্দ্রনাথের কথা এত সুন্দর করে একটা বাঁধনির মধ্যে দিয়ে প্রকাশ করছেন। একটা সময় বলতাম যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, কিন্তু তাকে যারা অনুভব করেন, প্রকাশ করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, তারাও তো কম দামি নন। কিন্তু মূলে গিয়ে কি দাঁড়ালো কথাটা? মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক।
1: একদমই এই সম্পর্কের কথায়, যে এই যে ধরো কোনো ভেদাভেদ যে ছিল না, এটা আমরা এখানে অনুষ্ঠান করতে এসে আমরা যখন পড়াশোনা করি ঘুরে, এইভাবেই আর কি উল্টে পাল্টে দেখি যারা লিখেছেন তাদেরকে, আমরা তাদের পড়া বা তাদের লেখা আর কি সেগুলো পড়ি, তখনও দেখেছি যে আমরা অনুষ্ঠান করতে গিয়ে, যে তুমি বলে না বৃত্তের মানে সঙ্গে ঘেরা ছিল তার জীবন, বিভিন্ন পর্যায়ে তো বিভিন্ন মানুষ এসছেন যারা তার সেবা করেছেন রবীন্দ্রনাথের, তো আমরা সেই বৃত্তসমূহ নিয়ে অনুষ্ঠান করেছি এবং সেখানে দেখেছি যে তারা যে শুধু বৃত্ত বলতে যে কাজ করছেন তা নয়, তাদের চোখে জল আসছে, তারা প্রতিবাদ করছেন, বোঝাচ্ছেন। তো এই যে মানুষরা, এরা যে শুধু বৃত্ত বা চাকর শ্রেণীর হয়ে থাকছেন তা নয়, এত বড় মানুষের, একজন রবীন্দ্রনাথের মতো মানুষের ব্যক্তিত্বের হৃদয়ের কাছের বিশেষ মানুষ হয়ে উঠছেন, এর থেকে বড় আর সাম্যবাদিতা কি আছে? এই যে সকলকে সমান করে নেওয়া আর সকলের উপর তার যে ডিপেন্ডেন্স,
0: হ্যাঁ একেবারেই,
1: এটাও তো একটা মানুষের সঙ্গে মানুষের শৃঙ্খল, যে তোমার উপর আমি বাবা এটার ভার দিলাম, তুমি এটা আমার জন্য করবে বা তুমি আমাকে দেখবে। এই যে মানুষ মানুষকে বিশ্বাস করে, একটা সময় ধরো আজকের যুগে আমরা মাঝে মাঝে আলোচনা করি যে ক্রমাগত যেন এর একটা অবক্ষয়, আমরা আর বিশ্বাস করতে পারি না, ভেঙে যাচ্ছে, ওই যে তুমি বলছিলে একান্নবর্তী যৌথ পরিবার ভেঙে যাওয়া, কিন্তু এগুলো যদি আজকে আমরা একটু রবীন্দ্রনাথের আলোয় দেখি তাহলে দেখব সবাই আমরা একসাথেই চলা পথিক, এবং এই জন্য অচলায়তনেও দেখেছি আমরা বিদ্রোহ, আমরা রক্তকরবীতে দেখেছি কেজো পরিণতির যে প্রতিবাদ। তো এই যে জনসাধারণ এবং সেখানে যে তার যে দিক থেকে, জনসাধারণের দিক থেকেও একটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হতে পারে, এটাও তপতিতে দিয়েছেন তিনি। কালের যাত্রায় কবি দেখেছেন শূদ্রদের জয়। এই যে মানুষেরকে, মানুষকে দামি করে দেখা, নিজের থেকে দামি করে, এই যে দাম দেওয়া, এটাও কিন্তু খুব সহজ হয়নি একজন জমিদারের পক্ষে, তাই না?
0: কষ্টকর বলবো না, কিন্তু তার এই শিক্ষাটা তিনি কোথা থেকে অর্জন করেছিলেন সেটা নিয়েও আবার খোঁজ করতে বসে যাব।
1: ঠিক, আর সেজন্যই তো তিনি আমাদের চিরসখা। ঋতুগুহর কণ্ঠে গানটি পড়ে সাহিব চট্টোপাধ্যায়।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আমরা রয়েছি গানদরিয়ায় 107 FM রেইনবোতে, জয়শ্রী মুখোপাধ্যায় এবং মধুমিতা বসু। মধুমিতাদি,
3: হ্যাঁ, শুনছি, বলছি, শোনাচ্ছি, অনেক কথা বলছি, রবীন্দ্রনাথকে নিয়ে বলছি এবং সাধারণের সঙ্গে তিনি কিভাবে মিলেমিশে একাকার হয়ে থাকতে পারতেন বা যেতেন সে গল্পও টুকরো টুকরো করে তুলে ধরবার চেষ্টা করছি।
2: ঠিক, আসলে দেখো, তিনি তো স্রষ্টা, মূলত তিনি সৃষ্টির জগতের মানুষ, তো তার কাছে কিন্তু কখনো না বলে কিছু ছিল না, সবটাই হবে। এবং তার একটা স্বপ্ন তৈরি করতেন, একটা ফ্রেম থাকতো, মাইন্ডসেট যাকে আমরা বলি, এবং সেই পর্যায়ে তিনি একটু একটু করে সেটা করতে করতেই এগিয়েছেন। সমস্ত করতে গিয়ে দেখলেন, আরে এসব তো অনেক মানুষ রয়েছে যারা কথাই বলে না, যাদের দুঃখ কষ্ট, যাদের সমাজে হয়তো অনেকটা তারা নিম্নমুখী সব সময়। এই জায়গাটা তার মনে হলো যে শিক্ষার দরকার হবে, তবেই তিনি সেই মানুষগুলোকে একটা শ্রেণীতে, একটা সাম্যতায় আনতে পারবেন। তো এই জায়গায় তাকে কষ্ট

0: দিয়েছে তিনি, বারবার এই কথা বলেছেন যে এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। অর্থাৎ তারা আশাহীন জীবন যাপন করে, তাদেরকে সর্বাঙ্গ সুন্দর করতে হলে তাদের চোখে স্বপ্ন
1: ভাবনাই বা কে ভেবেছে বলতো, যে আশাহীন জীবন যাপন করে, তারা তো সবসময় বোঝেও না যে তাদের

0: করলেন আদর্শ তপবন, সেখানে নিয়ে এলেন ভাবধারা যে এসো শিক্ষা নাও। এবং সেই শিক্ষা শুধু যে মুখের কথা বা পুঁথি পড়া তা তো নয়, সে কাজ হাতের কাজ করো। এই যে তোমার একটা পরিপূর্ণ জীবন তৈরি করতে গেলে যা যা দরকার হবে সেটা আমি শেখাবো, এই যে একটা মানে সামগ্রিক। দেখো আমরা তো যে কেউ যে যে জায়গায় রয়েছি, ধরো তুমি কাউকে কবিতা শেখাচ্ছ, আমি কাউকে লেখাপড়া শেখাচ্ছি, কিন্তু আমরা একটা সামগ্রিক ভাবনা অর্থাৎ সব কিছুর মধ্যে থাকো, ওভারঅল ডেভেলপমেন্ট,
1: একদম
0: এই কনসেপ্টটা যে কত বড় এবং সেখানে তিনি যে কত দূরের মানুষকে কাছে
1: টানলেন। কিন্তু রবীন্দ্রনাথ, যে তুমি সব কিছুর মধ্যে থাকো, শান্তিনিকেতনের বাতাবরণটাই তো তাই, ছেলে মেয়ে ছোট বড় নির্বিশেষে সবাই সবার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে কাটিয়ে দিল।
0: আর তারপর আমার ওটাই মনে হয় যে ধরো এই যে সেলিব্রেশনগুলো, একটার পর একটা অনুষ্ঠান উৎসব মাতিয়ে রাখছেন সবাইকে, এই যে তুমি তো না বুঝে তোমার রং মাখাও, কে কি অত তোমার ভাবার দরকার নেই, মানুষ
1: হ্যাঁ মানুষ ভেবে তুমি তাকে রাঙিয়ে দাও। এই এই ভাবনাটা যদি আমরা ভাবতে পারি তাহলে তো আমরাও অনেক দূরের মানুষকে কাছে করে নিতে পারবো।
0: ওই যে লাইনটা লিখেছেন না, হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, মানুষই দেবতা। এবং সেটা তো তার নিজস্ব একটা ধর্মবোধ থেকেও ছিল, কিন্তু সেটাই তিনি বলেছেন, কখনো তো চাপিয়ে দেননি, বলেছেন কাছের মানুষটাকে নিজের করে নাও। মানে সে যে তোমার রক্তের সম্পর্ক হতে হবে তার কি মানে আছে, সে তোমার কাছের, একসঙ্গে কাজ করছে, তার দুঃখ বোঝো, তাকে তার হাত ধরো, এগিয়ে চলো, একটা সংস্কৃতিবান মানুষ হিসাবে এটা তো তার একটা বিশ্ব মানব সভ্যতার কাছে তার একটা অঙ্গীকার।
1: নিশ্চয়ই,
0: তাই জন্যই তো বলতে পেরেছেন আমি তোমাদেরই লোক, এত সহজে এত বড় কথা কেই বা বলতে পারে বলো। আমরা আবারও গানে যাব, তাই না?
1: একদম, এবারে গানের শিল্পী ইফফাত আরা দিওয়ান।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মধুমিতা দি, সময় কিন্তু থেমে থাকে না, তাই রবীন্দ্রনাথের জীবনেও তাই একটা সময় শেষ হয়ে এসেছেন যখন তিনি তার জীবন পরিপূর্ণ জীবন অতিবাহিত করেছেন এবং তারপরে তার আদর্শ মতে তিনি সকল মানুষকে তৈরি করে দিয়ে গেছেন,
1: বিরাট কাজ কবি শুরু করে দিয়ে গেছেন মাত্র, তার সম্পূর্ণতা বহু দূর কাল ব্যাপ্ত করে, মানে অনেক দিন ধরে কিন্তু আমাদের সেটাকে গুছিয়ে আনতে হবে। শুধু সাহিত্য শিল্প বা অফিসের রুটিন বাঁধা কাজে একজন এরম কৃতী মানুষ হওয়া যায় না। তার সঙ্গে তার আচার ব্যবহার চিন্তা দৈনন্দিন জীবন যাপন, তাকে বিশ্বের রঙে রঙিয়ে নেওয়া, এতগুলো শিক্ষা যিনি এক জীবনে অর্জন করেছে তারই প্রতিফলন আমরা দেখি মাত্র তার নানা কাজের মধ্যে দিয়ে, কথা বলি তারই কথা ধার করে, তারই ভাবনা ধার করে, আর পাশাপাশি মনে মনে ভাবি আমিও না জানি কত কিছু করে ফেললাম, কিন্তু দেখা যায় যে তার পেছনে একটা শূন্যতার বিষয় কাজ করে, যে সত্যি কি পারলাম না শূন্যই রেখে গেলাম। তাই পূর্ণ করবার দায় আমাদের প্রতিদিনের, শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই।
0: একদম, সবসময় যে সমাজ সংস্কারক হতে হবে তা নয়, কিন্তু তার বাণী দেখো, রবীন্দ্রসঙ্গীত আমরা যখন বাজাই, আমরা যখন গুনগুন করে গান করি, কাউকে গান শোনাই, তখনও কিন্তু তার যে কথাগুলো, সেই কথার যে গভীরতা, সেটা যদি একজন কেউ অনুধাবন করেন, অনুভব করেন এবং আরও একটু ছড়িয়ে দেন, তাহলে কিন্তু এই বিশ্বজনীনতা, এই জনগণের রবীন্দ্রনাথ পৌঁছে যাবেন।
1: আমরা পরপর দুটি গান শুনে নেব, কারণ আমাদের বলতেই হচ্ছে আমাদের বিদায় পর্ব এসে গেছে। মহাদেব ঘোষ এবং ইন্দ্রাণী সেন,
0: এবং তারই মাঝখানে বলবো আবারও আমরা আসছি ঠিক এক ঘন্টা পরে আপনাদেরকে কিন্তু নাটক শোনানোর জন্য, কিন্তু আপাতত জয়শ্রী মুখোপাধ্যায়,
1: মধুমিতা বসু
0: বিদায় দিন, শুনতে থাকুন দুটি গান পরপর।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির জুমাগাছা BSF প্রহরী সম্মেলনে যোগ দিয়েছেন। সেখানে পৌঁছানোর পর BSF ঊর্ধ্বতন আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। শ্রী শাহ BSF একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর উত্তরকন্যায় উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম-1 উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 অগস্ট পর্যন্ত। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলার আজ সূচনা হয়েছে। প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরে যান। বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট, সুরিঘাট, পোদ্দারঘাটে যাত্রীদের নিরাপত্তায় প্রশাসনের তরফে যাবতীয় বন্দোবস্ত নেওয়া হয়েছে। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশের ঘরে থাকা এক ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সুতলি বোমার সরঞ্জাম উদ্ধার করে। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণীর ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই দল, ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফের একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তাই নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যস্তরের মূল্যায়ন ও অ্যাক্রেডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাকের আদলেই এই সেলটি গঠন করা হয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ডুয়ার্সের সমতল ও পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে, পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। দুদিন নিখোঁজ থাকার পর হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেনের সন্ধান মিলেছে। আজ ভোরে জেলার রামকৃষ্ণপুর ঘাট থেকে 15 বছরের ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। হাওড়া আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বাড়ি পাঠানো হবে। পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। যথাযথ পরিকল্পনা ছাড়াই ভবন নির্মাণের জন্য দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছে। আজ সকালেই সেখানে অভিযানের নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, রয়েছেন দমকলের আধিকারিক, বিডিও, বিএলআরও। পাঁচতলা এই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছিল বলে খবর। এই মুহূর্তের খবর শেষ।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM।

0: আজকের নাটক অন্তঃসলিল।
1: মাই মিউজিক ডিরেক্টর নওশাদ, ওয়ান অফ দ্য সেভেন নোটস অফ মিউজিক হ্যাজ বিন লস্ট।
0: রচনা ও নির্দেশনা সৌমেন্দু ঘোষ।
2: হরিপ্রসাদ চৌরাসিয়া স্পিকিং।
1: হি ইজ এ জিনিয়াস, হি হ্যাজ ডান মিরাকল ইন মিউজিক।
0: পরিবেশনা অভিনয়
3: मैं लता मंगेशकर बोल रही हूँ। दो युग बीत गया, उनके जैसा संगीतकार मैंने और नहीं देखा।
0: नाटक अंतःसलिल।
4: গোপাল বড় সুবোধ, তার বাপ মা যখন যা বলেন
5: বিভাবত, ওদের আর লেখাপড়া এখানে কিছু হবে না। এই একলাজান চা বাগানের কুলির খাতায় ওদের নাম লিখিয়ে দিতে হবে। দেখছো তো, আমি চা বাগানের ডাক্তার, হাজার কুলিকে দেখতে হবে, আবার সময় মতো ইংরেজ সাহেবের মেম সাহেবের খিদমত গাড়ি করতে হবে। তুমি কাটছো
6: কেন? কাছাকাছি আর কোনো ভালো স্কুল নেই।
5: ভালো স্কুলই যদি বলো তো সেই গুয়াহাটি, সে গুয়াহাটি বলো আর কলকাতাই বলো, সেই তো ছেড়ে থাকতেই হবে। এখন আমার ভবিতব্য বাংলায় মাতৃভূমিতে থাকা নেই। এই পাণ্ডব পরিচিত দেশে শাহ বাগানে বাগানে আমার ডাক্তারি করা, নইলে তুমি তো জানো আমার বাবা ছিলেন চব্বিশ পরগনার নাম করা উকিল রামচরণ চৌধুরী। তুমি বুঝছো না কেন আমি কিভাবে মানুষ হয়েছি বলো? আমার মেজদা ছিলেন ডাক্তার কলকাতায়। আমায় উনি যদি না রাখতেন আমার পড়াশোনাই হতো না, ডাক্তার হওয়া তো দূরের কথা।
6: কলকাতা মানে তো সেই সুকিয়া স্টেটের বাসা।
5: হ্যাঁ, মেজদার বড় ছেলে, বিয়ে থা করে সংসারই, ওর কাছে আমাদের দুটোকে নিয়ে গিয়ে ফেলবো, ও না করতে পারবে না। মেজদা বেঁচে থাকলে তো কোনো ভাবনাই ছিল না।
6: ওদের ছেড়ে আমার অবস্থাটা কি হবে একটিবার ভাববে না?
5: ওদের জন্যে

0: আমাকে তো একটা কিছু করতেই হবে। হ্যাঁ, ওদের আমি নিয়ে কলকাতায় যাবো।
1: বড়টার তো পুরো আটো হয়নি, আর বাচ্চুটা তো একেবারে ছেলে মানুষ।
0: শোনো বিভাবতী, পরশু সকালে ওদের দুজনকে নিয়ে কলকাতা যাব। কাল যত পারো ওদের আদর করে নিও। পরশু সকালেই আমি যেতে চাই, আর এটাই ফাইনাল।

0: এই যে বাচ্চু,
1: সেজো মামা, তুমি আমার মেসে এসেছো?
0: কি বই পড়ছিলে?
1: গোল্ডেন ট্রেজারি।
0: বেশ, কিন্তু শিয়ালদার মেসে থাকাটা তোমার পক্ষে কি ঠিক হচ্ছে?
1: হ্যাঁ, বঙ্গবাসী কলেজটা তো কাছেই, আমার সুবিধেই হচ্ছে।
0: তোমার বাবা তো প্রথমে তাঁর দাদার বাড়ি পছন্দ করেছিলেন, সেখানে তোমাদের স্যুট করেনি। তোমার মা, মানে আমার বর্ধির চিঠি পেয়েই তোমাদের দুজনকে কোদালিয়ায় নিয়ে চলে এসেছিলাম। কিন্তু এখন কলকাতার মেস তোমার ভালো লাগবে?
1: শনি রবি ছুটিতে তো কোদালিয়ায় চলে যাব।
0: হ্যাঁ, কলকাতায় থেকে যেন উঠতে শিখো না। আমাদের বাড়ি ঐতিহ্যটার কথা মনে রেখো, ঐতিহ্য।
1: মনে রাখবো সেজো মামা।
0: আমাদের বাড়িতে এতদিন থেকে এটা বোধ হয় শিখেছো, কেউ গলা তুলে সেখানে গান গায় না, গুনগুন করে গান গাওয়া এসব বখাটেদের লক্ষণ।
1: সেজো মামা, একটা প্রশ্ন করব।
0: তোমার আবার কি প্রশ্ন?
1: গান বন্ধ, বাজনাও কি?
0: মানে তুমি কিছু বাজাও নাকি?
1: হ্যাঁ, বাঁশি।
0: কোথায় তোমার বাঁশি?
1: এই তো।
0: তুমি বাঁশি বাজাও? কই, বাজাও তো শুনি।
1: তুমি কলকাতায় বেরিয়ে গেলে বাজাতাম।
0: ও, এখন বাজাও তো দেখি।

0: লোট চলি রে বাচ্চু, মনে রেখো প্রত্যেক শনিবার রাত্রের মধ্যে অবশ্যই তুমি কোদালিয়ায় পৌঁছবে।
1: ভিতরে আসতে পারি?
2: কে?
1: আমার নাম কমল। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ইন্টার কলেজ কম্পিটিশনে আমি তোমার বাসি শুনেছি।
2: তাই? আপনি কোথায় থাকেন?
1: ও মা, আমি তো এই মেসেই থাকি। একটা কথা বলি?
2: হ্যাঁ বলো।
1: একটা ডান্স পার্টিতে তুমি বাসি বাজাবে?
2: তুমি ওখানে কি করো?
1: আমি তো নাচ করি
2: না। আমার হবে না, আমার তো কলেজ।
1: তুমি তো ভালো ছাত্র, পড়াশোনায় তোমার কোনো অসুবিধা হবে না।
2: না, আমি সময় বার করতে পারবো না।
1: শোনো না, কলকাতার শোয়ে 30 আর বাইরে গেলে 50, খাওয়া ফ্রি, দুদিক দিয়েই তো লাভ।
2: বাসি বাজিয়ে টাকা, এটাই তো জানতাম না।
1: ও মা, তুমি এত সুন্দর বাজাও, টাকা পাবি না কেন? তাহলে দিদিকে বললি?
2: এটা তোমার দিদির দল?
1: দিদি মানে বিখ্যাত ডান্সার রাজকুমারী।
2: কোথাকার রাজকুমারী?
1: কোথাকার আবার? না, আমি রাজকুমারী। কি ভাবলে? হ্যাঁ
2: আচ্ছা, বাজাবো।
1: তুমি রাজি হলে কিন্তু এবারে দিদিকে ডাকি।
2: তোমার দিদি আমাদের মেসে এসেছেন নাকি? ডাকো তাকে।
1: দিদি, দিদি আসুন, উনি রাজি হয়েছেন।
3: ও মা, এ তো একেবারে ছেলে মানুষ, তুমি বাঁশি বাজাও।
2: আপনি বসুন দিদি।
3: হ্যাঁ এই তো। আচ্ছা দেখি তো তুমি কেমন বাজাও। রে সা নি সা নি ধ প ম প গ ম ধ, কই বাজাও।
2: কি টেম্পো হবে, মানে কোন লয়ে বাজাবো?
3: বাহ, তুমি তো দেখছি সব জানো। শোনো ভাই, তুমি তো ছাত্র, পড়াশুনো করছো, ওই অন্যদের মতো নাও। এই দিদিটার কথা মন দিয়ে শুনবে, কেমন? আমার কাছে যেসব মেয়েরা নাচতে আসে তাদের সঙ্গে বেশি মেলামেশার দরকার নেই, বুঝলে কিছু?
2: না।
3: শোনো, পরশু যশোরে শো, তুমি যেতে পারবে তো?
2: হ্যাঁ পারবো।
3: তুমি খুব ভালো।

0: দিদিমা, ও দিদিমা, খেতে দাও, ট্রেনে তারা আছে।
1: তুমি বসো, আজ আমি খেতে দেব। এই নাও।
0: দিদিমা কোথায়?
1: সকালে ঘাটে চান করতে নেমে পড়ে গেছেন, তাই উপরের ঘরে শুয়ে আছেন।
0: হাসছো কেন? জল দাও।
1: দিচ্ছি, তবে পুরোটা না খেয়ে জল খেতে নেই। আর একটু ভাত দি
0: না।
1: কেন?
0: ট্রেন ফেল হয়ে যাবে।
1: আজ আমি রান্না করেছি, ভালো হয়নি না?
0: খুব ভালো হয়েছে।
1: আমার বর কে জানো?
0: জানি, বলাই মিথ্যে।
1: কাল রাত্রিরে তুমি কি সুন্দর যে বাঁশি বাজাচ্ছিলে, মনে হচ্ছিল তুমি যেন কেষ্ট ঠাকুরটি।
0: বাঁশি বাজালে কেষ্ট ঠাকুর না?
1: বোধহয় তোমার সেজো মামা আছে, আমি চলি, তুমি যেন পাতলো না। সন্ধ্যে বেলায় তোমার ঘরে যাব, অনেক কথা আছে।
2: বাচ্চো।
0: হ্যাঁ সেজো মামা।
2: বলাই মিত্তির আমাদের দূর সম্পর্কে চেনা জানা, কদিন আশ্রয় দিয়েছি মাত্র।
0: তা সে কথা আমায় বলছো কেন?
2: খবরদার, তুই ওর বউয়ের সঙ্গে মিশবি না।
0: আরে আমি বলাই মিত্রের কোন পাকা ধানে মই দিয়েছি?
2: পাকা ধানে নয়, ডাঁসা বউয়ে, মই নয়, মন দিয়েছ।
0: মানে বৌঠানটা তো খুব ভালো, কি সুন্দর কথা বলে, কি সুন্দর হাসতে পারে।
2: কাল রাত্রে বলাই ওকে প্রচন্ড মেরেছে, ও তোর ঘরে যায় কেন?
0: আমি চাঁপা ফুল ভালোবাসি বলে বৌঠান একটা করমচার ডালের কাঁটায় ফুলগুলো গেঁথে গেঁথে আমার পড়ার টেবিলে ফুলদানিতে সাজিয়ে রেখে যায়।
2: চাঁপা ফুল?
0: হ্যাঁ
2: চাঁপা ফুল।
0: হ্যাঁ,
2: ওটা তোমার জীবনে করমচা ডালের কাঁটা, কাঁটা। ফিরে এসে যদি শুনি ও বেটি আবার তোর ঘরে গেছে, এসপার ওস্পার হয়ে যাবে বলে দিলাম বাচ্চ। এখন আমি চললাম।
1: সেজো মামা বাড়ি থেকে বেরিয়ে গেছে।
0: আমার ইচ্ছে হচ্ছে বলাই মিত্তিরটাকে খুন করি।
1: জানো, বিয়ের পর থেকে চেনা জানা লোকের বাড়িতে থেকে পয়সা বাঁচায়, আমার শ্বশুর বাড়ি কোথায় আজ পর্যন্ত আমি তাই জানি না। শট ঠগ জোচ্চর।
0: তোমরা তোমরা সুখে থাকো বৌঠান, আমি কালই এখান থেকে চলে যাব।
1: আমি আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো।
0: না না, এটা হয় না।
1: আমি আমি সারাটা জীবন তোমার দাসী হয়ে থাকবো, তোমার ঘরে জিগিরি করব, আমি তোমাকে ছেড়ে আর বাঁচবো না।
0: ছি ছি বৌঠান, এ কি বলছো? তুমি চুপ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শান্ত হও, শান্ত হও।
3: এই সালিম লম্পট,
0: ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলাই মিত্তির, নইলে এই মুগুর দিয়ে তোমার মাথা ভেঙে দেবো।
1: না না, অমন করো না গো।
2: বাচ্চো, তুমি আবার
3: দেখো ভাই, দেখো আমার পজিশনটা একবার দেখো।
2: আমি সব দেখেছি, তোমাকে কদিনের জন্য থাকতে দিয়ে দেখছি আচ্ছা ভুল করেছি?
3: না ভাই, তোমাকে এর বিচার করতেই হবে। আমার বউটাও দেখো কি নোংরা।
2: বলাই, আজকে রাতে বাড়ি ঘরে যাও, কাল তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে।
4: কদিন ধরে পেছনের বাগানে শিউলি গাছটায় খুব শিউলি ফুটেছে।
5: এখান থেকেই বেশ গন্ধ পাচ্ছি।
4: দূরে কোথায় যেন ঢাকে কাঠি পড়েছে।
5: আর মহালয় হয়ে গেল, বাথরুমটা যে কখন আসবে।
4: দেখো সাত সকালে আলো ফুটতে না ফুটতে ছেলে ঠিক হাজির।
5: মা,
4: দুদিনের

0: ট্রেনে নোংরা, যা হাত মুখ ধুই আসিগির।
1: আর আমার কোনো ভাবনা নেই বাচ্চু, তুই এসে গেছিস।
2: তোমার নেতৃত্বে চাপ বাগানে দুর্গা পুজো, আর আমি আসবো না
1: এবারে? পুজোর সঙ্গে আমি নেই।
2: তোমার পরিচালনায় নাটক হবে না?
1: হবে।
2: আর সঙ্গীত পরিচালনা
1: হবে? পুজো এনে আর সবেতেই আছি।
3: কি নাটক হবে বাবা?
1: এগুলা বাচ্চু, আমার সঙ্গে আছিস তো?
0: ছেলে বাপের সঙ্গে থাকবে না তো কার সঙ্গে থাকবে?
3: আমি আছি বাবা, আমি আছি।
1: শোন শোন শোন, পালাটায় 12 গান আছে, 6 আমি সুর করে রেখেছি, আর 6 তুই সুর করবি।
3: বেশ, আমি করব।
1: বেহুলা কে করছে জানিস? সুখিয়া,
3: ওই যার সাঁওতাল মা আর বাবা চা বাগানের ব্রিটিশ ম্যানেজার।
0: হ্যাঁ, ওই সুখিয়াকে তোর বাবা আমায় বাংলা শেখানোর ভার দিয়েছে।
3: তুমি শেখাতে পারছো মা?
0: পারছি বলি কি করে রে বাচ্চু, ও যত তাড়াতাড়ি না বাংলা শিখছে তার চেয়ে বেশি তাড়াতাড়ি তো আমি সাঁওতালি শিখে ফেলছি।
3: বাবা, মনসার পাট কাকে দিলে?
1: ওই যে শামসাপাড়া কুমারভাঙ্গা বুড়ি ভিখুর মাকে দিয়েছি।
3: ও, অরিজিনাল দিয়েছ বাবা। আচ্ছা, চাঁদ সদাগর কে করছে?
1: এই আমি কিরকম হবে তুই একটু বল।
3: দারুন, ফ্যান্টাস্টিক।
1: এই ঠিক বলছিস তো। আচ্ছা এবারে বল তুই কি করবি?
3: বাবা, শুধু মিউজিকটাই করি না এবারে।
1: মানে তোর জন্য তো লক্ষিন্দরের পাঠ, আমি তো জানি তুই 2 ম্যানেজ করে দিবি। এটা ধর, এটা ধর, এবার একটা গানে সুর করে রাখা দেখে। এনে এনে
3: এইটা
1: এইটা এইটা এইটা এইটা।

0: দারুন দারুন হয়েছে রে।
1: কি করলাম বলতো? পঙ্কজ মল্লিক স্টাইলটা মেরে দিলাম বাবা।
2: ডাক্তার বাবু, ডাক্তার বাবু, তুই রেসালে আসতে বললি তো এসে পড়লো।
0: ওই ওই এসে পড়েছে হিরোইন সুখিয়া। ভেতরে ভেতরে ভেতরে পরশু থেকে পাঠ দিয়েছি, বার কর, বস বস। পঞ্চম দৃশ্য বেহুলার বাসর, বাসো তুই এটা ধর। এখানে লোকিন্দর বেহুলা শ্যাম সরাগর, মানে তুই সুখিয়া আর আবি বাচ্চু। লোকিন্দর লোকিন্দর এই জায়গাটা লোকিন্দর স্টার্ট কর।
3: বেহুলা, তোমার ও সাপের বেনি আমার ভালো লাগে না, আমার ভয় করে।
2: ভয়? কিসের ভয়? সাপের ভয়?
3: হ্যাঁ, সাপের ভয়। মরবো সে ভয় নয় বেহুলা।
2: আমি সাড়ে আটটায় রাত জেগে থাকবো, সাপ এলেই নাচবো।
3: তবে তুমি নাচো, আমি দেখি।
2: এখন?
3: হ্যাঁ।
2: লোকে কি বলবে? বাসের ঘরে নতুন বউ লাগছে।
3: তবে এসো, আমরা দুজনেই ঘুমাই। আমার ঘুম পেয়েছে, ঘুমে চোখ জড়িয়ে আসছে। বেহুলা, আমি শুয়ে পড়ি।
2: তুমি ঘুমাও, আমি লাজবো লাজবো। তুমি ঘুমাই পড়লে এ কি সাপ? এ যে অহিরাজ। এসো ভাই এসো, বসো বসো। বাসর ঘরে বরের কাছে লাজবো মনে করে তুমি বুঝি আমার লাজ দেখতে এসেছ? এসো, এই নাও দুধ, নাও কলা, নাও। হ্যাঁ, খাও খাও দুধ কলা, খেয়ে বাকি রাতটুকু ঘুমায় কাটায় দাও। কিন্তু আমি ঘুমাই কেমনে? না না, আমি জেগেই থাকবো। শুনেছি নখিন্দরের আজ নাকি বড় বিপদের দিন, তাই নাকি নৌহ চাদরে ঢাকা মোদের বিবাহ বাজার।
0: আর কতটুকু রাত বাকি আছে কে জানে। দয়া করো শিব শম্ভু, আমি ঘুমকে বশ করব, তাকে কৃতরাস বানাবো।
4: যন্ত্রণা, মরে গেলাম মরে গেলাম।
2: তুই
4: বেহুলা? আমি
0: কি হয়েছে মা, কি হয়েছে?
2: এই যে দেখো
0: লক্ষ্মীন, লক্ষ্মীন রে মা।
2: আমি যাব ওর সঙ্গে ভেসে দূরে দূরে অমৃতের দেশে। সাবিত্রী তো ভয় পায়নি, যমরাজাকে জয় করেছিল। আমিও জয় করব, তোমার কাছে তোমার পুত্রকে ফিরায় আনবো বাবা।
0: তোমা পারবে?
2: পারবো বাবা।
0: পারতেই হবে মা। তুমি বাসরে যাও, আমি ভেলা প্রস্তুত করি।
5: বাবা মার সঙ্গে চা বাগানে পূজো কেমন কাটালে?
6: খুব ভালো। ভারতের প্রথম বহুভাষী পালা, এক এক জন এক এক ভাষায় কথা বলছে। বরুণ কি খবর?
7: আগে সামনে তো অনেক প্রোগ্রাম। ভূপতিদা বলছিলেন ফরিদপুর থেকে একটা ডাক এসেছে।
6: আরে আমি এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে।
8: ভেতরে আসতে পারি?
6: আসুন। কোথা থেকে আসছেন?
8: কৃষ্ণনগর থেকে।
6: নাম?
8: দিলীপ, দিলীপ সেনগুপ্ত। আগে এই চিঠিটা পড়ুন, তাহলেই সব বুঝতে পারবেন।
6: চিঠিটা মিনুকে দিন। মিনু পড়ো।
5: ছেলেটিকে পাঠালাম, খুব গানের ইচ্ছে, ও গণনাট্যের গান শিখতে চায়।
6: আচ্ছা,
5: আমি আপনার কাছে পাঠালাম।
6: মিনু চিঠিটা ফাইলে রাখো, তোমাকে জেলা থেকে পাঠিয়েছে।
8: হ্যাঁ,
6: ভালো কথা, এখন কাজ হবে।
3: আমি গাই, মিনু তুমিও বাণীটা ফলো করো।
5: আমার খাতায় লেখা আছে সব গান, কোনটা বলো?
3: ঢেউ উঠছে, শুরু করি?
5: হ্যাঁ হ্যাঁ।

0: হরতাল, আজ চাকা বন্ধ, আজ হরতাল, আজ চাকা বন্ধ।
1: কেমন লাগলো?
2: দারুন,
3: বেশ উত্তেজক।
1: গানটা আর একদিন গাইবো দিলীপ, তুমি শিখে নেবে, কিন্তু তার জন্য তোমার তো একটা কাজ বাড়বে।
3: বলুন।
1: তুমি তো কৃষ্ণনগর মানে নদিয়া, মালদা আর মুর্শিদাবাদ এই গানটার স্বরলিপি পাঠিয়ে দেবে।
3: আজ্ঞে।
1: বরুণ, তুই তো পুরুলিয়া, কবে ফিরছিস?
4: কাল।
1: যাবার পথে বীরভূম বাঁকুড়ায় গানটা তুলে দিয়ে তারপর বাড়ি যাবি।
4: আজ্ঞে।
1: এখন সবাই শোনো, আমি যখন বলবো সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, প্রত্যেকে খুব অ্যালার্ট থাকবে। বরুণ, মিনু, দিলীপ, অভি, রেডি, কোরাস রেখাগুলো তোমরা বলবে।
2: হ্যাঁ।
1: এই নাও প্রত্যেকে কবিতার স্ক্রিপ্ট নাও। মিনু, শুরুটা আমার সঙ্গে তুমি করবে।
2: আচ্ছা।
1: 1 2 3 স্টার্ট।
0: সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল,
1: তাই রামনগর মাঠ পাথার বন্দরে
0: তৈরি হও,
1: কার ঘরে জলনীতি চির আধার
0: তৈরি হও,
1: কার বাছার জটিল

0: এই মিছিল
1: প্রতিভা আর যশোনা মার রক্ত বীজ এই মিছিল স্বামী হারা অনাথিনীর চোখের জল
0: এই মিছিল
1: শিশু হারা মাতা পিতার অভিশাপের এই মিছিল সব হারার সব পাওয়ার
0: হৌসামিল
2: ও এবার থেকে তোমার নাম না পত্রিকার প্রথম পাতায় থাকবে শরীরা
1: ওই প্রথম

0: এই বরুণ
1: আগে
0: ফরিদপুরের জন্য এটা তো সিলেক্টেড নাকি?
1: ফ্যান্টাস্টিক।
0: মিনু
2: আমি জানি না, তবে আমাকে না নিয়ে গেলে কিন্তু সব ক্যান্সেল করে দেব।
3: এখানে সলিল চৌধুরী বলে কেউ থাকেন?
2: ভেতরে আসুন।
0: ও তুমি কমল,
3: এখানে তো বেশ জমিয়ে বসেছ দেখছি।
0: কি ব্যাপার?
3: তুমি আজকের খবরের কাগজটা দেখোনি? সব কাগজেই তো খবরটা বেরিয়েছে।
0: কি খবর বরুণ? আজকের কাগজটা ওকে দে তো।
3: কলকাতার রামবাগান অঞ্চলে রাজকুমারী নামে এক পতিতা রমণীকে খুনের দায়ে পুলিশ রাজু আগরওয়াল নামে এক ব্যক্তিকে খুঁজছে।
0: রাজকুমারী মানে দিদি, দিদি পতিতা?
3: কেন তুমি জানতেন না?
0: না বরুণ, ওকে তলা অবধি নামিয়ে দিয়ে এসো তো।
4: এই যে বাচ্চো, তুমি কলকাতার কোন গানের দলের সঙ্গে আসাম ঘুরতে এসে চা বাগানে আমাদের সঙ্গে দেখা করে যাচ্ছ, তা ভালোই হয়েছে। তোমার সঙ্গে বিশেষ আলোচনার দরকার।
0: হ্যাঁ বলো।
4: কলকাতায় তুমি কি করছো, কোথায় থাকছো তার কোনো খবর নেই। ইংলিশে অনার্স ছিল, সেটা তুমি রাখতে পর্যন্ত পারলে না।
0: আমি এমএটা ঠিক দেব, তুমি আমাকে নিয়ে এত ভেবো না বাবা।
4: পরশু তোমার ঘরে গিয়ে কটা বই দেখলাম, তুমি এইসব বই পড়ো নাকি?
0: বই তো পড়বারই জিনিস বাবা।
4: চুপ করো, সেটা আমি জানি। রিজন অফ সোসাইটি, ইলিউশন অ্যান্ড রিয়ালিটি পর্যন্ত বুঝতে পারলাম, কিন্তু হাউ টু বি এ গুড কমিউনিস্ট তোকে এসব বই কে দিচ্ছে?
0: কলকাতায় আমি কলেজ স্ট্রিটের পাশেই থাকি বাবা, ওটা বই পাড়া।
4: এসব কথা তোকে কে শেখাচ্ছে? পলিটিক্স। আমি এখন ডাক্তারি করবো না পলিটিক্স করবো?
0: পলিটিক্স করবে কেন, যে ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে তো কিছু বলো।
4: বাচ্চো যা বলেছো বলেছো, এমন কথা আর চিন্তাও করবে না। তোমাদের রুগ্না মা, ছোট ছোট ভাই বোন, লেখাপড়া শিখিয়ে তাদের মানুষ করতে হবে। আমি কি চিরদিন এই দাসত্ব করব? মন দিয়ে লেখাপড়াটা কর না বাবা।
0: করছি তো বাবা।
4: এখানে এলে দেখি আমার সিম্ফনি রেকর্ডগুলো খুব শুনিস।
0: সঙ্গীত আমাকে ভীষণ টানে বাবা।
4: এবারে কলকাতা গিয়ে এমএটা দিবি তো?
0: দেবার তো আমার খুব ইচ্ছে।
4: তাহলে যাবার সময় আমার ছোট্ট হারমোনিয়ামটা এবারে নিয়ে যাস।
0: আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না বাবা, আমার ভবিষ্যৎ আমাকে কোন পথে নিয়ে যাবে।
4: ভবিষ্যতের কথা কে বলতে পারে বাবা? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। বাচ্চু লেখাপড়ার সঙ্গে না হয় একটু আধটু গান বাজনা করলি, রাজনীতিতে মাথায় ঢোকাস না বাবা।
0: বাবা তুমি ধীরে ধীরে ভাগ্য নিয়তি অদৃষ্টকে কেন মেনে নিচ্ছ?
4: সেটা বোধ হয় তুমি ঠিক বুঝবে না। তোমার ঠাকুরদারা ছিলেন খুব নামজাদা ব্যারিস্টার, আমি তো ভেবেছিলাম তুমি বিলেত ফেরত ব্যারিস্টার হবে।
0: ব্যারিস্টারি করতে আমার একটু ভালো লাগবে কি না সেটা একবার ভাববে না বাবা?
4: তুমি কি সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছ নাকি?
0: আমার যেটা ভালোবাসা সেটা তো আমাকে করতে দেওয়া উচিত বাবা।
4: এই পরিবারটার কথা একটুও ভাববে না?
0: দেখি না, সঙ্গীতকে যদি ভালোই বাসি সেও কি আমাকে একটুও ভালোবাসবে না বাবা?
4: তাই যদি হতো তবে কাজী নজরুলকে সামান্য দাক্ষিণ্যের জন্য হা পিত্তেস করতে হতো না
0: বাবা।
4: বাবা একেবারে কিছু জানি না বলে মনে করো না। ভারতীয় অর্কেস্ট্রেশনের তোমরা যাকে জনক বলে মনে করো, সেই টিমির বরণ এখন কেমন ভাবে দিন কাটাচ্ছেন সেটা জানো কি?
0: না, অনেকদিন তার কোনো খবর রাখতে পারিনি। তিনি
4: মাসিক 200 টাকার ভিক্ষে নিয়ে কোনো রকমে বেঁচে আছেন। যাও, তর্ক তর্ক কেবল তর্ক, যাও আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও জীবনটা নিয়ে পার্টি খেলো আর আমার মতো জীবন যুদ্ধে হেরে যাও, যেটা তোমার দ্বারা হবে না, হবে না।

0: হেরে সুখিয়া, আজ কি তোদের পরব টরব কিছু আছে? বনের মধ্যে এমন ঝর্ণার পাশে আমায় ডাকলি?
1: হ্যাঁ তো বটে, পূজা আছে।
0: কি পূজা?
1: তুই আমার দেবতা বটে, তুই কলাই আজ হাত দিব, পায়ে ফুল দিব, তারপর তুই যো কুছ মাংবি আমি তাই দিব।
0: শুন
1: না, আমাকে এখন ছুবি না, নখিন্দর, তুই আমার নখিন্দর, তোর মনে আছে?
0: তুই বেহুলা,
1: তোর ঠিক মনে আছে?
0: তোর জন্য আমি কি করতে পারি বল?
1: তুই কি আমার কর্জা সব শোধ করে দিবি নাকি?
0: তুই বল কি চাস।
1: আমাকে একটা বেটা দিবি যে তোর মতো দেখতে হবে, ও আমাকে মা বলবে, বাস ওকে নিয়ে আমার দিন উজ্জার হয়ে যাবে।
0: সুখিয়া,
1: আমি জানি এত নসিব আমার নাই, আমি জানি।
0: তুই এখন কোথায় থাকিস? মার কাছে?
1: মার কাছে? আমার জন্মটা লজ্জার আছে, চা বাগানের সাহেব মেঞ্জার ছিল, মায়ের কোলে আমাকে ফেলে এদেশ ছেড়ে মেঞ্জার চলে গেছে।
0: তা তুই মায়ের কাছে থাকলি তো ভালো।
1: ছিলাম তো, মা তো ফের শাদি করলো, নতুন বাপটো একদিন আমার ইজ্জত নিতে এলো, এক দয়ের কোপে তার একটা হাত কেটে সুখিয়া পলাইল।
0: বাপরে,
1: সাহেব বাপটো আমার মা তারে ভালো তো বাসে নাই, আমার মা সাহেবের কুলি ম্যাম।
0: তুই যে কি সুন্দর, তুই তা জানিস না। তা পালিয়ে যে এলি, এখন থাকিস কোথায়?
1: রাতের বেলায় পলায়ে একটা ছোট গাছের উপর লুকায়ে ছিলাম।
0: আচ্ছা,
1: পরদিন হাটে সওদা করতে এসেছিল এক বুড়া মিকির,
0: ও
1: তার পাও জড়ায়ে কাঁদতে কাঁদতে বললাম, বাবা আপনাকে আমি বাবা কহিছু, আপনি মোকে আশ্রয় দিও কো। ওই মিকির বুড়ার সঙ্গে এখন আছি, ওর দুকুলে কেউ নাই।
0: তাহলে তো ভালোই হয়েছে, তোর কাছে গেলে আমার তো খাওয়া পড়া আর ভাবতেই হবে না।
1: তুই যাবি আমার সঙ্গে? আর উদিকে ডগদার বাবুটো আমার গোলাটা চাকু দিয়ে কাটিয়ে দিবে, খাচাং।
0: সুখিয়া, আমি পরশু সকালে চলে যাচ্ছি।

0: কলকাতা।
1: তো আগে তো বলিসনি,
0: তুই কাঁদছিস?
1: না, তো বড় হবি, কলকাতা যাবি, দিল্লি যাবি, মুম্বাই যাবি, তখন তো তুই তোর সুখিয়াকে ভুলে যাবি না?
0: তোকে জীবনে আমি ভুলবো না।
1: ঝুট,
0: সত্যি। সুখিয়া, তুই একটা ভালো মরদ দেখে তোর সঙ্গী করে নে।
1: একটা ভালো মরদ দেখে শাদি তো করলাম, একটা লড়কির কোটা মরদ হবে?
0: কবে করলি? এই আমাকে বলিস নি তো।
1: আজই তো করলাম, গলায় হার দিলাম, পায়ে ফুল দিলাম। কেনে, তুই জানিস না বটে।
0: সুখিয়া, তোকে সবসময় কাছে পাবো সে আমার ভাগ্যে লেখা নেই।
1: আমি জানি, সারাটা জীবন যে চাইলাম তা পাইলাম না। তুই একটা পাহাড়ি ফুল বটে, ফুটবে গহীন গভীর রাতে, সকালবেলা মরে যাবে। কি মিঠা বাস, নাক চম্পা, নাক চম্পা, নকিন্দর, নকিন্দর, নাক চম্পা।
0: ঢেউ ডাকছে, তার মানে তো বাঘ বেরিয়েছে।
1: ডর নাই, চল। বাতাসটা পুবে বছে তো, আর ও আছে পশ্চিমে, আমাদের বাস পাবেক নাই।
0: কিন্তু তুই একা ফিরবি কি করে?
1: দেখছিস তো, এটা হলো রামদা। মাঝামাঝি যদি দু টুকরা করতে নাও পারি, ওর দু দুটা ঠ্যাং তো লিবই। তোকে তো আমি বরাবরের জন্য পাবো না, ও তো আমি জানি। তো ওদিক পানে যা, কোনো ভয় নাই। এই শুন, তুই তো পরশু যাবি, কাল আসবি তো? লাল টুকটুক সূর্যি ডুবার আধা ঘন্টা আগে আসিস।
0: তুই চলে গেলি পরশু তো নয়, আমাকে তো কাল সকালেই কলকাতা চলে যেতে হবে। সুখিয়া, তোকে বোধহয় আর কোনোদিনই সে কথা বলা হবে না রে।

0: তাজা মাখন।
1: এই সেই সুকিয়া স্ট্রিটের জ্যাঠতুতো বর্দার বাড়ি। কি রে দাদা, এ তো দেখছি সব শুনশান। বর্দা বৌদি কই?
2: চুপচাপ বস, এক্ষুনি বৌদি আসবে।
1: এখানে এসে ছোড়দাকে দেখতে পাবো না?
2: দু বছর হলো ছোড়দা নেই।
1: ওই পাশের ঘরে ছিল ছোড়দার মিলন পরিষদ অর্কেস্ট্রা ক্লাব।
2: আমাদের যাওয়া বারণ ছিল, তাও তুই লুকিয়ে ঠিক ঢুকতিস।
1: এই ছোড়দার কাছেই আমার সঙ্গীতের হাতে করি। উফ, কি ভালো বেহালা বাজাতো।
3: বাচ্চু ঠাকুর পো,
2: বড় বৌদি,
1: তোমাকে চিনতে পারিনি। তুমি এমন হয়ে গেছো কেন বৌদি?
3: দুশ্চিন্তায় দুশ্চিন্তায়। বসো ঠাকুর পো, পুরনো দিনের কথা মনে করে আর আসো না, তাই না?
2: বৌদি, পুরনো কথা কিছু তুলবে না।
3: পুরনো আঁকড়েই তো বেঁচে আছি রে। তাহলে গানের কথা বলি।
1: বলো,
3: নতুন কি কি গান করলি?
1: শুনবে?
3: ও মা, শুনবো না? গানা গা।
1: আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।
3: কি সুন্দর! গ্রামোফোন কোম্পানি থেকে তোর রেকর্ড বেরোনো উচিত।
1: গ্রামোফোন কোম্পানির দরজা আমাদের জন্য বন্ধ, তাতে কি হয়েছে? গণনাট্যের প্ল্যাটফর্ম কেউ বন্ধ করতে পারবে? কত হাজার হাজার মানুষ মাঠে ময়দানে আমার গান শুনে বলো তো।
3: তোর গানও হাজার কেন, লক্ষ লক্ষ লোক শুনবে। তোর ছোড়দা শেষের দিকে ওই ঘরটা বেছে নিয়েছিল, বাজনা আর বাজনা, সুরের নিশি মায়া, ওকে যে কি হাত ছানি দিয়ে ডেকে নিল।
1: তুমি কেঁদো না বৌদি।

0: ঘর ভর্তি যন্ত্রগুলো দেখিয়ে দেখিয়ে তো ছোটদা বলতো বাজনার সঙ্গে প্রেম করবে কিন্তু কখনো বিয়ে করবে না, একজন যন্ত্রের সঙ্গে বিয়ে করলে তার সঙ্গে ঘর করতে করতেই জীবন কেটে যাবে, অর্কেস্ট্রা করা আর হবে না।
1: ছোটদা বাজনা বাজনা করে সবাইকে পাগল করে তুলতো,

0: সঙ্গীত পরিচালক হওয়াটা দেখে গেলে না ছোটদা?
1: তুই কি সঙ্গীত পরিচালনা করেছিস রে?
2: একটা বাংলা ফিল্মে পাচ্চু মিউজিক ডিরেক্টর।
0: ছবিটা শিগগিরই রিলিজ করবে।
2: পরিবর্তন, তাই না রে?
0: হ্যাঁ, রবিবার রবিবার ছোটদা আমায় নিয়ে যেত ছায়া সিনেমায়।
1: নির্বাক ছবির পেছনে ছোট ঠাকুরপ আবহ সঙ্গীত বাজাত।
0: একদিন বর্দার সঙ্গে ছোটদার কি নিয়ে যেন কথা কাটাকাটি হলো। অনুষ্ঠান শেষে সবাই খেতে বসেছি, এমন সময়
2: বাচ্চো, এখন এসব কথা থাক।
1: না না, থাকবে কেন, বলো বাচ্চু ঠাকুরপ।
0: বর্দা ছোটদাকে বললেন, গান বাজনা করে তুমি তো উচ্ছনে গেছো, তা এই বাচ্চাটাকে উচ্ছনে নিয়ে যাচ্ছ কেন? ছোটদার টাকা পয়সার কথা তুলতেই বর্দার সব রাগটা আমার ওপরে এসে পড়ল। দাঁড়িয়ে জুতো শুদ্ধ মারলেন আমার মুখে লাথি। ছিলাম জ্যাঠার বাড়ি, চলে যেতে হলো কোদালিয়ায় মামার বাড়ি।
1: কে,
3: কেমন আছেন বলুন? ভালো আছেন তো বৌদি? আরে এটা বাচ্চু না?
0: আপনি তো উপিন্দা।
3: আমি কে বলতো?
0: গজাদা।
3: তোর তো সব মনে আছে।
0: শৈশবের স্মৃতি সাঁতারের মতো, সাঁতার কেউ বলে? কে যেন চিৎকার করে উঠলো বৌদি।
1: তোমরা কথা বলো, আমি একটু আসছি।
0: তোমরা আর গান বাজনা করো না?
3: আর তোর ছোটদাই চলে গেল, বাজানো ছেড়েছি, সোনা ছাড়িনি। এই তো এই পুজোর রেকর্ড ধর্মতলায় কিনতে গিয়েছিলাম।
1: হ্যাঁ রে বাচ্চু।
3: এই যে বৌদি, হেমন্তবাবুর এবারের পুজোর গানটা শুনেছেন?
1: না, কোথায় আর শুনবার সুযোগ পাই।
2: কি গান?
3: এই যে রেকর্ডটা, নাম দিয়েছে গায়ের বধু, দু পিঠ জুড়ে এই প্রথম একটা গান।
1: গানটা সুরকার কে?
3: হেমন্তবাবু যখন গেয়েছেন তখন সুরটা তারই হবে।
1: নামটা কি দেখো না?
3: সলিল চৌধুরী।
1: বাচ্চু ঠাকুরপ, এই সলিল চৌধুরী, ওর গানের নাড়ি নক্ষত্র সব আমি জানি। ও মা, বাচ্চু ঠাকুরপ কোথায় গেল?
3: সলিল চৌধুরী কি আর কারো নাম হতে পারে? না
1: পারে, কিন্তু এই গায়ের বধু বাচ্চু ঠাকুরপ না হয়েই যায় না। আমি বাজি ফেলতে পারি,
3: চ্যালেঞ্জ
1: 10 টাকা চ্যালেঞ্জ। হ্যাঁ, এই তো বাচ্চু। ও মা, তুই কোথায় গিয়েছিলি?
0: টয়লেট।
1: তুই চিনতে পারলি?
0: হ্যাঁ
3: বৌদি, এখন আর কথা বলবেন না, ফার্স্ট কথা আমরা বলবো।
4: নইলে কিন্তু বাজির টাকা হারলেও আমরা দেবো না বলে দিচ্ছি।
1: আচ্ছা, এই বাচ্চু বলতো, গায়ের বধু তোর না?
0: কোন গায়ের বধু বৌদি?
1: আরে গায়ের বধু, আমি 10 টাকার বাজি ধরেছি।
0: বাজি? কত টাকার?
3: 10। এবারে দাও বৌদি, দাও, ছাড়ো 10 টাকা।
0: তুমি ছাড়ো উপিন্দা, বৌদি বাজি জিতে গেছে।
3: তুই তো বাচ্চু।
0: হ্যাঁ,
3: তুই সলিল চৌধুরী।
0: হ্যাঁ,
3: তোর রেকর্ড কিনে তো পকেট ফাঁকা।
1: আমার বাচ্চু ঠাকুরপুর গান নিয়ে কোনো দিন আমার সঙ্গে বাজি ধরবে না।
3: ঠিক আছে, চলি বৌদি, চলি রে বাচ্চু, চলি রে সলিল চৌধুরী।
1: হ্যাঁ এসো
5: বাচ্চু।
0: তুমি কেন উঠে এলে বর্দা? এসো এসো, এইখানে বসো।
5: তুমি হচ্ছে তুই তোকে খেতে বসেছিলি, আমি তোর মুখে আটি মেরে দিলাম।
0: বর্দা,
5: তুই খাওয়া ফেলে কাটতে কাটতে উঠে চলে গেলি। তারপরে বলছে চুপ, আমার কাকা, আমার কাকা এসে তোকে নিয়ে চলে গেল। ভাবি সেই পাপে বুঝি আমার এই অবস্থা, তাও খেতে বুঝেছি। আমি জানি, আমি সব জানি, জীবনে পাপ পুণ্য সবে জমে মিটে যেতে হয়। হবে, ঈশ্বর কাউকে ছাড়ান দেয় না।
0: মনে আছে বটে, তবে কোনো রাগ পুষি নিয়ে নয় বর্দা। এসো এসো, তোমার মাথায় হাত

0: लिए थी?
1: थोमा, थोमा कोटी दे भाई, थोमा कोटी दे।
0: छोटोरा কখনো বড়দের ক্ষমা করতে পারে?
1: ঠিক বলছিস তো।
0: হ্যাঁ বর্তা, হ্যাঁ
1: তুই আমার মাথাটা একটু হাত বুলিয়ে দে, আমি ঘুমবো।
0: হ্যাঁ তুমি ঘুমো, তুমি ঘুমো। হ্যাঁ ঘুমো।

0: অজুদা, আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছি।
1: শোনো সলিল, সংস্কৃতি ফংস্কৃতি নিয়ে কোনো কথা ভাববার সময় নেই, যা চলছে চলুক।
0: যা চলছে তাই চললে এগোনো যাবে কি করে অজুদা?
1: সাংস্কৃতিক আন্দোলন সম্বন্ধে আমাদের এখন কোনো পরিষ্কার নীতি নেই। গান নাটক সব ক্ষেত্রেই আমাদের একমত।
0: এর ফলে তো শুধু স্লোগান ধর্মী গান নাটক তৈরি হচ্ছে অজুদা।
1: কেন, তুমি আরো নাটক লেখো, জনান্তিক সংকেতের মতো আরো নাটক লেখো। শুনলাম তুমি নাকি লেডি গ্রেগরির কি একটা নাটক অনুবাদ করেছো, কি নাম দিয়েছ?
0: দি রাইজিং অফ দি মুন থেকে অরুণোদয়ের পথে।
1: ও দিও তো, একবার পড়ে দেখব। আচ্ছা শলিল, সাংস্কৃতিক আন্দোলন সম্পর্কে তোমার বর্তমান ভাবনাটা ঠিক কি বলতো?
0: মনে হচ্ছে আমায় কেউ যেন থামিয়ে দিচ্ছে।
1: গণনাট্য সংঘ তোমার জন্য কি করেছে তুমি সেটা ভুলে যাচ্ছ।
0: গায়ের বধূ গানকে গণনাট্যের আসরে নিষিদ্ধ করে দেওয়া হলো।
1: হ্যাঁ হলো।
0: সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গানকে বলা হলো প্রতিক্রিয়াশীল।
1: হ্যাঁ তাই তো। আচ্ছা, গ্রামোফোন রেকর্ডে সন্ধ্যা মুখুজ্জা বলেন নতুন একটি মেয়ের গানটা নাকি তোমার লেখা?
0: হ্যাঁ অজুদা।
1: এই গানটাও খুব শীঘ্রই আমাদের আর কোনো অনুষ্ঠানে গাওয়া যাবে না। এটা প্রতি বিপ্লবী প্রতিক্রিয়াশীল চিত্তাধারার ফসল।
0: কেন অজুদা?
1: আবার বলছো কেন? গানের মধ্যে লিখেছ, হায় বিধি বড়ই দারুণ, পোড়ামাটি কেঁদে মরে ফসল ফলে না। বিধি কথাটা তুমি কিভাবে লিখলে?
0: হা ভগবান বা হায় আল্লাহ, এটা একটা এক্সক্লামেশন, বাংলা ভাষায় উচ্ছ্বাসের আবেগ, এটা ঠিক কোনো মানে হয় না।
1: একটা শব্দ তুমি গানের মধ্যে দিয়েছ, অথচ বলছো তার কোনো মানেই হয় না।
0: আল্লাহ ম্যাগ দে পানি দে গানটা তাহলে আর আমাদের এখানে গাওয়া যাবে না?
1: ওটা একটা প্রচলিত গান।
0: একটা যখন নিয়ম সব জায়গাতেই তা প্রয়োগ করলে ভালো হয় না? দুটোই তো গান।
1: বিধেয় কথাটা ব্যবহার করে তুমি ঈশ্বরবাদ ও ভাগ্যবাদ প্রচার করেছ। তোমাকে সেন্সার করার জন্য বিচারক মণ্ডলী থাকবে, তখন তুমি সেখানে তোমার বক্তব্য রেখো। হ্যাঁ এখন আমি উঠছি, আমার একটা জরুরি মিটিং আছে, চলে।
2: গ্রে সলিল, তুই এখানে আঙুতি আনিতে হম কোদালি আয়।
0: না খেপুদা, আজ খুব সকালে কলকাতায় এসেছি।
2: তা এখানে মরছিস কেন?
0: একটু জিজ্ঞেস করে নিতে এসেছিলাম, তা যা ঝাড় খেলাম কথাটা তো বলাই হলো না।
2: কি কথা?
0: বোম্বাইয়ের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর বিমল রায় আমার একটা গল্প শুনতে চেয়েছেন, তা যাব কি না?
2: গল্পটা কি বলতো রে?
0: গল্পটা হলো বিহারের এক বছর ষোলো সতেরো ছেলের, ওর বাবা মারা গেছে, ছেলেটা কলকাতায় এসে রিক্সা চালাতে শুরু করলো। কৃষকেরা কিভাবে সব হারিয়ে শ্রমিকে পরিণত হচ্ছে, এইটা হলো আমার গল্পের কাহিনী।
2: এ তো আমাদের ভাবনার কথা।
0: হ্যাঁ কেপুদা, গল্পটার একটা গুরুত্বপূর্ণ সামাজিক তাৎপর্য আছে।
2: শলিল, শিল্প সৃষ্টি হচ্ছে ব্যক্তির কাজ, ওটা সমবেত হয় না, একজনের ভাবনাকে সমবেত হবে, এগিয়ে নিয়ে যেতে হয়।
0: কেপুদা তুমি বলছো?
2: হ্যাঁ বলছি তো, এ নিয়ে আর দলাদলি কিসের, তুমি এগিয়ে চলো।
0: মনে করো সব পাওয়া গেল, ক্যাডিলাকে চেপে যাওয়া গেল, ফারপয়ে বসে খাওয়া গেল, আতরের জলে নাওয়া গেল।
2: তুমি মুখে মুখে কবিতা বলিস নাকি?
0: শেষটা শোনো, কি জানি বাবা, মনে হবে না তো হেরে যাওয়া গেল।
2: বিমল রায়ের সঙ্গে তোকে কোথা দেখা করতে হবে?
0: লেক রোডের বাসায়, ঋষি অ্যাপয়েন্টমেন্ট করে দিল, আর আধ ঘন্টা আছে, না যাবো না ভাবছি।
2: অবশ্যই যাবি, যদি না যাস তোকে কোদালিয়া ঢুকতে দেবো না।
0: ক্ষিপুদা,
2: হ্যাঁ গো আহেড।

0: ভালো, খুব ভালো। গল্পটা তো শুনলাম, আমার ভালো লেগেছে। ঋষি, তোমার কি মনে হয়?
1: গল্পটা বেশ অন্যরকম, তাই না বিমলদা?
0: ঋষি, দেখি কি করে এটা নামানো যায়।
2: আপনার মনে হচ্ছে এটা থেকে ভালো সিনেমা হতে পারে?
0: আমি শিগগিরই একটা প্রোডাকশন শুরু করব। সলিল,
2: বলুন,
0: তুমি আমার ইউনিটের স্ক্রিপ্ট রাইটার হিসেবে জয়েন করতে পারো।
2: কবে থেকে কাজ শুরু করতে হবে বিমলদা?
0: তুমি রাজি হলে মনে করো কাজ শুরু হয়ে গেছে।
2: আমি রাজি।
0: বেশ, ঋষি তোমার সঙ্গে থাকবে, ও তো আমার অ্যাসিস্ট্যান্ট আবার এডিটরও।
2: তাহলে একটা প্রশ্ন করি?
0: নো ফর্ম্যালিটি সলিল, বলো।
2: এ ছবির সুর কে দেবেন?
0: ভেবেছি তো অনিল বিশ্বাসের নাম, ওকে অবশ্য বলিনি এখনো।
1: সলিলকে মিউজিকের ভারটা দিতে পারেন বিমলদা?
0: মানে তোমার বন্ধুটিকে ভার্সেটাইল, সলিল কি গানও গাইতে পারে নাকি?
1: হ্যাঁ বিমলদা, সলিল তো বাংলা তিনটে ছবির মিউজিক করেছে।
0: কি কি ছবি বলো তো?
1: পরিবর্তন, বরযাত্রী আর পাশের বাড়ি।
0: প্রথম দুটো সত্যেন্দ্রের ছবি না?
1: হ্যাঁ, তাছাড়া প্রচুর গণসঙ্গীত, ওর লেখা ওর সুর।
0: তাহলে সলিল একটা গাও।
3: পথে এবার নামো সাথে, পথে হবে পথে না, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা।
0: বাহ, চমৎকার! আমি তো কালই বোম্বাই ফিরে যাচ্ছি। ঋষি, তুমি আমার সঙ্গে ফিরছো তো?
1: হ্যাঁ বিমলদা।
0: তাহলে তোমার বন্ধুর সঙ্গে কথা বলে আমাকে জানিও।
1: বিমলদা, আমি সলিলকে নিচ পর্যন্ত পৌঁছে দিয়েই আসছি।
2: আমি আসছি বিমলদা।
0: হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যালো মনোবিনা। ওটা বোম্বাইয়েই চেষ্টা করতে হবে, তবে মেধার সন্ধান বাংলাতেই করতে হবে। ছেলেটার নাম সলিল চৌধুরী, ঋষি রিক্রুটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, রাখছি।
1: বিমলদা।
0: ও ঋষি, তা তোমার বন্ধুর কি খবর?
1: খুব দ্বিধার মধ্যে রয়েছে।
0: এই ভাবছে একটা বড় স্ফিয়ার গিয়ে কাজ করি, আবার একটা দ্বন্দ্ব।
1: আপনি এটা বুঝতে পারলেন? ওকে তো আপনি আজই প্রথম দেখলেন।
0: পারলুম তো, এই জন্যই তো আমি ডিরেক্টর ছিলাম, তো ডিরেক্টর অফ ফটোগ্রাফি। ফটোগ্রাফারের লেন্স কিন্তু মানুষের অন্তর পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। দিশি,
1: অন্তর ছুঁয়ে কি দেখলেন?
0: বিপ্লবী, প্রেমিক, প্রগ্রেসিভ, রোম্যান্টিক, কিন্তু দ্বিধাটা কোনখানে?
1: ওর বাবা সম্প্রতি মারা গেলেন, অনেকগুলো ভাই বোন।
0: ও কি বড় ছেলে?
1: না, মেজো।
0: তাহলে বড়র উপর দায়িত্ব চাপিয়ে চলুক না কিছুদিনের জন্য, মা নিশ্চয়ই সমস্যা করবেন না।
1: না,
0: এখনো তো বিয়ে হয়নি। কি, এনি প্রবলেম অ্যাবাউট দিস লাভার?
1: হ্যাঁ, জ্যোতি ভরচাজ বাড়ির মেয়ে, তো ওই তরফ থেকে ঠিক।
0: বিয়ে করে চলে আসতে হলো, তারপর তোমাদের বৌদি তো রয়েছেন।

0: দেখতে দেখতে 30টা বছর কেটে গিয়েছে। আপনার কাছ থেকে খুব জানতে ইচ্ছে করে, জীবনের সঙ্গে সুর না সুরের সঙ্গে আপনার জীবন জড়িয়ে গিয়েছিল?
1: ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, সুর আর বিষয়কে আলাদা করা যায় না, গানের দুটো ডানা সুর আর কথা, একটা ডানা কেটে দিলে গান আর উড়তে পারবে না।
0: শুনেছি যুদ্ধের সময় এক ব্রিটিশ পাইলটের হাতে ইয়ানান ফোরামের একটা কপি এদেশে আসে।
1: হ্যাঁ, ফর হুম, এই প্রশ্নটা আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। এই দৃষ্টিভঙ্গি থেকেই আমি সমস্ত শিল্প সাহিত্যকে বিচার করার একটা মানদণ্ড পেয়ে গেলাম, ফর হুম।
0: পার্টির সঙ্গে আপনার বিচ্ছেদের কারণটা কি?
1: আমার সম্পর্কে বলা হয়েছে আমি পলাতক, কিন্তু কোন অবস্থায় আমি পালাতে বাধ্য হয়েছি, বাবা মারা গেছেন, বিধবা মা, 6টি ছোট ছোট ভাই বোন নিয়ে দিনের পর দিন লিটারালি স্টার্ভ করেছি। সেই সময় বিমল রায় জানালেন আমার রিক্সাওয়ালা গল্পটা নিয়ে উনি হিন্দি ছবি করতে চান, নাম দিয়েছিলেন 2 বিঘা জমিন। নিছক বেঁচে থাকার জন্য আমাকে বোম্বেতে চলে যেতে হয়েছিল।
0: অপসংস্কৃতির কথাটা আজকাল খুব শোনা যায়, এটাকে কিভাবে রোখা যায়?
1: একে রুখতে গেলে বিরাট সর্বভারতীয় আন্দোলন দরকার। সাংস্কৃতিক ফ্রন্টে তো আমরা সবাই মিলে কাজটা করতে পারি, আমরা সবাই মিলে কাজটা করতে পারি।

0: অন্তঃসলিল নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা ও নির্দেশনা সৌমেন্দু ঘোষ, সম্পাদনা রফি উদ্দিন, বেতার প্রযোজনা
1: আকাশবাণী কলকাতা। FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ আজ আরও বেড়েছে। দুপক্ষেই সেনা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষের আবহে আজ ইরান কুয়েতে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালায়। এর জেরে কুয়েতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে সমস্ত বিমান যাত্রা। সেদেশের বেশ কিছু তাপবিদ্যুৎ এবং জল পরিশোধন কেন্দ্র এই হামলার ফলে ক্ষতি।

বিধ্বস্ত হয়েছে বলে খবর। ভেনেজুয়েলায় গত মাসে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,069। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রোড এ পর্যন্ত 16,740 জন আহত হয়েছেন এবং এদের মধ্যে 6,462 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন। রাজধানী কারাকাসে 21,000-এরও বেশি মানুষ 107 অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডে আজ প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেরালামের 7 জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম 1-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। বিদেশমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, সংসদ বিষয়ক মন্ত্রী বিজ্ঞানীদের অভিনন্দন জানান। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। দুদিন নিখোঁজ থাকার পর হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেনের সন্ধান মিলেছে। আজ ভোরে জেলার রামকৃষ্ণপুর ঘাট থেকে 15 বছরের ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। হাওড়া আদালতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বাড়ি পাঠানো হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাশিয়ার রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত 51 জন। হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ আজ আরও বেড়েছে। দুপক্ষই সেনা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন। ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষের আবহে আজ ইরান কুয়েতে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এর জেরে কুয়েতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে সমস্ত বিমান যাত্রা। ভেনেজুয়েলায় গত মাসে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,000-এর বেশি। ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জর্জ রোড এ পর্যন্ত 16,740 জন আহত হয়েছেন, এদের মধ্যে 6,462 জনকে উদ্ধার করা হয়েছে। রাজধানী কারাকাসে 21,000-এরও বেশি মানুষ 107টি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডে আজ প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেরালামের 7টি জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম 1-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এয়ার স্পেস তৈরি করেছে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। দুদিন নিখোঁজ থাকার পর হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেনের সন্ধান মিলেছে। আজ ভোরে জেলার রামকৃষ্ণপুর ঘাট থেকে 15 বছরের ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। যথাযথ পরিকল্পনা ছাড়াই ভবন নির্মাণের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় আজ ভাঙা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: হ্যাঁ, সে আর বলতে, একে একেবারে শনিবার চলে এসেছে, উইকেন্ড একদম টপ মোস্ট লেভেলে, তারপরে আজকে আবার থার্ড প্লেসের জন্য লড়াই হবে, কালকে রাত্রিরে ফাইনাল, আর তার মধ্যে এক্সাইটমেন্ট তো চরম হোগাহি হোগা, তার কারণ এখন উইকেন্ড ক্যাফেতে আছে অ্যান্ড মহুয়া।
1: আর কি শুনছো, কোথায় শুনছো? এই যে শুনছো এখানে
2: উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস ইয়েস ইয়েস, উইকেন্ড ক্যাফে আত্রেয় মহুয়ার রয়েছে, দুজনে মিলে রয়েছে, আর দুজনে মিলে যখন রয়েছে তখন চলছে ফুল ধামাল, বুঝতেই পারছো। উইকেন্ড ক্যাফে গরিকাটা বলছে 4:05 আর উইকেন্ড ক্যাফেতে দেখো আমরা কি কি করি। উইকেন্ড ক্যাফেতে আমরা একটু আড্ডা দিই, একটু না আমরা যথেষ্ট আড্ডা দিই, একবারে হইচই করে আড্ডা দিই, স্পেশালি এটা যেহেতু উইকেন্ড, সপ্তাহ শেষ হচ্ছে এবং এইটা তো আর বিশেষ বিশেষ উইকেন্ড, তার কারণটা আত্রেয় বলেছে এবং এটা বোধহয় আমাদের নতুন করে বলে দেওয়ার নেই। ফিফা উইকেন্ড এটা, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে ভাই, যদিও আমরা মানে আমাদের ভারতবর্ষে সেই ওয়ার্ল্ড কাপটা দেখতে দেখতে লিটারালি তো সোমবার মানডে হয়েই যাবে, টেকনিক্যালি মানডে হয়েই যাবে, বাট আজকেও কিন্তু বেশ একটা ধোঁয়াধার খেলা রয়েছে, তো সেই খেলা এনজয় করা, তার সঙ্গে উইকেন্ড ক্যাফের গান বাজনা এনজয় করা, আর তার সঙ্গে আড্ডা মারা, অবশ্যই আড্ডার টপিকও রয়েছে, সেটা নিয়েও আমরা আসবো, খুব তাড়াতাড়ি আসবো, আর তার সঙ্গে রয়েছে আরও অনেক চমকপ্রদ তথ্য যেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব।
0: এই উইকেন্ডে না কোনো রকম কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু করবে না, যে যা বলবে শুধুমাত্র সেটাতেই বলবে ওকে জানু, তার কারণ একমাত্র অ্যাটেনশন ইজ ওয়ার্ল্ড কাপ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ছোটোবেলা, বড়োবেলা, বিকেলবেলা, দুপুরবেলা, রাত্রির বেলা, সমস্ত বেলাতেই না ওই একটা ভয় কিন্তু কনস্ট্যান্ট থাকে, তোমার পছন্দের টিম যাকে তুমি সাপোর্ট করছো, যে অতি কষ্টে ফাইনালে উঠেছে, তুমি বারবার চেয়েছিলে সে ফাইনালে যাক, ফাইনালে যাক, ফাইনালে যাক, সে যখন ফাইনালে চলে গেছে সেই টিম যদি কোনোভাবে হেরে যায় তাহলে তো দুঃখের শেষ থাকে না। হ্যাঁ, এই ভয়গুলো না কনস্ট্যান্ট আমাদের ছোটোবেলাতেও ছিল, এখনও থাকবে, আগামী দিনেও থাকবে, যতদিন পৃথিবীতে ওয়ার্ল্ড কাপ আছে ততদিন থাকবে। বাট আজকে হঠাৎ এই উইকেন্ডের বিকেলে বসে বসে আত্রেয় অ্যান্ড মহুয়ার মনে হচ্ছে একটু ভয় নিয়ে যদি কথা কওয়া যায়। ভয় নিয়ে লোকে কি কয় মহুয়া?
2: ওটা ভয় পেও না, ভয় পেও না, তোমাকে আমি মারবো না, ব্যাপারটা নয়, কেসটা কিছুই না, ব্যাপারটা অনেকটা সিম্পল। আত্রেয় যেরকম বলেছে সেটা একটা লাইনে যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, আমরা সেখান থেকে একটুখানি কড লাইন নেব। ব্যাপারটা এরকম যে ছোটোবেলায় ভীষণ ভয় পেতে, তুমি কিন্তু বড় হয়ে এখন সেটা নিয়ে ভাবলে তোমার নিতান্তই হাসি পায়, মনে হয় আরে এটা কি একটা ভয় পাওয়ার জিনিস ছিল, মানে আমি কতটা হাঁদা ছিলাম, নিজের ওই হাঁদাপানাটাতে যেমন তোমার হাসি পায় এরকম কোনো একটা বিষয়, এরকম কোনো মজার ব্যাপার। যেমন আমার নিজেরই ছিল, আমি ছোটবেলায় দোল খেলাকে প্রচন্ড ভয় পেতাম।
1: মানে
2: এই যে লোকজন রং মেখে আসতো, এবং স্পেশালি মানে আমি এত কান্নাকাটি করতাম আমার মাকে যদি কেউ এসে রং টং দিত আর কি, আমার বাবাকে যদিও বা ক্ষমা ঘেন্না করে দিতাম, আমার মায়ের গালে একটা ফোঁটা রং থাকা চলবে না, আমি এতটাই ভয় পেতাম, আমি ঘাটের তলায় লুকিয়ে পড়েছিলাম এক দুবার। তো সেটা ভাবলে এখন আমার ভীষণ হাসি পায়, কিন্তু এখন আমি ভীষণভাবে রং খেলতে ভালোবাসি।
1: অ্যাকচুয়ালি তখন শুধুমাত্রই দোলের রঙকে মহুয়া ভয় পেত, কিন্তু তারপরে আস্তে আস্তে যত বড় হয়েছে
2: মনের রং
1: এত রং দেখেছে আর কোনো ভয়টাই লাগে না,
2: আর চারপাশে হ্যাঁ এত রং বদলাতে দেখেছি লোকজনকে, তখন মনে হয় যে ঠিক আছে। যাই হোক, তো এমন কোনো একটা ব্যাপার যেটা ছোটোবেলায় ভীষণভাবে তুমি ভয় পেতে, কিন্তু এখন একেবারেই তোমার ভয় তো লাগেই না, বরঞ্চ ভাবলে হাসি পায়। তো 9903652992 আজকে তুমি সেটা জানিয়ে দিচ্ছ আমাদেরকে, আমাকে আর আত্রেয়কে, মানে মহুয়া আর আত্রেয়কে জানিয়ে দিচ্ছ। নর্মাল ফোন মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, করতে পারো, যখন করে ফেলো তোমার নামটা আর তোমার লোকেশনটা অবশ্যই লিখবে, লিখতে ভুল করবে না, আর প্লিজ ফোন করবে না, আমরা ফোন কিন্তু রিসিভ করি না, রাদার করবো না, আমাদেরকে জাস্ট মেসেজটাই করো।
1: আর শোনো একটা কথা তোমাকে বলে রাখি, ওই যে সমস্ত ভয়টার ব্যাপার আছে না, যেগুলো ছোটোবেলাতে ভয় লাগতো এখন আর অতটা লাগে টাগে না ভয়, তো জানবে যে একটি বিষয় নিয়ে তুমি যত বড় হবে তত তোমার ভয় বাড়বে, সেটা কুণাল গাঞ্জওয়ালা এবং জুন ব্যানার্জি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে, বিষয়টির নাম প্রেম।
2: বাবা

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, absolutely. Weekend Cafe চলছে, মহুয়া আত্রিয় রয়েছে, আর উইকেন্ড ক্যাফেতে আজকে শনিবার 18th of July 2026 আমরা বসেছি প্রোগ্রাম করতে। তাহলে 18th of July 2026 আজকে একটু আগে যে বেশ বড়ো সড়ো ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে একটু কথা বলতেই হয়। আমাদের স্পেশালি আমাদের দেশের ঘটনা সেটা হচ্ছে আমাদের দেশের মানে একেবারে দেশীয় পদ্ধতিতে তৈরি এবং প্রাইভেটলি তৈরি মানে বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম একটি লঞ্চ ভেহিকল যেটার নাম হচ্ছে বিক্রম 1 সেটাকে উৎক্ষেপণ করা হয়েছে এবং সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটা আজকে হয়েছে দুপুরবেলার দিকে এবং শ্রীহরিকোটা থেকে এটা উৎক্ষেপিত হয়েছে। এই যে লঞ্চ ভেহিকলটা মানে এই যে রকেটটা এটা খুব সাকসেসফুলি গেছে। তো এই রকেটের অ্যাপ্রক্সিমেট উচ্চতা এবং ডায়ামিটার যদি বলি 20 থেকে 22 মিটার আর ডায়ামিটার হচ্ছে 1.7 মিটার, রাইট? এবার এর কাজটা কি? এর কাজটা হচ্ছে মানে দেখো আমাদের দেশের এই যে লঞ্চ ভেহিকলটা মানে যেটা প্রাইভেটলি লঞ্চ করা হলো এইটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা প্রাইভেটলি করা হয়েছে, রাইট? আর আমাদের দেশ হচ্ছে এরকম থার্ড কান্ট্রি যে কিনা প্রাইভেটলি লঞ্চ করা কোনো লঞ্চ ভেহিকেলকে মানে এরকম কোনো অরবিটে পৃথিবীর অরবিটে পৌঁছে যাবে সেরকম কোনো লঞ্চ ভেহিকেলকে প্রথমবার উৎক্ষেপণ করতে পারলো সফলভাবে। তো এটা ডেফিনেটলি একটা বড় স্টেপ, তার কারণ অনেক ক্ষেত্রে মানে এখন তো ডিজিটাইজেশনের এমন একটা সময় এসেছে, গ্লোবালাইজেশনের এমন একটা সময় এসেছে যে ভীষণভাবে স্যাটেলাইটস বা ডিজিটাল এই সমস্ত ব্যাপারগুলো ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, আমরা জানি এগুলো নিয়েও কাজ হচ্ছে, প্রচুর প্রযুক্তি হচ্ছে। কিন্তু যেটা হয় সরকারিভাবে যদি কিছু করতে হয় তাহলে সেক্ষেত্রে আরও অনেক রকম টাইম বাউন্ড ব্যাপার থাকে, অনেক সময় ওয়েট করতে হয়, সেই ওয়েটিং টাইমটা কিন্তু অনেকটা কমে গেল। তো এই লঞ্চ ভেহিকেলের কাজ বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট, মানে আমরা জানি এই যে এটা ছোটবেলায় পড়েছিলাম মনে আছে তো আত্রেয়, যে তুমি আমি তোমাকে ফোন করলাম, আমি তোমার পাশে বসে রয়েছি, কিন্তু এই কানেকশনটা কিন্তু থ্রু স্যাটেলাইট হয়ে আসবে। তো কমিউনিকেশন স্যাটেলাইটের কাজ করার পাশাপাশি আর্থ অবজারভেশন মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় কোথায় কেমন আবহাওয়া, কোথায় কী হচ্ছে, পৃথিবীকে বাইরে থেকে কীরকম লাগছে সেই অবজারভেশনের কাজটা, প্লাস বিভিন্ন সায়েন্টিফিক পেলোড যেগুলো সেগুলোকে পৃথিবীর অরবিটে পৌঁছে দেওয়ার এই কাজটা তো করবে। তার সঙ্গে আরও একটা ভালো কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে যে পৃথিবীর মানুষরা এত বেশি পৃথিবীর বাইরে এরকম স্যাটেলাইটস পাঠিয়েছে, প্রচুর আবর্জনা হয়ে গেছে মানে স্পেস আবর্জনা, তো সেই স্পেস আবর্জনাও যাতে সেটা কতটা কী পরিমাণ সেটা যাতে সরিয়ে দেওয়া যায় সেই কাজটাও কিন্তু আমাদের এই বিক্রম 1 করবে।
2: দেশে যখন বুক ফুলিয়ে গর্ব করার মতন কিছু একটা হয় না, তখন মহুয়া

0: तुमी सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: তো আর আর হয় না, হ্যাঁ আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই শনিবারটা চলে যাবে, রোববার চলে আসবে, তারপরে যেটা অফিসিয়ালি সোমবার কিন্তু বাঙালির কাছে মোটেই সেটা সোমবার হবে না, সেটা রোববার রাত হবে এবং দ্য ভেরি স্পেশাল নাইট হবে, দ্যাট ইজ ওয়ার্ল্ড কাপ ফিনালে নাইট। এবং এই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা এবছর তুমি কিন্তু চাইলেই একটু অন্যরকমভাবে আর একটু এক্সট্রা স্পেশালভাবে ফিল করতে পারো, সেলিব্রেট করতে পারো। তার কারণ আমরা যেটা ছোটবেলা থেকে দেখেছি মহুয়া, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় আমাদের একটা রিচুয়াল ছিল যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা আছে,
2: বুঝতে পারছি আমি বলো
1: আছে, যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক, সেটা ক্রিকেটার হোক ফুটবলের হোক, আমরা কিন্তু জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে পাড়ায় পাড়ায় এনজয় করি। ইনফ্যাক্ট এখন থেকেই অনেকগুলো পাড়াতে, বিশেষ করে যে পাড়াতে এবারে একটুখানি আর্জেন্টিনার লোকজন বেশি সেই পাড়াতে তো এক্সাইটমেন্ট চরম, স্ক্রিন ট্রিনের ব্যবস্থা হয়ে গেছে। বাট এইবার প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জেলায় জেলায়, জেলার যে বিভিন্ন ইম্পর্টেন্ট শহর রয়েছে, সেখানকার যে বিভিন্ন ইম্পর্টেন্ট এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় এলাকায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
2: ইয়েস, সরকারি ভাবে করা হয়েছে, তো এটা বুঝতেই পারছেন যে এটা বেশ কত বড় একটা উদ্যোগ। তো স্পেন ভার্সেস আর্জেন্টিনা, আপনি যে দলেরই হন না কেন, অনেকেই ব্রাজিল চলে যাওয়ার পরে তো কেঁদে কেটে একবারে একাকার হয়ে গিয়েছিলেন। যাই হোক, আপনাকে যেটা মানে মোদ্দা কথা, যেটা বাংলা কথা, সেটা হচ্ছে যে আমরা ভাই এনজয় করব, কারণ সব খেলার সেরা বাঙালি তুমি, ফুটবল, এটা তো মানতেই হবে, তাই না? আচ্ছা আত্রেয়, এবার তুমি বলো যে ছোটবেলা থেকে এরকম পাড়ার মোড়ে ফুটবল দেখা স্ক্রিনে, এটা তুমি নিশ্চয়ই দেখেছো, তো সেইখানে গিয়ে তোমার এমন কোন উত্তেজনাটা হয়েছিল?
1: সেখানে গিয়ে আমার কি কি উত্তেজনা হয়েছিল তা বলতে গেলে পুরো উইকেন্ড ক্যাফেটা লেগে যাবে। কিন্তু তোমাকে ওই ছোটবেলার একটা কথা এখন মহু আত্রেয় জিজ্ঞেস করে ফেলেছে, অ্যান্ড তুমি অলরেডি জানাচ্ছ, দ্যাট ইজ ছোটবেলায় এমন কোন জিনিসকে তুমি ভীষণ ভীষণ ভীষণ ভয় পেতে, বাট তারপরে এখন বড় হওয়ার পরে সেই কথা মনে পড়লে জাস্ট হাসি পায়, মনে হয় এটা আবার কোনো ভয়ের জিনিস,
2: কোনো ভয়ের জিনিস ছিল, রাইট? তো সেটা আমাদেরকে জানিয়ে দেবে কোথায়, বলে দাও, বাকিটাও বলে দাও।
1: 9903659292 তে WhatsApp কিংবা টেক্সট মেসেজ করে আজকে থার্ড পজিশন, কালকে ফাইনাল, সেই জন্য দলের মেহেন্দি প্লাস তুমি বলছো হল্লা বল।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, ওই অসময়ে খেলে অ্যাসিডিটি আর এই নানারকম সমস্যাতে মাঝে মাঝে মনে হয় ফেসের দিকে তাড়াতাড়ি চলে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে অয়া ফেসটা এখনও রয়ে যায়। ওই জন্য মহুয়া রাত্রেও আজকে খুব মনে হয়েছে সেই ভয়ের কথাটা জানতে, যেটা ছোটোবেলায় তোমার কাছে ভীষণ সাংঘাতিক একটা ব্যাপার ছিল, বাট এখন সেই কথা ভাবলে তোমার নিতান্তই হাসি পায়। আর হাসতে হাসতে তুমি 9903653992 ভরিয়ে দিয়েছো হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজে। ও মহুয়া, কি বলছে গো সবাই?
2: যেটা তোমার কাছে ভীষণভাবে ভয়ের ব্যাপার ছিল, কিন্তু যখন তুমি এখন বড় হয়ে যাওয়ার ফেসটাকে তুমি কি বলবে? গাজনের দল বাড়িতে এলে আমি খুব ভয় পেয়ে লুকিয়ে পড়তাম, কিন্তু এখন সে কথা মনে করলে নিজেকে বোকা মনে হয়। হ্যাঁ, এই মানে হয়তো ওই যে সাজটা, যে মানে প্রচন্ড ভাবে একখানা বেশ লাউড টাইপের একটা সাজ, দুম দাঁড়াক্কা মিউজিক, সেখানে এসে সবাই বলবে দাও এবারে আমাদেরকে কিছু, ওই ব্যাপারটাকে আর কি ভয় লাগতো। ওকে, সৌভিক দা নেক্সট লিখেছে ঢাকুরিয়া থেকে, বলছে আমি ভয় পেতাম ওই জুজুবুড়িকে, ভাত বা কোনো খাবার না খেলেই মা বলতো চুপচাপ খেয়ে নে, না হলে জুজুবুড়ি এসে ধরে নিয়ে যাবে, অন্ধকার জ্বালা দিয়ে হাত দিয়ে তোর মানে ঘাড় মটকাবে, ইত্যাদি ইত্যাদি। আর তখন আমি ভাত খেয়ে নিতাম, বড় হয়ে বুঝেছি ওই সব একেবারেই মিথ, কিন্তু এখন ভাবলে হাসি পায়।
1: এবার ব্যাপার হচ্ছে সৌভিক এই যে জুজুর কথা বলল, তো ছোটবেলায় সৌভিকের মা সৌভিককে জুজুবুড়ির ভয় দেখাতো, এখন কিন্তু মহুমাত্র বড়বেলাতেও তোমাকে ভয় দেখাবে। তুমি যদি আজকে মেসেজ না করেছো না 9903653992 তে,
2: সঙ্গে তো চন্দ্রবিন্দু রয়েছে।
1: হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, একটু রোষে টোষে যাও না রে বাবা। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মহুয়া অ্যান্ড আত্র অ্যান্ড চন্দ্রবিন্দু তোমাকে জুজুর ভয় দেখাবে যদি মেসেজটা না করো 9903653992 তে, হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে জানিয়ে দাও ছোটোবেলাকার স্পেশাল ভয় যেটা এখন ভাবলেই হাসি পায়। জুজুও কিন্তু চন্দ্রবিন্দুকে ভয় পায়, চন্দ্রবিন্দু জুজুকে ভয় পায়।

0: জুজু একবার থাবা দিলে ছাড়ে কিনা জানি না, কিন্তু উইকেন্ড ক্যাফেতে মহুয়া আত্রেও একবার চলে এলে সহজে যায় না।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: দেখো আমাদের বন্ধুরা যারা উইকেন্ড ক্যাফে রেগুলারলি শোনে, ইনফ্যাক্ট 107 FM রেইনবো সবসময় শুনছে, দিন রাত 24 ঘন্টা আমাদের সঙ্গে রয়েছে, তারা সবাই জানে যে 6:30 পর্যন্ত উইকেন্ড ক্যাফের টাইম, তাই কোনোভাবেই আমরা তার আগে যাচ্ছি না। ঘড়ির কাঁটা সবে মাত্র বলছে 4:37 হয়ে 35 সেকেন্ড, মহুয়া রাত্রিও রয়েছে আজকের উইকেন্ড ক্যাফে নিয়ে, উইকেন্ড ক্যাফে জমজমাট করে দেওয়ার জন্য। আর জমজমাট করে দেওয়ার জন্য যেগুলো লাগে সেগুলো হচ্ছে জমজমাটি গান আর তার সঙ্গে বেশ কিছু ভালো ভালো মন ভালো করে দেওয়া খবর। তো এবার জানো আত্রেয়, আমার কাছে কিন্তু এবার মন ভালো করবার মতন আরও একটা খবর রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে মানে একেবারে আজকের একটা টাটকা খবর, সেটা হচ্ছে যে জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, যেটা সেটা তুমি ডেফিনেটলি জানো কি,
3: একদম
2: বলো কি সেটা। সেটা হচ্ছে যে
0: সেটার ব্যাপারটা হচ্ছে যে কোন একটি বিশেষ জিনিসকে একটু বিশেষ ভাবে স্বীকৃতি দেওয়া এবং তারপরে যাতে আমরা এরকম সেলিব্রেট করে বলতে পারি,
2: সেটা কোন অঞ্চলের সেটাকে দেখে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে সেই যে ইকুইপমেন্টটা বা সেই যে পদার্থটা, সেটা যেরকমই হোক না কেন, সেটা খাওয়ার জিনিসও হতে পারে, গায়ে পরারও জিনিসও হতে পারে, মাথায় মাকারও জিনিসও হতে পারে, সেইটা ওইখানকার একদম স্পেশালিটি, ইন্ডিজিনাস একটা জিনিস। তো এইবারে আমাদের বাংলার আরও একটা সেরকম স্পেশাল জিনিস, এবং এবারের ক্ষেত্রে কিন্তু সেটা একটা বাদ্যযন্ত্র, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা কিনা জিআই ট্যাগ পেল, সেটা হচ্ছে একতারা। তো বাউলের সুরে মাটির গন্ধ এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যখন মানে আমরা যখন একতারার কথা বলি তখন এই সমস্ত কিছুর কথা আমাদের মনে আসে এবং এই পুরো দৃশ্যটাই বোধহয় চোখের সামনে ভেসে ওঠে। আর সঙ্গীত গানের মূর্ছনা, সেটা তো কোনো সময়ই মানে এমন কোনো সময় যায় না যেখানে কিনা মানুষকে একেবারে আবিষ্ট করে তুলতে না পারে। তো সেরকমই একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট, কোনো মানে আমরা যত ধরনের ইনস্ট্রুমেন্টস দেখেছি সেখানে একাধিক তার রয়েছে এবং সেই তারের ছন্দেই জাদু ওঠে, কিন্তু একটা তারেও যে জাদু হতে পারে সেইটা কিন্তু আমাদের এইখানকার মানে বাঙালি, বাংলায় গান গান যারা, যারা বাউল, যারা ফোক গান করেন, তারা ছাড়া কিন্তু

0: তো এটা কেউ পারেন না, এবং এইটা একেবারে এখানকার স্পেশালিটি। আর সেই জন্যই কিন্তু একতারা বাদ্যযন্ত্রটাকে জিআই ট্যাগ দিয়ে ভূষিত করা হয়েছে।
1: কনগ্রাচুলেশনস টু একতারা ফর গেটিং দ্য জিআই ট্যাগ। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আজকে বিশ্বস্ত সূত্রে মহুয়া এবং আত্রেও খবর পেয়েছে শ্রীমতী কমলা দেবীর কাছে একতারা না থাকায় তিনি দোতারার তালেই নেচেছিলেন, এবং ক্রসউইন্ডসও সেখানে একতারা ব্যবস্থা করতে পারেননি, অতএব দোতারার গান।

0: কমলাদেবী নাচতে নাচতে ভীষণ ক্লান্ত হয়ে যাওয়ায় পুনরায় মহু আত্রেয়কে দায়িত্ব দিয়ে গেছে, বলেছে বক বক করেই যাও, করেই যাও, করেই যাও।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: দেখো মহু আর আত্র শুধু নয়, বক বক করবার জন্য কিন্তু আমাদের বন্ধুরা কাফি, অনেক অনেক বন্ধু রয়েছে আমাদের, আর সেই সমস্ত বন্ধুরা ঝাঁকে ঝাঁকে পৌঁছে গেছে 9903659292 তে। কী বলছে? বলছে ওই ব্যাপারটা, যে ব্যাপারটা এখন নিতান্তই মনে হয় ইস কীরকম বোকার মতো কাজ করতাম, কীরকম বোকা ছিলাম ভাবলে হাসি পায়, কিন্তু ছোটোবেলায় কিন্তু ব্যাপারটা করতে বেশ ভয় লাগতো, মানে বেশ একটা রোমাঞ্চ অনুভূত হতো। তো সেই ছোটোবেলার রোমাঞ্চ আর বড়োবেলায় সেটা হয়ে গেছে যখন হাঁদা পানা, সেই ব্যাপারটা নিয়ে তোমরা সবাই লিখে পাঠিয়ে দিয়েছো, ঝাঁকে ঝাঁকে চলে এসেছো। তো এবার ঝাঁক থেকে একটা দুটো কি উদ্ঘাটন করবে আমাদের আত্রেয় বাবু?
0: 9903659292 তে শর্মিষ্ঠা মুখার্জি হাওড়া থেকে বলছো, শুভ বিকেল দিদি ভাই দাদা ভাই, ছোটবেলায় মায়ের থালা থেকে আমার পছন্দের খাবারটা তুলে খেতে ভালো লাগতো, একটু ভয়ও লাগতো, মা কিচ্ছু বলতো না, এখন না ওই চুড়ির কথাটা মনে পড়লে খুব হাসি, উফ ইয়ে সব দিন কা ইয়াদ আতে হি হাসি আ জাতা হ্যায়।
2: ব্যাপার ছিল তখন, কিন্তু এখন নিতান্তই ব্যাপারটা হাসি হয়ে গেছে। যাই হোক, আচ্ছা পরেরটা,
0: বেহালার শ্যামলেন্দুদার ব্যাপারটার সঙ্গে আমার একটু মিল আছে, জাস্ট হালকা একটুখানি অন্যরকম আছে। শ্যামলেন্দুদার ছোটবেলায় লিফটে চড়তে ভীষণ ভয় লাগতো, সেটা যে আজকেও তার পুরোপুরি কেটেছে এমনটা নয়, বাট এখন ভয়টা অনেকটা কমে গেছে এবং একটু হয়তো হাসি টাসিও পায়। শ্যামলেন্দুদা বিলিভ মি, আত্রেয়র ছোটবেলায় এসকালেটরে চড়তে ভীষণ ভয় লাগতো, কারণ আমি একটি বিখ্যাত কার্টুন ছিল না টম অ্যান্ড জেরি, সেখানে দেখেছিলাম যে ওই যে একটা ওরকম সিঁড়ি দিয়ে উঠে টম কোথায় চলে গেছে, আমার মনে হতো এসকালেটর হচ্ছে ঠিক সেরকম একটা সিঁড়ি, এখানে উঠলে এটা যদি না থামে আমি হয়তো ওপর দিকে উঠেই যাবো, উঠেই যাবো, উঠেই যাবো, আর নামতে পারবো না। লিফটের ভয়, এসকালেটরের ভয়, জীবনে যে কত ভয়।
2: তারপরে কি আবিষ্কার করলে যে তুমি নামতে পারলে?
0: আমি এখন এতটাই নেমে গেছি আর ওঠার কিছু করার নেই। অতএব শ্রীমান আদনান স্বামী মহাশয়কে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যদি আমাদেরকে তোলার জন্য একটা লিফটের ব্যবস্থা করেন তাহলে আমরা বাধিত।
2: দেহখানি তুলে ধরো লিফটের মাধ্যমে, তুলে ধরো। ওকে,

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস ইয়েস, উইকেন্ড ক্যাফে মহুয়া রাত্রেও নিয়ে চলে এসেছে। আর উইকেন্ড ক্যাফেতে দেখো, আমরা যে শুধুমাত্র গান শোনাই তা না, তোমাদেরকে গানে নাচতেও বাধ্য করি। আর তার একটা বড় কারণ হচ্ছে যে এইখানে যে সমস্ত গানগুলো আমরা প্লে করি, সেই গানগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে টিং টং ডিং ডং, জুবি ডুবি জুবি জুবি ধরনের গান। এটা নিয়ে কিছু বলার আছে তোমার রাত্র?
2: আমার এত কিছু বলার আছে না, এই সমস্ত গানের কথা মনে পড়লে তখন আর আমি খেয়ে হারিয়ে ফেলি, কি বলবো না বলবো। কিন্তু
1: তুমি একেবারেই হারাচ্ছ না, একদম ঠিক জায়গাতেই, ঠিক ট্র্যাকেই রয়েছো, বলো।
2: কারণ আমি খই খেয়ে এসেছি। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমির খান তারে জমিন পর তৈরি করে সেখানে বাম বাম বলেতে নেচেছিলেন, এবং সেখান থেকে আরো অনেক টিচার রয়েছেন যারা বুঝতে পেরেছিলেন ক্লাসরুমে যদি একটুখানি নাচ টাচ করে, একটু গান টান করে বাচ্চাদেরকে একটু রেজুভিনেট করা যায়, একটু মজার মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু তাদের পড়ায় আরো বেশি বেশি করে মন বসে। বাট তারপরে আমির খান তো থেমে থাকার লোক নয়, না না, এক্ষেত্রে কিন্তু অন্যান্য কোনো ব্যক্তিগত ব্যাপারে আত্রেয় মহুয়া হিন্ট করছে না, সিনেমার ক্ষেত্রেই বলছে। তো আমির খান তারপরে আরেকটি সিনেমা করেন থ্রি ইডিয়েটস, এবং সেটা যে কী লেভেলের কী সে তো আর বলে বোঝাতে পারবো না। ছোটো থেকে আজ অবধি ওই সিনেমাটা কতবার দেখেছি, তার কোনো মানে গুনতি নেই, এতগুলো প্রেমও মনে হয় আমির খান করেননি। তো ব্যাপার হচ্ছে সেই সিনেমাতে এসে এমন একটি গান আমাদের কাছে আমির খান এবং কারিনা কাপুর রেখেছিলেন যে গানটা এখন বর্ষাকালের ওয়ান অফ দ্য অ্যান্থেম হয়ে গেছে, প্রেমের ওয়ান অফ দ্য অ্যান্থেম হয়ে গেছে। কিন্তু কিন্তু সেই আমির খানের ওই ক্লাসের মধ্যে নাচ টাচ করার শিক্ষাটা একজন টিচার একদম মনে প্রাণে নিয়েছেন, এবং খুব রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে একটি নাচ এমন ভাইরাল হয়েছে, এমন ভাইরাল হয়েছে যে চারিদিকে সেটা নিয়ে নানা রকম মন্তব্যের ঝড়, পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আছে, পজিটিভের দিকেই পাল্লাটা বেশি ভারী। তার কারণ একজন টিচার জুবিডুবি গানে স্টুডেন্টদের সঙ্গে নাচ করছেন, তাদেরকে একদম মাতিয়ে রাখছেন, মানে শুধুমাত্র ওই কনভেনশনাল পড়াশুনো আর বকাঝকার বাইরে গিয়ে টিচারকে স্টুডেন্টরা একটু অন্যরকমভাবে নতুনভাবে পাচ্ছে।
1: হ্যাঁ, এবং এখানে মজার যেটা ব্যাপার সেটা হচ্ছে শিক্ষিকাকে দেখতে পাওয়া যাচ্ছে, যে মানে রাদার ভিডিওটা হয়তো যদি তুমি সার্চ করো তাহলে তুমিও হয়তো পেতে পারো, শিক্ষিকাকে সেখানে ইয়েলো কালারের শাড়ি পরে সুন্দরভাবে নাচছেন, এবং ওখানে তার লাইন আছে ভিগি ভিগি শাড়ি মে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিন্তু পেছনে যে একদল কচিকাঁচা রয়েছে, খুদেদের যে দলটা রয়েছে, সেই দলটা কিন্তু ভীষণ এনজয় করছে, আর সেইটাই কিন্তু নিয়ে এসেছে ওই সুন্দর পজিটিভ কমেন্টগুলোর ঝড়। এবার দেখো, অনেকে অনেক কিছু পোস্ট করে এবং অনেক রকমের মন্তব্য তার সঙ্গে উড়ে উড়ে উড়ে উড়ে ধেয়ে ধেয়ে ধেয়ে ধেয়ে আসে, কিন্তু বোধহয় পজিটিভিটি ছড়ানোটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না?
2: কারণ গানটার নাম জুবিডুবি, আর ওই দুটি মানুষের নাম আমির খান, কারিনা কাপুর আর থ্রি ইডিয়েটস, এক্সাইটমেন্ট তো টপ মোস্ট লেভেলে যাবেই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: দেখো উইকেন্ড ক্যাফেতে আড্ডা দিতে দিতে ঘড়ির কাঁটা বলছে 4:57 হয়ে 33 সেকেন্ড, কিন্তু আমরা সবাই জানি যে বিকেল 5টায় কী হয়। বিকেল 5টায় খবর হয় আর তারপরে 5:02 কিন্তু টক করে ফেরত চলে আসবো। কিন্তু তার আগে ভুলে যেও না আমাদের যে টপিকটা ছিল তোমাদের কাছে, যে ছোটোবেলায় ভীষণ ভয় পেতে কিন্তু বড়োবেলায় ব্যাপারটা নিয়ে নিতান্তই হাসি পায়, মনে হয় যে কি বোকা ছিলাম আমি, সেই রকম একটা ব্যাপার তোমার লাইফে নিশ্চয়ই আছে, সেটা আমাদের জানিয়ে দাও 9903659992
2: সারাদিন।

শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদে আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস তৈরি করেছে। বিদেশমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং সংসদ বিষয়ক মন্ত্রী বিজ্ঞানীদের অভিনন্দন জানান। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফ এর একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। যথাযথ অনুমতি ছাড়া ভবন নির্মাণের জন্য দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছে। আজ সকালেই সেখানে অভিযানে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষের আবহে আজ ইরান কুয়েতে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এর জেরে কুয়েতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে সমস্ত বিমান যাত্রা। উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকে।

0: থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে এই তথ্য জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

ইসেরাটায় হামাগুড়ি বন্ধু আমার সুন্দরী, বাবা এই জীবনটা গান গায় রে, আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া।

0: মনকে নাচানোর জন্য না কোনো রকম আলাদা করে আলাদা সাউন্ড ট্র্যাকের দরকার হয় না। তোমার মন যদি একবার ভেতর থেকে নেচে ওঠে তুমি নাচবেই নাচবে, তার জন্য উঠোন বেঁকা থাক সোজা থাক কোনো ব্যাপার না। বাট তোমার মন যদি নাচতে না চায় তাহলে উইকেন্ডে জোর করে নাচানোর জন্য মহুয়া অ্যান্ড আত্রেয় হাজির ওনলি অন উইকেন্ড ক্যাফে এট দ্য রেট 107
1: এফএম। জোর করতে হবে বলেও আমার মনে হয় না, তার কারণ আমাদের বন্ধুরা তো একেবারেই আমাদের মতনই, তো তারাও কিন্তু এই নাচ গান হইচই করতে যথেষ্ট ভালোবাসে, এবং তার প্রমাণ হচ্ছে ভুড়ি ভুড়ি ভুড়ি ভুড়ি হোয়াটসঅ্যাপ চলে আসা। আমরা প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন করেছিলাম, ছোটবেলায় খুব ভয় পেতে কিন্তু এখন একেবারেই সেটা মনে হয় বোকামো, সেরকম কোনো কিছু যদি তোমার জানা থাকে সেটা তুমি বলো। তো এবার সেটা কি আমরা বলবো,
0: সেটা আমরা বলবো 9903659992 তে তুমি আমাদের কি বলছো সেটা বলবো। বাট এই যে নাচ গান করতে যাওয়ার ইচ্ছেটা, এটা যে শুধুমাত্র মহুয়া আত্রেয় কিংবা তোমার হয় তা তো নয়, এই ইচ্ছেটা তো বিভিন্ন পেশার মানুষের হয়, এবং তাদের যাদের লাইফটা ঠিক তোমার আমার মতন সোজা পথে চলে না, ওই সোম থেকে শুক্র কাজ, উইকেন্ডে ছুটি, কিংবা সকালে এই সময় অফিসে বেরোনো, তারপরে এই সময় রাত্রে ফেরা, এই রকম রুটিনের মধ্যে যাদের জীবনটা চলে না তাদেরও তো মাঝে মাঝে ইচ্ছে করে যে যাওয়া আসার পথে একটুখানি ছক ভেঙে লাইফটাকে এনজয় করা যাক অন্যভাবে। আচ্ছা ধরো মহুয়া, তুমি একটা ট্রেনে জার্নি করছো এবং সেই কম্পার্টমেন্টে অনেক আর্মি ম্যান রয়েছেন আর কি, যারা আর্মির মেম্বার, এবং তারাও তোমার সঙ্গে সফরে রয়েছেন, অনেকটা পথ যেতে হবে ট্রেনে করে, ট্রেন যাচ্ছে। হঠাৎ তুমি দেখলে ব্যাগ থেকে কয়েকটা গিটার বেরোচ্ছে, তারপরে সেই গিটারে কর্ড ধরা হচ্ছে, সেই গিটার বেজে উঠছে, এবং ওই কম্পার্টমেন্ট জুড়ে যত আর্মির লোকজন ছিলেন তারা একসঙ্গে একটা দেশের গানে গলা মেলাচ্ছেন। হাউ উড বি দ্য ফিলিং?
1: এটা কিন্তু দারুণ একটা ফিলিং হবে, এবং এইরকম যেটা বললে তুমি এক্স্যাক্টলি এই ব্যাপারটা ঘটেছে, এবং সেটার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল। মানে কি ব্যাপার বলো দাত্র, তুমি একটু আগে শিক্ষিকার নাচের ভিডিও দিচ্ছ, এখন আর্মি পার্সোনালদের তুমি গানের ভিডিও বলে দিচ্ছ। যাই হোক, তো এই সমস্ত ভাইরাল ভিডিওগুলোকে একেবারে জাল পেতে ধরে নিয়ে এসেছে আমাদের আজকে আত্রেয় বাবু, আর সেই খবরগুলোই দেয়া হচ্ছে। তুমি জানো আমি তোমাকে ইনফ্যাক্ট একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, আমি একবার ট্রেনে করে যাচ্ছিলাম এবং সত্যি সত্যি বেশ কয়েকজন আর্মি পার্সোনাল ছিলেন, এবং তখন কিন্তু তারা যেরকমভাবে তারা গান গাইছিলেন না, কিন্তু তারা যেভাবে হাসি মশকরা আড্ডার মধ্যে ছিলেন সেটা কিন্তু একেবারে মনে হচ্ছিলো আমাদের সবার মতনই। মানে সেখানে আর আলাদা করে তারা ডিসিপ্লিনের জন্য কিছু করছেন তা নয়, তারা কিন্তু ছুটিতেই যাচ্ছিলেন, তো প্রত্যেকেই আসলে কিন্তু ওই এনজয়মেন্টটা, এই আনন্দে থাকাটা, সময়টাকে উপভোগ করাটা কিন্তু সবাই চায়, এবং এটার একটা খুব ভালো উপায় যেটা, সেটা হচ্ছে প্রতিদিন বিকেলবেলা 5টা থেকে 6:30 যখন আসে এই আমাদের উইকেন্ড ক্যাফে বা ক্যাফে কলকাতা, তাই না?
0: দেখো জীবনের সমস্ত রঙকে যারা তিনটে রং দিয়ে বেঁধে রাখতে পারেন সেই তিরঙ্গার রক্ষকদেরকে আরও একবার সল্যুট জানাচ্ছে মহুয়া আত্রেয় এই স্টুডিও এন থেকে। আর তুমি কি জানো ওই আর্মি পার্সোনেলরা সেদিন কম্পার্টমেন্টে ঠিক এই গানটাই গাইছিলেন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ছোটবেলায় কিসে পেতে ভয়, 9903659992 তে লোকে তাই আজ কয়, কারণ আজকে মহুয়ায় রাত্রেও তোমাকে জিজ্ঞেস করেছে ছোটবেলার একটা ভীষণ ভয়ের জিনিস বা একটা ভীষণ ভয়ের ব্যাপার, যেটা এখন ভাবলে জাস্ট হাসি পায়, মন খুলে হাসতে ইচ্ছা করে, সেরকম একটা জিনিস মহুয়া আত্রেয়কে জানিয়ে যাও 9903659992 তে। এখন কি বলছে, কে বলছে, কোথা থেকে বলছে?
2: বঙ্কিম দাস বলছে, আর বলছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর বীরভূম থেকে বলছে। আর দেখো শেষে লিখে দিয়েছে, মহুয়াদি তোমার মতো লুকিয়ে পড়তাম খাটের তলায়। ইস, ছি ছি। যাই হোক, মহুয়া দিদি ভাই, আত্র দাদা ভাই, গুড আফটারনুন। তোমরা বলে যে ছোটবেলায় খুব ভয় করতো, কি এমন জিনিস? সেটা হচ্ছে আমার কাছে ছোটবেলায় ভীষণ ভয় করতো নাপিতকে দেখে, তার ওই বড় বড় খোঁড়া আর তার বড় বড় কাঁচি দেখে ভীষণ ভয় লাগতো, আমি খাটের তলায় লুকিয়ে পড়তাম। এখন বড়রা বললে হাসি পায়। হ্যাঁ, খাটের তলায় লুকিয়ে পড়ার ব্যাপারটা মানে আমার ক্ষেত্রে কিন্তু লিটারালি মানে আমি এতটাই ভয় পেতাম, আমি বলেছিলাম দোলের রং খেলা দেখে। তো যারা এখন এই মাত্র টিউন করলে তাদের জন্য আরও একবার বলে রাখি, একটু আগে যদিও আত্রেয় বলে দিয়েছে, টপিকটা হচ্ছে আজকের আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার, যে ছোটোবেলায় ভীষণ ভয় পেতে কিন্তু এখন একদম ভয় পাও না, বরঞ্চ হাসি পায়, সেরকম কি? 9903659992 তোমরা সেটাই লিখে পাঠাচ্ছ। আর এবার লিখে পাঠিয়ে দিয়েছে কে, বাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছে, প্রিয় আত্রেয় দাদা ভাই এবং প্রিয় মহুয়া দিদি, শ্রাবণের প্রথম দিনে বৃষ্টি ভেজা বৈকালিক শুভকামনা জানালাম। আমাদের এখানে তো একটু বৃষ্টি হচ্ছে না দাদা, কি অবস্থা? যাই হোক, বৃষ্টি হবেই, বৃষ্টি চলছে। ভয় ছিল ছোটবেলায় ভূতের, টিউশনই পড়ে ফিরতে একটু রাত হয়ে যেত, তখন গ্রাম বাংলায় রাত্রি 8টা মানে অনেক রাত, চারিদিকে ঝোপঝাড়, নেই ইলেকট্রিকের বাতি, ভূতুরে পরিবেশ, ফেরার পথে একটা কলা বাগান পড়ে, ঝোপের আড়াল থেকে জ্যোৎস্না রাতে কলা গাছের ঝুলে থাকা শুকনো পাতায় জ্যোৎস্নার আলো পড়ে মনে হচ্ছে কেউ বুঝি দাঁড়িয়ে আছে। আসতে গিয়ে ভয়ে থমকে গেলাম, কাটা ছমছম করছে, দূর থেকে চিৎকার করে মাকে ডাকলাম। মা লণ্ঠনের আলো নিয়ে এগিয়ে এলো, ওই দেখো মা, কলা গাছের গোড়ায় কি একটা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ভূত। বাবারে বাবা, আলো নিয়ে এগিয়ে চলতে চলতে আস্তে আস্তে মিলে গেল সেই ছায়া। মা বলল, কোথায় ভূত? ওখানে কলা গাছের গোড়াতেই তো দাঁড়িয়েছিলি, ওই যে আলো আধারি, সেই আলোতেই ছায়াটা মানে গাছটারই ছায়াটা পড়েছিল, যেটা দেখে ভয় লেগেছিল। তখন আমি ভয় সিটিয়েছিলাম, কিন্তু মা বলল মনের ভুল, কিন্তু এখন সেই কথা মনে করলে ভীষণ হাসি পায়।
1: শ্রাবণের প্রথম দিনে এরকম একটা ভূতের গল্প দিয়ে একেবারে তো ভয় ধরিয়ে দিয়ে পহেলা দিন মে আগ লাগা দিয়া আপনে, শ্রাবণ মে লাগ গাই আগ বলতে আর বাকি আছে? না বাবা, আর গরম পড়িস না, বৃষ্টি হ, একটু কম হ, প্যাচ প্যাচে বৃষ্টি আর ভালো লাগে না বাপু।
3: দুধ বালোগে তো ঝাগ লাগেগি, আর যো সাবন মে এসে নাচোগি তো আগ লাগেগি।

আরে আজ তো আগ লাগনে ওয়ালা হি হ্যায়, তার কারণ আজকে এমন একজনের জন্মদিন না যিনি এন্ট্রি নিলেই সবকিছু ওলট পালট উথাল পাথাল হয়ে যায়। মহুয়াত্র তো জানে, তুমি একটু গেস করতে থাকো তো, দেখো তো আজ কার জন্মদিন। 18th of July।

0: バンパールバッツデイ、バンパールバッツデイ、バンパールバッツデイ。
1: যিনি না থাকলে অঞ্জানা অঞ্জানির মধ্যে পেয়ারটা জাস্ট ইম্পসিবল, যিনি থাকলে গুন্ডেদের মধ্যে হয়ে যায় দোস্তানা, তাকে দেখে বারবার দিল বলে ধড়কনে দো, তিনি কখনো ম্যারি কম কখনো বাজিরাও মস্তানি। আর আজ প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন, আত্রেয় অ্যান্ড মহুয়া, আমরা এটা জানি।
2: ইয়েস, আমরা জানি। এবং নায়িকাদের, বিশেষ করে মহিলাদের তো বলতেই নেই, এবং নায়িকাদের তো আরোই বলতে নেই বয়স। তো 18th of July হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার দ্য ডেট অফ বার্থ, বুঝতেই পারছো। মাত্র 2000

0: সালে মাত্র 18 বছর বয়সে উনি হয়ে গিয়েছিলেন মিস ওয়ার্ল্ড। তাহলে এবার ওখান থেকে বয়সটা তুমি অঙ্ক করে হিসেবে নিতেই পারো। যাক, বাকিটা আর কিছু বলছি না। বাট প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু পদ্মশ্রী, মানে আমাদের দেশে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, বিভূষিত করা হয়েছিল, তাকে অনার দেওয়া হয়েছিল, অনার বলা উচিত রাদার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে। এছাড়াও বেশ কয়েকটা অ্যাওয়ার্ডস রয়েছে, যেমন দুটো জাতীয় পুরস্কার রয়েছে, ফিল্ম ফেয়ার ফিল্ম অ্যাওয়ার্ড যেটা, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, এছাড়াও 5টা ফিল্ম ফেয়ার রয়েছে। টাইম তাকে বলেছে, মানে টাইম ম্যাগাজিন তাকে বলেছে 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড, ফোর্বস তাকে বলেছে ওয়ার্ল্ডস 100 মোস্ট পাওয়ারফুল উইমেন, বিবিসি বলেছে 100 দ্য বেস্ট 100 উইমেন ইন দ্য ওয়ার্ল্ড। সেই লিস্টে কিন্তু প্রিয়াঙ্কার নাম রয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, নি চোপড়া আর কি, NEE নি যেটা বলে, ওই বিয়ের আগের পরের গল্প থাকে। কিন্তু প্রিয়াঙ্কাকে কিন্তু সবসময়ের জন্য আমরা ওই আমাদের দেশের দেশি গার্ল বলি অনেক বেশি করে ভালোবাসবো। স্পেশালি প্রিয়াঙ্কাকে কিন্তু, মানে প্রিয়াঙ্কা কিন্তু আমার কাছে ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল মনে হয়, আমার প্রিয়াঙ্কাকে খুব ভালো লাগে। আমি একটু আগে আত্রকে বলছিলাম, প্রিয়াঙ্কা চোপড়া লারা দত্তা এই দুজন মিস মানে পেজেন্ট হোল্ডার্সদের আমার ভীষণ পছন্দ। ঐশ্বরিয়ারও তো রয়েইছেন, সুস্মিতা সেনও রয়েছেন, কিন্তু আমার স্পেশালি প্রিয়াঙ্কাকে বেশ বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে।
1: যে যাই বলুক না কেন প্রিয়াঙ্কা চোপড়াকে, তিনি কিন্তু সজোরে ঘোষণা করতে পারেন, ইউ ক্যান টেক দ্য গার্ল ফ্রম ইন্ডিয়া বাট ইউ ক্যান নট টেক ইন্ডিয়া ফ্রম দ্য গার্ল। তাই জন্য সবাই আজও তাকেই বলেন দেশি গার্ল।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেইনবো তে 3x

0: Chiamai.
1: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে
2: আড্ডার গল্প করতে করতে ঘড়ির কাঁটা বলছে 5:48 হয়, 48 সেকেন্ড, না সরি 28 সেকেন্ড। মহুয়ার আত্মীয় রয়েছি, আমরা দুজনে মিলে রয়েছি, আর তোমাদের এখন সমস্ত মেসেজগুলো এবার আমরা পড়বো। মেসেজ তোমরা করেছো কি বিষয়ে, বলছো যে ছোটোবেলায় যে ব্যাপারটা নিয়ে ভীষণভাবে ভয় পেতে, সেটা কিন্তু এখন বেশ ভাবলে হাসি পায়, মজা লাগে, মনে হয় কি বোকা ছিলাম। সেই কথাগুলো তোমরা লিখে পাঠিয়ে দিচ্ছ আমাদেরকে, আর সেই মেসেজগুলো পড়ে শোনাবে আত্রেয় বাবু।
3: সুমিত সেন ব্যারাকপুর থেকে বলছো, ছোটোবেলায় যখন সাঁতার শিখতে গিয়ে জল খেয়ে ফেলেছি তখন জলাশয়ে ভীষণ ভয় লাগতো, কিন্তু সাঁতার শিখে যাওয়ার পর ভয় কেটে গেছে।
2: কিন্তু সেই জলটা সুইমিং পুলের জল হলে জঘন্য, মানে সুইমিং পুলে করুক বা এমনি কোথাও পুকুরে গিয়ে সাঁতার কাটুক, জল কিন্তু খায়, আর একটা কাজও করে, সেটা আমি আর বলছি না।
3: ওকে ওকে, বেশি কথা না বলাই ভালো এসব ব্যাপারে। ওকে, কালনা পূর্ব বর্ধমান থেকে কবিতা দেবনাথ বলছো, আমি ছোটবেলায় ট্রেনে চাপতে খুব ভয় পেতাম, যেটা এখন ভাবলেই ভাবি যে কত ভীতু ছিলাম। ট্রেন মে ইতনা ভয়, আমি ট্রেন্ড হো গিয়া, ওই জন্য আর ভয়টাই করে না।
2: হ্যাঁ, এখন মজা লাগে।
3: শ্রেয়ান রয় আমতলা থেকে বলছে যে, আমি ছোটবেলায় যখন মা আমাকে শ্যাম্পু করাতো তখন আমি খুব কাঁদতাম, এবং পাড়ার সমস্ত লোক জেনে যেত আমি মাথায় শ্যাম্পু করছি। এখন আমি নিজে যখন শ্যাম্পু করি তখন আমার সেই কথা মনে পড়ে আর আমি খুব হাসি। শ্রেয়ান, টু বি ভেরি অনেস্ট, দিস ইজ আস মোমেন্ট, তার কারণ আত্রেয়রও ভীষণ ভয় লাগতো ওই শ্যাম্পু ব্যাপারটাকে,
2: মানে চোখের মধ্যে চলে আসতো নাকি?
3: হ্যাঁ, সেই জন্য।
2: আর তার সঙ্গে ভয় হতো, মানে মা বিরক্ত হয়ে যেত যে ঠিক করে দাঁড়াতে পারছে না, জলের তলায় ভালো করে দাঁড়াচ্ছে না, আমার গায়ে ভিজল চলে আসছে, আমি শ্যাম্পুটা মেখে দিলাম পারলে।
3: হ্যাঁ, একদিকে বকা খাওয়ার ভয় আর একদিকে শ্যাম্পুর ভয়, কোথায়
2: ডবল ভয়।
3: ওকে, শাওন বারাসাত থেকে বলছে, ছোটবেলায় নাকি আমি ক্যামেরা জিনিসটাকে খুব ভয় পেতাম, কিন্তু এখন ওটাই আমার সবচেয়ে প্রিয় সঙ্গী। তার মানে যা দাঁড়ালো, ছোটবেলায় শাওনের ভয় লাগতো ক্যামেরাকে, কিন্তু এখন ভয়কে দূর হটো বলে শাওনের লাইফে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ইজ ফটো। আর
2: খিচমেরি ফটো
3: বলার আগে শুধুমাত্র ফটোতেই আপাতত থাকি, আর তুমি যেটা করবে 9903658992 তে মহু আত্রেয়কে বলবে যে তোমার ছোটবেলার কোন ভয়ের কথা ভাবলে এখন ভয় তো দূরের কথা, বরং প্রচন্ড হাসি পায়।
2: বুঝতে পেরেছি, মে দেখো তারই ফটো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: কবি বলেছেন, ভয়কে করো জয়, আর যে ভয়কে জয় করার কোনো দরকারই হয় না, বয়স হলে এমনি সেই ভয় দূরে চলে যায়। সেই ভয়ের কথা 9903653992 আত্রেয় আর মহুয়া জানতে চেয়েছে তোমার থেকে। ছোটোবেলার এক্সক্লুসিভ ভয়, যা ছোটোবেলায় ভয়ের থাকে, বড় হলে সেটা হাস্যকর ব্যাপার হয়ে যায়।
2: হাস্যকর ব্যাপার হয়ে যায়। এখানে জয়টা বর্গীয় অন্তঃস্থ হলেও JOY জয়ের জায়গাও কিন্তু চলে যায় মাঝে মাঝে, যদিও ওটা আমাদের উইকেন্ড ক্যাফেতে পড়া হয়। প্রথম এবার যে মেসেজটা পড়বো সেটা হচ্ছে অরূপ ভট্টাচার্য লিখেছে, বলছে বহরমপুর মুর্শিদাবাদ থেকে, ছোটবেলায় একটা মজার স্মৃতি আজ মনে পড়লে ভীষণ হাসি পায়। একদিন আমাদের গ্রামে একজন ম্যাজিশিয়ান এসেছিলেন, তিনি কালো রঙের একটা বড় কাপড়ের নিচে একটা ছোট্ট বাচ্চাকে শুইয়ে দিয়ে সবাইকে বললেন, তোমরা যদি বাড়ি থেকে বাটি ভরে চাল আলু বা যা পারো নিয়ে না আসো, তাহলে এই বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না। আমিও আমার ভাই তখন ব্যাপারটা একদম সত্যি ভেবে ফেলেছিলাম, মাকে কিছু না বলেই বাড়ি থেকে বড় একটা বাটি ভর্তি চাল নিয়ে দৌড়ে গিয়ে দিয়ে এসেছিলাম। পরে যখন মা জানতে পারলেন তখন যে কী বকুনি আর মার খেয়েছিলাম সেটা আজকেও ভুলিনি। এখন এত বছর পরে সেই ঘটনাটা মনে পড়লে ভীষণ হাসি পায়। আজও গ্রামের যদি কোথাও কোনো ম্যাজিশিয়ান বা কোনো অনুষ্ঠান হয়, আমি মজা করে ভাইকে বলি, কিরে চল বাটি ভরে চাল নিয়ে আনতে যাবি নাকি? ভাইও হেসে ওঠে। ছোটোবেলার সেই সরল বিশ্বাস আর দুষ্টু মিষ্টি ভরা স্মৃতি আজ জীবনের সব থেকে সুন্দর হাসির গল্প হয়ে রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে জানাই হ্যাপি বার্থডে। ওকে ওকে ওকে। আচ্ছা, এবার মেসেজ করেছে সুমন গুছাইত কোনা হাওড়া থেকে, বলছে যে আমার ছোটবেলায় ভয় ছিল চকলেট বোমায়।
1: তুমি আমার এখনো ভয় লাগে।
2: কালী পূজায় ফাটাও
1: না,
2: বোম ফাটাও না,
1: না
2: মানে তারাবাতি ফাড়াফাতি ওসব ফাটাও। আচ্ছা, বোমটা আমি তো দুমার দুম বোম ফাটাতে পারি, আমার মজা লাগে, আমি বড় বড় সাইজের বোমটাও ফাটিয়ে দিই। যাই হোক, কালী পূজার সন্ধ্যা মানেই ভয়ঙ্কর বোমার আওয়াজ। তবে ওটা যদিও এখন করা যায় না, কারণ এখন তো অনেক রকম রেস্ট্রিকশনস রয়েছে, তাই করা যায় না ওটা অ্যাকচুয়ালি, কিন্তু একসময় করেছি আমি। তো আমাদের পাশের দাদারা দেদার জমিয়ে চকলেট বোম ফাটাতো, চোখের সামনে লালচে হয়ে জলা সলতে থেকে ওই কান ফাটানো আওয়াজ। আর তারপর যখন ক্লাস 5 উঠলাম তখন আমি নিজে হাতে সাবধানতার সঙ্গে পরীক্ষা করতে গিয়ে ভয় আউট হয়ে গেল। দেদার বোম জ্বালাই আর ছুড়ে দিই ওপরে, সেটা পুকুরের যাওয়ার আগে জলে পড়ে গিয়েও কিন্তু ফেটেছে। কি যে মজাদার দীপাবলি, সেটা দারুণ কাটিয়েছিলাম। আচ্ছা, মানে ভয়কে কিভাবে জয় করতে হয়, মানে বোমটা নিজেই ফাটিয়েছে, করেই একদম ভয়কে জয় করে ফেলেছে।
1: বাট ওই যে তোমার জয় যেন অপরের কোনো রকম ভয়ের কারণ না হয় সেটা মাথায় রেখো, একদম শব্দবাজি ফাটাবে না।
2: ঠিক, হ্যাঁ, শব্দবাজির মধ্যে তো অনেক রেস্ট্রিকশনসও রয়েছে, সুতরাং এটা একটু মনে রাখতে হবে। যাই হোক, পরের মেসেজ রূপকুমার হাওড়া থেকে বলছে যে আমি সেই সময় খুব টক খেতাম, তেঁতুল আমরা কাঁচা আমের একেবারে সাবড়ে দিতাম, কিন্তু বেশ কয়েকবার তেঁতুলের দানা আমি গিলে ফেলেছিলাম। তো মা বলতেন পেটে তোর গাছ হবে, সেটা শুনে ভীষণ ভয় পেতাম, তেঁতুল খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। আহারে, পছন্দের তেঁতুল খাওয়াটাই বন্ধ হয়ে গেছিল। মানে পেটে গাছ হবে, সিড পেট পেটে চলে গেলে এটা বোধ হয় আমাদের একটু ভয় দেখানো হতো, এই গল্প অনেকেরই আছে, তাই না?
1: হ্যাঁ, মানে এইরকম কিছু কিছু ভয় না থাকা ভালো, তার কারণ ওই সময় ওই যে ব্যাপারগুলো নিয়ে আমাদের ভয় লাগতো, ওই সমস্ত ছোট্ট ছোট্ট একেবারে কুচি কুচি কিউট কিউট ব্যাপার, সেই ভয়গুলোই না খুব ভালো ছিল জানো তো। তারপরে যেন কিরকমটা হয়ে গিয়ে সব কিরকম হয়ে গেল, বড় টড় হয়ে যাচ্ছি, এখনকার ভয়গুলো একটু অন্যরকম টাইপের, এখনকার ভয়গুলো সত্যিকারের ভয়, মানে সেগুলো ভাবলেও যেন প্রচণ্ড ভয় হয়। তাই সেই ভয়গুলোর থেকে ওই ভয়গুলোর কথা মনে করাটাই ভালো। ডেডলাইন মিট করার ভয়, ডেডলাইন মিট করতে গিয়ে কখন তুমি ভেতরে ভেতরে ডেড হয়ে যাবে ধরতে পারবে না। তো ব্যাপার হচ্ছে কি, একখান গান বানাইছে তা মহুয়া আত্রেয় জানে না, কিন্তু যখন বানাইছে তখন তোমাকে শোনাইব। আর 6:02 একটা

ছোট্ট নিউজ ব্রেকের পরে আবার ফিরে আসবো নিউ উইকেন্ড ক্যাফে। তোমার জন্য খোলা রইল 9903655992, সেখানে লিখে দাও তোমার ছোটবেলার সেই ভয়ের কথা যেটা ভাবলে এখন শুধুমাত্র আনন্দ হয় বা জয় হয়।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগছে BSF ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে BSF এর একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। টানা বর্ষণে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা এলাকার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত, অনেক পরিবারের মাথার ওপর থাকা ছাউনি উড়ে গেছে কিংবা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি চোপড়ায় পাঠানো হয়েছে প্রায় 2000 ত্রিপল। বিপত্তারিণী পুজো উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ঐতিহাসিক বর্গভীমা মন্দির সহ বিভিন্ন মন্দিরে আজ সকাল থেকে রয়েছে ভক্তদের ভিড়। দল বেঁধে পুষ্পাঞ্জলি দিচ্ছেন সকলে। ভক্তদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। ভিড় সামাল দিতে তমলুক থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাজ্য সরকার পরিবেশ রক্ষায় রাজ্য জুড়ে গাছ লাগানোর জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। বন দফতরের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় 10 কোটি গাছ লাগানোর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। রাশিয়ার ওপর ইউক্রেনের গতরাতের ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো

0: না না, নজর টজর আমরা একেবারেই লাগতে দেবো না, আত্রেয় মহুয়া উইকেন্ড ক্যাফেতে আছে বলে কথা।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আর আত্রেয় মহুয়া থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র গান তো হয় না, তার সঙ্গে বেশ কিছু জমজমাট খবরও আমরা দিয়ে থাকি। যেমন একটা খবর, এই খবরটা যখন আমি নিজে এক্সপ্লোর করলাম তখন বেশ আমি প্রথমে হোঁচট খেয়েছিলাম, তার কারণ মেট্রো করে সফর করবার সময় যদি আপনার পাশের লোক খুব জোরে জোরে গান চালিয়ে কিছু যারা শুনছেন, কোনো রিলস চালাচ্ছেন, কোনো ভিডিও দেখছেন, কোনো গান শুনছেন কিন্তু তিনি হেডফোন ইউজ করছেন না, সেই গানটা নিজেও শুনছেন বাকি সবাইকে শোনাচ্ছেন কিন্তু আপনার একদম শুনতে ইচ্ছা করছে না, আপনি ভীষণ টায়ার্ড বা কোনো কারণে আপনি শুনতে চাইছেন না সেই গানটা, আপনার ভালো লাগছে না, তাহলে কিন্তু আপনি এবারে সেখানে কমপ্লেন করতে পারেন এবং যাকে ধরা মানে যিনি ধরা পড়বেন তাকে কিন্তু বেশ বড় সড়ো অ্যামাউন্ট একটা দিতে হবে জরিমানা। এত দূর অবধি পড়ে তো আমি বেশ চমকে গেছিলাম, কিন্তু তারপরে যেটা মনে হলো যেটা দেখলাম সেটা দেখে একটুখানি হালকা হলাম, তার কারণ হচ্ছে ব্যাপারটা আমাদের কলকাতা মেট্রোয় না, ব্যাপারটা চালু হচ্ছে আমাদের চেন্নাই মেট্রোতে। এবং টাকার অঙ্কটা তুমি জানো কত?
0: না,
2: 2500।
0: শোনো, ব্যাপারটা হচ্ছে যে এইসব জরিমানাটা না না গিয়ে গান বাজানো জোরে জোরে মানা এই অবধি তুমি থাকো, এবার ধরো তোমার মেট্রোয় উঠে কিংবা মেট্রো থেকে নামার সময় বা মেট্রোয় অনেকক্ষণ বাদে একটা বসার সিট পেয়ে সেই ধরনের গানগুলো

0: শুনতে ইচ্ছে করেছে কোন ধরনের, ওই যে নাইনটিসের সময় যেগুলো ফিল্ম ছাড়াও আমাদের মনের মধ্যে একেবারে গভীরে ঢুকে গিয়েছিল,
1: গেঁথে
0: রয়েছে। তাহলে সেই গেঁথে থাকা গানগুলোকে এবং এই গানটা আজকে যদি তোমাকে না শোনাই মহুয়া, আত্রেয়কে বাড়ি যেতে দেবে না। তো ব্যাপারটা হচ্ছে যে এই গেঁথে থাকা গানকে তুমি কানের মধ্যে গেঁথে নিয়ে শুনো, মানে হেডফোন দিয়ে শুনো, জোরে জোরে শুনো না কিন্তু, তাহলেই জরিমানা।
2: FM Rainbow Day Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: না, তোমাকে ডাকলে তুমি তো 9903652992 তে আসবেই, কারণ ডেস্টিনেশনের নাম উইকেন্ড ক্যাফে বলে কথা।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ইয়েস, দৌড়ে দৌড়ে যখন চলে এসো তাহলে আরেকবার মনে করিয়ে দিই, টপিক যেটা ছিল, যেটা নিয়ে তোমরা মেসেজ করছিলে, যে ছোটবেলায় ভীষণভাবে ভয় পেতে কিন্তু এখন মনে হয় নিতান্তই সেটা বোকামি ছিল, এখন ভাবলে হাসি পায়, সেই ব্যাপারগুলো, সেই খবরগুলো আজ নিচ্ছিলাম আর সেই গল্পগুলো তোমরা বলছিলে।
0: রিয়ন প্রামাণিক বলছে যে আমার বাড়ি হচ্ছে হাওড়া এবং আমি যখন ছোট ছিলাম তখন বড় দাদারা বলতো কাবাডি খেলার কথা, তখন আমার খুব ভয় লাগতো, এখন আর ভয় পাই না। কাবাডি কা ভয় নিকাল গায়া,
2: কাবাডি কে ভয় পেতে, আচ্ছা কাবাডি কাবাডি কাবাডি
0: কাবাডি কাবাডি কাবাডি কাবাডি করতে ভয়টাও চলে গেছে। ওকে, এই ভয়টা যেটা ডোমজুর থেকে অনুষ্কা দে শেয়ার করেছে, দিস ইজ দ্য উইয়ার্ডেস্ট ভয় আই হ্যাভ এভার হার্ড মহুয়া। তার কারণ হ্যাঁ, ছোটবেলায় অনুষ্কার নাকি ঘরে যে ঝুল পড়ে না, ঝুল, সেই ঝুলকে ভয় লাগতো।
2: আরে বাবা রে,
0: কত বড় ভুল! ওকে, তা এখন বুঝে গেছে,
2: পড়েছিল বাড়িতে ঝুল।
0: ইয়েস, ওকে, যাই হোক, এখন তাহলে বাড়ি খুব পরিষ্কার টরিষ্কার রাখতে হবে, ঝুলে একটু ভয় পাওয়া ভালো, তাহলে কি হয় বলো তো, বাড়ি একদম চকচক চক চক চক চক করে। ওকে, তানিয়া খাতুন আমাদেরকে শুনছে, বলছে আমাদেরকে শুনতে খুব ভালো লাগে। অ্যান্ড আমাদেরকে দেবদাস মুখার্জি বেহালা থেকে বলেছে যে ছোটবেলায় আমি সাইকেলের সিটে বসে সাইকেল চালাতে খুব ভয় পেতাম, কিন্তু এখন ওই সাইকেলই আমার প্রতিদিনের সাথী।
2: কিড়িং কিড়িং
0: কিড়িং কিড়িং। তো ব্যাপার হচ্ছে যে এখন কি তাহলে ওই সাইকেলে চড়ে টড়ে তারপরে আবার ওই রকম সোহমের মোড়ে গিয়ে এই ধরনের গান টানগুলো গাওয়া হয়? কি জানি, একটু সাবধানে করো কিন্তু বাবা, রাস্তাঘাটের যে অবস্থা, খুব সাবধানে সাইকেল চালাবে, আরও বেশি সাবধানে 9903652992 মহুয়া রাত্রে।
2: তবে সাইকেল চালানো ভালো, সাইকেলে কোনো পলিউশন হয় না।
0: হয় না, আর তোমার মেসেজ এলেও কোনো দোষ নেই, সেটা পাঠাতে থাকো। ছোটবেলার ভয় এখন যেটাই তোমার রিজন ফর জয়।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे।
1: দেখো আড্ডা দিতে দিতে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা বলছে 6:21, আর মেসেজ কিন্তু আমাদের কাছে এখনও জমাট হয়ে রয়েছে, তাই সেখানে থেকে এবার তো জমাটটা ছাড়াতে হবে। তো আত্রেয়র কাছে ডিরেক্টলি আমি চলে যাচ্ছি।
2: বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে বলছে, আমার সবচেয়ে ভয় লাগতো এসকেলেটরের সিঁড়িগুলো, আমি ভাবতাম যে আমার পাটা ঢুকে যাচ্ছে, এখন ভাবলেই খুব হাসি পায়। ইয়েস,
1: হাত মিলিয়েছে,
2: ইয়েস আমার সঙ্গে হাত মিলিয়েছে। দিস ইজ একটা সেকেন্ড আস মোমেন্ট আজকে তৈরি হলো। আমারও কিন্তু ছোটবেলায় এসকেলেটরে বেশ ভয় লাগতো। ওকে, অ্যান্ডি মিত্র বলছে যে ছোটবেলায় অন্ধকার হলে ভূতের ভয় পেতাম, তাই হ্যারিকেন চালিয়ে রাখতাম লোডশেডিং হলে। এখন লোডশেডিং হলে ভয় পাই না, বরং গরমকে খুব ভয় পাই। ইতনা রিয়ালিটি চেক দেনা ভি জরুরি থা কে অ্যান্ডি, মানে সত্যি গরমকে আমরা যে ভয় পাই, সে ভয় সারা জীবন পেয়ে যেতে হবে যেদিকে যাচ্ছে পরিস্থিতি। ওকে, শেখ ইলিয়াস বজবজ থেকে বলছে যে ছোটবেলায় পুলিশ দেখলেই খুব ভয় এখন আর ভয় লাগে না। না, ছোটবেলায় পুলিশ দেখলে ভয় লাগতো, কিংবা আমরা কখনো যদি ভয় না পাই তখন আমাদেরকে জোর করে পুলিশ দেখিয়ে ভয় পাওয়ানো হতো। দ্যাট ওয়াজ ইন্টেন্ডেড, দ্যাট ওয়াজ প্ল্যানড।
1: তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু এক্ষুনি পুলিশ কাকুকে ডেকে দেব।
2: হ্যাঁ, মানে গব্বর আসতো আমাদের ধরে নিয়ে যেত, আর পুলিশ আসতো ধরে নিয়ে যেত, আর জুজুবুড়ি তো রয়েছে। তো যাই হোক, এরপরে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, ভয় পেতাম হারিয়ে যেতে অনেক লোকের ভিড়ে,

0: এখন আমি হারিয়ে গেছি তোমার হৃদয় নীড়ে, হৃদয়ের এই ছোট্ট নীড়ে খুঁজে নিও আমায়। আমার আজও বাস তোমার সোহাগ রাঙা জামায়, ওরে বাবা ভয় নিয়ে একটুখানি
1: ভয়টাকে প্রেমে ট্রান্সফার করে দিয়েছি।
0: প্রেম মানে ভয়, ভয় মানে প্রেম, কিন্তু এ যা রাঙা কেস, এ তো দেখছি পুরো রং জামাল। তুমি মেসেজ পাঠিয়ে দাও বেশিক্ষণ বাকি নেই, 9903655992, একদম ভরিয়ে।

0: জমে উঠেছে জমে উঠেছে জমে উঠেছে, কিন্তু আমাদের টাটা ভাই ভাই বলবার সময়টাও চলে এসেছে, তাই আরো মানে একদম খুব ফুল স্পিডে আত্রেয় চলো।
1: উৎপল মাইতি বেহালা থেকে বলেছে যে আমার জম ছিল গোবিন্দ স্যার, এবং ছোটবেলায় যখন পড়াতে আসতো তখন এক মাইল দূর থেকে আমাকে বলতো, উৎপল বই বার কর আমি এসে গেছি। কি বলবো, আমার গায়ে তখন
0: মাই আ গয়া
1: জ্বর এসে যেত। ওকে, আমার সবথেকে বড় ভয় ছিল বাড়িতে কোনো গ্যাস ডেলিভারির কাকু, মুড়ি দিয়ে যেত যেই কাকু সেই কাকু, কেবিলে টাকা নিতে আসতো যেই কাকু, মানে সেই সমস্ত কাকুদের দেখলেই আমি ছাদ ডিঙিয়ে আমার জেঠুর বাড়ি পাড়াতাম। সোনারপুর থেকে স্বস্তিক বলেছে, দিস ইজ কল কাকু ফিয়ার। ওকে, দীনেশ নস্কর বালি থেকে বলছে যে আমি খুব ভয় পেতাম নাপিতের কাছে গেলে, চুল কাটতে গেলে আমার ওইসব যন্ত্রপাতি দেখে খুব ভয় লাগতো, আর বাবাকে বলতাম যে বাড়িতে চুল কাটো।
0: আমরা ডাবল ডাবল পড়ে ফেললাম। যাই হোক, যদি কেউ মেসেজ আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপে করে দাও তাহলে ফোন মেসেজে করবার দরকার নেই, কারণ সব জায়গা থেকে স্ক্যান করে করে আমাদের পড়তে হয়। চলো।
1: ওকে, হাওড়া থেকে সাহিত্য বলছে যে আমার ছোটবেলায় সব থেকে ভয় লাগতো আমার বড় মামাকে আর ওই জেসিবির গাড়িগুলোকে। বাবা, ভয়ের কত ধরন। লক্ষণ মাহাতো উনি বলছেন যে আমার ছোটবেলায় পুকুরের জলকে খুব ভয় লাগতো, কিন্তু এখন আমি ডেইলি লঞ্চে করে পার হয়ে যাই। ওকে, এন্ড দ্য লেটেস্ট ভয় ইজ দিস ওয়ান, যেখানে আমাদেরকে কিশোরদা বালি থেকে বলছে যে আমার পাড়ায় এক শঙ্করদা ছিল, এত লম্বা চওড়া ঝাঁকড়া চুল, আমাকে শুধু ভয় দেখাতো। আমি দুষ্টুমি করলে বা না খেতে চাইলে আমাকে আমার মা বলতো আমি শঙ্করদাকে ডাকবো, আমি সব খেয়ে নিতাম, দুষ্টুমি করতাম না। এখন না, শঙ্করদার সুগার হয়ে রোগা হয়ে গেছে, এখন আর ভয় পাই না ওকে, কখনো কখনো সাহায্য করি। কেন বলুন তো, ওকে দেখেই তো সব খাবার খেয়েছি, ওর ভয়েই তো পড়াশোনা করেছি, এখন ওর বাড়িতে গেলে আমাকে খুব ভালোবাসে। আসলে আমাদের এই এলোমেলো জীবনে না সবারই একটা করে ওই চাঁদের পাহাড়ের শঙ্করের মতন।

0: শঙ্করের দরকার হয় যে তোমাকে শত তাড়াহুড়োর মধ্যেও একটুখানি স্বপ্ন দেখাতে শেখাবে, সেই স্বপ্নটা, যে স্বপ্নটা সবাই দেখতে ভালোবাসি জেগে কিংবা ঘুমিয়ে।
1: তোমার আরেকটা কথা তো বলেছিলাম যে ভয়কে জয় করতে হবে, সেটা বর্গীয় অন্তস্থ হয় হোক বা যে হয় জয় হোক, যেভাবেই হোক না কেন জয়ে যুক্ত হতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা, কি তাই তো?
0: উইকেন্ড ক্যাবিন ডেস্টিনেশন তাহলে মহুয়া রাত্রেও তোমার জন্য আজকে সেই শঙ্করের চাঁদের পাহাড়টাই রেখে যাক।
1: রেখে টাটা বলে এবার আমরা টাটাই বলবো, আর কিছু না।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। ভারতে প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম একের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস মহাকাশযানটি তৈরি করেছে। বিদেশমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী বিজ্ঞানীদের অভিনন্দন জানান। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষকর্তারা। এর আগে জুমগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফের একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। সমাজকর্মী সোনম ওয়াংচুকে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় এই পদক্ষেপ। বেশ কিছুদিন ধরেই শ্রী ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে অনশন করছিলেন। টানা বর্ষণে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা এলাকার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবারের মাথার উপর থাকা ছাউনি উড়ে গিয়েছে কিংবা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে চোপড়ায় পাঠানো হয়েছে প্রায় 2000 ত্রিপল। বিপত্তারিণী পূজা উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ঐতিহাসিক বর্গভীমা মন্দির সহ বিভিন্ন মন্দিরে আজ সকাল থেকে রয়েছে ভক্তদের ভিড়। দল বেঁধে পুষ্পাঞ্জলি দিচ্ছেন সকলে। ভিড় সামাল দিতে তমলুক থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: হ্যাঁ পায়া, ওয়েলকাম টু মাই শো, বলো আজকে কি বলবে?
1: সেরকম কিছু সৌভাগ্য আমার হয়নি, বাট একটা জিনিস আমি যেটা বুঝতে পারি, প্রত্যেকটা মুভি বা প্রত্যেকটা ফিল্ম তৈরি করার ক্ষেত্রে মানে আমাদের কাছে যে ডিরেক্টর প্রডিউসাররা প্রেজেন্ট করছে, তো প্রত্যেকটা ঘটনাই আমাদের কাছে রিয়েল হিসেবে ধরা দিচ্ছে, কারণ আমাদের জীবনের সাথে আমরা মিল পাচ্ছি, আর কতটা সত্যি আমাদের কাছে মনে হয় সেই ঘটনাগুলো, তাই না? মনে হয় আমাদের জীবনেরই ঘটনা। তো সেইগুলো করার পিছনে প্রত্যেকের যে এতটা হার্ডওয়ার্ক রয়েছে, প্রত্যেক মানে ডিরেক্টর প্রডিউসারদের, আমার দেখার সৌভাগ্য হয়নি কোনোদিন, তো সত্যিও তাদেরকে স্যালিউট, এটুকুই বলতে চাই।
0: থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ। দোস্তো, প্যার দোস্তি ওর জিন্দগি কে অলগ অলগ রঙো কে বাদ অব বারি এক এসি ফিল্ম কি জিসনে তিন বিলকুল অলগ স্বভাব কি মহিলাও কি কাহানি কো বড়ে হি হলকে ফুলকে অন্দাজ মে পেশ কিয়া। ফিল্ম ক্রিউ মে করিনা কপুর, তব্বু আর কৃতি সেনন পহলি বার এক সাথ নজর আই। শুটিং কে দৌরান তিনো কলাকারো কে বিচ কি সহজ দোস্তি কা আসর ফিল্ম কে কই দৃশ্যো মে সাফ দিখাই দেতা থা। ইস ফিল্ম কা গীত নয়না আপনি মধুর ধুন আর খুবসুরত ফিল্মাঙ্কন কি ওজা সে কাফি পসন্দ কিয়া, তো আইয়ে সুনতে হ্যায় গীত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে আজ উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস তৈরি করেছে। গুজরাটের আমেদাবাদের রামুল গাত্রাদ রোডে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন প্রাণ হারিয়েছেন, আহত 10 জন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। রাজ্যসভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আর সকালে বিএসএফের দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নিয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন তিনি। কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে। হাসপাতালে দালাল চক্র রুখতে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিনেতা মামুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ফিফা বিশ্বকাপে আজ রাতে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থানে কে থাকবে সেটি নির্ধারণে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স এবং ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 2:30 ম্যাচটি শুরু হবে। তোলাবাজি ও পুলিশের উপর হামলার অভিযোগে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ রুস্তমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে পিলখানায় এক প্রমোটার খুনের ঘটনায় ওই ব্যক্তি ও তার দলবল পুলিশের উপর হামলা চালায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সকালে BSF এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। BSF ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এরপর উত্তরখণ্ডে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা মন্ত্রিসভার সদস্যদের নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ পেলে রাজ্য সরকার তা খতিয়ে দেখে দ্রুত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের পরিচয় দিয়ে তোলাবাজি কাটমানির অর্থ দাবি করা হলে জনসাধারণ অভিযুক্তের নাম পরিচয় সহ দ্রুত অভিযোগ জানাতে পারেন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার প্রিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্তের পরিচালিত চালচিত্র এখন। গুজরাটের আমেদাবাদের রামল গাত্রাদ রোডে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত, আহত বহু মানুষ। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত কর্মীদের নিরাপদে বের করে আনেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। কুয়েতে ইরানি হামলায় একটি জল পরিশ্রুতকরণ কেন্দ্র এবং একটি তেল পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ছাড়াও কয়েকজন আহত এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: ওয়েল, উইকেন্ড ফিল্মি ফিভারে আজ কিন্তু স্যাটারডে নাইটে আমরা দুজন চলে এসেছি। হ্যাঁ, আমরা আজকে স্যাটারডে নাইটে একটুখানি পার্টি করতে চলে এসেছি তোমার সঙ্গে। সেই পার্টি অফকোর্স গানে গানে হবে, আর হবে আমাদের বিভিন্ন সেগমেন্টের সামান্য কিছু ইনফোজ এক্সচেঞ্জ করার মাধ্যমে।
2: একদম তাই, মানে আজকে শনিবার দিন রাত্রিবেলা যখন FM রেইনবোর হট সিটে দুজন চলে আসে, যে কোনো দুজন চলে আসে, তখন তোমরা এটা নিশ্চয়ই জানো যে সারা সপ্তাহ পর্দা এবং তোমার স্ক্রিন, মানে ফোনের স্ক্রিন কাঁপানো যে সমস্ত OTT এবং সিনেমা তোমরা দেখেছো সেগুলো নিয়ে, এবং তার সঙ্গে সেই জগৎটার পেছনে যারা থাকে তাদের লাইফের টুকরো টাকরা, খবর থেকে শুরু করে গসিপ থেকে শুরু করে নানান এক্সাইটিং জিনিস নিয়ে উইকেন্ড ফিল্মি ফিভারের কাউন্টডাউন শুরু হয়ে যায়। অ্যান্ড আজকে আমরা এই জ্বর নিয়ে কারা এসেছি?
1: আমি আর জি সুনন্দা, আর সঙ্গে আছে
2: আমি অনির্বাণ।
1: সো আজকের এই সফরে যাওয়া যাক। স্যাটারডে মানেই তো একটু জমজমাট খাওয়া দাওয়া, পরের দিন সানডে, একটা বিশাল ছুটি নামে যে সবে কিছুর মাঝখানে কিন্তু গানে গানে তোমাকে আজকে একটু পার্টি সেই অ্যাটমসফিয়ার দেওয়ার জন্য এই গানটি রেখেছি। দেখো তো একবার, চিনতে পারো কিনা তোমার পছন্দের এই গানটি। চলো না একটুখানি

0: আর হ্যাঁ, অবশ্যই তোমারই গলি আমারই গলি, হম সবকি গলি, তো একটা কথাই বলছে পানবাড়ি। না না না, পানটান খাওয়ার কোনো কথা আমরা বলছি না। তবে আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ওই যে গত সপ্তাহে যে সমস্ত মুভিসগুলো ওয়েব সিরিজগুলো রিলিজ করেছে সেইটা ঠিক এই মুহূর্তে বাজারে কেমন পারফর্ম করছে, বক্স অফিস হোক কিংবা রেটিং এর খেলা সেখানে কি বলছে সেটা এবার কিন্তু তোমাকে জানাবো। তবে কোথায় জানাবো সেই জানানোর একটা পার্টিকুলার ঠিকানা তো রয়েছে।
1: জানাবো হচ্ছে গিয়ে আমরা আজকে যে জিনিসটায় জানাবো সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই জানো যে আমরা যখন এই কি বলে এটাকে এ আমার গুলিয়ে যাচ্ছে সব কিছু,
0: আমরা যখন গত সপ্তাহের সেই সমস্ত মুভিজ যেটা মোটামুটি করে একটা সেন্সেশন তৈরি করেছিল প্লাস ওয়েব সিরিজগুলো যেটা রাতভর জেগে মোটামুটি দেখেছি আর দেখার পর মনে হয়েছে বাহ দারুণ জিনিস দেখলাম, তো সেই সমস্ত বিষয়ে যেটা এই মুহূর্তে বক্স অফিস হোক কিংবা রেটিং এর খেলা। এবার দেখো সোশ্যাল মিডিয়াতে বা ওটিটি প্ল্যাটফর্মে যেটা রিলিজ করে সেটা তো কি হচ্ছে কি না হচ্ছে তার আলাদা করে আমরা কোনো সংখ্যা পাই না বা পরিসংখ্যান পাই না, সেখানে রেটিংটাই শেষ কথা বলে। তো সেখানে কি বলছে সেটাই তোমাকে জানাবো। কোথায় জানাবো? সত্যি বলতে কি কে হিট কে মিস এই কথাটা খানিকটা আমাদের
1: মানে ওটা আমারই গুলিয়ে যাওয়ার মতো আর কি, মানে কখনো কখনো মিস করে যাই আবার কখনো কখনো হিট করে যাই আর কি,
0: করে যাই সত্যি তাই। কিন্তু তবে আমি যেটা বলবো যেটাকে নিয়ে আমরা প্রথমে কথা বলবো সেটা হচ্ছে প্রীতম এন্ড পেড্রো।
1: রাইট,
0: তো এই প্রীতম পেড্রো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে সেটা আমরা অনেকেই দেখেছি, যারা দেখেনি আমি তো বলবো প্লিজ দেখে নাও, আমি ব্যক্তিগতভাবে দেখেছি। আর এতটা ক্রেজি এই ওয়েব সিরিজ, অর্শদ ওয়ারসি এবং বীর হিরানি, বুঝতেই পারছো কার সুপুত্র?
1: অ্যাবসলিউটলি রাজকুমার হিরানির সুপুত্র। এবং যেটা হচ্ছে গিয়ে বক্তব্য যে অনেকেই বলেন যে এই ধরো মানে নেপোটিজম ব্যাপারটা নিয়ে অনেকেরই না কিছু ব্যাপার থাকে, কিন্তু এই ভদ্রলোককে অনস্ক্রিন যখন দেখা গেছে এবং অনস্ক্রিন বলতে এই প্রায় প্রীতম এন্ড পেড্রো এই সিনেমাটাই যখন দেখা গেছে তখন কিন্তু লোকজন বলছে যে নেহি ইয়ে আগর মানে ইয়ে হতা হ্যায় মতলব আগর ইয়ে নেপোটিজম হ্যায় তো ইয়ে নেপোটিজম আচ্ছা
0: হ্যায়। আর তারই সঙ্গে ভালো হয়েছে এই গোটা ওয়েব সিরিজ, কারণ তার প্রথম দ্বিতীয় উইকে মোটামুটি কিন্তু জাম্প করেছে এই ওয়েব সিরিজের ভিউজ, মোস্ট পপুলার ভিউড ইন্ডিয়ান ওয়েব সিরিজ হিসেবে 2026 কিন্তু সেকেন্ড পজিশনে জায়গা করে নিয়েছে প্রীতম এন্ড পেড্রো।
1: Absolutely, মানে 126% jump, and it's not a matter of joke.
0: 126.6%
1: jump, to be precise.
0: 6% বাদিতে পারো না।
1: কেন আমি বাদ দিতে পারি না?
0: কারণটা হচ্ছে, অফ কোর্স, ইয়েস, শুধু বীর হিরানির কথা বললেই হয় না, রাজকুমার হিরানির কথা বলতে হয়। তিনি যখন প্রথমবারের মতন ওয়েব সিরিজে তিনি পদার্পণ করেছেন, আমি বলতে পারি ওনার ডেবিউ ওয়েব সিরিজে, আর সেখানে ডেবিউর মানে ছেলেকে সঙ্গে নিয়ে করেছেন, অসাধারণ অসাধারণ, মানে এত সুন্দর ওয়েব সিরিজ আমার মনে হয় আমি অনেক দিন পর আবারও দেখলাম। আমি খুব একটা ওয়েব সিরিজ ফ্যান নই, বাট প্রীতম পেড্রোর মতো ওয়েব সিরিজ রাত ভোর জেগে দেখাই যায়। সো এবার প্রীতম পেড্রো থেকে একটি দুর্ধর্ষ গান কিন্তু তোমার জন্য নিয়ে এসেছি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা, কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: তোমরা জানোই যে মানে হিন্দি ফিল্ম যেটা আছে বক্স অফিসে কিন্তু তাঁরাই রাজ করেন, একেবারেই না। আমাদের নিজস্ব রাজা আছে, নিজস্ব রানী আছে, যারা কিন্তু রাজ করেন এবং তারা বেশ অনেক দিন পরে রাজ করতে এসেছেন। এবং এখানটায় আবার বেশ এক দুয়োরানী সুয়োরানীর ব্যাপার স্যাপার আছে কিন্তু।
2: হ্যাঁ অবশ্যই, দুয়োরানী সুয়োরানী কিন্তু বেশ কয়েকদিন ধরে আমাদের শুধু মনে মগজে বা নয়, আমাদের টিভি স্ক্রিন বলো কিংবা মোবাইল স্ক্রিন, সোশ্যাল মিডিয়া সর্বত্রই বিরাজমান। আর সত্যি কথা বলতে দুয়োরানী সুয়োরানী দুজনই আমার ভীষণ ফেভারিট। যেমন সুন্দরী দুজন, মানে এই বয়সেও যেমন সুন্দরী দুজন, তেমনি দক্ষ অভিনেত্রী, কারণ তারা যে আজও অর্ধাঙ্গিনী।
1: ব্রিলিয়ান্টলি সেড। এবং যেটা সুনন্দার কথার লিঙ্ক থেকে তুমি বুঝতে পারছো যে আমরা এখন যে ফিল্মটা, যে বাংলা ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী যখন রিলিজ করেছিল ফাটাফাটি সাড়া পেয়েছিল, এবং কৌশিক গঙ্গোপাধ্যায় আমি যদি খুব ভুল না করি অর্ধাঙ্গিনীর পরে সেই অর্থে বড় ছবি আর রিলিজ করেনি। তারপর এইবার আজও অর্ধাঙ্গিনী রিলিজ করল, এবং এবং এবং ঠিক যেমন বিসর্জন, বিজয়া এই ধরনের যে সিনেমাগুলো তিনি বানিয়েছিলেন, পরপর সবকটি ছবি যেমন ইকুয়াল রেসপন্স পেয়েছিল অডিয়েন্সের থেকে, ঠিক অর্ধাঙ্গিনীর পর আজও অর্ধাঙ্গিনী একই রকমভাবে রক সলিড সেকেন্ড উইক তারা পার করছে। এবং গত শুক্রবার অর্থাৎ গতকাল অলরেডি এই ছবিটা 1.5 কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে ফেলেছে।
2: ভাবা যায় একটা বাংলা ছবি, তাও আমরা যদি বলি তথাকথিত কমার্শিয়াল মুভি সেটা নয়, মানে যে ধরনের কমার্শিয়াল বাংলা মুভি আমরা দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে, সেটা দেব হোক, জিৎ হোক, কোয়েল হোক কিংবা শ্রাবন্তী হোক, মানে তাদের যেরকম নাচে গানে একটা একদম পারফেক্ট কমার্শিয়াল মুভি বলতে আমরা যেটা বুঝি, সেটার একটু বাইরে আমরা যদি একটু প্যারালেল মুভি হিসেবে ধরতে পারি, হ্যাঁ আজ অর্ধাঙ্গিনী একটা প্যারালেল মুভি হিসেবেও কিন্তু ধরা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে
1: আমি বরাবরের ফ্যান মিস্টার কৌশিক গাঙ্গুলী।

0: বলতে হবে এটি কোন গানের প্রিলিউড।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। Bombay Talkies, Bombay Talkies, Bollywood Cine Funda, Bollywood Cine Funda.
3: বলিউড হোক কিংবা টলিউড, আমরা কিন্তু সব জায়গারই খবর নিয়ে বেশ উত্তেজিত থাকি। ঠিক তেমনি হলিউডকে বাদ দিলে চলে না? না, একেবারেই চলে না। এমনই একটি বম্বে টকিজের দুর্ধর্ষ টকিজ কিন্তু তোমার জন্য নিয়ে এসেছি।
4: অ্যাবসলিউটলি। এবং এখনকার দিনে মানে মার্কেটিং, বিপণন, এটা তো যে কোনো রুদ্ধশ্বাস ফিল্মের স্ক্রিপ্টকেই হার মানাবে। এবং সেটা একটা অদ্ভুত জিনিস, আওয়ার আপন 2 রিলিজ করছে এটা আমরা জানি,
3: একদম অগস্ট মাসের 14 তারিখ মানে 2026 এর আগামী 14ই অগস্ট সেটা রিলিজ করছে বলে আমরা জানি আপাতত। যদি একদম সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই স্কেডিউলেই সেটা রিলিজ হবে। সেখানে শুধুমাত্র আমরা হিমেশকে দেখবো আরো একবার, না ইমরান হাশমিকে। আচ্ছা, হিমেশ আর ইমরান হাশমি না একসময়?
4: হ্যাঁ, মানে আমাদের, আমরা যারা 90s এ বড় হয়েছি তাদের কাছে হিমেশ আর ইমরান হাশমি মানে সমর্থক।
3: যাই হোক, তো আমাদের ইমরান হাশমির সঙ্গে এবার কিন্তু দিশা পাটানিকে আমরা দেখতে চলেছি। হ্যাঁ, এইটা তো একটা খবর, এটা অনেকদিন ধরে চলছে, তুমিও জানো আমিও জানি আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে পুরনো আভারাপ্পান, মানে অ্যাকচুয়াল যেটা আভারাপ্পান
4: সেটাও আবার রিলিজ করবে। এবং সেখানটাতেই হচ্ছে বিপণন বা মার্কেটিং এর জায়গা, যেটা সেটা হচ্ছে যেহেতু

আবার আপন টু রিলিজ করবে অগস্ট মাসে, সেই জন্য ইমরান হাসমি বোধহয় কনফিডেন্স পাননি, উনি ওই জন্য নিজের ক্রেজ বাড়ানোর জন্য আবার আওয়ারা পানটা রিলিজ করছেন, এবং করছেন তো করছেন, মানে একদম মানে একদম মানে আমাদের শের দিল উনি উনি স্পাইডারম্যানের সঙ্গে কনফ্রন্ট, মানে স্পাইডারম্যান যখন রিলিজ করছে সেই সময় উনি আওয়ারা পান রিলিজ করছেন। এখন দেখার এটাই যে স্পাইডারম্যান ছেড়ে আমরা আওয়ারা পান দেখি না আমরা আওয়ারা পান ছেড়ে স্পাইডারম্যান দেখি, দেখে তারপরে আওয়ারা পান টু দেখতে চাই। আপাতত তোমার জন্য আওয়ারা পান টুর থেকে এই গানটা।

0: বলতে হবে এটি কোন গানের প্রিলিউড।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
3: না সত্যি বোধহয় এদিক সেদিক থেকে একটু ঝেলেকি দেখাচ্ছে। হ্যাঁ, হলিউডের মুভি যাদের মোটামুটি ভালো লাগে, যেমন স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্স, ব্যাটম্যান, তাদের কাছে একটা সুখবর বলবো, এটা না দুঃখের খবর আমি সত্যি বুঝতে পারছি না। একটা মিক্সড রিয়াকশন আমার নিজেরই হচ্ছে, তোমাকে কি বলছি। ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যাটম্যান 2 রিলিজ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আবারও ডিলেড। শোনা যাচ্ছে যে 2028 ফেব্রুয়ারি মাসে নাকি সেটা রিলিজ করবে। ভাবা যায়, প্রথম ব্যাটম্যান কিন্তু রিলিজ করেছিল মোটামুটি যেটা আমরা দেখেছি 2022-তে, তার 8 বছর পর নাকি ব্যাটম্যান পার্ট 2 রিলিজ করবে। উফ, এটা কত হতাশাজনক।
4: না ডেফিনেটলি হতাশাজনক তো বটেই, তবে ওই যে মানে আমরা তো বাঙালি, আমরা প্রভাত বাক্যে আস্থা রাখতে খুব পছন্দ করি। সবুরে মেওয়া ফলে, না হয় সবুরেই এই মেওয়াটা ফলুক, কিন্তু ভালো করে ফলুক। মানে আমরা মানে বহুদিন ধরে আমরা সেই রকম একটা টান, যেমন ধরো রিসেন্টলি ওডিসি রিলিজ করবে ক্রিস্টোফার নোলানের। এবার ক্রিস্টোফার নোলানের সিনেমা এমন হচ্ছে ব্যাপার যে মানে লোকজন বলে যে জীবন কেমন চলছে বুঝতে পাচ্ছি না, জাস্ট ক্রিস্টোফার নোলানের সিনেমার মতো। হ্যাঁ, সেইটা ডেফিনেটলি দ্যাট ইজ দ্য টেস্ট অফ ক্রিস্টোফার নোলান। কিন্তু ব্যাটম্যানের সিনেমা যখন আমরা দেখতে যাব তখন সেটা ওরকম হলে তো ভালো লাগবে না। তো সেই জন্য দেরিতে আসুক কিন্তু মার্ভেলাসলি কিছু একটা আসুক।
3: অ্যাবসলিউটলি কারেক্ট। তবে ফার্স্ট লুকের একটা দারুণ,
4: হ্যাঁ মানে রবার্ট প্যাটিনসনের যে ফিরে আসার যে একটা শট, মানে এটাও আমি জানি না এটাও মার্কেটিং স্ট্র্যাটেজি কিনা যে এখন থেকে দেখিয়ে 6 বছর অবধি অপেক্ষা করিয়ে রাখবে।
3: মাই গড, 6 দিন পর আমি কোথায় থাকবো আমি সেটাই জানি না। 6 বছর অপেক্ষা করতে হবে ব্যাটম্যান 2 এর জন্য, সেটা ভাবলেই আমার যেন কেমন কেমন মনে হয়। তবে কই নেই, সব চঙ্গা সি, বিদেশে যদি ব্যাটম্যান থাকে আমাদের দেশে কিন্তু একসময় ছিল, এখনো আছে শক্তিমান। আর যাকে বিগ স্ক্রিনে পেয়েছিলাম আমাদের সুপার হিরো ক্রিশ,
4: তাকে আমরা বলতেই পারি

0: বলতে হবে এটি কোন গানের প্রিলিউড।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। Yaade, flashback fever. Yaade, yaade, flashback fever, flashback fever.
3: ওয়েল ওয়েল ওয়েল, অনেকদিন ধরে ইচ্ছা করছে যদি একটা ছোট্ট রোড ট্রিপে যেতে পারতাম কেমন হতো, মানে বন্ধুদের সঙ্গে মিলে মিশে একটুখানি আড্ডা ফাড্ডা মারতে মারতে একটা গাড়িতে বসে যদি যেতে পারতাম, আর যদি কানে সেই গানটা থাকতো স্যানোরিটা।
4: মানে ও এই গানটা বলে দিয়ে মানে এক টুকরো ছেলেবেলায় ফিরিয়ে দিল। 2011 সাল সদ্য উচ্চ মাধ্যমিকটা পাশ করেছি, সঙ্গে সঙ্গে এরকম একটা সিনেমা এসছে, অ্যান্ড ওই যা হয় সদ্য কলেজ লাইফে ঢুকলে সবার উঠতে ইচ্ছে করে, আমারও হয়েছিল। অ্যান্ড সেই ওরার অন্যতম ইন্সপিরেশন ছিল এই সিনেমাটা।
3: এবং সিনেমার কথা বলছি যেটা 15th July 2011 মানে 2011 রিলিজ করেছিল, এবং আজকের ডেটে দাঁড়িয়ে এটা কিন্তু মোটামুটি ভাবে

0: একজন লেখক, খুব ভালো লিরিসিস্ট বা স্টোরি রাইটার, তারপরেও মেড অ্যাজ এ ডিরেক্টর কতটুকু কি করবে উই ডোন্ট নো। কিন্তু যখন এই মুভিসগুলো জোয়ার যে এই প্যাটার্নের মুভিসগুলো যখন রিলিজ করে তখন বারংবার বলতে হয় ইয়েস শি ইজ দ্য লেডি বস, আর তারই সঙ্গে বলতে হয় ঋতিক রোশন, অভয় দেওয়াল, ফারহান আখতার, ক্যাটরিনা ক্যাফ এবং কালকির কথা। তাদের অভিনয়, তাদের প্রেজেন্স যদি না থাকতো আমার মনে হয় জিন্দগি না মিলেগি দোবারা সত্যি সত্যি আমাদের জীবনের আর দ্বিতীয়বার আসতে পারতো না
1: একদম। এবং মানে allow me to be very little emotional, ei cinema te ekjoner presence amake bibhotsho bhabe tane, seta hocche oi chotto ekti role Nasiruddin Shah jekhon achen ebong tini jokhon bolchilen je dusro ke liye to likhte ho, khud ke liye kya likhte ho, amra jokhon ei creative profession e royechi, amra je kaj korchi tarpore kothao giye mone hoy je ham khud ke liye kya, agar koi bhi kaj kar rahe to
0: हाँ कोई भी काम कर रहे हैं तो खुद के लिए करो, थोड़ा बहुत तो करो,
1: थोड़ा बहुत खुद के लिए रखना चाहिए चीज़।
0: Absolutely। तभी आमार आरो एक टा डायलॉग मुने पड़े जेटा ना आमी যখনই মুভিটি দেখেছিলাম সেই সময় অফকোর্স একটু ছোটই ছিলাম, অতটা বোঝার মতন পরিপক্কতা ছিল না আমার মস্তিষ্কে বা মনে, বাট যত বয়সটা বাড়ছে যত আমি বৃদ্ধ হচ্ছি তত আমার এই ডায়লগটা কোথাও গিয়ে যেন আমার মনের মণিকোঠায় জায়গা করে নিচ্ছে। সেটা হলো ক্যাটরিনা ক্যাফ ঋতিক রোশনকে বলেছিল, মানে অর্জুনকে বলেছিল যে জীবনটাকে যদি বাঁচতে হয় তুমি আজকেই বাঁচো। তুমি বলছো যে তুমি আফটার 45 ইয়ার্স লেটার, মানে তোমার যখন 45 বছর কমপ্লিট
1: হবে তারা দেখতে দেখতে আকাশের তারা দেখতে দেখতে
0: তোমার প্যাশনটাকে ফলো করবে, তুমি কুকিং নিয়ে কিছু একটা ভাবে, তুমি তোমার একটা স্টোর ওপেন করবে বা একটা বড় শপ ওপেন করবে, কিন্তু তুমি তো জানো না তুমি কালকে কি করছো, তুমি আদৌ বেঁচে থাকবে কিনা আফটার 45 ইয়ার্স,
1: তুমি কেমন থাকবে
0: তুমি জানো না। সো যদি বাঁচতে হয় আজকেই বাঁচো, তোমার প্যাশনটাকে আজকেই তোমার জীবনের অংশ করে নাও, তবেই তো জীবনটাকে তুমি এনজয় করতে পারবে। ইট মিন্স যদি আমরা ভাবি যে একটা কিছু অ্যাচিভ করার পর আমার জীবনটা বেশ লাক্সুরিয়াস হবে, আমি তখন বিন্দাসভাবে আনন্দ করতে পারবো, ইটস আ মিথ। জীবনটাকে প্রত্যেকটা মুহূর্তে আনন্দ করা যায় যদি তুমি চাও।
1: অ্যাবসলিউটলি। এবং সেই জন্য সেই আনন্দটা যদি এখন তোমার করতে ইচ্ছে করে তাহলে তোমার জন্য একটা সাউন্ডট্র্যাক রইল ফিরছে সুনন্দা আর অনির্বাণ নিয়ে 107 FM রেইনবোতে উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
1: এখন যে ভদ্রমহিলার কথা বলবো, সেই ভদ্রমহিলার মানে প্রেজেন্সটা বাংলা সিনেমা এমন একটা ঝড়ের মধ্যে দিয়ে পেয়েছিল, যেই ঝড়টা অনেকে মনে করে যে অনেকে নীর নষ্ট করে দিতেও মানে নীর নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আশা করি এরপরে আর বলার জায়গা নেই যে কার কথা আমি বলতে যাচ্ছি এখন।
2: একদম, আমরা যাকে সত্যজিৎ রায়ের চারুলতা হিসেবে চিনি, তিনি মাধবী মুখোপাধ্যায়। অফকোর্স ইয়েস, একটা সময় তিনি যখন রাজ করেছেন, আমরা যদি বলি রাজত্ব করেছেন সিলভার স্ক্রিনে, বাংলা চলচ্চিত্রের তাবড় তাবড় বড় বড় ডিরেক্টরদের সঙ্গে তিনি কাজ করেছেন উত্তম কুমার থেকে শুরু করে, সৌমিত চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতা সঙ্গে, এবং যার একটা নিজস্ব পরিচিতি ছিল। মানে যে সময়ের কথা আমরা বলছি, সেখানে পুরুষতান্ত্রিক ছবি তৈরি হলেও সেখানে নারীদের জন্য যে একটা স্পেশাল জায়গা থাকতে পারে এবং নারী কেন্দ্রিক চরিত্র এবং সিনেমা তৈরি হতে পারে, সেটা অফকোর্স ইয়েস বড় বড় ডিরেক্টরসরা তারা আমাদের বারংবার দেখিয়েছেন। সেখানে সত্যজিৎ রায়ের নামটা উঠেই আছে, চারুলতার মাধ্যমে আমরা তাকে ভালোভাবে চিনেছি, মাধবী মুখোপাধ্যায়কে। তো আফটার লং ইয়ার
1: She is back.
2: আর অফকোর্স ইয়েস, ছোট পর্দায় আমরা দেখেছি ওনাকে, বাট বড় পর্দায় শেষবারের মতন কিন্তু তাকে দেখা গিয়েছিল ডিরেক্টর অনিক দত্তের বরুণ বাবুর বন্ধু ছবিতে, এবং তারপর একটা দীর্ঘ বিরতি তিনি নিয়েছিলেন সিনেমার, অফকোর্স স্ক্রিন, সিনেমার বা সিলভার স্ক্রিন থেকে, এবং সেই আলো আধারি পেরিয়ে তিনি আরও একবার কিন্তু সিনেমাতে মোটামুটি একটি মুখ্য চরিত্র অভিনয় করতে চলেছেন। এবার কোন সিনেমা, কার সিনেমা, সেটা তো জানতে হবে।
1: সেটা অবশ্যই জানতে হবে। সেই সিনেমাটা তে তাঁর সঙ্গে যিনি রয়েছেন, তিনি রয়েছেন দীপঙ্কর দে। তিনিও আমাদের একজন মানে ট্রেজার্ড আর্টিস্ট, এবং পরিচালক হিসেবে রয়েছেন শ্যামল বসু। নতুন সিনেমার নাম দূরত্ব। আপাতত এই এইটুকুই বলার এই সিনেমাটা সম্পর্কে, কারণ এর থেকে বেশি বলতে হলে তো সেটা আমাদেরকে বলা দিয়ে হবে না, সেটা দেখতে হবে সিনেমাটা যখন অনস্ক্রিন আসবে। আপাতত অনির্বাণ এবং সুনন্দা তোমার জন্য রাখছে একটা সুন্দর মিষ্টি সাউন্ড ট্র্যাক ফ্রম বেলা শেষে, এবং তারপর ফিরছি সিনে কুইজের উত্তর নিয়ে এই ঘন্টার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে কুইজের উত্তর আজকে বেশ ভালো রেসপন্স এসছে, সহজ প্রশ্ন না দুর্দান্ত বন্ধু সেটা বুঝতে পারছি না, কিন্তু যাই হোক উত্তরগুলো খুব অনেক কটা এসছে। সুমন গুছাইত দিয়েছেন বেহালা থেকে, সৌরসেনী সরকার দিয়েছেন লেক গার্ডেন্স থেকে, কালীঘাট থেকে দিয়েছেন সৌরীন্দ্র কুমার রক্ষিত, মেঘনা মল্লিক দিয়েছেন হাওড়া থেকে, তন্ময় ভবানীপুর থেকে, গণেশ দিয়েছেন ডোমজুর থেকে, রমাদত্ত বেলতলা রোড থেকে, সঞ্জীব কুমার মণ্ডল সাউথ 24 পরগনা থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে এবং সুশান্ত নাচি থেকে দিয়েছেন আজকের আমাদের যে সিনে কুইজ ছিল সেই সিনে কুইজের উত্তর, এবং তাদের জন্য একটা জোরদার হাততালি। তাহলে আজকে সিনে কুইজের উত্তরটা কি ছিল সুনন্দা?
2: কি ছিল আজকে সিনে কুইজের?
1: আচ্ছা, ও আমার সঙ্গে কুইজ খেলে দিয়েছে। যাই হোক, আজকের সিনে কুইজের উত্তরটা যেটা ছিল সেটা যেই গানটা, সেই গানটা তোমাকে শুনিয়েই দিচ্ছি, সেদিন দেখা হয়েছিল থেকে সেদিন দেখা হয়েছিল টাইটেল ট্র্যাক।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: এখন মানে এই যে ইয়াদে সেগমেন্টটা যেটা রয়েছে, এইটা আমার একটা অন্যতম প্রিয় সেগমেন্ট। কারণ এই সেগমেন্টটা এলেই এমন এমন কিছু ফিল্ম নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়ে যায়, যেই ফিল্মগুলো একটা সময় আমাকে হাসিয়েছে, কাঁদিয়েছে, অ্যান্ড মানে আমার মস্তিষ্কে ভালো ফিল্ম হিসেবে জায়গা করে নিয়েছে। এইরকম কিছু ফিল্ম নিয়ে আমরা এই জায়গাটায় কথা বলতে পারি, এবং সেটার মধ্যে ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট ফিল্ম যদি কিছু থাকে,

0: সেটা ডেফিনেটলি বজরঙ্গি ভাইজান।
1: একদমই, যা 2026 এ মোটামুটি 11 বছর কিন্তু কমপ্লিট করেছে, মানে একটা মুভির বয়স 11 বছর হয়ে যাওয়া, সে মোটামুটি এখন টিনেজার, আর কিছুদিন পর হলে সে আরো একটু বড় হয়ে যাবে। তবে হ্যাঁ, বলতেই হয় ডিরেক্টর কবির খানের কথা, এত দারুণ এবং এক্সিলেন্ট ক্রাফট, আমার মনে হয় কবির খান ছাড়া খুব
0: না না অ্যাবসলিউটলি। এবং কবির খানের সিনেমার মানে প্রত্যেকটা সিনেমার লাস্ট সিনটা কিন্তু মানে মারাত্মক হয়, মানে ওই জায়গাটায় ওই রকম একটা ক্রাইসিস পিরিয়ড তৈরি করে তারপরে যখন তিনি সলিউশনটা দেন, মানে চোখ থেকে জল ঠিকরে বেরোবে, মানে তুমি আটকে রাখবে তো কি হচ্ছে বলবে আমি বেরোবো, কিছু করার নেই বলে বেরিয়ে যাবে।
1: মানে সলমান খানকে আমি শুধুমাত্র দেখলাম সিলভার স্ক্রিনে একটা অন্য রূপে, যেই জায়গায় সলমান খানকে আমরা বরাবরই দেখেছি রোম্যান্টিক হিরো হিসেবে, কখনো কখনো খুব স্ট্রেইট ফরওয়ার্ড একটা কমেডি করেছে, অ্যাকশন অফকোর্স সেটাও চলেছে, মানে ওই একটা হিরো মাফিক একটা ইমেজ। কিন্তু এই বজরঙ্গি ভাইজানে টোটালি কোথাও গিয়ে যেন অনির্বাণ তেরে নামের কিছুটা ঝলক আমি দেখতে পেলাম। মানে তেরে নামে তো আমি বলবো যে সলমান খানের জীবনের যদি ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট অ্যাক্টিং সে করে থাকে, তার পিক অ্যাক্টিং যদি থাকে সেটা তেরে নাম, আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলবো।
0: না না না, ডেফিনেটলি সবার ক্ষেত্রে।
1: বজরঙ্গি ভাইজানে কোথাও গিয়ে যেন তেরে নামে যখন তার সেই স্মৃতিটা চলে যায়, তখন যে ইনোসেন্সটা, একটা মানুষ যতটা ইনোসেন্ট হয় সেই ইনোসেন্সটা যেন কোথাও গিয়ে আরও একবার বজরঙ্গি ভাইজানে আমরা দেখতে পেলাম। এত এত ইনোসেন্টলি একটা রোলকে সে প্লে করলো, সত্যি বোঝা যায়নি যে সেই সুপারস্টার সলমান খান এইভাবে সিলভার স্ক্রিনে ধরা দিয়েছে। আমার মনে হয় এই ফিল্মটা ব্লকবাস্টার হিট হওয়ার পেছনে সলমান খানের সেই ইনোসেন্সেরও একটা বিশাল বড় হাত রয়েছে।
0: অ্যাবসলিউটলি। এবং তোমার জন্য এখন অনির্বাণ অ্যান্ড সুনন্দা রাখছে এই সাউন্ড ট্র্যাকটা।

0: বলতে হবে এটা কোন সিনেমার গান।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
3: না, এমন সুন্দর সুন্দর ঝলক আজকাল ওটিটি আমাদের দিচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে যে আর কি ঠিকঠাক ভাবে পয়সা টয়সা খরচা করে আমাকে যেতে হবে সিলভার স্ক্রিনে, কোনো একটা মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখতে হবে? না, এত বড় কথা বলার পেছনে কারণটা হলো একের পর এক ওটিটিতে দুর্ধর্ষ ওয়েব সিরিজ মুভিজ রিলিজ করছে, যেটার থেকে আমরা মোটামুটিভাবে চোখ ছড়াতেই পারছি না। কারণ এইটা তো তুমি মানবে অনির্বাণ, যে একটা সময় ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ বলো মুভিজ বলো একঘেয়ে চলছিল, মোটামুটি একই ফর্ম, একই ধরন, একই স্ক্রিপ্টিং, একটু এদিক সেদিক করে করে মনে হচ্ছিল সেটা চলছিল। বাট এখন কোথাও গিয়ে জানো তারা রিয়েলাইজ করেছে যে না, আমাদের দর্শকরা একটু বোর হচ্ছে, এবার তাদের নতুন স্বাদ দেওয়া দরকার। এই নতুন স্বাদ দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি, মানে July 24th, 2026 ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ করতে চলেছে আদর্শ বাল বিদ্যালয়। অফিসিয়াল ট্রেলার চলে এসেছে, আর ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে ক্যা বাত কে কে মেনন জি, ক্যা বাত।
4: অ্যাবসলিউটলি, মানে এই ওটিটি প্ল্যাটফর্মের নতুন নতুন ওয়েব সিরিজগুলো আমাদের 90s যে যে অভিনেতাদেরকে আমাদেরকে আমাদের খুব ভালো লাগতো, যেমন আরশাদ ওয়ারসি, তারপরে ধরো শেখর সুমন, এদের প্রত্যেককে এক একটা ওয়েব সিরিজ আসছে এবং আমরা ওয়েট করে বসে আছি যে কাকে আমরা নতুন মানে অবতারা দেখতে পাবো। যদিও কে কে মেননকে আমরা এর আগে ফার্জিতে একটা ভালো অবতারে দেখেছি, কিন্তু এইখানে এই পার্টিকুলার ওটিটিটাতে তিনি একটা দুর্ধর্ষ চরিত্রে রয়েছেন। অ্যান্ড ডেফিনেটলি ট্রেলারটা দেখে, ট্রেলারটা প্রায় মানে যেদিন রিলিজ করেছে 13 জুলাই রিলিজ করেছে, অলরেডি 2,68,75,000 ভিউজ হয়ে গেছে ট্রেলারটার। তো সেই ট্রেলারটাতে দেখে কিন্তু আমাদের দুর্ধর্ষ লাগছে
3: একদমই। তোমার কথার মাঝখানে একটা কথাই বলবো, কে কে মেননকে আমরা মোটামুটি ওয়েব সিরিজ বলো বা প্যারালাল মুভিজ বলো, সেখানে কিন্তু একটু মানে অন্য রকমের অভিনয় করতে দেখেছি। সবসময় একটা মঞ্জে হয়ে খিলাড়ি টাইপ অভিনয়, সেটা হতে পারে কোনো পুলিশ অফিসার, হতে পারে ক্রিমিনাল, হতে পারে অ্যান্টিকোনিস্ট বা প্রোটাগনিস্ট। বাট কেন বললাম একটু স্পেশাল আদর্শ বাল বিদ্যালয়, তার কারণ হচ্ছে কে কে মেননকে একটা অন্য অন্য ফর্মে আমরা দেখতে পাবো, যেখানে উনি একজন হেডমাস্টারের অভিনয় করছেন, ভূমিকায় রয়েছেন। এই হেডমাস্টার কিন্তু বাকি স্কুলের হেডমাস্টারের মতো নন, মানে আমাদের স্কুলের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস পেয়েছি তার মতো তো একদমই নয়, একদমই তাই।

এখানে মনে পড়ে যে হিচকি মুভিটা মনে আছে, রানী মুখার্জি, সেখানে রানী মুখার্জিকে যেমন আমরা একটা আদর্শ, মানে বলে না আদর্শ টিচার, যেখানে স্টুডেন্টসদের সঙ্গে সে খুব ভালোভাবে মিশে, হাসি ঠাট্টা গান গল্প তাদের প্রবলেমসগুলো বুঝে তারপর তাদের পড়ানো হয়, যার ফলে বাচ্চাগুলো সব মানে ভালো ভালো মার্কস অ্যাচিভ করতে পারে, জীবনে দাঁড়িয়ে যায়, মেন্টালিও তাদের বিল্ড আপ করা হয়। তো সেই কাজটাই কোথাও গিয়ে যেন কে কে মেননও তার স্কুলে করছে, একটি গভর্নমেন্ট স্কুলে। তো হঠাৎ করে ওনার কাছে একটি প্রস্তাব আসে যে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলের মধ্য থেকে যে গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টসরা খুব ভালো পারফর্ম করতে পারবে, সেই স্কুলের হেডমাস্টার কিন্তু ক্যামব্রিজ ট্রিপে যাওয়ার সুযোগটা পাবেন, সেখানে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তিনি যাওয়ার সুযোগ পাবেন এবং সেখানে হায়ার স্টাডিজ করার সুযোগ পাবেন, এমনটাই কিন্তু ট্রেলার বলছে। তো সেখানে আরও ভালো লাগলো বহুদিন পর অর্চনা পুরন সিনকে আবারও একটি একটা ক্যারেক্টার আমরা দেখতে পাবো। তো আমি তো ভীষণভাবে ওয়েট করছি যে কবে রিলিজ করবে, 24th of July-এর আমি ভীষণভাবে ওয়েট করছি ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্যে আদর্শ বাল বিদ্যালয়।

0: বলতে হবে এটা কোন সিনেমার গান।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। চুপ চুপ কে ফিল্মি ঘসে, ফিল্মি ঘসে, চুপ চুপ কে।
3: না, আগেই বলেছিলাম গসিপ টসিপ পড়তে আমরা খুব একটা ভালো না বাসলেও, যদি সেই গসিপ হয় বলিউড কিংবা টলিউড অথবা হলিউডের তাহলে সেই গসিপ করতে আমরা ভীষণ ভালোবাসি। তো এই মুহূর্তে তুমি আর জি সুনন্দার আর জি অনির্বাণের সঙ্গে কিন্তু রয়েছো আজকে উইকেন্ড ফিল্মি ফিভারে। তো যেই কথাটা বলছিলাম সেই কথায় আবারও ফিরে যাই। সেই কথাটা হচ্ছিল যে রামায়ণ আসবে আসবে রণবীর কাপুরের, সেটা নিয়ে আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছি এবং তার পার্ট ওয়ান এবছর হয়তো আমরা দেখতে পাবো দীপাবলিতে, তার পর পার্ট টু আসবে। তো সেই অপেক্ষার মাঝখানে জোর কদমে কিন্তু প্রচার চলছে। প্রমোশন ছাড়া আজকালকে কিছু হয় ভায়া? কিছুই হয় না। তাই প্রমোশনে ছুটছেন রণবীর কাপুর, কিন্তু একটি প্রমোশনাল প্রোগ্রামে যাওয়ার পর আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। না না, সাংঘাতিক ভাবার কিছু নেই, আমাদের হবু রাম ভালোই আছেন। তার কারণটা হচ্ছে হঠাৎ করেই তিনি একটি অনুষ্ঠানে গেলেন, সেটা অফকোর্স ইয়েস প্রমোশনাল একটি ইভেন্ট। তো সেই ইভেন্টে যাওয়ার পর তার কনজাংটিভাইটিস হয়েছে, চোখে একটি সংক্রমণ হয়েছে এবং সেই কারণে বেশ কষ্টও পাচ্ছেন তিনি। তারপরেও কিন্তু তিনি বলেছেন যে না, আমি যাব, অবশ্যই যাব, আমার চোখে যতটাই প্রবলেম হোক না কেন আমি এই প্রচারে অবশ্যই যাব, কারণ রামায়ণকে তো হিট করতেই হবে। অফকোর্স ইয়েস, এক একটা প্রচার এক একটি রাজ্যে বিভিন্ন ধরনের ইভেন্টসের মাধ্যমে হচ্ছে, সেখানে তো কলাকুশলীদের থাকতেই হবে। আর রণবীর যেহেতু রামের চরিত্রে রয়েছেন মেইন রোল, যার সেই যদি সেই ইভেন্টে মিস হয় বা উপস্থিত না থাকেন তাহলে তো চারিদিকে নানান সমস্যা তৈরি হতেই পারে। তবে যে খবর আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে একটুখানি গসিপ, সেটা হচ্ছে ওনার মেয়ের রাহার নাকি প্রথমেই কনজাংটিভাইটিস হয়েছিল। তো রাহাকে সুস্থ করতে করতে রাহার বাবা অর্থাৎ রণবীরেরও চোখে খানিকটা সংক্রমণ ছড়িয়েছে এবং সেটা নিয়ে তিনি ভুগছেন। বাট গেট ওয়েল সুন রণবীর, এটাই আমরা বলবো। তবে যেহেতু চোখের একটা সমস্যা হয়েছে তাই আমাদের তরফ থেকে শুভেচ্ছা তো রয়েইছে। তবে মনে পড়ে যাচ্ছে রণবীরের প্রথম মুভি সাবরিয়ার কথা, যেখানে হয়তো একটুখানি চুপচুপকে তিনি বলেছিলেন মনের কথা। হ্যাঁ, চোখে চোখে কথা বলার একটা ধরন তো রণবীরের আগের থেকেই ছিল, খুব ভালো করে চোখে চোখে কথা বলতেও পারেন, বাট বেচারা চোখটা যখন খারাপ তখন না হয় একটুখানি ভালোবাসা দিয়ে তার চোখ ভালো হয়ে ওঠার জন্যে চোখে চোখে ভালোবাসাটাই পাঠালাম।

0: ইয়েস অফকোর্স, জবসে তেরে নানা শুনতে শুনতে আমরা কিন্তু হারিয়ে গিয়েছিলাম রণবীরের সেই ফ্যাবুলাস মুভি, গান, তার স্ক্রিন প্রেজেন্স আর সেই ইনোসেন্ট চেহারা কি সুন্দর ছিল। হ্যাঁ, এখনও আছে, আফটারঅল আগামী দিনে রামায়ণের রাম চরিত্র অভিনয় করতে চলেছে। যাই হোক, গেট ওয়েল সুন রণবীর। তবে এইবার যে সেগমেন্টে যেতে হবে সেই সেগমেন্টের নাম
1: বম্বে টকিজ। বম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
0: ইয়েস ইয়েস ইয়েস, সিনেফান্ডার কথা যখন বলছি সেখানে একটা দুর্ধর্ষ খবর তোমার জন্য রয়েছে গো। সে খবরটা হচ্ছে অক্ষয় কুমার, সাইফ আলী খান আবারও কিন্তু একসঙ্গে সিলভার স্ক্রিনে আসতে চলেছেন। বাবা যায় আমাদের খেলাড়ি আর সেই চকলেট বয় আরও একবার একই সঙ্গে। 1994 যখন ইয়ে দিল্লিতে আমরা দেখেছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল বাহ ক্যা জোড়ি হ্যায় ইয়ার, সেই জোড়ি আরও একবার কিন্তু ড্যান্স মানে দিনের মধ্যে ড্যান্স জাগানোর জন্য আবারও আসছে। তবে এবার যেটা মনে হচ্ছে দেখে পোস্টার ফোস্টার, সেই পোস্টার দেখে মনে হচ্ছে টশনে যেমন তারা একটুখানি হাসি ঠাট্টা মজাকের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাদের ফিল্মি যাত্রাটাকে, বাট এখন যে মুভিটি আসছে সেখানে অক্ষয় কুমার আর সাইফ আলী খান হয়তো তারা
2: একে অপরের আমনা সামনা হবেন।
0: একদম, আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বলবে অনির্বাণ। হ্যাভান, হ্যাভান একটি মুভি রিলিজ করতে চলেছে, কিন্তু রিলিজ করার আগে আমরা এক্স হ্যান্ডেলে প্রথমবারের মতন তার ফার্স্ট লুক
2: আমরা দেখতে পেলাম।
0: এবং সে ফার্স্ট লুকে যেটা দেখে মনে হলো যে হ্যাভানটা কি আদৌ সাইফ আলী খান নাকি অ্যাকচুয়াল হ্যাভান
2: অক্ষয় কুমার,
0: বোঝা যাচ্ছে না সত্যি। একটা মানে
2: একটা ধোঁয়াশা রেখে দিয়েছে, সেটাই একটা মানে কিউরিয়াসিটি জেনারেট করছে, এন্ড দ্যাটস দা ওই আজকালকার দিনে যেটা বলে হুক।
0: হুক,
2: ইয়েস,
0: সেই হুকের জন্য আমরাও অপেক্ষা করছি। কেভিএন প্রোডাকশনের এই মুভি আসতে চলেছে যেখানে অক্ষয় কুমারকে আমরা দেখব, অফকোর্স ইয়েস সাইফ আলী খানকে দেখব। এটা একটা থ্রিলার মুভি সেইটুকু আমরা জানতে পেরেছি, বাট কবে সেটা রিলিজ হবে, কবে থেকে তার শুরু হবে শুটিং, সেই সম্পর্কে কিন্তু আমরা এখনো অব্দি কিছু জানি না। বাট
2: আমরা একটা ছোট্ট জিনিস জানি, যেটা হচ্ছে যে রিলিজ করবে 11 সেপ্টেম্বর, কিন্তু শুটিং ইত্যাদি বাকি সমস্ত বিষয়ে একেবারে মানে মানে একদম পাখি যেন একদম না ঢুকতে পারে এরকম একটা ব্যাপার।
0: মাই গড, এতটা গুমনামি তখনই রাখা হয় যখন একটা বিষয় ভীষণভাবে সাকসেস হবে সেটাকে

0: মাথায় রেখে তৈরি করা হয়, যার খুব ভালো ভালো সেটা আমিও খুব বিশ্বাস করি যে ভালো কাজ হওয়ার আগে কখনো বলতে নেই, তাহলে ভালো হয় না। বাট হ্যাভ ওয়ান সুপার ডুপার হিট হোক সেটা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা। তবে এই মুহূর্তে না আমার মনে পড়ছে আরো একটি মুভির কথা, টাশন, মনে
1: পড়ে?
0: টাশনের একটি দারুণ গান রয়েছে আমার কাছে।
1: মানে এমন ভাবে আজকাল সুনন্দাও সাসপেন্স ক্রিয়েট করতে চাচ্ছে না। যাই হোক, ফিরছি অনির্বাণ এবং সুনন্দা নিয়ে উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, চুপ চুপ কে ফিল্মি গসিপ, ফিল্মি গসিপ, চুপ চুপ কে।
1: অফকোর্স এমনি না হলেও আমরা কিন্তু ফিল্মি গসিপ করতে খুব ভালোবাসি, ভালোবাসি। সো এমনই একটি গসিপ নিয়ে এসেছি, আমরা সবাই জানি যে দীপিকা পাদুকোন আরও একবার মা হতে চলেছে, তার জন্যে তাকে জানাই কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। আর হ্যাঁ, রণবীর সিংও তো আবারও বাবা হতে চলেছেন। তো এই বিষয়ে দুয়ার পর যখন রণবীর সিং ব্যস্ত ছিলেন ধুরন্ধর মুভির শুটিং করতে, তখন কিন্তু একা হাতে মেয়েকে সামলেছেন দীপিকা পাডুকোন। আর সেই ক্ষেত্রেই তিনি বলেছিলেন যে আমি 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না। যাই হোক, সেই নিয়ে একটা বিশাল বিতর্ক রয়েছে, প্রত্যেকের আলাদা একটা অভিমত থাকে, সেই কথায় আর গেলাম না। বাট এইবার রণবীর সিং কিন্তু আরও একটি দারুণ পদক্ষেপ নিতে চলেছেন। তিনি বলেছেন যে যেহেতু প্রথম সন্তানের ক্ষেত্রে দীর্ঘ সময় আমি ব্যস্ত ছিলাম কাজে, আমি সত্যি মিস করেছিলাম আমার বাচ্চার একটু একটু করে বড় হয়ে ওঠার সেই সময়টা।
2: এটা একটা দারুণ অনুভূতিও বটে,
1: অনুভূতি অফকোর্স, এটা ওয়ান টাইম একটা অনুভূতি, তাই না? তো এবার তিনি ডিসাইড করেছেন যে তিনি এবার পিতৃকালীন একটা ছুটি নিতে যাবেন, প্যাটারনিটি লিভ নেবেন। এবং সেটা নেওয়ার জন্য তিনি অফকোর্স ইয়েস একটা সুন্দরভাবে বার্তা সবার জন্য পাঠিয়েছেন, যারা যারা ওনার সঙ্গে কাজ করছেন, যারা অ্যাসোসিয়েট রয়েছেন সবার কাছে। তবে হ্যাঁ, আমরা খুবই জানি যে সম্প্রতি কাজ শুরু হতে চলেছে আগামী অগস্ট মাস থেকে প্রলয় সিনেমাটা। অ্যাকচুয়ালি প্রলয় বাংলায় প্রলয়,
2: প্রলয়
1: বাঙালি তো, প্রলয়
2: মানে প্রলয় হু মে সময় হু।
1: তো সেই কথাই আবারও ফিরে আসি যে হ্যাঁ, প্রলয় নিয়ে একটা মোটামুটি কথা চলছে,
2: ধুন্ধুমার বা
1: ধুন্ধুমার। তো ডিরেক্টর জয় মেহতার সেই মুভি রিলিজ করবে অফকোর্স, আর অগস্ট মাস থেকে শুরু হবে রণবীরের শুটিং। তো শুটিং শেষ করার পর সেপ্টেম্বর কিংবা নভেম্বর মাসের মাঝামাঝি
2: তিনি নেবেন বিরতি,
1: একদম আমার মনে হয় সেটা নেওয়া দরকার।
2: দেখো, ডেফিনেটলি
1: অ্যাবসলিউটলি জায়গা অনির্বাণ, সেখানে সংসারে একটু সময় দিতে হবে।
2: এবং একটা জিনিস এখানটাতে বলারও, একটু সিরিয়াস কথা হয়ে যেতে পারে, বাট এটা বলারও যে একটা সময় বলা হতো যে বাবারা তো কাজ করে, তারা কেন কেয়ার অতটা করবে বা কিছু, কিন্তু বেসিক্যালি ধারণা বদলাচ্ছে, বাবা মা উভয়ই কাজ করেন এবং উভয়েরই সন্তানের জন্য কেয়ার নেওয়া, পরিবারের জন্য সময় দেওয়ার জন্য একটা সময় রাখাটা খুব জরুরি। কারণ ওই যে মানে কাজ সবার উপরে বাকি সব তুচ্ছ, এই ধারণা কিন্তু এখনকার পৃথিবীতে খুব সঙ্গত কারণেই বদলাচ্ছে, সব কিছুরই গুরুত্ব রয়েছে।
1: একদমই তাই। তারই সঙ্গে এই যে প্রলয় মুভি নিয়ে কথা বলছিলাম, সেই প্রলয় মুভির কিন্তু ম্যাক্সিমাম শুটিং নাকি হবে অস্ট্রেলিয়াতে, সেটাই এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি। 2026-এ দ্বিতীয়ার্ধে মানে সেকেন্ড হাফে রণবীরের এই শুটিংটা শুরু হবে প্রলয়, যেটা আমি একেবারে শুরুতেই বলেছিলাম। তবে ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যেহেতু রণবীর যতবার স্ক্রিনে এসেছেন ততবার একটা অন্য রকমের একটা অভিনয় করার চেষ্টা করেছেন, তিনি সত্যি মানে ছাঁচের বাইরে গিয়ে অভিনয় করেছেন। এবং যতগুলো দেখো, সেটা তুমি খিলজির অভিনয় বলো কিংবা রামলীলার মধ্যে রামের অভিনয়টা বলো,
2: চরিত্রগুলো দারুণ নির্বাচন করেন এবং অসাধারণ অভিনয় করেন।
1: এবং সেই সঙ্গে তিনি বলছেন যেহেতু তিনি এতটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে এক্সপেরিমেন্ট করেন, সেখানে শারীরিক এবং মানসিক ভাবে বিশেষ প্রস্তুতি ওকে নিতেই হয়,
2: স্বাভাবিক।
1: তো সেই কারণেই একটু বিরতি নেওয়ার চেষ্টা করছেন, মানে ওই আর কি রদ দেখা কলা বাচ্চা সবটা যেন একসঙ্গে হয় সেই ব্যবস্থাটা রণবীর করেই ফেলছেন। তবে শোনা যাচ্ছে যে প্রায় 300 কোটি টাকার বাজেটের এই প্রলয় মুভি কিন্তু হতে চলেছে।
2: আমার পকেটে কিছু আসুক,
1: 1 কোটি দিলে যথেষ্ট।
2: ফিরে আসছি গানটার পরে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: না মানে বিক্রান্ত মেসেজে এখন ম্যাসিভলি কাজ করছেন সেটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু আমি জুয়েল ফিলের পর তার অভিনয়ের দক্ষতা দেখে বেশ ভালো লেগেছিল তার অভিনয়।
2: অ্যাবসলিউটলি, এবং গলাটা ভদ্রলোকের,
1: গলাটা অফকোর্স ইয়েস। তবে প্রীতম এন্ড পেড্রো দেখার পর না তার মানে অভিনয় এবং তার অ্যাপিয়ারেন্সের প্রেমে পড়ে গিয়েছিলাম। ঠিক প্রেমটা একটু মাখুমাখু হয়েছে এমত অবস্থায় আবার একটা সুন্দর ট্রেলার দেখতে পেলাম, যেখানে পেলাম বিক্রান্ত মেসিকে, পেলাম বেদিকা পিন্টুকে এবং মহিমা মকওয়ানাকে। মুসাফির ক্যাফে খুব সুন্দর একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে আবারও ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করছে। খুব সুন্দর, যেখানে পাহাড়ের মানে পাহাড়ও কি বাদিয়া থাকবে, অ্যাট দ্য সেম টাইম তিনজন মুসাফির তাদের কহি অন কহি বাতে মানে শোনা না শোনা কিছু কথা এবং তাদের যে ভগ্ন বা ত্রিকোণ প্রেমের সমীকরণ এবং পাহাড়ের সেই সুন্দর পরিবেশের মাঝখানে একটি ক্যাফে, মুসাফির ক্যাফে, যে ক্যাফেটি একটি প্রেমের প্রতীক।
2: শুনেই আমি আর কিছু শুনতে চাইছি না।
1: এত সুন্দর অ্যাটমোসফিয়ার দিয়ে তৈরি যখন ট্রেলারটা দেখলাম আমার মনে হলো যে না এটা তো দেখতেই হবে
2: এবং এটা বলতেই হবে,
1: বলতেই হবে। আর ওটিটি আরো একবার আমাদের একটা দারুণ ম্যাজিক দিতে চলেছে। 14th জুলাই রিলিজ করেছে এই অফিশিয়াল ট্রেলার, আর ইতিমধ্যে 1,17,11,603 ভিউজ। বাবা যায় এত এত ভালোবাসা পাচ্ছ, তাই তোমার জন্য আজকে মুসাফির ক্যাফের একটি দুর্ধর্ষ গানও কিন্তু আমরা নিয়ে এসেছি। এই গানটি থাকলো তোমার জন্য।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: আজকে সিনে কুইজের দ্বিতীয় ঘন্টায় যে প্রশ্নটা ছিল সেটার আমরা শেষ পর্যন্ত যতক্ষণ উত্তর নিয়েছি ততক্ষণ পর্যন্ত যারা সঠিক উত্তর দিয়েছেন, তরুণ মণ্ডল দিল্লি থেকে, সুশান্ত রাঁচি থেকে, ফাইদুল শেখ রামদাসপুর থেকে, প্রশান্ত দলুই ইস্ট মেদিনীপুর থেকে, পাপাই হারোয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, মেঘনা মল্লিক মহিষা দল থেকে এবং দেবস্মিতা বেহালা থেকে, তাদের সবার জন্য একটা ক্ল্যাপ। আজকে যে প্রশ্নটা আমরা করেছিলাম সেই প্রশ্নটা কি ছিল সুনন্দা?
2: প্রশ্নটা ছিল একটি সুন্দর গান তোমাকে শোনানো হয়েছে, মানে
1: কিছুটা অংশ, ইয়েস,
2: এবং বলা হয়েছিল এটি কোন মুভির গান, তো বলেই ফেলি।
1: অ্যাবসলিউটলি
2: বল মা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: না, আগে আর পেছনে দৌড়তে দৌড়তে কিন্তু সময়টাও দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর বলছে মোটামুটি আমাদের হাতে আর এক ঘন্টা থেকে পাঁচ মিনিট কম সময় আছে, মানে আমরা কিন্তু একেবারে আমাদের শেষের ঘন্টায় এসে পৌঁছে গেছি। তবে উইকেন্ড ফিল্মি ফিভারে তুমি রয়েছো আর যে সুনন্দা আর যে অনির্বাণের সঙ্গে, আর হ্যাঁ, ফিল্মি গসিপ উইথ বিভিন্ন সেগমেন্ট উইথ দারুণ দারুণ গান আমরা কিন্তু তোমার সঙ্গে রয়েছি। আর এইবার যেটা করব, তোমাদের আমাদের প্রত্যেকের ফেভারিট সেগমেন্ট তিনেকে তিন, পরপর তিনটি দূর ধর্ষ গান থাকছে তোমার জন্য। দেখো তো এর মধ্যে তোমার ফেভারিট কোনো গান খুঁজে পাচ্ছ কিনা। ফিরে আসছি তিনে কে তিনের পর।
0: FM রেনবোতে

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: সিনে সিনে সিনে কুইজ।

0: বলতে হবে এই গানটিতে কোন হিরোইনকে আমরা দেখতে পাই।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
2: না, ঝলক দেখলা যাতে আবারও একটা সুন্দর ঝলক দেখতে পেলাম যে মুভিটি রিলিজ করতে চলেছে সিনেমা হলে আগামী 7th অফ অগস্ট। সেই মুভির কথাই বলবো তোমাকে, আর্যভট্টকা জিরো। 16 তারিখ মানে 16ই জুলাই এর অফিসিয়াল টিজার লঞ্চ করেছে। এবং বলেই রাখি, যার ডিরেকশনে এই মুভিটি ডিরেক্টেড হচ্ছেন, তিনিও কিন্তু বেশ ভালো ভালো মুভিজ ডিরেক্ট করেন, কমল চন্দ্রা। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, এই মুভিতে থাকছে কারা, কাদের নিয়ে এত কথা বলছি আমি, না ডিফারেন্টলি হিমেশ কোহলিকে, মানে একটা ভিন্নভাবে আমি দেখলাম
3: হিমেশ, একটা ডিফারেন্ট অবতার
2: কথাটা আমার মুখে আসছিল না, হারিয়ে ফেলেছিলাম ভাষা। সোনালি স্যাগল তো আছি, আর যার কথা না বললেই নয়, যিনি এই মুহূর্তে পাইরেট অফ দি ক্যারিবিয়ানের সেই জ্যাক স্প্যারো সেজে গোলমাল পরে ঘুরে বেড়াচ্ছে, রবি কিশনজি। তো রবি কিশনও থাকছে এই মুভিতে। তবে এই মুভিটি সম্পর্কে আমার দু তিনটে কথা আছে। যদি মুভিটি একটি মোটিভেটেড মুভি আমি বলতে পারি, যে মোটিভেশনের কথা বলছে, যেখানে জিরো থেকে কি করে হিরো হওয়া যায়, হয়তো
3: যে মোটিভেশনটা আমার খুব দরকার,
2: আমাদের প্রত্যেকের দরকার কোনো না কোনোভাবে, তো সেটার কথাই বলছে। টিজার দেখে তো মোটামুটিভাবে আমাদের তাই মনে হলো। এবং যেখানে বলা হয়েছে যে একটি মানুষ যে নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফেইলিয়ারটাকে অ্যাচিভ করেছে, এবং তারপর সে ফেইলিয়ার থেকে, তার হেরে যাওয়া থেকে, তার না পাওয়া থেকে, তার দুঃখ থেকে, কষ্ট থেকে, প্রেমিকা চলে গেল অন্য একটা সরকারি চাকরিওয়ালা মানুষের হাত ধরে, সেটার থেকে শুরু করে কীভাবে লেখাপড়াটাকে তার জীবনের একটা বিশেষ অঙ্গ হিসেবে তৈরি করে সে এগিয়ে যেতে পারে। এবং সেই আর্যভট্ট যেমন জিরো তৈরি করেছিল, মানে তিনি আবিষ্কার
3: করেছিলেন,
2: ঠিক তেমনি জীবনের জিরোটাকে আবিষ্কার করার পর সেই জিরোর আগে 1, 2, 3, 4, 5 কিংবা শত সহস্র বসানোর যে ট্যালেন্ট, সেটাই আর্যভট্টকা জিরো বলার চেষ্টা করছে, এটা আমরা অ্যাজিউম করতে পারলাম এই টিজারটা দেখার পর। তবে কোথাও গিয়ে জানো অনির্বাণ, আমার মনে হচ্ছে 12th ফেল দেখে হয়তো একটু বেশি তার ইন্সপায়ার্ড হয়ে গেছিলো, কারণ কিছু কিছু ক্ষেত্রে 12th ফেলের একটা মোটামুটি ওই ইন্সপায়ার্ড বাই 12th ফেল
3: আমরা ইন্সপিরেশনই ধরে নিই আর কি
2: মনে হচ্ছে, জানি না বাকিটা রিলিজ করলে দেখা যেতে পারে, আগের থেকে এতটা প্রেডিকশন করা একেবারেই ঠিক নয়, হয়তো বা মুভিটা ভালো হতে পারে, হোপ ফর দ্য বেস্ট। তবে ভিউজ যা বলছে সবেতেও রিলিজ করলো অফিসিয়াল টিজার, তার মধ্যে 11,03,121 ভিউজ কিন্তু কালেক্ট করেছে।
3: অ্যাবসলিউটলি তোমার জন্য এই সিনেমা থেকে সাউন্ডট্র্যাক।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
1: হ্যাঁ, মানে বলিউডের যে গসিপগুলো আছে, যেটা সুনন্দা একটু আগে বললো যে আমরা এমনিতে গসিপ করতে না ভালোবাসলেও আমরা কিন্তু বলিউড নিয়ে গসিপ করতে খুব ভালোবাসি। এবং এখন এমন একজন একটা গসিপের টপিক দিয়ে দিয়েছেন

0: যে সেইটা নিয়ে এখন জোর চর্চা চর্চা বিভিন্ন জায়গায়। হেমা মালিনী, দ্য ড্রিম গার্ল, তিনি বিভিন্ন সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এবং তিনি হঠাৎ করে বলেছেন যে এই যে অনস্ক্রিন আমাদেরকে পার্টনারশিপে দেখেছ, অফ স্ক্রিন কিন্তু আমাদের কেমিস্ট্রিটাও দুর্ধর্ষ বন্ধুত্বপূর্ণ ছিল। তিনি বলেছেন যে অমিতজি, তিনি নাকি অত্যন্ত হিউমারাস এবং মানে ওই বন্ধুত্বপূর্ণ যে হয় না, আমরা কখনো কখনো লেগ পুল করি, কখনো কখনো একটু পেছনে লাগার এই যে একটা ব্যাপার আছে, যে খুব সুন্দর একটা হ্যাপিলি চিয়ারফুল বন্ধুত্ব তাদের ছিল অফ স্ক্রিন, এবং সেটাই কিন্তু নসিব, সত্যে পে সত্তা, বাগবান এই যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোতে এই ধরনের কেমিস্ট্রিগুলো দেখতে আমাদেরকে খুব হেল্প করেছে। অ্যান্ড সেই জন্য তিনি বলেছেন যে এই যে তার 60 ইয়ার্স ইন ফিল্মস, এটাকে তিনি যদি সত্যি সেলিব্রেট করতে চান তাহলে এই অফ স্ক্রিন যে একটা সুন্দর কেমিস্ট্রি সেটা একটা দুর্ধর্ষ মাইলেজ। তো বাগবান সিনেমা, যেটাই আমরা হেমা মালিনী এবং অমিতজিকে দেখেছিলাম একটা কাল্ট পার্টনারশিপে, সেখান থেকে তোমার জন্য নেক্সট সাউন্ড ট্র্যাকটা।
1: FM Rainbow ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: মানে ভাবা যায় সেই বন্ধুরা যারা আমাদেরও বন্ধু ছিল ছোটবেলায়, সেই গোপাল, মাধব, লাকি, তারা নাকি হঠাৎ করে 20 ইয়ার্স কমপ্লিট করেছে। না একটু কনফিউশন হলো, তাই না? হ্যাঁ, গোপাল, লাকি, মাধব, লক্ষ্মণ, তারা 20 ইয়ার্স কমপ্লিট করেছে, তার মানে গোলমালের কথা বলছি।
2: একদম,
1: গোলমাল প্রথম মুভিটা, গোলমাল ফান আনলিমিটেড,
2: ফার্স্ট,
1: একদম ফ্র্যাঞ্চাইজি, গোলমাল
2: ফ্র্যাঞ্চাইজি ফার্স্ট।
1: 14th July 2006 রিলিজ করেছিল, আজকে দেখতে দেখতে 2026, মানে 20 বছর হয়ে গেছে, আমরাও বুড়ো হয়ে গেছি, গোলমালটাও
2: বড় হয়ে গেছে।
1: সো আজকে আমরা সেলিব্রেট করছি তার 20 ইয়ার্স সেলিব্রেশন। সত্যি সত্যি মাধব, গোপাল, লক্ষ্মণ এইভাবে আমাদের সঙ্গে বন্ধু হিসেবে থাকুক। গোলমাল 4 আমরা দেখলাম সম্প্রতি, রিলিজ করলো, বেশ ভালো। তবে কি জানো তো, মানে সবকিছু দেখবে শুরুটা না সব সময় আমাদের মনে দাগ কেটে যায়।
2: একদম, এবং সেটা দাগ কাটলেই কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজিটা হিট হয়ে যায়। 15 কোটি টাকা বাজেট ছিল এবং বক্স অফিস কালেকশন সেই সময় ছিল 41 কোটি টাকা, প্রায় 42 কোটি টাকা। এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক। এবং সেই সময় কিন্তু গোলমাল, মানে গোলমাল ওয়াজ গোলমাল, মানে ডিসরাপটিং একটা ব্যাপার স্যাপার ছিল সেই সময়। অ্যান্ড যে কাস্টিংটা ছিল সেটা হচ্ছে অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শর্মান জোশী অ্যান্ড পরেশ রাওয়াল, এই যারা পার্টনারশিপ, এইটা কিন্তু একটা দুর্ধর্ষ ব্যাপার ছিল। মানে এতজন মানুষের, বিশেষ

0: করে সেম জেন্ডার পার্টনারশিপ, যেটা যেটা মানে একজন ছেলে একটি মেয়ে অনেক সময় যে কেমিস্ট্রিটা তৈরি করতে পারেন, সেই রকম একটা ফানি কেমিস্ট্রি অন স্ক্রিন তৈরি করাটা কিন্তু একটা ডিফারেন্ট লেভেল অফ ক্যালিবার।
1: আর সেটা করেছিল বলেই গোলমাল ফান আনলিমিটেড আজ আমাদের মনে চিরসবুজ। কনগ্রাচুলেশনস, আর সেলিব্রেট করলাম 20 ইয়ার্স অফ গোলমাল ফান আনলিমিটেড।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: না, রিলিজে প্রথম খবর নিয়ে আমরা তো একেবারে শুরু থেকে ছিলাম। আরও একটা দুর্দান্ত খবর তোমার কাছে রয়েছে, তবে এই খবরটা কিন্তু আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। তার কারণটা হলো, আমি যেভাবে প্রিয়াঙ্কা চোপড়ার একটা নতুন অবতার দেখলাম, ওফো, ব্ল্যাক ড্রেস পরা সেই অবতার, অফকোর্স, ইয়েস, কথা বলছি বারাণসীর মন্দাকিনীর।
2: অ্যাবসলিউটলি, এস এস রাজামৌলি দ্য নেম। মানে ভারতীয় সিনেমাতে এস এস রাজামৌলি এমন একজন মানুষ যিনি নেক্সট লেভেল ম্যাজিক তৈরি করতে পারেন, এবং তিনি বারাণসী সিনেমাটা তৈরি করছেন, এবং সেখানটায় প্রিয়াঙ্কা চোপড়ার যে ফার্স্ট লুকটা এসছে সেটা কিন্তু দুর্ধর্ষ। এবং সেটা তার যে আজকে একটা বিশেষ দিন, প্রিয়াঙ্কা চোপড়ার আজকে যে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটাকে সেলিব্রেট করে, সেই বিশেষ দিনটাকে, দিনটাতে তার একটা গিফট হিসেবেও বলা যেতে পারে, সেটা হিসেবেও কিন্তু আজকে এই ফার্স্ট লুকটা রিলিজড হয়েছে। এই যে বারাণসী ফিল্মটা, এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম উইচ স্টার্স মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন, এবং এবং এবং এটাই হচ্ছে রাজামৌলি যেটা লাস্ট তৈরি করেছিলেন আর আর আর, সেটার পর এটা হচ্ছে তার একটা ম্যাসিভ ফিল্ম যেটা আসতে চলেছে। তাহলে এফএম রেইনবো তরফ থেকে এখন কি প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা বার্থডে জানাবো?
1: একদমই তাই, হ্যাপি হ্যাপি হ্যাপিয়েস্ট বার্থডে আওয়ার দেশি গার্ল।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: সুনন্দা তো বলেই দিয়েছে, হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে টু আওয়ার দেশি গার্ল।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে কুইজে আজকে আমাদের লাস্ট আওয়ারে যে কোশ্চেনটা ছিল, সেটা মানে কোশ্চেনটা যখন আমরা অন এয়ার করেছি তারপর থেকেই উত্তর আসা শুরু হয়েছে এবং একটা ফ্লাড অফ উত্তরস আমরা আজকে পেয়ে গেছি। এবং আমার মনে হয় যে এটাও আমাদের আজকের যে বার্থডে গার্ল তার একটা বেশ ম্যাসিভ আর্নিং, ম্যাসিভ একটা গিফট, কারণ আমাদের এতজন বন্ধু তারা তার নামটাই বলেছেন। আজকে আমাদের যে উত্তরটা ছিল সেটা বুঝেই গেছো, সুশান্ত রাঁচি থেকে, প্রিয়াঙ্কা কাঁথি থেকে, সৌরভ মেঠেগা বুরুজ থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, রিঙ্কু সাপুই ডোমজুর থেকে, গণেশ ডোমজুর থেকে, আভা হাওড়া থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, মনিরুদ্দিন লস্কর হাওড়া সাঁকরাইল থেকে।
2: তোমাদের সবার জন্য রইল কনগ্রাচুলেশন
1: এন্ড অলসো আ সেলিব্রেশন।
2: সো কনগ্রাচুলেশনস যারা একেবারে সঠিক উত্তর দিয়েছো। আর সত্যি উত্তরটা ভীষণ ইজি ছিল, কারণ অনির্বাণ সেটা ভেবে এসেছিল আজকে যাই হোক তোমাদের দিয়ে উত্তরটা তো সে লিখিয়ে নেবে এবং সঠিক উত্তর লিখিয়ে নেবে, তাই প্রতিটি প্রশ্নই খুব সহজ সরল প্রশ্ন করার চেষ্টা করেছিল। এবং শেষ প্রশ্নটা অফকোর্স ইয়েস আমাদের দেশি গার্লকে নিয়েছিল, প্রিয়াঙ্কা চোপড়া ইজ দ্য রাইট আনসার। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য আরও একবার আমাদের তরফ থেকে রইল
1: এক রাশ ভালোবাসা। অ্যান্ড আজকে উইকেন্ড ফিল্মি ফিভার নিয়েছিলাম আমি অনির্বাণ এবং আমার সঙ্গে সুনন্দা, এবং তোমাদের যে ম্যাসিভ একটা কিউরিওসিটি থাকে,
2: চুপ কথা কে থাকছে, চুপি চুপি, হ্যাঁ
1: চুপি চুপি থাকছি আমি,
2: সেটা শুধুমাত্র অনির্বাণ আর তোমার চুপ কথার সময়।
1: সঙ্গে থেকো এবং উইকেন্ড ফিল্ম ফিভারে নেক্সট উইকে আবার নিশ্চয়ই কেউ না কেউ আসছে। ততক্ষণের জন্য
2: গুড বাই অ্যান্ড গুড নাইট।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

হাই, তোমরা জানো যারা উইকেন্ড ফিল্মি ফেভার শুনছিলে এতক্ষণ, তোমরা জানো যে আজকে চুপ কথাতে আমি রয়েছি, আমি অনির্বাণ রয়েছি। এবার ঘটনাটা হচ্ছে যে ঠিক শনিবারটা শেষ হলো, রবিবারটা শুরু হবে হবে করছে, একটা দুর্দান্ত উইকেন্ডে রাত নিশ্চয়ই কাটিয়েছ। অ্যান্ড কাটিয়ে ঠিক রাত ১২টার সময় যখন চুপ কথাটা টিউন ইন করছো, আমার তো মনে হয়, তোমাদের মনে হয় কিনা আমি জানি না, অনেক সময় মনে হয় যে হলো একটা দুর্ধর্ষ উইকেন্ডের রাত কাটলো, অনেকের সঙ্গে দারুণ মজা হলো বা নিজে নিজেই দারুণ একটা মজা হলো। এই সমস্ত কিছুর পরে একটা লেয়ার থাকে, একটা নিজের জন্যের লেয়ার থাকে, যেই লেয়ারটায় হয়তো চট করে আমরা কাউকে ঢুকতে দিতে চাই না বা ঢুকতে দিতে পারি না, ওইটা আমাদের একটা গণ্ডি, একটা বলয়। এবং আমাদের জীবনে এমন অনেক কথা থাকে যেগুলো ওই বলয়ের মধ্যে আটকে থাকে, আমরা কাউকে বলে উঠতে পারি না, কাউকে শেয়ার করে উঠতে পারি না, কারোর সঙ্গে কমিউনিকেট করে উঠতে পারি না সেই কথাগুলো। ধরে নাও কোনো দিন তুমি খুব ব্যস্ত থাকলে, ধরে নাও কোনো দিন তোমার খুব হ্যাপেনিং কাটলো, ধরে নাও তোমার কোনো দিন এমন কাটলো যেখানটায় সারাদিন তোমাকে মানুষ হাসতে দেখলো, কিন্তু সেখানে ভেতরে ভেতরে কোথাও গিয়ে হয়তো তুমি কাউকে খুঁজছো, হয়তো কোনো কথা বলার জন্য সকাল থেকে অপেক্ষা করে রয়েছো কিন্তু বলার সুযোগই পাচ্ছ না, এমনিই পাচ্ছ না। বা ধরো সব কিছুর মধ্যে তুমি আছো অথচ তুমি নেই, তুমি একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছ সকাল থেকে রাত পর্যন্ত, তারপর ফিরে এসে একটা সময় লাগে, একটা জোন লাগে যেখানে তুমি আনফিল্টার্ড হতে পারো, যেখানে তোমার কথাগুলো শুনে কেউ তোমাকে জাজ করবে না, কেউ তোমাকে বলবে না এ বাবা এরকম একটা টোন সে রিফ্লেক্ট করবে না, সেরকম একটা জোনের তোমার খুব দরকার হয়, এবং সেখানে তুমি সেই কথাগুলো বলে হালকা ফিল হতে পারো। এই ধরনের নানান কথাগুলো আমাদের হয়তো অনেক সময় রাত বাড়লে মনে পড়ে, তখন আমরা আলো নিভিয়ে শুয়ে পড়ি আর নিজের সঙ্গে নিজে সেই কথাগুলো বলতে শুরু করি। কিন্তু আজকে, আজকে তো শনিবার শেষ হয়ে রবিবার শুরু হচ্ছে, আজকে শুধুই কি নিজের সঙ্গে কথা বলতে হবে? না, আজকে FM রেইনবো রয়েছে, FM রেইনবোতে চুপ কথা রয়েছে, এবং সেই চুপ কথাতে রয়েছি আমি অনির্বাণ। সুতরাং তোমার যে না বলা কথা রয়েছে, তোমার যে না বলা অভিমান রয়েছে, তোমার যে না বলা ভয় রয়েছে, না বলা স্বপ্ন রয়েছে, বা না প্রকাশ করতে পারা কোনো আনন্দ রয়েছে, আজকে নির্দ্বিধায় লিখে পাঠিয়ে দাও আমাকে। 9903653992 এই নাম্বারটা তোমার আজকে বেস্ট ফ্রেন্ড হয়ে যাক হঠাৎ করে রাত্রিবেলা। তুমি এই নাম্বারটায় অনির্বাণকে লিখে পাঠিয়ে দাও এই সমস্ত কথা যা তুমি কারোর সঙ্গে শেয়ার করতে পারোনি। অনির্বাণ কথা দিচ্ছে, অনির্বাণ আজকে তোমাকে জাজ করবে না, অনির্বাণ আজকে তোমার কথা শুনে একবারও ভাববে না এ বাবা এটা কী করলো, বা ধরো অনির্বাণ এরকমও ভাববে না যে বাবা এটা এত ছোটো ছোটো বোকা বোকা একটা বিষয় নিয়ে এত আনন্দ পাচ্ছে, একদম ভাববে না। অনির্বাণ আজকে জাস্ট তোমার পাশে বসবে, তোমার কথাটা শুনবে, অ্যান্ড শুনে অনির্বাণ নিজে ফিল করার চেষ্টা করবে সেটা, এবং সেই ফিল করতে করতে যদি তখন নতুন কিছু বলার থাকে, নতুন কিছু অ্যাড করার থাকে, সেইটা আমি অ্যাড করব অনির্বাণ। এবং আমার সঙ্গে এই যে তুমি তুমি তুমি করে 1000 2000 শতসহস্র তুমিরা জুড়ে থাকবে, সেরকম অনেক তুমির থেকে অনেক তুমি এসে তোমার কথার সঙ্গে শেয়ার করবে, তোমার কথা দিয়ে অন্য কোনো একটা কথা দিয়ে সেতু বন্ধন করে দেবে, যেটা আমাদের চুপ কথায় হয়, যেটা দেখেছ মাঝে মধ্যেই। তো আজকের এই যে রাতটা, আজকের এই রাতের যে নীরবতাটা, সেই নীরবতাটায় আজকে অনির্বাণ এবং সঙ্গে তোমরা, আমরা মিলে আজকে দুর্দান্ত একটা সুন্দর স্মৃতি তৈরি করব, যেখানে আমাদের কথাগুলোই আমাদের স্মৃতির সঙ্গী হবে। 107 FM রেইনবোতে এখন চলছে চুপ কথা, সঙ্গে আছি আমি অনির্বাণ তোমার সঙ্গে, তোমরা জুড়ে থাকবে রাত 3টে পর্যন্ত। 9903653992 ইজ দ্য নাম্বার যেখানে অনির্বাণের কাছে আজ চলে আসতে পারে তোমার নানান কথা,
এবং সেই কথাগুলো শুধু অনির্বাণ যে জাজ করবে না সেটা নয়, আমাদের সঙ্গে যে বন্ধুরা রয়েছেন তারাও একে অপরের এই কথাগুলোকে একেবারেই জাজ করে না। এবং একটা জিনিস কি জানো তো, মানে ঝড়ো কোনো একটা পরিস্থিতিতে তুমি রয়েছো, সেখানটায়, এটা আমার নিজের সঙ্গেই হয়েছে বহুবার, সেখানটায় মনে হচ্ছে যে খুব অসহায় লাগছে তোমার, খুব হেল্পলেস লাগছে। ঠিক দেখবে ওই একই রকম সিচুয়েশনের কথা যদি তুমি অন্য কারো থেকে শোনো এবং সহমর্মীভাবে সে যদি সেটাকে বলে, দেখবে তখন একটা যুদ্ধ করার একটা জেদ চেপে যায় যে না ঠিক আছে, আমার মতো তো এরকম অবস্থায় আরও একটা মানুষ রয়েছে বা আরও কয়েকজন মানুষ রয়েছে, তারা যদি সেটাকে বুঝে নিয়ে ফাইট করতে পারেন তাহলে নিশ্চয়ই আমিও পারবো। এইরকমভাবেই একটা শেয়ারিং তৈরি করার জন্য আজকে রাতে চলে এসেছি আমি অনির্বাণ। অ্যান্ড ডেফিনেটলি একটা খুব মিষ্টি টপিকও ভেবে রেখেছি, সেটা এই গানটা শুনে আসি। এই গানটা শুনে আসার পর সেই টপিকটাও তোমাকে বলবো যে আজকে পার্টিকুলারলি কোন টপিকে তুমি মেসেজ পাঠাতে পারো। এবং ইন অ্যাডিশন টু দ্যাট, ওই যেটা বললাম, তোমার যা মনে হয়, তোমার রাগ, দুঃখ, হতাশা, অভিমান, স্বপ্ন, আনন্দ, সমস্ত কিছু শেয়ার করতে পারো আমার সঙ্গে এবং আমাদের জুড়ে থাকা বন্ধুদের সঙ্গে। 9990365999 is the number, চলছে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ি বলছে এখন ঠিক রাত 12:21:48। তোমরা যারা আমার শো শুনছ এখন এবং আমার সঙ্গে জুড়ে আছো, তারা নিশ্চয়ই বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে এখন হয়তো ব্যস্ত। কেউ ধরে নাও একটা লং ড্রাইভ করতে করতে আমার শো শুনছ, কেউ বা হয়তো বাড়িতে জানলাটা খুলে দিয়ে দক্ষিণের হাওয়া খেতে খেতে রেডিও সেটটা অন করে চুপ কথা শুনছ, আবার কেউ হয়তো ঘরের আলোটা নিভিয়ে শুয়ে পড়েছ। শুয়ে পড়ে ওই যে যেটা বলছিলাম, নিজের সঙ্গে নিজের কথোপকথনের বদলে আজ চুপ কথার সঙ্গে কথা চালাচালি করতে উদ্যত। 9903653992 ইজ দ্য নাম্বার। এবার এই টেলিফোন নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো। আমি যাওয়ার আগে তো বলে গেলাম যে একটা অদ্ভুত সুন্দর মিষ্টি টপিক আছে আজকে আমার জন্য, আমার তোমাকে বলার জন্য। সেটা হচ্ছে যে এই কথাটা যদি আমি এখন যখন বলবো, শুরুতে একটু অদ্ভুত শুনতে লাগতে পারে, একটু ডিমোটিভেটিং শুনতে লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এইটার ভেতরে লুকিয়ে আছে একটা মোটিভেশনের গল্প। কীরকম ব্যাপারটা, মানে ধরো আমি যদি আজকে আমার নিজের যে সোশ্যাল চ্যাট অ্যাকাউন্ট রয়েছে সেটাকে খুলি, তাহলে হয়তো তার প্রথম 5টা কি 10টা যে কনভারসেশন থ্রেড রয়েছে সেখানটায় একটা অদ্ভুত বিষাদের সুর আমি হয়তো দেখতে পাবো, যেটা কমন। যে কোনো র্যান্ডম দিন আমি খুলে ফেলি, যে কোনো র্যান্ডম 10টা চ্যাট তুলে ধরি, অর্থাৎ আমরা প্রত্যেকেই একটা কমন বিষাদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। কেউ হয়তো সদ্য কাজ হারিয়েছে, কেউ হয়তো কাজ করছে কিন্তু মনের মতো কাজ পাচ্ছে না, আবার কেউ হয়তো একটা অদ্ভুত জীবনের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে আছে যেখানে হয়তো তার অনেক কিছু রয়েছে, কাজের অভাব নেই, টাকার অভাব নেই, অন্যান্য সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নেই, কিন্তু তার কোথাও গিয়ে ভালো লাগছে না, সে টিউনড হতে পারছে না তার নিজের জীবনটার সঙ্গে। আবার কোথাও গিয়ে হয়তো দীর্ঘদিনের একটা অভ্যাসের বিরতি হওয়ার জন্য হয়তো কারো মন খারাপ হয়ে গেছে, সেটা তার বাড়ি চেঞ্জ হতে পারে, সেটা তার শহর চেঞ্জ হতে পারে, সেটা তার সদ্য ছেড়ে আসা চাকরির স্থল হতে পারে। এ ধরনের নানান জিনিসের কারণে কোথাও গিয়ে আমরা কমনলি বেশ আনহ্যাপি হয়ে রয়েছি অনেকেই। এবার এইটা শুনলে কিন্তু মনে হতে পারে এইটা কি নেগেটিভ কথা বলছে, যে হ্যাঁ মানে ঠিকই, কিন্তু এর মধ্যে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে, এই 10টার মধ্যে আবার র্যান্ডমলি 5টার থ্রেডের মধ্যে আমি হয়তো ঠিক 3-4 দিন পর পরই ভালো সংবাদও পেয়ে যাচ্ছি। অর্থাৎ একটা অদ্ভুত ইমেজারি অফ লাইফ যেটা বলছে যে কোনো বিষাদই অ্যাকচুয়ালি পারমানেন্ট নয়, থিংস চেঞ্জ। আমি যেমন ঠিক 10টা কথা বললাম, 10টা যে কোনো 10টা অ্যাট এনি র্যান্ডম ডে থ্রেড তুলে নিয়ে আমি এরকম লক্ষ্য করি, আবার সেরকমই হয়তো কোনো দিন সকালবেলা ওঠে একটা দারুণ সুসংবাদ পেলাম কোনো একটা বন্ধুর থেকে, কোনো দিন হয়তো শুনলাম যে আমার কোনো একজন বন্ধু দুর্ধর্ষভাবে সে জীবনে যে স্বপ্নটা দেখছিল সেটা তার বাস্তবায়।

বিরক্ত হয়ে গেছে, এরকম হয়েছে, তখন কিন্তু আবার খুব ভালো লাগে। আবার এই যে দশজন যখন আমি দেখছি যে তারা কোনো না কোনো কারণে ফাইট করছে, তখন আমার নিজের যদি কখনো কোথাও গিয়ে মন খারাপ হয়, তখন মনে হয় যে না, আমার চেনা বৃত্তের মধ্যেই তো এই মানুষগুলো লড়াই করছে, তারা তো করছে, তারা তো টিকে আছে, তারা তো মানে হারিয়ে যাচ্ছে না, তখন একটা আলাদা জোর পাওয়া যায়। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে এমনিতে তো তুমি আনফিল্টার্ডভাবে অনির্বাণের সঙ্গে আজকে মেসেজ করতে পারো, অনির্বাণকে মেসেজ পাঠাতেই পারো, কিন্তু সেই সঙ্গে জিরো টু হিরো হওয়ার যদি ব্যক্তিগত কোনো গল্প থাকে তোমার জীবনে, যেখানে যে সময় গিয়ে একজন খুব বড় শিল্পপতি বলেছিলেন যে ইউ ট্রাই টুডে ইউ ফেইল টুমরো, ইউ ফেইল টুমরো ইউ ট্রাই এগেইন টুমরো, ইউ ফেইল এগেইন টুমরো, অ্যান্ড দি হার্ডেস্ট ডে কামস ডে আফটার টুমরো, অ্যান্ড ইফ ইউ ট্রাই অন ডে আফটার টুমরো ইউ উইল উইন অন দি ডে আফটার অ্যান্ড আফটার টুমরো। অর্থাৎ এমন কোনো একটা জায়গা, এমন কোনো একটা পয়েন্ট অফ পেইন যেখানটায় গিয়ে তোমার মনে হয়েছে যে বিষয়টা শেষ, মানে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তোমার পক্ষে তোমার এই দুঃখ কষ্টটাকে, সেই জায়গাটায় তুমি টিকে গিয়েছিলে, এবং টিকে যাওয়ার পর পরদিন সকালটা শুরু হয়েছিল তোমার হিরোইজম দিয়ে। সেরকম কোনো একটা সময় যদি থাকে, সেটা যত ছোটই হোক না কেন, সেই জিরো থেকে হিরো হয়ে যাওয়ার কোনো ঘটনা যদি তোমার জীবনে থাকে, তাহলে আজকে পাঠিয়ে দাও না 9903659292 এই নাম্বারে। অনির্বাণ বসে আছে তোমার সেই জিরো টু হিরো হিরো হওয়ার কাহিনী শুনতে, এবং সেই সঙ্গে বন্ধুরা বসে রয়েছে, এবং সেই সঙ্গে ডেফিনেটলি তোমার না বলা দুঃখ কষ্ট রাগ অভিমান আনন্দ এবং স্বপ্ন, যেটার জন্য, যেটাকে পাওয়ার জন্য তুমি কনস্ট্যান্টলি লড়াই করে যাচ্ছ, সেটাও পাঠিয়ে দাও আমাকে, আমি শুনব, বন্ধুরা শুনবে, এবং সেই সঙ্গে বন্ধুরা কথা বলবে, আমি কথা বলবো, তৈরি হবে একটা সুন্দর সেতু, এবং এই সেতুর জন্যই বিখ্যাত আমাদের, তোমাদের, আমাদের সকলের চুপ কথা। 107 FM রেইনবোতে শুনছ চুপ কথা অনির্বাণের সঙ্গে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা।
1: হাই চুপ কথা, আমি চব্বিশ পরগনার বাসিন্দা অর্জুন বলছি। আমি ক্লাস টুয়েলভে পড়ছি। ওয়েল, বেশ খুব ভালো লাগছে তোমাদের শুনতে। ট্রানজিশন বা পরিবর্তন মানুষের জীবনের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত। ট্রানজিশন মানুষকে ভালো মন্দ দুটোতেই পরিণত করে দেয়, আমাদের অজান্তেই। তবে লড়াই করে যারা এই ভালোকে বেছে নেয়, তারাই আসলে জয়ী হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। থ্যাংক ইউ অর্জুন, খুব সুন্দর, খুব সুন্দর, খুব মিষ্টি একটা মেসেজ ও পাঠিয়েছে, এবং খুব গভীর মেসেজও। ডেফিনেটলি ট্রানজিশন এমন একটা জিনিস আমাদের জীবনে, সেই যে একটা কথা আছে না যে ফ্রম ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স লাইফ গোজ অন, ঠিক সেরকমই। মানে আমাদের জীবনের প্রত্যেকটা ট্রানজিশন আমাদেরকে বড় করে, আমাদেরকে ম্যাচিওর করে, এবং এই প্রত্যেকটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা শিখতে পারি। এমন নয় যে সমস্ত ট্রানজিশনগুলোই খুব ভালো হয় বা খুব দারুণ হয়, খুব দুর্ধর্ষ হয়। কোনো ট্রানজিশন আমাদেরকে খুব ব্যথা দেয়, আবার কোনো ট্রানজিশন আমাদের কাছে খুব হ্যাপি হয়। দুটো ক্ষেত্রেই ট্রানজিশন গভীর হতে পারে, এবং একটা ট্রানজিশন যতটা গভীর হয় ততটা পরিণত হয়ে উঠি আমরা, ততটা

আমাদের ওই নিজেদেরকে দেওয়া নিজেদের শিক্ষাগুলো আসে। নমস্কার দাদা, প্রত্যেক দিন তুমি আমাদের কথা শোনো, কিন্তু কোনোদিন তোমার এরকম এক্সপিরিয়েন্স নিয়ে বলো না। আজ একটু তোমার কথা শুনবো, কিছু মনে করো না। এটা কে পাঠিয়েছে আমি ঠিক জানি না, সে নাম লিখতে চায়নি। এমন নয় যে আমি বলি না, ডেফিনেটলি যখন শো করি, আমরা যারা ক্রিয়েটিভ মানুষ হই, আমাদের প্রত্যেকের নিজস্ব জীবনটাই আমাদের একটা আধার থাকে আমাদের কন্টেন্টের, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে কিছু কিছু সময় আমাদের একদম পার্সোনাল যে ঘটনাগুলো থাকে সেগুলো কখনো কখনো বেরিয়ে আসে, আবার কখনো কখনো আমরা একটু সরিয়ে রাখি। কারণ আমরা যখন বলছি, তখন সেই জিনিসটাকে যতটা ইউনিভার্সাল করা যায় ততটাই আমি তোমার সঙ্গে কানেক্ট করতে পারবো, তুমি আমার সঙ্গে কানেক্ট করতে পারবে। তো ডেফিনেটলি তুমি যে প্রস্তাবটা দিয়েছো এটা আমার মাথায় তো থাকলো। এবার ধরো শো করতে করতে গিয়ে হঠাৎ করে কোথাও মনে পড়লো যে না, এই জিনিসটা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, এই জিনিসটা আমার জীবনের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। যেমন এর আগেও হয়েছে, চুপ কথায় হয়েছে, অন্য নানান শোতে হয়েছে, তখন ডেফিনেটলি সেই কথাগুলো আসবে। কারণ ওই পার্টিকুলার জিনিসটা যদি আমি নিজেও অনুভব করে থাকি, তাহলে যতটা সুন্দরভাবে জিনিসটাকে আমি বুঝতে পারবো সেটা তো ডেফিনেটলি অন্য কোনো ক্ষেত্রে হবে না। সুতরাং সেই সময় সেই সেই যে মানে এক্সপেরিয়েন্স শেয়ারিংটা, সেটা ডেফিনেটলি আসবে। এরপরে আরেকটা মেসেজ পাঠিয়েছে প্রিয়াঙ্কা, সে পাঠিয়েছে বেথুয়া ডহরি থেকে। হ্যালো চুপ কথা, আমি অনেক দিন ধরে তোমাদের লিসনার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা একটা মজার মেসেজ এসছে যে, হাই চুপ কথা, আমি সৃজিতা বলছি, আমি ক্লাস 9 পড়ি। জানো আমার মানডে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, ফার্স্ট এক্সাম হিস্ট্রি, আর কালকে নাইটে আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফাইনাল আছে। আমি খুব বড় আর্জেন্টিনা ফ্যান, আমি জানি না হিস্ট্রি পড়বো না গেম দেখবো। দেখো এই যে মানে এই চুপ কথা এমন একটা মজার জিনিস যে সেইটাতে একটা মেসেজের পরেই হঠাৎ করে আরেকটা মেসেজ যেমন চলে আসে, যে আগের মেসেজে যেটা বলছিল সেটাই হয়তো বলে যাওয়া যায়। আগের মেসেজেই বলছিল যে নিজে কি মানে আমার জীবনের কোনো এক্সপিরিয়েন্স, তো এটা একটু হালকা এক্সপিরিয়েন্স শেয়ার করি। 2003 তখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, অ্যান্ড ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা অনেকের তোমাদের মনে থাকবে, সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে। সেটা একটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা জিততে পারিনি সেই ম্যাচটা, যাই হোক। তো তখন যেটা হয়েছিল যে আমার পরের দিনই অ্যানুয়াল পরীক্ষা, এবং শুধু তাই নয়, অ্যানুয়াল পরীক্ষায় অঙ্ক পরীক্ষা, এবার তার আগের দিন ম্যাচ। কারণ আমাদের সময় ওই সময় মার্চ এপ্রিল ওই সময়টাতেই আমাদের অ্যানুয়াল পরীক্ষাটা হতো, এবং আমি যদি খুব ভুল না করি সেটা ছিল 23 মার্চ 2003। তো এবার আমি কি করব, আমি খেলা দেখব না পড়ব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো যেটা করলাম সেটা হচ্ছে যে আমাকে প্রথম অর্ধটা পড়াশুনোটাই বেছে নিতে হলো, কারণ পরীক্ষাটা আছে, পরীক্ষাটা দিতে হবে। এবং দ্বিতীয় অর্ধে গিয়ে আমি খেলাটা দেখলাম, তারপরে আবার একটু পড়ে ভারাক্রান্ত হৃদয়ে যাই হয় আর কি শুতে গেলাম। এবার ঘটনা হচ্ছে, সেটা তো ক্রিকেট ম্যাচ ছিল, সেটা অনেক লম্বা ছিল। বাট ওয়েন ইট কামস টু ফুটবল, এবং এখন বিশ্বকাপের খেলাগুলো যেরকম সময়ে দেখানো হচ্ছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে, একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এই পরীক্ষাটা তোমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা। কারণ তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার জীবনে ক্লাস 9 পরীক্ষাটা বারবার করে আসুক। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এটা বুঝতে হবে। এবং আরও একটা জিনিস হচ্ছে কি জানো তো, এটা আমাদের টিচার বলতেন আমাদের ক্লাসে, যে ধরো যখন আমি স্কুলে পড়তাম, যে হোয়াটস ইউর প্রফেশন, এটা আমাদেরকে বিভিন্ন ফর্মে ইত্যাদিতে কিন্তু ফিল আপ করতে হয়। তো যখন আমরা ছাত্র থাকি বা ছাত্রী থাকি, তখন আমরা কিন্তু লিখি যে আমাদের অকুপেশনটাই স্টুডেন্ট। তো ওই বিশ্বকাপে যারা খেলছেন তারা কিন্তু নিজেদের প্রফেশনটাকে অন্য সমস্ত কিছুর থেকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আজকে বিশ্বকাপে ওখানে খেলতে আসতে পারছেন। তারাও নিশ্চয়ই কারো না কারো ফ্যান ছিলেন, তারাও নিশ্চয়ই কোনো না কোনো কিছুর জন্য পাগল ছিলেন। কারণ সব মানে শুধু তারা ফুটবল খেলছেন বলেই তাদের জীবনটা জুড়ে ফুটবল, তেমন তো নয়, প্রত্যেকটা মানুষেরই থাকে। কিন্তু প্রয়োজন হিসেবে তারা কিন্তু সেটাকে
স্যাক্রিফাইস করেছেন, মানে

ও কালকে যারা খেলবেন মাঠে তাদের কালকেই যদি ফুটবলের মতো মানে ওই ম্যাচটার সেম টাইমে অন্য এমন কিছু থাকতো যেটা তারা খুব বড় ফ্যান, তারা কি করতেন? তারা কি সেটা ধরে নাও এমন কোনো একজন প্লেয়ার যিনি টেনিস খেলার খুব বড় ফ্যান, এবার তার নিজেরও ফুটবল ম্যাচ পড়েছে ওই দিন, তো তিনি কি টেনিস ম্যাচ খেলতে যেতেন না তিনি তার খেলাটা খেলতেন? নিশ্চয়ই তার প্রফেশনাল দায়বদ্ধতা থেকে তিনি খেলাটা খেলতেন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই প্রস্তুতিটা তোমাকে নিতে হবে। আমার মনে হয় না রাত্রি মধ্যরাত্রিবেলা খেলা দেখে পরদিন স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব। এটা যদি দিনের অন্য কোনো সময় হতো তাহলে পড়াশুনোর সময় বাঁচিয়ে খেলা দেখাই যেত, কিন্তু যেহেতু তোমার সোমবার দিন থেকে পরীক্ষা এবং সেটা তোমার অ্যানুয়াল পরীক্ষা তুমি বললে, সেখানে কিন্তু তোমার প্রফেশন যেহেতু এখন স্টুডেন্ট, তোমার কিন্তু নিজের প্রফেশনটার প্রতি সব থেকে বেশি গুরুত্বটা দেওয়া উচিত। তারপর যদি তুমি একটু খেলা অল্প দেখতে পারো ঠিক আছে, কিন্তু খেলাটা সেভাবেই মানে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে ওইভাবে না রেখে বিষয়টাকে আলাদা করে নিজের প্রায়োরিটিটাকে সেট করা কিন্তু এই বয়স থেকেই শেখাটা খুব জরুরি। তুমি ঠিকই বলেছো অনির্বাণ, আমরা প্রত্যেকেই কোনো না কোনো অদৃশ্য বিষাদ নিয়ে বেঁচে থাকি। বাইরে থেকে সব ঠিকঠাক লাগলেও ভেতরে প্রত্যেকেরই কিছু না বলা যুদ্ধ থাকে। আমার ব্যক্তিগত জীবনে জিরো টু হিরো হওয়া কোনো পদক জেতা বা খুব বড় সাফল্যের গল্প নয়, বরং বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর গল্প। আর সেই উঠে দাঁড়ানোর পথে আমি বুঝেছি সব লড়াই একা জেতা যায় না। জীবন আমাকে এমন একজন বন্ধুকে দিয়েছে যার সঙ্গে কথা বললে হালকা শীতের রাতে পাতলা একটা চাদর গায়ে দিয়ে আস্তে ফ্যান চালানোর মতো স্বস্তি পাই, সারাদিনের ক্লান্তির শেষে এক গ্লাস জলের মতো শান্তি পাই, আবার দীর্ঘ দাবদাহের পর প্রথম বৃষ্টিতে যেমন ধুলো ধুয়ে চারপাশটা ঝকঝকে হয়ে ওঠে, তেমনি বুকের ভেতরে জমে থাকা কথাগুলো বলে ফেললে মনটাও হালকা হয়ে যায়। সে আমার কোনো সমস্যা জাদুর মতো মুছে দেয় না, কিন্তু বিশ্বাসটা ফিরিয়ে দেয় যে সে সব মানে সব কিছু শেষ হয়ে যায়নি, আবার শুরু করা যায়। তাই আমার কাছে জিরো টু হিরো হওয়া মানে সবার আগে নিজেকে খুঁজে পাওয়া, আর যদি সেই পথে একজন মানুষের নিঃস্বার্থ সঙ্গ পাওয়া যায় তাহলে সেই পথটা অনেকটাই সহজ হয়ে যায়। তখন বুঝতে পারি যে কোনো বিষাদই স্থায়ী নয়, কখনো কখনো একজন মানুষ কোনো অলৌকিক পরিবর্তন না ঘটিয়েও শুধু পাশে থেকে দুটো মন দিয়ে কথা শুনেই আরেকজন মানুষকে বাঁচতে শেখায়। চুপ কথার সমস্ত শ্রোতাদের জন্য রইল অনেক ভালোবাসা। নিজেদের যত্ন নিয়েও প্রিয় মানুষগুলোর খোঁজ রেখো, কারণ কখন কার জীবনে তুমি এক টুকরো আশ্রয় হয়ে উঠবে তা হয়তো তুমি নিজেও জানো না। ভালো থেকো সবাই। এই মেসেজটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে চাননি। ডেফিনেটলি এইখানে চুপ কথাতে তুমি তোমার নাম এবং লোকেশন দিয়ে মেসেজ পাঠাতেই পারো, কিন্তু যদি তুমি মনে করো যে তোমার মেসেজটি তুমি গোপন রাখতে চাও, তোমার নামটি তুমি গোপন রাখতে চাও, তাহলে ডেফিনেটলি তুমি নাম না জানাতে পারো। এবং এই মেসেজটি যেটা এসছে, একটা খুব সুন্দর ছবির কথা আমার মনে পড়ল। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই ভাইরাল হয় একটা সিনেমা, আই মিন একটা ছবি, একটি মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং তার ছেলে এবং তার মেয়ে তাকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, অ্যান্ড ক্যাপশন হচ্ছে ব্রো ওন ইন লাইফ। তো এই মানুষটি এবং সে ট্রেনে করে যাচ্ছে, একজন নিত্যযাত্রী। তো হোয়াট ডিড ব্রো ওন? ব্রো ওন আ কম্প্যানিয়নশিপ, ব্রো ওন আ ফ্যামিলি, ব্রো ওন আ শেয়ারিং অফ কেয়ার, আ শেয়ারিং অফ লাভ। একটি খুব বিখ্যাত সিরিজ আছে অ্যাসপিরেন্ট বলে, সেই সিরিজে একবার একটা ডায়ালগ দেওয়া হয়েছিল যে বলেছিল যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার জন্য গলা ফাটানোর এবং তোমার দুঃখে দুঃখিত হওয়ার মতো একজন লোক দরকার। এমন দরকার নেই যে সেই মানুষটা এসে তোমার জীবনে একদম সব কিছু দুর্ধর্ষ করে দেবে, এমন দরকার নেই যে সেই মানুষটা তোমার চলার পথটাকে একদম সুগম করে দেবে, না, জাস্ট একটা ওই কম্প্যানিয়নশিপের খুব দরকার হয় জীবনে। ওই মানে নিজের একটা মানুষকে দরকার হয় যারা সেই আনন্দটা পাবে। তো এটাও কিন্তু একটা সত্যি জিরো থেকে হিরো হওয়া, মানে আমরা যখন দুঃখ পাই আমাদের খুব নিঃসঙ্গ বোধ হয়, আমাদের যখন দুঃখ হয় আমরা খুব একাকিত্বে ডুবে যাই, আমরা আমাদের নিজেদের চারিপাশটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি।
সেখানটাতে দাঁড়িয়েও একজন

মানুষ যখন বারবার সেই কম্প্যানিয়নশিপটার ডাকে সাড়া দেয় এবং সেই কম্প্যানিয়নশিপটার সঙ্গে দাঁড়িয়ে নিজের গতিপথটাকে বদলানোর চেষ্টা করে, সেটাও কিন্তু অনেক। একটা জিনিস মানে বুঝে রাখাটা খুব জরুরি, সেটা হচ্ছে গিয়ে যে একটা মাঠে দৌড়তে গিয়ে তুমি যদি পড়ে যাও তখন অনেক ধরনের অনুভূতি তোমার মধ্যে কাজ করবে, তোমার মধ্যে অসম্মান কাজ করবে নিজের প্রতি, নিজের প্রতি একটা হিউমিলিয়েশন কাজ করবে, নিজের প্রতি একটা ভেঙে পড়া মেন্টালিটি কাজ করবে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি জাস্ট লস্ট হয়ে গেছি। সেখানে যদি হঠাৎ করে কেউ একটা হাত বাড়িয়ে দেয় বা কেউ একটা জলের গ্লাস এগিয়ে দেয়, সেইটাকে ধরে নিয়ে তারপরে যদি তুমি আবার চলতে শুরু করার জন্য একটা পদক্ষেপও তোলো, সেটাও কিন্তু জিরো থেকে হিরো হওয়া। হিরো হওয়া মানে কোনো একটা অবস্থান নয়, হিরো হওয়া মানে কোনো একটা জায়গায় পৌঁছে গিয়ে ফিনিশিং লাইন টাচ করে হাত দুটোকে শূন্যে তুলে সেলিব্রেট করা নয়। হিরো হওয়া মানে হচ্ছে ওই জার্নিটাকে প্রতিবার পুশ করে নিজের সঙ্গে ট্যাগ অ্যালোন করে দেওয়া, সেটাই হচ্ছে সেই জড়তাটা কাটিয়ে আসাটাই জিরো থেকে হিরো হয়ে আসার একটা অন্যতম শর্ত। ছোটবেলায় মর্নিং স্কুল হতো, সেই সময় ছুটি হতো মোটামুটি 10টার দিকে। আমাদের সময় মিড ডে মিলের ব্যবস্থা ছিল না, তাই টিফিন বাড়ি থেকেই নিয়ে যেতাম। ফেরার পথে মা আমাকে নিয়ে বাজারে যেত, মা টুকিটাকি বাজার করতো আর আমি অপেক্ষা করতাম নরম নরম তালের শাঁসের জন্য। বাজারের ব্যাগ হাতে নিয়ে মায়ের পাশে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা ছিল দিনের সবচেয়ে স্বাভাবিক সুন্দর অংশ। তখন এসবকে খুব সাধারণ বলেই মনে হতো, কিন্তু আজ বুঝি সেই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই কতটা শান্তি লুকিয়েছিল। এখনকার উদ্বেগ, অনিশ্চয়তা আর প্রতিদিনের দৌড়ঝাঁপের মধ্যে দাঁড়িয়ে মনে হয় সুখ আসলে খুব ছোট ছোট জিনিসেই ছিল। হয়তো তালের শ্বাসের স্বাদ বদলায়নি, বদলে গেছে সময়, আর সেই সময়ের সঙ্গে সঙ্গেই হারিয়ে গেছে নিশ্চিন্তে বেঁচে থাকার দিনগুলো। হাই প্রিয় দাদা, কেমন আছো তুমি? তোমরা কেমন আছো সবাই জানিও, সময় মতো কিছু খেয়ে নিও, তুমি সাবধানে বাড়িতে ফিরো। ইতি মিষ্টি মেয়ে বলছি, প্রিয়াঙ্কা গড়িয়া থেকে। প্লিজ টেক্সটটা পড়ো, একটু বড় হয়ে গেছে। না ঠিক আছে, ডেফিনেটলি পড়বো। তোমার টেক্সট এসে পৌঁছেছে এবং প্রিয়াঙ্কা তোমার টেক্সট আমি পড়েছি, এবং কি অদ্ভুতভাবে এই টেক্সটটা পড়ে একটা খুব ব্যক্তিগত স্মৃতি মনে পড়ে গেল। এবং আজকে যেহেতু খুব আনফিল্টার্ড কথা হচ্ছে, লেট আস ব্রেক দ্যাট সাইলেন্স অ্যান্ড লেট আস ব্রিং ফোর্থ সেই ব্যক্তিগত স্মৃতিটা। ঠিক কিছুদিন আগে আমার খুব এক নিকটাত্মীয় বিয়োগ হয়, এবং সেটা মানে দুঃখ ঠিক আছে, যে কোনো বয়সেই বিয়োগ দুঃখের, কিন্তু সেটা একটা স্বাভাবিক মৃত্যু। মানে যথেষ্ট বয়স হয়েছিল তাঁর, আমার তিনি সম্পর্কে মামা হন, যথেষ্ট বয়স হয়েছিল এবং ঠিক আছে, মানে সেটা হতেই পারে। কিন্তু যে জিনিসটা আমার এখানে মনে পড়ল সেটা হচ্ছে যে যেদিন ঘটনাটি ঘটে তার পরদিন একটা কোনো মুহূর্তে আমার আরেক ভাই, যারও তিনি মামা ছিলেন, তিনি আমার সঙ্গে দাঁড়িয়েছিলেন ওই বাড়িতেই, ছাদে দাঁড়িয়েছিলাম আমরা দুজন। তো সে আমাকে বলছে যে আমরাই এখন সিনিয়র হয়ে যাচ্ছি, আমাদের ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে। এবং তখন সত্যি আমার মনে হলো যে আমাদের যে জীবনটা না, আমাদের জীবনটার যে ফেজগুলো, ছোটবেলা বড়বেলা এই সমস্ত কিছুগুলো বোধহয় খুব ইম্পর্টেন্টলি কিছু মানুষকে দিয়ে তৈরি হয়। সেই মানুষগুলোর থাকাটা ডিফাইন করে আমাদের সেই সময়গুলো, সেই স্মৃতিগুলোকে, এবং সেই চলে যাওয়াগুলো, সেই ডিপার্চারগুলো আমাদের সেই মার্কটা করে দেয় যে না, আমরা সেখান থেকে বেরিয়ে আসছি, ফিরে গেলে পাবো না, আমাদের স্মৃতির মধ্যে দিয়েই সেগুলোকে পেতে হবে। এবং সেই মানুষগুলোর প্রেজেন্সটা যে আমাদের জীবনে কতটা ছাতার মতো ছিল, সেইটার হদিশ দেয় আমাদের ওই ওই যে নিশ্চিন্ত সুখের কথাটা বললো সেটা। আমরা যারা ছোটবেলায় বাবা মায়ের সান্নিধ্য পেয়েছি, বড় বড় আমাদের যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের সান্নিধ্য পেয়েছি, যারা বাইরের জগৎটাকে এবং খুব এসেনশিয়ালি আমাদের প্রতিদিনের বেঁচে থাকার জন্য যে উপার্জন করার যে একটা পরিশ্রম, সেই পরিশ্রমটাকে তারা নিজেদের কাঁধে তুলে নিয়ে করেছেন, এবং সেই জন্য আমরা যে একটা নিশ্চিন্ত জীবন কাটাতে পেরেছি, যেই জীবনটাতে কোনো ধরনের কোনো উদ্বেগ ছিল না সত্যি, এবং প্রত্যেকটা জিনিসকে আমরা একদম খুঁটে খুঁটে উপভোগ করতে পেরেছি,

সেটার সত্যি কৃতিত্ব বলি, সেটার একটা দারুণ জিনিস মানে দারুণ অভিজ্ঞতার জন্য দায়ী বলি, সেটা কিন্তু সেই মানুষগুলোই। সত্যি সেই সময়টা ফিরে যেতে চাওয়া, আমরা প্রতি মুহূর্তে, আমরা এমন একটা বয়সে এসে এখন উপস্থিত হয়েছি, আমাদের মতো বয়সে যারা রয়েছে তারা সত্যি এমন একটা বয়সে এসে উপস্থিত হয়েছি যখন আমরা সেই সেই ধরো ছোটোবেলার সেই রাস্তাটা দিয়ে ফিরে যাচ্ছি, আমাদের স্কুলের সামনে দিয়ে হাঁটছি, তখন আমাদেরই মাঝে মধ্যে মনে হয় আরে এই জায়গাটা দিয়ে আমরা একটা সময় হেঁটেছিলাম যখন আমাদের মাথায় কোনো টেনশন ছিল না, এই সময়টা দিয়ে আমরা এই জায়গাটা দিয়ে আমরা একটা সময় খেলতাম নিশ্চিন্ত মনে, ঠিক 5টা থেকে 7টা খেলতাম, তারপরে পড়তাম, আমাদের চিন্তা করতে হতো না কালকে আমাদের অফিসে কী অপেক্ষা করছে, কালকে আমাদের ইন্টারভিউতে কী হচ্ছে, আমাদের ওই টেনশনটাই ছিল না। তো এর থেকে আমরা কী করতে পারি, আমরা কি পাল্টাতে পারবো? আমরা তো পাল্টাতে পারবো না, আমাদের ফিল তো করতেই হবে। এটা এটা একটা মানে এই জিনিসটার কোনো এসকেপ হয় না। যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই সময়টাকে তো আমরা দেখে এসেছি, ওই সময়টা দেখে এসে আমরা বুঝেছি যে সেই সময়টায় আমরা কতটা নিশ্চিন্ত ছিলাম, এবং এখন আমরা তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারবো যে এই সময়টাতেও আমাদেরকে আরেকটু নিশ্চিন্তটাই হতে হবে, কারণ এটাই এই ধরনের সময়। জীবনের প্রত্যেকটা যে ফেজ আছে সেই ফেজটাকে আমরা যদি অ্যাকসেপ্ট করে নিই, এমব্রেস করে নিই, আমরা আমাদের বাঁচাটাকে যদি গ্রেসফুলি সেইভাবে বাঁচতে পারি, অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট যে হ্যাঁ এটা হবেই, তখন দেখবে একটা আলাদা ভালো লাগা তৈরি হবে। আমরা এইভাবে একটু দেখার চেষ্টা করতে পারি যে না ঠিক আছে, সুন্দর সময় ছিল, ওটা খুব সুন্দর সময় ছিল, এখন যে সময়টা কাটাচ্ছি সেটাও সুন্দর, কারণ তখন হয়তো অনেক সকাল রাত ছিল, নিজের পকেটে টাকা ছিল না, আবার এখন হয়তো নিজের পকেটে টাকা হয়েছে কিন্তু সকাল রাত করার সময়টা নেই, কিন্তু হ্যাঁ একটা ফিলিং তো আছে যে হ্যাঁ ইচ্ছে করলে, চেষ্টা করলে, একটু ছুটিটা ম্যানেজ করতে পারলে একটু নিজের মতো করে সময়টা কাটাতে পারবো, এই একটা ইন্ডিপেন্ডেন্স তো আছে। সুতরাং প্রত্যেকটা সময়ের নিজস্ব কিছু মেরিটস থাকে, আবার কিছু কিছু একটা ইয়েও থাকে যে ভালো জিনিসও থাকে, সেটাকে আমাদেরকে আটকে নিতে হয় নিজেদের সঙ্গে। যেমন এই পরের মেসেজটা, কেমন আছেন? আজ প্রথম আজ প্রোগ্রামটা শুনছি আর ভাবছি কতটা বাজেভাবে নিজের লাইফটা শেষ করে ফেলেছি। আপনার কথা বলার স্টাইল সত্যি ভালো লাগলো, ভালো থাকবেন, গুড নাইট, ঘাটাল থেকে। তিনি আবার নিজের নাম নিতে চাননি। এবার প্রশ্ন হচ্ছে যে জীবনটা কি শেষ করে ফেলা হয়, এটা হয় কখনো? তুমি কাল যখন ঘুম থেকে উঠবে মানে তোমার নতুন জীবন শুরু হচ্ছে। তুমি নিজের জীবন যদি ধরা নেওয়া যাক যে সেইভাবে হয়নি যেটা তুমি করতে চেয়েছিলে, কাল থেকে শুরু করো, কাল থেকে শুরু করে যেটুকু পসিবল সেটাকেই নিজের মেনে নাও। ধরে নাও তুমি জীবনে বরাবর ফার্স্ট হতে চেয়েছো কিন্তু তুমি হতে পারোনি, এবার একটা সময় গিয়ে দেখলে যে ফার্স্ট হওয়ার আর কোনো এভিনিউই বেঁচে নেই, কিন্তু তোমার কাছে সেকেন্ড হওয়ার এভিনিউ বেঁচে আছে। জাস্ট মেনে নাও যে সেকেন্ড হওয়াটাই এখন তোমার জীবনের ফার্স্ট হওয়া, ব্যাস লেগে পড়ো পরের দিন থেকে। সুতরাং এটা কখনোই ভেবো না যে জীবনটা শেষ হয়ে গেছে, জীবন ওইভাবে শেষ হয় না, জীবন প্রত্যেকটা বাঁকে বাঁকে নিজের নিজের একটা অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকে, এবং সেই জায়গার থেকে তুমি যদি শুরু করো তাহলে ডেফিনেটলি তুমি আবার গিয়ে কোনো একটা জায়গায় পৌঁছতে পারবে যেখানটায় গিয়ে তোমার মনে হবে আরে ম্যাঁ তো আব হিরো হো গেয়া।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

ভালো আড্ডা, ভালো আড্ডার যোগ্য মাপকাঠি কি বলুন দেখিনি, ভাবতে বসবেন অনেকেই। ভালো আড্ডার যেটা সব থেকে ইম্পর্টেন্ট কি বলবো ইয়ার্ডস্টিক বা দিক নির্দেশ যাই বলো না কেন, সেটা হচ্ছে যে সময় কখন চলে যায় বোঝা যায় না। এই 12টায় শো শুরু করলাম, অলরেডি 1:07। আমাদের চুপ কথার দ্বিতীয় ঘন্টায় আমরা ঢুকে গিয়েছি, তবে হ্যাঁ আশার কথা এটাই যে এটাই শেষ ঘন্টা নয়, এরপরে আরও 1 ঘন্টা রয়েছে। তবে এটাই একটা খুব দুর্ধর্ষ জিনিস যে যখন আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কানেকশনটা খুব জমে যায় তখন এই সময়টা কীভাবে বয়ে যায় সেটা বোঝা যায় না। আজকে আমি বলেছিলাম 9903653992 এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো, আমি অনির্বাণ আছি তোমার সঙ্গে। অ্যান্ড অ্যাজ ইউ নো চুপ কথা এমন একটা অনুষ্ঠান যেখানটায় কেউ জাজ করে না তোমার কথা, অ্যান্ড আমরা সবাই ঠিক ধরে নাও 3 ইডিয়েটসের একটা সেটিংয়ের মতো, যেখানে ওই ট্যাঙ্কির উপরে উঠে তিনজন বন্ধু মিলে বসে জিন্দেগি কা বাত কর রাহা হ্যায় ভাইসে। আমরা এখানে জীবনের কথা বলি, জীবনের চুপ করে থাকা কথাগুলোকে আমরা বলে ফেলি এখানে, সে জাস্ট বলে ফেলি, এবং এই বলে ফেলার পরে যে হালকা হয়ে যাওয়াটা সেইটা আমাদের চুপ কথা অনুষ্ঠানটা করার পর আমরা বাড়ি নিয়ে যাই, এবং তোমরাও রেডিওটা অফ করে যখন ঘুমোতে যাও তখন তোমাদের সেই হালকাটা লাগে। আজকে আমি বলছিলাম যে জিরো থেকে হিরো হওয়ার যদি কোনো গল্প থাকে তোমার জীবনে সেটা তুমি আমাদেরকে শেয়ার করতে পারো। এবার আমি বলে দেইনি কিন্তু যে হিরো হওয়াটা অ্যাকচুয়ালি কি, কারণ আমি আজকে এটাও দেখতে চাইছি যে হিরো হওয়াটা অ্যাকচুয়ালি তোমাদের প্রত্যেকের কাছে কীরকম। এবার বেশ কিছু মেসেজ আমি পাচ্ছি যেখানটা আমি দেখতে পাচ্ছি যে হিরোটা তোমরা হয়ে গেছো কিন্তু অলরেডি, কিন্তু বুঝতে পারছো না যে তোমরা হিরো হয়েছো, তোমরা মনে করছো যে তোমরা জিরোতেই আটকে আছো। সায়ন লিখছে নন্দীগ্রাম থেকে, লিখছে যে অনেকদিন পর মেসেজ করছি, এর আগে একদিন আমি মেসেজ করেছিলাম তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই সলিউশনটা শুনতে পাইনি। এবার সেটা তো আমি জানি না এখানে তুমি কি মেসেজ করেছিলে এবং কি সলিউশন পেয়েছিলে, তবে যাই হোক আমার মনে হয় যে নিশ্চয়ই তুমি আবার কোনো না কোনো শোতে তোমার প্রবলেমটা মেসেজ করবে। এবার এটা যদি সেই প্রবলেমটা হয়ে থাকে তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু, আগে পড়ে নি। আমি জানি না আমার সঙ্গে কেন এরকম হয়, কয়েকদিন আগে একটি ম্যারাথন দৌড়ে আমি প্রথম হলাম কিন্তু একটি গর্তে আমার পা পড়ে যাওয়ায় আমি ফিনিশিং লাইনের সামনে এসে পড়ে যাই, আর কিছু করতে পারিনি। শুধু ম্যারাথনে নয়, পড়াশুনোতেও কিছু ক্ষেত্রে কিছু নম্বরের জন্য 90% হয়নি, কেউ কে নিজের করতে চাইলেও সে দুম করে শেষ মুহূর্তে হারিয়ে যায় জীবন থেকে, এই কারণে মন খুব খারাপ, কিছুই যেন ভালো লাগছে না। কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো। ওয়েল হেয়ার কামস আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, সায়ন তুমি না তোমার নিজের মেসেজের মধ্যেই তোমার উত্তরটা দিয়ে দিয়েছ, এবং সেই উত্তরটা লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দের মধ্যে।

এই এবং সেই শব্দটা হচ্ছে ম্যারাথন। একটা জিনিস মনে রাখবে, রেসে জিতে যাওয়া যায় কিন্তু ম্যারাথনে বারবার নামাটাই জীবনে জিতে যাওয়া। তুমি আসলে আমাদের জীবনটা না ম্যারাথনের মতো, আমাদের জীবনটা রেস নয়। আমরা যদি আমাদের জীবনটাকে রেস করে ফেলি, আমরা একবার জিতবো, পাঁচবার হেরে যাব। কিন্তু আমাদের জীবনটা যদি ম্যারাথনের মতো থাকে, যেখানে ধীর গতিতে আমরা অনেকটা দূরত্বকে ক্রস করব, ওই ওই ক্রস করার স্পিরিটটাই হচ্ছে জেতা। হ্যাঁ, হতেই পারে, যে হতেই পারে, বিরাট কোহলি কতবার সেঞ্চুরির কাছে গিয়ে তিনি সেঞ্চুরি পাননি বলতো, তারপরে জীবনে কোনো না কোনো সময় তো গিয়ে সেঞ্চুরি করেছেন। বা ধরো সচিন তেন্ডুলকর, আমারই মনে আছে তিনি ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেন। তার আগে এমন অনেক সময় হয়েছে যে তিনি খুব কাছাকাছি গিয়ে, আমরা ভাবছি যে আজকে ম্যাচটায় সচিনের ডাবল সেঞ্চুরি হবে, বা সেবাগ তার ট্রিপল সেঞ্চুরি ইন্ডিয়ার হয়ে, আমি যদি খুব ভুল না করি, ফার্স্ট ট্রিপল সেঞ্চুরি টেস্টে বীরেন্দ্র সেবাগ করেছিলেন। তার আগেও তিনি বিভিন্ন সময় গেছেন, বা এমন অনেক খেলা হয়েছে, যেহেতু আমি ক্রিকেটটা ভালোবাসি, যেখানে হয়তো 99 ঘরে রয়েছে কিন্তু হঠাৎ করে টেস্ট ম্যাচের কারণে, পরিস্থিতির কারণে ম্যাচ ডিক্লেয়ার করতে হলো, ইনিংস ডিক্লেয়ার করতে হলো। তো এই যে শেষ মুহূর্তে এসে সফলতা না পাওয়া, কোট অ্যান্ড কোট সফলতা না পাওয়া, তাতে কিন্তু আগের লড়াইটা মিথ্যে হয়ে যায় না। সেই লড়াইটা যে তুমি লড়েছো, সেই স্পিরিটটা যে তুমি দেখাতে পেরেছো, সেই কসরতটা যে তুমি করতে পেরেছো, সেটাও কিন্তু একটা দুর্ধর্ষ জার্নি। মনে রাখবে, জিতে যাওয়াটা জার্নি, জিতে যাওয়াটা স্টেশনে পৌঁছানো না। স্টেশনে পৌঁছানোর পরে তো জাস্ট একটা উদযাপন হবে, এর বেশি কিছু হবে না। কিন্তু ওই যে জার্নিটা করলে, সেটাই ওই ট্রানজিশনটা তোমাকে শেখালো। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি এটা আমাদের খারাপ লাগে যে বারবার আমরা শেষ মুহূর্তে, যে কোনো কিছুতে শেষ মুহূর্তে এসে আমরা হেরে যাচ্ছি। সেটা ডেফিনেটলি তুমি একটা পর্যালোচনা করতে পারো যে তোমার কি কোথাও কোনো ভুল হচ্ছে, যেটার কারণে যেই ওয়ার্কটা তুমি করতে পারো নিজের ওপরে, সেটা করলে হয়তো একবার তুমি সেই ব্যারিয়ারটা টপকাবে, সেটা হতেই পারে। কিন্তু বারবার হেরে যাওয়া মানেই যে সেটা খারাপ, সেটা নয়। তুমি বারবার যে নামছো খেলতে, বারবার যে তুমি লড়াইটা করতে নামছো, বারবার তুমি পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে বারবার 90%-এর কাছে যাচ্ছ, সেটাও কিন্তু তোমার একটা কনসিস্টেন্সি। সুতরাং সেটাকে হালকা করে দেখার কিন্তু কিছু নেই। অনেক সময় এমন হয় যে একবারে হয়তো সফলতা আসে না, কিন্তু ধীরে ধীরে ওই কনসিস্টেন্ট ট্রাইংয়ের ফলে একটা সময় আসবে এবং তখন তুমি সেটাকে আরও খুব সুন্দরভাবে অনুভব করতে পারবে। এবং অনেক সময় এটাও, এটা আমার খুব আনপপুলার ওপিনিয়ন হতে পারে, কিন্তু এটাও একটা ওপিনিয়ন যে আমাদের মধ্যে অনেকে এরকম থাকে যাদের অনেক ম্যাচিউরিটি অনেক জার্নির মধ্যে দিয়ে আসে। তো আমি এটা মনে করি, এটা খুব হাসিও লাগতে পারে শুনে, আবার ভালোও লাগতে পারে, আবার কারো কারো খারাপও লাগতে পারে, কিন্তু আমি এটা মনে করি যে আমরা এমন অনেকে রয়েছি যাদের জীবনে সফলতাটা দেরিতে আসে, তার কারণ হয়তো যদি মানে প্রয়োজনোত্তরণায় আগে আসতো, আমাদের ওই শিক্ষাটা হতো না যে ট্রানজিশনটা অ্যাকচুয়ালি কতটা হার্ড এবং জীবন মানেটা অ্যাকচুয়ালি কী। আমরা হয়তো সেই সফলতায় খেই হারিয়ে ফেলে আমাদের জীবনে পদস্খলন হয়ে যেত। সফলতার যে সফলতার মধ্যে যে জিনিসগুলো থাকে, তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে জিতে গিয়ে একদম মানে জাস্ট মাটিতে আর পা না রাখা। তো সেই মাটিতে পা রাখাটা কেন জরুরি, সেই শিক্ষাটা কিন্তু এই কনসিস্টেন্ট ফেইলিয়ারের মধ্যে দিয়ে আসে। ফল তো যখন তারপরে গিয়ে একটা কোট আনকোট সাকসেস আসে, তখন তুমি মানুষ হিসেবে বয়ে একেবারেই যাও না এবং সাকসেসটাকেও উপলব্ধি করতে পারো। সুতরাং এই জায়গাটাতেই আমরা প্রত্যেকে কিন্তু হিরো হয়েই আছি। আমরা বারবার এই যে খেলতে নামছি, মাঠে নামছি, ময়দানে নামছি, সেটাই আমাদের একটা দারুণ বেঁচে থাকা।

এবার একজন মেসেজ করেছে, নাম সে বলবে না বলেছে বেশ, কিন্তু একটা ছোট্ট সুন্দর আনন্দের কথা সে শেয়ার করেছে। লেটস শেয়ার ইট উইথ অল অফ আস। হাই দাদা, আমি নাম বলবো না, আমার নামটা যদি হোয়াটসঅ্যাপে দেখো তাও কিন্তু পড়ো না। না একদম আমি পড়িনি। আশা করি তুমি ভালো আছো। আমি খুব ভালো আছি। জানো তো আমার আফটার এইচএস আমি নিজের স্কলারশিপের টাকা দিয়ে স্ট্যান্ডার্ড বাজেটের একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছি, যাতে আরামসে কলেজ লাইফটা চলে যায়, যা যা কাজকর্ম আছে সমস্ত কিছু করে ফেলতে পারি সেটার মধ্যে। তাই আমি খুব

খুশি এখন। যাই হোক, সাবধানে বাড়ি ফিরো, আর আছি আমি রাত তিনটা অবধি। থ্যাংক ইউ অ্যান্ড কনগ্রাচুলেশনস ফর ইউর ফার্স্ট অ্যান্ড্রয়েড। এটা একটা দারুণ অনুভূতি। আমরা যারা নাইনটিজে বড় হয়েছি, আমাদের কাছে এই অনুভূতিটা প্রথম আসতো আমরা যখন একটা সাইকেল কিনতে পারতাম বা সাইকেল আমাদের হতো। তো এখন তোমাদের কাছে সেটা ফোনে, অ্যান্ড দারুণ। তুমি যেটা মানে তুমি যে জিনিসটাকে এনজয় করতে পারছো সেটা আমার খুব ভালো লাগছে। কনগ্রাচুলেশনস। হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার অনির্বাণদা, কেমন আছো দাদা? আমি খুব ভালো আছি। জানো তো চুপ কথা, আমি আমার বাবু মানে আমার বাবাকে হারিয়েছি গত 15 জুন। দীর্ঘ 11 বছর ধরে সঙ্গীত জগতে আছি। আমার বাবুর হাত ধরে আমার সঙ্গীত জগতে আসা প্রথম। তারপর দীর্ঘ অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে। আমার বাবু একজন বেস্ট গিটারিস্ট ছিলেন। আমার বাবুকে হারিয়ে আবারও আমার বাবুর আশীর্বাদে আমি নতুন পেশায় যুক্ত হয়েছি অভিনয়ে। প্রথমবার ক্যামেরার সামনে, লাইমলাইটের সামনে অভিনয় করলাম, আমার পার্টনারের সঙ্গে কাজ করলাম। সেই প্রথম দিন একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। অনির্বাণদা, আগামীকাল রাত 12:30 খেলা দেখছি, ওয়ার্ল্ড কাপ। তুমি কি খেলা দেখছো? যাই হোক, মেসেজটা বড় হয়ে গেল। নিজের যত্ন নিও, সাবধানে বাড়ি ফিরো, আছি রাত তিনটে থেকে তিনটে অবধি। হাই আকাশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেসেজটার জন্য। হ্যাঁ, খেলা দেখছি। অ্যান্ড এই দেখো, তুমি নিজেই কিন্তু তোমার নিজের যে এই যে একটা চূড়ান্ত শোকের জিনিস, আমাদের বাবা মায়ের হারিয়ে যাওয়াটা সত্যি মানে একটা সময় আমি মনে করতাম, এটা আমার খুব বাল্যকাল একটা চেতনা ছিল, একটা সময় মনে করতাম যে বাবা মায়েদের যথেষ্ট বয়স হলে বুঝি তাদের বিয়োগটা আমাদের খুব একটা কষ্ট দেবে না। কিন্তু এখন আমি নিজে যত বড় হচ্ছি, আমার বাবা মা যত বুড়ো হচ্ছে, তত আমি বুঝতে পারি যে ইটস দি মোস্ট হেল্পলেস থিং টু উইটনেস আওয়ার প্যারেন্টস গ্রো ওল্ডার অ্যান্ড নট বিং এবল টু হেল্প দেম স্টপ এজিং। তো সেই জায়গায় যখন চলে যাওয়াটা খুব ইনএভিটেবল একটা বিষয়, সেখানটায় সত্যি করার কিছু থাকে না। সেখানটায় যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওই যে জিনিসটা, যে তাঁরা যেটা চাইতেন আমরা করি, তাঁরা যেটা ভাবতেন যে আমরা কোথাও যাই, সেই জায়গাটায় যদি আমরা পৌঁছাতে পারি তাহলে কোথাও গিয়ে আমাদের মনে হবে। একদা এক বড় মানুষ বলেছিলেন যে তারা বোধহয় কোথাও আকাশে তারা হয়ে থাকেন এবং মিটমিট করে আমাদেরকে দেখেন, এবং যখন তারা দেখেন যে আমরা সেই কাজটা করতে পারছি যেটা তাঁরা চেয়েছিলেন আমরা করি, তখন তারা বোধহয় নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে হেসে বলেন যে বাহ, সে করছে। এবং জানো তো, এইখানটাতেই একটা খুব সুন্দর ফিলিংস আসে যে ঠিক আছে, মানে চলে যাওয়াটা আসলে চলে যাওয়া একেবারেই নয়, মানে ওই কানেকশনটাই থাকে। মানে আমাদের চারপাশে তাঁরা রয়েছেন, তাঁরা দেখছেন, তাঁরা আমাদেরকে প্রয়োজনে পুশ করছেন, প্রয়োজনে এমন অলৌকিক কিছু হয়ে যাচ্ছে যেখানে হয়তো জিনিসটা তাদের আশীর্বাদে হয়ে যাচ্ছে। তো সেই প্রেজেন্সটা তো অবশ্যই থাকে, এবং সেই প্রেজেন্সটা আমরা ফিল করতে পারি যখন আমরা সেই কাজগুলো করতে পারি সেই জায়গাটার থেকে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ আকাশ, এই সুন্দর একটা মেসেজের জন্য। অ্যান্ড তুমি আরও এগিয়ে যাও। প্রিয় চুপ কথা, শুনছি বাংলাদেশের কুষ্টিয়া থেকে, আমি আইচ কথা বলছি। আজ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেক সময় আমি কাউকে না বলতে পারি না, এমনকি যখন স্পষ্ট বুঝতে পারি যে তিনি ভুল বলছেন বা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, তখনও তাকে বলতে দ্বিধা হয়, আপনি ভুল বলছেন। হয়তো কাউকে কষ্ট দিতে চাই না, কিংবা অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে চাই, কিন্তু পরে বুঝতে পারি যে এই ছোট ছোট দ্বিধাগুলোই অনেক সময় আমার নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে নিজের মতামত কীভাবে ভদ্রভাবে দৃঢ়তার সঙ্গে প্রকাশ করা যায়, কীভাবে প্রয়োজন হলে সম্মানের সঙ্গে না বলা যায়। অগ্রিম ধন্যবাদ অনির্বাণদা, সকালে আবার আমার কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি, SMS পড়লে ঘুমোতে যাব। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কোটা ফ্যাক্টরি বলে একটি খুব বিখ্যাত সিরিজ ছিল, সেই সিরিজে একটি কথা বলা হয়েছিল যে তুমি কি মনে করো যে যে সমস্যাটা তুমি ফেস করছো সেই সমস্যাটা তোমার একার না, সেই সমস্যাটা তোমার একার নয়, সেই সমস্যাটা অনেকের। এই যে না বলতে না পারার সমস্যা।

সমস্যাটা, এই সমস্যাটা আমাদের অনেকের আছে। এবার আমরা এখান থেকে বেরোবো কী করে সেটার নানা পদ্ধতি হতে পারে। এবার সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা খুব সহজ জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে এই সমস্যাগুলো তো আমাদের অনেকেরই আছে, সুতরাং এগুলো নিয়ে ইন্টারনেটে নানান ব্লগস পাওয়া যায় যেখানটায় খুব বিজ্ঞানসম্মতভাবে, খুব ব্যবহারিকভাবে তুমি পেতে পারো লেখা যে তুমি এইভাবে পোলাইটলি কিভাবে নিজেকে, নিজের অবস্থানটা স্পষ্ট করে বলতে পারো এবং যেখানে তোমার না বলাটা জরুরি সেই জায়গাটায় তুমি না বলতে পারো। এবার দ্বিতীয় যেটা আমি তোমায় বলতে পারি সেটা হচ্ছে এই সমস্যাটার থেকে বেরোনোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা মনে করা যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে খুশি করার দায় তোমার নেই। এটা একটা অদ্ভুত মেন্টাল ব্লক আমাদের মধ্যে আসে এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা ধীরে ধীরে নিজেকে একটা পুশ করা উচিত যে প্রত্যেকটা মানুষকে প্রথমত খুশি করার দায় তোমার নেই, এবং দ্বিতীয়ত এই যে একটা কমফোর্ট জোনের মধ্যে থাকা, একটা শান্তিপ্রিয় কমফোর্ট জোনের মধ্যে থাকা, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী তোমাকে বেরোতেই হবে, কারণ আলটিমেটলি সেইটা তোমার একটা ক্ষতির কারণ হয়ে যাবে। এটা যেটা তুমি বুঝতে পারছো, যেটা তুমি আমাকে কমিউনিকেট করলে মেসেজে, এটা তুমি নিজের সঙ্গে বারবার করে কমিউনিকেট করো এবং আমার মনে হয় যে পোলাইটলি কিভাবে নিজের কথাগুলোকে বলা যায় সেটার জন্য ইন্টারনেট ব্লগিংয়ের মাধ্যমে, যেখানটায় খুব খারাপ শোনাবে না তোমার কথাটা, কিন্তু এটা বুঝিয়ে দেওয়া হবে যে তুমি সেই কাজটা করতে ইন্টারেস্টেড নও, তুমি সেই জিনিসটির প্রতি ইন্টারেস্টেড নও, তুমি সেটা মানে সেই জায়গায় বা সেই প্রস্তাবটার সঙ্গে সহমত নাও, সেটা বলার যে কায়দাটা সেটা তারা তোমাকে নিশ্চয়ই সেই জায়গাটার থেকে তুমি বুঝতে পারবে এবং বলতে পারবে। তবে এটা বারবার মনে রাখবে যে এই জিনিসটা খুব কমন একটা প্রবলেম, বহু মানুষের এই প্রবলেমটা আছে এবং সবথেকে বড় আশার কথা যেটা যে মানুষ বারবার এই প্রবলেমটাকে নিজেরা অ্যাড্রেস করেছেন এবং অ্যাড্রেস করে বেরিয়ে এসে বলেছেন এবং নিজেদের অবস্থানটাকে স্পষ্ট করতে পেরেছেন। নিজের কনফিডেন্সটা, নিজের মতামতের, নিজের ওপিনিয়নের কনফিডেন্সটা নিজেকে বিল্ড করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন্যে কে কী ভাবলো, সেই জায়গায় কতটা তুমি গুরুত্ব দেবে না দেবে সেই জায়গাটা নিজেকে ঠিক করতে হবে এবং সেই জায়গাটায় নিজেকে বারবার এই কথাটাও বলে যেতে হবে যেটা তোমাকে নিজের ভালোর জন্য করতেই হবে, করাটা খুব জরুরি। প্রিয় বন্ধু অনির্বাণ, তোমার কথা শুনতে খুব ভালো লাগছে, একদম অন্যরকম একটা ফিলিং হচ্ছে। আমার ঘরের ঠিক যেখানে বসে আজ আমি চুপ কথা শুনছি আর কোনো দিন শুনতে পারবো না সেখানে কয়েকদিন পর থেকে। খুব ছোটোবেলা থেকে যে বাড়িতে, যে ঘরে বড় হয়েছি, জীবনের হাজার স্মৃতি দেওয়াল ইট কাঠ সাক্ষী হয়ে আছে, সেই ঘর আজ বাধ্য হয়ে আমাকে ছাড়তে হবে। কারণটা বলতে গেলে ইতিহাস হয়ে যাবে, বন্ধু তাই থাক, আরও সব বন্ধুর মেসেজ আছে। শুধু একটা কথা অনির্বাণ, জিরো থেকে একটা হিরো হওয়ার গল্প আমারও আছে, হিরো হতে পেরেছি কিনা আমি জানি না, তবে খুব লড়ে গেছি ঘুরে দাঁড়াবার জন্য, অনেক কষ্ট পেয়েছি, কেঁদেছি, কিন্তু হেরে যাইনি। কিছু কথা চুপ কথার সঙ্গে আগেও ভাগ করে নিয়েছি, তাই আজ আর বেশি কথা বলছি না। এখন তোমরা খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, তোমাদের ডোরা। হ্যাঁ, ডেফিনেটলি, মানে একটা জিনিস হয় মানে এই নিজেদের ঘর ছেড়ে যাওয়াটা, এইটা একটা নিজেদের মানে ফ্যামিলি মেম্বারকে ছেড়ে যাওয়ার মতোই। আমরা যেখানটায় বড় হই, যে ঘরে বড় হই, যেই শহরে বড় হই, সেই চার দেওয়াল, সেই রাস্তাঘাট, সেই গলি, সেই সমস্ত কিছু আমাদেরকে ছোট থেকে অবজার্ভ করে। এমন অনেক সময় আছে হয়তো যে সময়ের আমার ভালনারেবিলিটিটা আমার ওই ঘরের চারটে দেওয়ালই জানে, যখন আর কোনো দিন ফিরে না যাওয়ার মতো করে সেখান থেকে বেরিয়ে আসতে হয়, তখন সেটা প্রিয়জন বিচ্ছেদের থেকে কম কোনো ব্যাপার নয়। কিন্তু ওই যে আমাদেরকে তো জীবনে নাথিং ইজ পারমানেন্ট, চার্লি চ্যাপলিন বলেই গেছেন, সেই জায়গায় আমাদেরকে বেরোতে হয়, আমাদেরকে ছেড়ে দিতে হয়, অ্যান্ড উইথ আ হোপ যে কোনো দিন হয়তো সেটা ফিরে আসবে, আর না ফিরে আসলেও সেটা একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। এই জিনিসগুলো আমাদের জীবনের এতটা
ইনএসকেপ মানে

ইনএসকেপেবল একটা রিয়ালিটি যে এটাকে স্বীকার না করে কোনো উপায় নেই, আর বারবার এটাকে স্বীকার করেও বেঁচে থাকাটা, ওই যে সেই পথের অপুর সংসারে বলেছিলেন না যে সে হেরে যাচ্ছে না, সে জীবন বিমুখ হচ্ছে না, সেটাই বোধহয় অ্যাকচুয়ালি হিরো হওয়া। শুনছ চুপ কথা, সঙ্গে রয়েছি আমি অনির্বাণ। 9909036599 এই নাম্বারে চলে এসো আজকে জাস্ট বন্ধু হতে। এই গানটার পর ফিরছে অনির্বাণ।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

প্রিয় চুপ কথা, কেমন আছো তুমি? দাদা ভাই, তুমি একটু আগে বললে না যে আমাদের ছোটবেলাটা কিছু মানুষ সুন্দর করে তৈরি করে দেন, সেটা খুব সত্যি কথা। আমার শৈশবের বেশিরভাগটাই কেটেছে আমার মামা বাড়িতে। একটা বিশাল পাড়া, একটা বড় পরিবার, প্রতিটা দিন কাটতো কত আপন মানুষের সঙ্গে, নতুন অভিজ্ঞতার সঙ্গে। কিন্তু এখন সেই পাড়াটা শুধুই পরিবার কেন্দ্রিক, মানুষগুলো ভীষণ বদলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, বন্ধুরা বড় হয়ে গেছে, সবাই ভীষণ ব্যস্ত। হয়তো আমার কথা কারোর মনে আছে বা নেই, কিন্তু আমি তাদের স্মৃতির পাতায় যত্ন করে রেখে দিয়েছি। এখন আর খুব একটা মামা বাড়ি যাওয়া হয় না, যেতে ঠিক ভালোও লাগে না। মধুর স্মৃতিগুলোই বেঁচে থাক পরের প্রজন্মকে বলার জন্য। তুমি ভালো থেকো, আলিপুর থেকে সঞ্চারী। হ্যাঁ, মানে ডেফিনেটলি আমাদের পুরনো জায়গাগুলো ইজ বিং ডিফাইন্ড বাই দ্য ওল্ড পিপল উই হ্যাড দেয়ার। আমরা যারা আবাসনে বড় হয়েছি, বিশেষ করে সরকারি আবাসনে বড় হয়েছি, তারা একটা সময়ের পরে সেই আবাসন ছাড়তে বাধ্য হয়েছি। এবং যে সময় সেই আবাসনগুলোতে আমরা থাকতাম, সেই সময়ে যারা আমাদের সঙ্গে ছিল, এখন এসে বুঝি যে আমরা অ্যাকচুয়ালি ওই জায়গাটাকে ভালোবাসতাম হয়তো, কিন্তু আমরা সব থেকে বেশি ভালোবাসতাম ওই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমাদের ওই সময়টাকে। এখন যদি কেউ আমাদেরকে বলেও যে আবার ওই জায়গাটায় ফিরে যেতে হবে, কিন্তু পাড়াপড়শি বদলে গেছে, মানুষজন বদলে গেছে, সেখানে যারা আবাসিক তারা বদলে গেছে, আমরা গিয়ে আর ওখানে ভালো লাগবে না থাকতে, কারণ ওই রাস্তাগুলো, ওই বাড়িগুলো, ওই মাঠটা, ওই সব জায়গায় আমি তো এক্সপেক্ট করবো সেই পুরনো মানুষদেরকে, সেই পুরনো সময়টাকে, সেটাকে তো ফিরে পাবো না। সুতরাং ওইটা ওই স্মৃতিতে রেখে দেওয়াটা খুব ভালো জিনিস, কারণ সেই জায়গাটাই তো কন্ট্রোলটা আমার। আমি যখন ইচ্ছে হবে নস্টালজিক হতে চাইব, আমি আমার সুইচটাকে জাস্ট অন করব, অ্যান্ড আমি ওই জায়গাটায় ফিরে যাব, এক্স্যাক্টলি ওই দিনগুলোতে ফিরে যাব যেটার জন্য আমি খুব ক্রেভ করি। তো সেটা আমার মনে হয় যে খুব জরুরি, ওই ওই ওই কন্ট্রোলটা নিজের মধ্যে নিয়ে আসাটা খুব জরুরি, কারণ এক্স্যাক্টলি প্রথম থেকে শেষ অবধি আমাদের জীবনটা এক জায়গায় যাবে না, অ্যান্ড চেঞ্জটা হতেই থাকবে। আমি সবসময় সমস্ত রিউনিয়ন বোধ হয় সম্ভব হয় না, সামটাইমস রিউনিয়ন ইজ আ মিথ, এবং সেটা মিথই থেকে যায়। জীবন কখনোই শেষ হয়ে যায় না, প্রথম হওয়ার রেভিনিউ বন্ধ হয়ে গেলে দ্বিতীয় হওয়াটাকেই প্রথম হওয়া ধরে নিয়ে নতুন করে শুরু করতে হয়। তোমার এই কথাগুলো চিরকাল মনে রাখবো। অনেকখানি নতুন মনোবল জোগালো, শায়ন লিখছে বারাসাত থেকে। থ্যাংক ইউ শায়ন, এবং এই কথাটা, তুমি যে আমাকে এই মেসেজটা পাঠালে, সেটাও আমার সারা জীবন মনে থাকবে। আমরা আসলে প্রত্যেকে তো জীবন থেকেই শিখি, তাই হয়তো আমার জীবন থেকে জিনিসটা আমি শিখে আজকে বললাম, তোমার খুব ভালো লাগলো। সেরকমভাবেই তুমিও হয়তো একটা সময় গিয়ে দেখবে যে হয়তো তোমার জীবনে কোনো একটা সময় এই জিনিসটার সঙ্গে এতটা রিলেটেবল হয়ে যাবে যে তারপরে তুমি হয়তো আবার কাউকে কখনো গিয়ে বলবে, এবং সেখানটাতে

চুপ কথার এই সার্থকতাটা, যে চুপ কথা এই রিপল এফেক্টটা তৈরি করে দিতে পারে। জিরো থেকে হিরো, প্রায় আড়াই বছর ধরে কর্মসংস্থানের আশায় এক প্রতিষ্ঠানের দ্বার থেকে আরেক প্রতিষ্ঠানের দ্বারে নিরলস পদচারণা করেছি। লিখিত পরীক্ষায় সাফল্য অর্জন করেও বারবার সাক্ষাৎকারের শেষ ধাপে এসে থেমে যেতে হয়েছে। প্রত্যাখ্যান, অনিশ্চয়তা, অবিরাম সংগ্রামই ছিল সে সময়ের একমাত্র সঙ্গী। প্রখর রোদ, মুষলধারে বর্ষণ, কোনো কিছুই স্তব্ধ করতে পারেনি আমার আত্মবিশ্বাসকে, কারণ এটা ছিল নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রাম। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন উপস্থিত হল, যেদিন বর্তমান কর্মস্থল থেকে নিয়োগপত্র আমার হাতে এসে পৌঁছালো। সেই কাগজটি হাতে নিয়েই অশ্রু আর সংযত রাখতে পারিনি, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, যার আশীর্বাদ ও স্বপ্ন আমাকে এই পথ চলার শক্তি দিয়েছিল, সেই বাবাকে আর নিয়োগপত্রটা দেখাতে পারিনি। তখন তিনি অনন্তের পথে পাড়ি জমিয়েছেন, তাই নীরবে বাবার ছবির সামনে গিয়ে নিয়োগপত্রটি রেখে অশ্রুসিক্ত কণ্ঠে বলেছিলাম, আমি পেরেছি বাবা, আমি সত্যিই পেরেছি, তোমার স্বপ্নকে অসম্পূর্ণ রাখিনি। সৌভিক লিখছে, সৌভিক সরকার লিখছে ফ্রম কসবা হালতু। ডেফিনেটলি মানে এই মেসেজগুলো পড়লে মাঝে মধ্যে সত্যি মনে হয় যে আমরা কি উত্তর দেব, কারণ কিছু কিছু সময়ে আমাদের কিছু কিছু স্বপ্ন তে যে মানুষটা খুব আশাবাদী থাকেন, যে মানুষটা সব সময় আমাদেরকে সাপোর্ট দিয়ে চলেন, হয়তো সেই মানুষটার থাকার সময়ে আমরা সেটা করে উঠতে পারি না। এর উত্তর একটাই হয় যে কিছু কিছু অপূর্ণতা জীবনে থেকে যায়, মানে আমরা সেটা আমাদের মানে জাস্ট কিছু করার থাকে না, কিন্তু সেই জায়গায় পূর্ণতাটা কোথায় জানো তো, মানে তুমি তোমার জীবন শেষ হওয়ার আগে অন্তত নিজেকে বলতে পারো যে না, মানে আমি অ্যাটলিস্ট কাজটা করতে পেরেছি। মানে যদি সত্যি কোথাও তিনি থাকেন, তিনি দেখবেন সেটা তো নিশ্চয়ই, কিন্তু নিজের কাছে নিজের ওই কমপ্লেসেন্সি, নিজের ওই ফিলিংসটা থেকে যায় যে না, আমি কাজটা করতে পেরেছি অ্যাটলিস্ট। মানে সেই যে সময়টা তিনি দিয়েছিলেন, সেই যে উৎসাহটা তিনি দিয়েছিলেন, তিনি যে পরিশ্রমটা আমার পেছনে করেছিলেন সেটা ব্যর্থ হতে দেইনি। হয়তো সময়ের তারতম্যে সেই জায়গাটা আমি দেখাতে পারিনি, সেই উদযাপনটা শেয়ার করতে পারিনি, কিন্তু অন দ্য ব্রডার নোট সেটা হয়তো একটা কি বলবো, মানে সেটা একটা তো ছোট কোথাও গিয়ে একটা পার্ট হয়ে যায়, কারণ আফটার অল সেই লড়াইটা তো তুমি লড়াই করেছো এবং সেই পথটা তুমি ফিরে মানে পেরিয়ে এসেছো। সেই জায়গায় যে তুমি সাকসেসের জায়গাটায় আসতে পেরেছো সেটাই তো অ্যাকচুয়ালি কাম্য ছিল। তো সেটা যখন করতে পেরেছো, কিছু অপূর্ণতা থেকে গেলে সেটা যখন আমাদের সত্যি কিছু করার নেই, কিছু করার থাকলে তো আমরা প্রত্যেকেই সেই জায়গাটাতে ঝাঁপিয়ে পড়ে সেই জিনিসটাকে করতাম আমাদের নিজেদের নিজেদের ক্ষেত্রে। তো সেই জায়গায় আর কি ওরকমভাবেই চলা, এইগুলোই থেকে যায় জীবনে। আর ওই করতে পারার শেষের যে আনন্দটা, ওই যে কান্না কেঁদে তুমি যে মাকে জড়িয়ে ধরেছিলে, সেইটা খুব দারুণ একটা বিষয়। ওই অনুভূতিগুলোর জন্যই তো জীবনে বেঁচে থাকা, ওই অনুভূতিগুলোকে পাওয়ার জন্যই তো জীবনে বেঁচে থাকা। প্রত্যেকটা এই যে আমরা মানে মোটিভেশনাল ফিল্ম যেগুলো দেখি, যেমন ধরো 12 ফেল দেখেছি, চাক দে ইন্ডিয়া দেখি, সেই সিনেমাগুলোর শেষ দৃশ্যে গিয়ে দেখবে আমরা যারাই এরকম মানে স্বপ্নের জন্য লড়াইয়ের পথযাত্রী, তারা প্রত্যেকে গিয়ে শেষ দৃশ্যে আর নিজেদেরকে ধরে রাখতে পারি না, আমরা কেঁদে ফেলি। কারণ ওই কান্নাটা আমরা প্রত্যেকে বিভিন্ন সময় ধরে কাঁদতে চাই। আমরা অনেকে বাথরুমে গিয়ে কখনো আমরা সাকসেস স্পিচ রিহার্স করি, কিন্তু দেখবে খুব অদ্ভুতভাবে জীবনে যখন যেটা হওয়ার তখন সেটা হবে। মানে তুমি হয়তো প্ল্যান এ সাকসেসের জন্য একটা সাকসেস স্পিচ রেডি করে রেখেছো, দেখবে হঠাৎ করে তোমার প্ল্যান বিটা সাকসেসফুল হয়ে গেল এবং তখন তুমি সেই সাকসেস স্পিচটা প্ল্যান বিতে চালিয়ে দিচ্ছ। জীবনটা আসলে অতটাই অনিশ্চয়তায় ভরা এবং অতটাই আনন্দ লাগে যখন সেই অনিশ্চয়তার পরে একটা কোনো সাফল্য আসে। দিস ইজ হোয়াট ইজ লাইফ অ্যান্ড দিস ইজ হাউ উই লিভ ইট।

কবে গেলে জলপাইগুড়ি থেকে? এখানে জাস্ট বৃষ্টি শুরু হলো, সবাই ভয় পেত এই সময়ে স্কুলে যেতে। ও আচ্ছা, তুমি তো জিলা স্কুলে পড়েছো সম্ভবত, মনে পড়ে ছোটবেলায় এই সময় এত বৃষ্টিতে সবাই স্কুলে যেতে ভয় পেত, সদর গার্লস এবং জেলা স্কুলে। আর রাস্তায় জল জমার কারণে ছুটি হয়ে গেছে, এখন খোঁজ নিতে যেতে হতো, মোবাইলটাও ছিল না। ভালো থেকো, পল্লবী সরকার ফ্রম জলপাইগুড়ি। হাই পল্লবী। হ্যাঁ, মানে আমরা প্রত্যেকেই কেউ না কেউ বিভিন্ন শহর থেকে আসি, এবং আমরা বিভিন্ন, কেউ ছোট শহর, কেউ বড় শহর, এরকম জায়গা থেকে বড় হই। এবং যেটা আজকে বিভিন্ন সময়ে কথা হচ্ছিল, যে আমাদের ছোটবেলার একটা স্মৃতি থাকে, যেই স্মৃতিগুলো আমাদের খুব কাছের হয়, এবং যেই স্মৃতিগুলোতে আমরা যখনই কোনো না কোনো প্যারালালস আমরা অন্য কোনো সময় পেয়ে যাই, তখন আমাদের সেই সময়ের কথাটা মনে পড়ে যায়। ঠিক এরকমই জলপাইগুড়ি দুটো স্কুলের নাম এখানে বলা হয়েছে। ডেফিনেটলি সেই দুটো স্কুল, আমরা যারা জলপাইগুড়ির নিয়ে বিভিন্ন লেখা পড়েছি, বিশেষ করে সমরেশ মজুমদার বা দেবেশ রায়, এদের লেখায় আমরা এই স্কুলগুলোর কথা খুব বারংবার পেয়েছি। এবং একটা টিপিক্যাল জিনিস ছিল যে একটা সময় খুব বৃষ্টি হলে জলপাইগুড়িতে যখন জল জমে যেত, এই স্কুলগুলো রেনি ডের ছুটি দিয়ে দিত, এবং তখন যারা ভ্যান বা ইত্যাদিতে বাড়ি যেত, যাদের বাবা মা ডিরেক্টলি বাড়ি থেকে নিয়ে আসতো না, তারা একটা ভয় পেতেন, কারণ এই দুটো স্কুলের সামনেই জলপাইগুড়ির দুটো খুব বড় বড় নদী বয়ে যায়, একটা হচ্ছে করলা নদী আর একটা হচ্ছে তিস্তা নদী। তো সেই একটা ভয় থাকতো যে কখন কোন নদীতে জল বাড়লো না বাড়লো। তো সেসব সত্যিই খুব সুন্দর একটা স্মৃতি। আজকে যেহেতু খুব আনফিল্টার্ড একটা অনুষ্ঠান করব বলেই ডিসাইড করেছি, সুতরাং নিজের জীবনের এইটুকু স্মৃতি আসলে কেনই বা সেটা থাকবে না। এবং সেই স্মৃতিগুলো এই যে সুন্দরভাবে একটা জিনিস মনে পড়িয়ে দিল, আমি সত্যি চাই না আবার কখনো ওই জায়গাটায় ফিরে যেতে, কারণ আমার সেই বন্ধুবান্ধবরাই তো নেই সেখানটায়, বা এখন বড় হয়ে আবার সেটাকে রিলিভ করা, সেটা একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, কিন্তু সারা জীবন ধরে যদি ভালো লাগার হয়, তাহলে সেটা কিন্তু এই স্মৃতিগুলোকে রোমন্থন করাটাই। এবং নতুনভাবে এই বয়সটা যখন আমি ওখান থেকে অনেকটা দূরে চলে এসেছি, সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এই স্মৃতিটা রোমন্থন করাটা, সেটাই খুব ভালো লাগে আর কি। আচ্ছা, হ্যালো চুপ কথা, তুমি কেমন আছো? আমি আমার নামটা প্রকাশ করতে চাইছি না, আমার একটা প্রশ্ন আছে। জানো তো, যারা প্রতিবন্ধী হয় তাদের সব থেকে বড় শত্রুই হচ্ছে ফ্যামিলি মেম্বাররা। আমার খুব পড়াশুনো করার ইচ্ছে, আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি ওপেন ইউনিভার্সিটি থেকে, আমি নিজের ঘর চাই, মোটামুটি পড়ছি এবার। আচ্ছা, আমার বাবার কাছ থেকে বা যে কেউ আমাকে দেয়, আমি মোটামুটি জমিয়ে রাখি এবং আমার নিজের পড়াশোনাটা সেখান থেকেই চালাই। আচ্ছা, কিন্তু আমার পরিবারের কিছু মানুষ, তারা আপত্তি করছে। তারা অবশ্যই শিক্ষিত, এবং কিন্তু তারা নিজেরা শিক্ষিত হয়েও সে আমাকে পড়াশুনো করতে দিচ্ছে না, আমি কম্পিউটার শিখতে চাইলে না করছে। আবার অনেকে বলছেন যে আমার পড়াশুনো করে কী হবে, বা এরকম এরকম এরকম এরকম। এবার প্রশ্ন হচ্ছে যে একবার আমি, ও আচ্ছা, আমি চাই মাঝে মধ্যে ফ্যামিলি ছেড়ে দিতে, দূরত্ব বজায় রাখতে, কিন্তু আমার ফ্যামিলিতে এমন একজন মানুষ আছেন, তাকে আমি ছাড়তে চাই না, তিনি আমার কাছে মাঝে মাঝে আসতেও চান, তিনি হচ্ছেন আমার মা। মানে আমি মাকে ছেড়ে সকলকে ছেড়ে দিতে চাই, আমি এই অদ্ভুত সিচুয়েশনটার থেকে বেরোতে চাই যেখান থেকে পিঠ ঠেকে গেছে। দেখো, তুমি তোমার মেসেজটাই প্রথমত খুব পরিপূর্ণ পরিণত একটা মেসেজ, এবং তুমি যে এই জিনিসটা করতে মানে বদ্ধপরিকর, এবং তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছো সেটা নিশ্চয়ই তোমার নিজস্ব সিদ্ধান্ত, এবং তোমার মাকে তুমি ছেড়ে দিতে চাও না। এই ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, যেটা হচ্ছে গিয়ে তুমি মায়ের সঙ্গে কথা বলতে পারো, যদি তোমার মা এই বিষয়টায়, মানে এইটা, এই মেসেজটায় ক্লিয়ার হলো না যে তোমার মায়ের এখানটায় অবস্থানটা কী, সেটা খুব জরুরি, এবং সেটা জানাটা খুব জরুরি। এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে নিজের জীবনটা নিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি আজকে যদি তোমার নিজের জন্য সিদ্ধান্ত না নাও, তাহলে ভবিষ্যতে গিয়ে তুমি নিজেই রিগ্রেট করবে, এবং সেটা তুমি নিজেরই বুঝেছ, সেটাই সব থেকে বড় পজিটিভ জিনিস। তো এবার এখানটায় যদি দেখা যায় যে তোমার মায়ের সঙ্গ নিয়ে তোমার পক্ষে এই সিদ্ধান্তটা নেওয়া সম্ভব নয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই জায়গাটাতেও তোমার কিন্তু নিজের জীবনটাকে প্রায়োরিটাইজ করাটাই উচিত। কারণ একটা সময় গিয়ে
যদি কখনো দেখা যায় যে তুমি আজকে তোমার এই বদ্ধপরিকর সিদ্ধান্তটা তোমার মায়ের জন্য নিতে পারছো না, মায়ের সঙ্গ ছাড়তে হয় বলে নিতে পারছো না, একটা সময় গিয়ে কিন্তু তুমি মানে যখন খুব দুঃখ হবে তুমি বলবে, ইস মায়ের জন্যই আমি করতে পারলাম না, আমি তো সব কিছু ডিসাইড করেই ফেলেছিলাম যে আমি ছেড়ে নিজের জায়গায় যাব, নিজে পড়াশুনো করে নিজের স্বপ্নটাকে পূরণ করব। তখন দেখবে কোথাও গিয়ে খুব অজান্তে তোমার মা ভিলেন হয়ে যাচ্ছে তোমার স্টোরিতে। তো সুতরাং যেহেতু এই মেসেজটার থেকে ক্লিয়ার নয় যে তোমার মায়ের অবস্থানটা কি, আমি প্রথমেই বলবো যে তোমার মাকে তুমি কথা বলো, মায়ের সঙ্গে কমিউনিকেট করো, এবং যদি তোমার মা হস্তক্ষেপ করে বিষয়টি মিটিয়ে তোমাকে পরিবারের সঙ্গেই রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো, বা যদি মা কোনোভাবে তোমার সঙ্গে থেকে যেতে পারেন সেটাও খুব ভালো, এবং সেটা যদি কোথাও গিয়ে না হয় নিজের জীবনটাকে প্রায়োরিটাইজ করার থেকে বেশি জিনিস কিন্তু এই মুহূর্তে অন্য কিছু নেই বলে আমার মনে হয়, এবং সেটা করাটাই খুব জরুরি। আচ্ছা প্রিয় অনির্বাণদা, তোমার কণ্ঠ এবং কথাগুলো অসাধারণ লাগছে। ছোট থেকে বাচ্চাদের শেখানো হয় সদা সত্য কথা বলবে, মিথ্যে কথা বলা উচিত নয়। একটু বড় হলে ওদের আবার বুঝিয়ে দেওয়া হয় কখনো কখনো প্রয়োজনে মিথ্যে কথা বলা যায়। আমার মায়ের একটু বয়স হয়েছে এখন, একটুতেই বেশি টেনশন করে ফেলে, তাই আজকাল সংসারের অনেক কথা বলতে পারি না। আমার অসুস্থতার কথা মেয়ে বলে ফেলেছিল, শরীর আবার ঠিক হয়ে যাবে কিন্তু মা টেনশন করবে, তাই অনেক কষ্টে সেটা অতি সামান্য করে মিথ্যে বলে বুঝিয়ে দিলাম। এখন বড় মেয়ে আমার সব থেকে বড় বন্ধু, যাকে মনের কথা বলতে জানি তারে আমি বন্ধু মানি। কিছু কথা সেই বন্ধু সবটাই দুটো দিনের জন্য অপেক্ষায় থাকতে হয়। তুমি ভালো থেকো, আমি আছি সঙ্গে রাত তিনটে পর্যন্ত। কৃষ্ণা গুছাইত, সুদেশনা এবং শ্রেয়া গুছাইত, কুলগাছিয়া, উলুবেরিয়া, হাওড়া থেকে। হ্যাঁ, মানে কিছু কিছু সময় এমন পরিস্থিতি আসে যখন একটা ভালো উদ্দেশ্যর জন্য কিছু কথাকে আমাদেরকে ঘুরিয়ে একটু বলতে হয়, সেটা সবসময় যে মিথ্যে হয় তা না, সেটা খানিকটা কি বলবো, মানে একটা ভালো জিনিসকে পাওয়ার জন্য, ভালো জিনিস বা ভালো জায়গায় পৌঁছানোর জন্য একটা হাতিয়ার বলতে পারো, সেটা সবসময় খারাপ কিছু নয়। মিথ্যে তখনই প্রচণ্ড খারাপ যখন সেটার উদ্দেশ্য এবং সেটার ফলে হওয়া ঘটনাক্রম খুব ক্ষতি সাধন করতে পারে, কিন্তু কোনো কিছু যদি কারো উপকারের জন্য এবং সেই মিথ্যে দিয়ে কারোরই কোনো ক্ষতি হবে না সেরকম কিছু হয়, তখন সেই উপকারটার জন্য কিন্তু সেই পরিস্থিতিতে সেটা করাটা খুব একটা খারাপ কিছু নয়। প্রিয় চুপ কথা লাস্ট মেসেজে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমি অমরনাথ বেস ক্যাম্পে ছিলাম, এবং অন 4th July ইট ওয়াজ ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই যাত্রার পরে এখান থেকেই আমি লে অ্যান্ড লাদাখ ঘুরতে গেলাম, অসাধারণ একটা ট্রিপ ছিল। আমি কিছুটা সোলো ট্রিপ করলাম বলতে পারো, ইট ওয়াজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। এই ট্রিপটা আমাকে একটা নতুন ইনসাইট দিল। বেশ, লাদাখের ল্যান্ডস্কেপ এত বিশাল, পাহাড়ের গায়ে এত রকম শেডস অফ কালার, তার সঙ্গে পরিষ্কার খোলা আকাশ অ্যান্ড সানরেজ চোখ জুড়িয়ে যায়। খারদুংলা পাসে লাইফের ফার্স্ট স্নোফল দেখলাম, বৃষ্টির ফোঁটাগুলো কিভাবে চোখের সামনে স্নোফলের পরিণত হলো সেটা জাস্ট অসাম। প্যাংয়ং লেকে নৈসর্গিক সৌন্দর্য কখনো ভুলব না। ছোট ছোট যে ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, নাইট স্টে করেছিলাম, সেগুলো সত্যিই ভোলার নয়। ওদের সিম্পল ইয়েট ডিফিকাল্ট লাইফ অনেক কিছু শেখালো আমাকে। অনেক বেশি বলে ফেললাম হয়তো এক্সাইটমেন্টে। তোমরা সাবধানে বাড়ি যেও, ভালো থেকো সবাই। রানাঘাট থেকে অরণ্য। অরণ্য, তোমারই মেসেজটা, তুমি বলছো বটে এক্সাইটমেন্টে তুমি অনেক কিছু বলে ফেললে, কিন্তু আমি নিজে চোখের সামনে দেখতে পেলাম তোমাদের এই বিষয়টা, তোমার এই ডেসক্রিপশনটা, এবং সেটা যে আমাকে কতটা আনন্দ দিল, এবং আমার মনে হয় আমার সঙ্গে যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে কতটা আনন্দ দিল সেটা কিন্তু ডেফিনেটলি, মানে এইভাবে বৃষ্টির ফোঁটা বরফ হয়ে যাচ্ছে, এরকম একটা বিভিন্ন শেডস অফ কালারের মাঝখানে একটা খোলা আকাশ, এটা কিন্তু একটা অদ্ভুত, মানে মানে অদ্ভুত একটা অ্যাপিল, মানে এই জিনিসটা চোখের সামনে দেখতে পাওয়াটা তোমার মেসেজটা পড়ে, এটাও কিন্তু একটা ডোপামিন রাশ। থ্যাংক ইউ অরণ্য ফর দিস মেসেজ, এটা একেবারেই বেশি হয়নি। হাই চুপ কথা, আমি নন্দিনী। জানো, আমি মাধ্যমিকের পর যেই স্কুলে আগে পড়তাম সেই স্কুলে ছেড়ে অন্য স্কুলে এসেছি। আমার আগের স্কুলের বন্ধুরা আমাকে কল বা মেসেজ করে না, ওরা কি আমাকে ভুলে গেল? আমার না খুব কষ্ট হয়, জানাও প্লিজ। আচ্ছা, আমার খুব কষ্ট হয় এদের জন্য।

ওয়েল, এটা আমাদের জীবনের প্রথম একটা ট্রানজিশন বলতে পারো। আমার যে স্কুলে, আমি তো নিজে প্রচুর স্কুলে পড়েছি, মানে আমার একের পর এক স্কুল চেঞ্জ করতে হয়েছে, আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল বলে। সুতরাং আমি কোনো কোনো স্কুলেই একসঙ্গে পড়ে একটা বন্ধুর বেস তৈরি হওয়া, সেটা কি আমার জীবনে আমি বুঝিনি। কিন্তু আমার বন্ধুদের আমি দেখেছি যে এই মানে ট্রানজিশন হয়ে যাওয়ার পরে অন্য একটা স্কুলে চলে যায়, এবং তারপরেও কখনো কখনো কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে যোগাযোগ থাকে, কিছু বন্ধু থাকে না তাদের সঙ্গে যোগাযোগ থাকে না। তো এটা তুমি তোমার জীবনে প্রথমবার ফেস করছো। যেমন সবসময় যোগাযোগের প্রাচুর্যটাও থাকে আমাদের জীবনে, সেরকম কিছু কিছু সময় যোগাযোগগুলো আস্তে আস্তে কমে যায়, সেটাও সত্যি। এই শিক্ষাটা আমার মনে হয় এই ধরনের এই সময় থেকে শুরু হয়। তবে যে তুমি করতে পারো সেটা হচ্ছে, যদি তোমার ফোন নাম্বার থাকে, যদি তোমার কল করার বা যোগাযোগ তোমার তরফ থেকে করার কোনো একটা উপায় থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি সেটাকে দেখতে পারো, এক্সারসাইজ করে যে সেটা করা সম্ভব কি না। অ্যান্ড যদি দেখো যে সেটা করার পরেও ধীরে ধীরে যোগাযোগটা কমেই যাচ্ছে, তখন সেটা এই বয়স থেকেই শেখা উচিত যে যেখানে যোগাযোগ করার চেষ্টা করেও ধীরে ধীরে যোগাযোগটা আর থাকে না, সেখানে ধীরে ধীরে যোগাযোগটা বন্ধ করে দেওয়াই বেটার। তাতে তুমিও খুব ভালো থাকবে, সবাই খুব ভালো থাকবে। হাই চুপ কথা, তোমাদের মিনি লিসেনার্স, খুব দেরি হলো বলে দুঃখিত, ঘরে একটু ঝামেলা হচ্ছিল তাই দেরি হলো। আমার না, সামনের মাস থেকে এক্সাম শুরু হচ্ছে, তাই হতে পারে আমি এই কয়েকদিন চুপ কথাতে নাও শুনতে পারি। আমি তনুশ্রী ঢাকুরিয়া থেকে কিপ্যাড ফোন থেকে লিখছি, জানি না কেমন হয়েছে। যাই হোক, ভালো থেকো, সাবধানে বাড়ি যেও, কিছু খেয়ে নিও। হাই তনুশ্রী, খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নাও, চুপ কথা রয়েইছে, চুপ কথা থাকবে, অ্যান্ড তুমিও থাকবে আমাদের সঙ্গে। তো পরীক্ষার কয়েকটা দিন পরীক্ষার জন্য না থাকাটা কোনো ব্যাপারই নয়, আমরা সবাই খুব অপেক্ষা করে থাকবো যে পরীক্ষার পর আবার দারুণ করে আমাদের সঙ্গে তুমি জয়েন করবে। অ্যান্ড একটা কথা মনে রাখবে যে পরীক্ষাটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবে ডেফিনেটলি, এবং আমি খুব আশা রাখবো যে তোমার পরীক্ষা খুব ভালো হোক। অ্যান্ড তারপরে পরীক্ষাটা যেই দেওয়া হয়ে গেল, সেই আমি কোথায় একটা পড়েছিলাম আমি ভুলে গেছি, এক বাবা তার ছেলেকে খুব বকত পড়াশুনো করার জন্য, পরীক্ষা টরীক্ষা আসলে খুব বকা টকা দিত। এবার তারপরে যেদিন পরীক্ষা সেদিন সকালে ড্রাইভ করে এক্সাম সেন্টারে বাবাই নিয়ে যেত। তো এরকম একবার পরীক্ষার আগে খুব বকে টকেছে, ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, হাফ হয়ে চলে গেছে। এবার তো ছেলে খুব টেনশানে আছে যে পরীক্ষা যদি খারাপ হয় কি হবে। তো এবার স্কুলের সামনে গিয়ে দাঁড় করিয়ে ছেলে যখন গেট দিয়ে বেরোতে যাবে গাড়ির গেট দিয়ে, তখন বাবা বলছে যে শোন, বিকেলে একটা টেবিল বুক করেছি রেস্তোরাঁতে, আমরা ডিনার করতে যাব। তো বলছে পরীক্ষা যেমনই হোক, ভালো হলে হবে খারাপ হলে হবে, এখন আর কিছু করার নেই, এখন মাথা ঠান্ডা করে পরীক্ষা দে, তারপরে হোয়াট এভার বি দ্য আউটকাম আমরা সেলিব্রেট করব। সুতরাং এখন খুব ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দেওয়ার জন্য চেষ্টা করো, আমাদের সঙ্গে জয়েন করতে না পারলেও খুব ভালো করে পড়াশুনো করো, তারপর আবার চুপ কথায় তুমি আমি আমরা সবাই থাকছি। রিয়া চুপ কথা, আমি অনুষ্কা বলছি। জানো তো আজকের দিনে হয়তো টাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে। একটা জীবনে সুখ দুঃখ দুটোই থাকে, কিন্তু আজকাল এত দুঃখের পরিমাণ বেড়ে যাচ্ছে যে খুশিটা আর ফিল করতেই পারি না। ইচ্ছা করে সারাদিন ঘরের এক কোণে পড়ে শুধু ঘুমিয়ে থাকি, যাতে এই রিয়েলিটিটাকে আর ফেস করতে না হয়। বাইরে ঘুরতে যাওয়ার বা এই পৃথিবীটাকে ঘুরে দেখার আর ইচ্ছে করে না, ইন্টারেস্ট পাই না। অনেকটা বড় হয়ে গেল হয়তো আজ, শরীরটাও ভালো নেই, তোমরা সাবধানে থেকো। হাই অনুষ্কা, দেখো আমাদের না এই, আমি তো শুরুতেই বলেছিলাম যে অ্যাট এনি র্যান্ডম ডে আমি যদি আমার হোয়াটসঅ্যাপ বা যে কোনো আমার চ্যাট থ্রেড থেকে 5টা বা 10টা চ্যাট থ্রেড তুলে আনি, আমরা সবাই এই এই ধরনের একটা বিষাদের ছোঁয়ায় হয়তো মাঝে মধ্যে ডুবে থাকি। আবার তারপর আমি এটাও বলেছি যে আমরা কিন্তু সেখান থেকে ঠিক দুম করে একদিন খবর পেলাম কেউ একটা বেরিয়ে দারুণ কিছুটা করে ফেলেছে। সুতরাং সেই পসিবিলিটিটা কিন্তু কখনো এন্ড হওয়ার নেই। তুমি এইভাবে নিজেকে আটকে রেখো না, মানে এই যে তুমি বলছো না যে তুমি আর বাইরে বেরোতে চাও না, জীবনের সুখের মাঝখানে দুঃখগুলোই বড় হয়ে উঠছে। আসলে বাইরে বেরোলেই আমরা এটা বুঝতে পারবো এবং দেখতে পারবো। এটা আমার নিজের সঙ্গে হয়েছে যে ধরো কোনো দিন আমার খুব ডাউন আছি আমি, এবার হঠাৎ করে কোনো একটা কাজের জন্যই আমাকে একটা বাসে করে কোথাও যেতে হলো। বিশ্বাস করো, শুরুতে আমার বাসটা খুব অসহ্য লাগতো, মানে এতজন লোক, তাদের কেউ হয়তো কথা বলছে, কেউ গান শুনছে।

কিছু একটা করছে, আমার খুব অসহ্য লাগতো। তারপরে ধীরে ধীরে দেখতে পেলাম মানুষগুলো হাসছে, এই মানুষগুলোর জীবনে অনেক না পাওয়া আছে, এই মানুষগুলো হয়তো কেউ বসের থেকে একটা মুখ ঝামটা খেয়ে বাসে উঠে যাচ্ছে কিন্তু বন্ধুর সঙ্গে তারপরে গল্প করছে, কেউ হয়তো চাকরিতে ইন্টারভিউ দিয়ে পায়নি বাসে উঠে যাচ্ছে, বা কেউ হয়তো কোথাও গিয়ে একটা ব্রেকআপ হয়েছে তারপরে বাসে উঠে যাচ্ছে, বিভিন্ন স্টোরি আছে তাদের, দে হ্যাভ লট অফ স্টোরিজ অফ ফেলিয়ার, কিন্তু ওই যাত্রাটাকে তারা এনজয়

খারাপ লাগছে, আমার দুঃখ লাগছে, কিন্তু আমার এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হয়তো আবার অন্য অনেকের নেই। তো সেটা একটা বিষয় আছে, সেভাবে তুমি ভেবে দেখতে পারো। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, যদি দেখো যে তোমার এই ফিলিংসটা খুব বেড়ে যাচ্ছে, যে তুমি সত্যিই নিজেকে একটা একলা জায়গায় করে নিতে চাইছো, তুমি কোথাও বেরোতে চাইছো না, বেরোতে ইচ্ছে করছে না, তখন সেরকমটা হলে কিন্তু আমি বলবো যে একটা প্রফেশনাল হেল্প কিন্তু তোমাকে হেল্প করতে পারে, সেই দিকটাও একটু ভেবে দেখো কেমন। সঙ্গে রয়েছি আমি অনির্বাণ, তোমরা শুনছো চুপ কথা, ফিরছি একটা সাউন্ড ট্র্যাকের ওই পারে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দুটো বেজে 9:33। আজকে অনুষ্ঠানে যখন শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে চুপ কথা একটা সেতু বন্ধনের কাজ করে। ঠিক আমার চোখের সামনে একটা সেরকম মুহূর্ত ঘটলো আজ। হাই, আমি শান্তনু দাস, আমি একজন 42 কিলোমিটার্স ম্যারাথন রানার। নাও আই এম 42 ইয়ার্স ওল্ড। এখনও ট্রাই করছি আমার লেভেল বেস্ট। মাই এজ ক্যাটাগরি র্যাঙ্ক 3O। সায়ন, প্লিজ ডোন্ট লুজ ইউর হোপ। একটু আগে আমরা ম্যারাথন নিয়েই একটি মেসেজ পড়েছিলাম, যেখানটায় এক বন্ধু বলছিলেন যে তিনি ঠিক শেষ মুহূর্তে যাওয়ার আগে হেরে যান। তো সেইখানটায় আরেকজন বন্ধু লিখে পাঠিয়েছেন যে তিনি সেই একই দৌড় করছেন এবং অনেক দিন ধরে তিনি জেতার চেষ্টা করছেন। তো এটাই চুপ কথা, মানে এই জিনিসটা, মানে এটা আমার এখানটায় এদিকটায় বসেও এত সুন্দর লাগছে জিনিসটা উইটনেস করে। দিস ইজ দি ম্যাজিক অফ চুপ কথা। হাই দাদা, জানো তো আজকে আমার একটা ক্রিকেট ম্যাচ ছিল যেখানে আমাদের টিম 75 রান বানিয়েছিল অ্যান্ড অপোনেন্ট টিম 54 রানে অল উইকেট পড়ে যায়। সো টুডে উই ওন দ্য ম্যাচ অ্যান্ড আমার খুব ভালো লাগছে। সিনচান লিখছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, চুপ কথা কি রোজ হতে পারে? না, আসলে চুপ কথা থেকে আমি মোটিভেশন পাই, যেন অনেকটাই নিজের পাশের বন্ধুকে পাই। আমি মেটিয়া বুরুজ থেকে সৌরভ বলছি। আমি যেটা প্রশ্ন করতে চাই আজকে, কোনো প্রবলেম নয়, আমি জানতে চাই যে সারা রাত জেগে 3টে পর্যন্ত আমাদের সমস্ত প্রবলেমের সলিউশন তোমরা করো। আমিও জব করি, আমি তো ক্লান্ত হয়ে যাই, আর কোনো কিছুতেই মন লাগে না, কিন্তু তোমাদের দেখে মনে হয় না তোমরা অফিস জব করছো, প্লাস তার সঙ্গে রেডিও, কী করে নিজেদের চালাও? আরেকটা কারণ হলো, আমি জানি যে প্রিয় জিনিস করে তোমরা আনন্দ পাচ্ছ। মাঝে মধ্যে আমি

জিনিস মাঝে মধ্যে আমার যে প্রিয় জিনিস যেটাতে করে আমি আনন্দে থাকতে পারবো সেই কাজটা মাঝে মধ্যে করা উচিত, কিন্তু একদমই টাইম না পেলে কি করে করা উচিত জানাও তো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু রোজ ভিডিও মেনটেন করতে পারি না, তাই ভিউজও কমে যাচ্ছে। রোজ ভাবি আজ করব, কিন্তু করার হয়ে ওঠে না। একটু কিছু সলিউশন বলতে পারো? দেখো, প্রথমত তোমার রুটিনটা কি সেটা না জেনে সলিউশন তো ওইভাবে বলা তো প্রথমত মুশকিলই, আর দ্বিতীয়ত তোমার কাজের জন্য সময়টা তো তোমাকে বের করে নিতে হবে, এটা কিছু করার নেই। মানে আফটারঅল কাজটা তোমার, এবং তোমার সেই জিনিসটা আনন্দ দেয়, তো সেটা তোমাকে বের করে নিতেই হবে। হ্যাঁ, এবার ধরে নেওয়া যাক যে সেই কাজটা করতে হয়তো তোমার প্রতিদিন যে সময়টা লাগে পার ডে, সেই জিনিসটা তুমি দিতে পারবে না, সেই দিন দেওয়াটা হয়তো তোমার পক্ষে সম্ভব হবে না। তো তুমি যেটা করতে পারো যে তুমি সেই কাজটা ভেঙে নিতে পারো, তুমি একদিনের জায়গায় তিন দিন সময় নিতে পারো, সেটাই তোমার ফ্রিকোয়েন্সি হবে, সেটাই তোমার কনসিস্টেন্সি হবে, কিন্তু তুমি করতে তো পারবে। এইটা আমার মনে হয় করাটা খুব জরুরি, এবং যে কোনো পরিশ্রম, যেটার উত্তরটা তুমি দিয়েই দিয়েছো যে আমরা এই যে এতক্ষণ এই অনুষ্ঠানগুলো করি, অবশ্যই মানে এটা তো আমাদের একটা ভালো লাগার জায়গা বটেই, এবং সেটা তো একটা চূড়ান্ত মানে ড্রাইভিং ফোর্স, সেটাকে অস্বীকার করার তো কোনো জায়গাই নেই। তোমরা রয়েছো আজকে চুপ কথা শুনছো আমার সঙ্গে, আমি অনির্বাণ, অ্যান্ড তোমাদের আজকের যা ইচ্ছা, তোমাদের দুঃখ সুখ ভালো লাগা খারাপ লাগা অভিমান এই সমস্ত কিছুই তোমরা আমাদেরকে টেক্সট করে জানাতে পারো 9903659992 এই নাম্বারে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা কে পাঠিয়েছে এটা? দাদা, তোমার নামটা কিন্তু দারুণ, অনির্বাণ বাই নচিকেতা, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, এইটা আমাকে অনেকেই বলেন যে আমার নামটা শুনলে তাদের এই কথাটা মনে পড়ে, ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আজ প্রোগ্রামটা দারুণ হচ্ছে আর সেসব অব্দি থাকবো, বিশ্বজিৎ টেক্সট করেছে, থ্যাংক ইউ বিশ্বজিৎ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যেটা বলার যে এই জায়গাটায় মানে যখন যে সময়টায় এসে গিয়ে তোমার মনে হবে যে না এইবার তো গাড়িটা আর এগোচ্ছে না, তখন কিন্তু তোমাকে এই ডোপামিন রাশটাই কোথাও গিয়ে তোমাকে টেনে তুলতে পারে। কারণ দিনের শেষে আমরা নিজেদের ভালো থাকার জন্য বাঁচি, নিজেদেরকে ভালো রাখার জন্য বাঁচি, সুতরাং সেইটার জন্য, সেই নিজের স্পেসটার জন্য তোমাকে সময় বের করে নিতেই হবে, কারণ সেটাই তোমাকে কোথাও গিয়ে বাঁচিয়ে রাখবে। ফিরছি এই সাউন্ড ট্র্যাকটার পর।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িতে এখন সময় হচ্ছে 2:21, অ্যান্ড তোমরা শুনছো চুপ কথা। সঙ্গে আছি আমি অনির্বাণ। 9903659992 এই নাম্বারে আমি এক্সপেক্ট করছি তোমাদের মেসেজ, যেখানে তোমরা আনফিল্টার্ডভাবে বলে দেবে তোমাদের জীবনের নানান কথা, রাগ দুঃখ হতাশা অভিমান ভালো লাগা স্বপ্ন সব কিছু, যেগুলো ধরো কোথাও তুমি কারোর সঙ্গে শেয়ার করতে পারো না, কোথাও কি আটকে যাও, সেই কথাগুলোর জন্য আজকে অনির্বাণ আছে। সেই কথাগুলো শেয়ার করার জন্য আজকে অনির্বাণ এখানে আছে। অনির্বাণের সঙ্গে শেয়ার করতে পারো, এবং যেই মুহূর্তে তুমি অনির্বাণের সঙ্গে শেয়ার করবে, আমাদের যারা বন্ধুরা রয়েছে তারাও শুনবে, এবং দ্য ম্যাজিক অফ চুপ কথা বিগিনস দেয়ার। সবটা শেয়ার করার সঙ্গে সঙ্গে সবাই আমরা বুঝতে পারি যে কোথাও গিয়ে আমাদের প্রত্যেকের লড়াইগুলো কোথাও গিয়ে এক। আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে। জীবন যুদ্ধটা আসল পাওয়াটা পরের কথা। জীবনের শেষ মুহূর্তে গিয়েও নিজের জন্য একটা উপযুক্ত জায়গা তৈরি করে নেওয়াটাই সত্যিকারের যোদ্ধার পরিচয়। এই ধরনের কথা যারা বলেন বা শোনেন, শুনতে ভালোবাসেন, তারা নিরাশার পাহাড়ে বাস করেন। মনটা ভালো করে দিন। আচ্ছা, একটা সুন্দর গান। হ্যাঁ, সুন্দর গান তো চলছেই। আমি অন্য জগতের মানুষ, আমি কঠোর পরিশ্রমের পাহাড়ে থাকি। না, এখানে একটা আমার মনে হয় আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে সবসময় কিন্তু পরিশ্রমই যে নিরাশার অবসান ঘটায় তা নয়। নিরাশা অনেক সময় কঠিন পরিশ্রমের সঙ্গেও আসতে পারে। এবার সেটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটার একটা পর্যালোচনা জরুরি, এবং তারপরে যদি নিজে নিজে বেরিয়ে আসা সম্ভব হয় সেটা তো খুবই ভালো। আসলে যদি সম্ভব না হয় তখন একটা প্রফেশনাল হেল্প নেওয়াটাও খুব জরুরি। পরিস্থিতি সামাল দিতে যা হওয়ার তাই হবে, কিংবা একদিন সব ঠিক হয়ে যাবে বলতে বলতে হাঁপিয়ে ওঠা মানুষগুলোর এক টুকরো ছাদ থাকুক, নিঃশব্দ ক্লান্তি থেকে অনেক দূরে, আকাশের অনেক কাছে, যাতে ইচ্ছে মতো পাখিদের দলে যোগ দিয়ে ওরা যায়। তাদের কেউ কতটুকুই বা জানে, এক টুকরো রোদ, নীল আকাশ, গুটিকতক পাখি, জানলার বাইরে গাছটা আর সহস্র দীর্ঘশ্বাসগুলো ছাড়া। মিষ্টি মেয়ে গড়িয়া থেকে। হ্যাঁ, অবশ্যই যারা এইভাবে একটা খুব ফুৎকারে উড়িয়ে দিয়ে সব কিছুকে নিয়ে চলতে পারে, ডেফিনেটলি সেটা খুব ইন্সপায়ারিং আমাদের কাছে। এবং অবশ্যই সেই মানুষগুলোর জীবনটা যাতে খুব সুন্দর হয়, খুব স্মুথ হয়, এবং তাদের ওই ফুৎকারে উড়িয়ে দিয়ে যা হবে দেখা যাবে বলে চলে যাওয়াটার যাতে খুব ডেফিনিট হয়, যেখানটায় তারা খুব সুন্দরভাবে আসলেই জীবনটাকে বাঁচতে পারছেন সেরকম হয়, সেটা বোধহয় আমরা সবাই চাই। কারণ যে কোনো জায়গায় যে কোনো সময় ওই শক্তিটা যদি তারা দেখাতে পারেন, তাহলে আমার মনে হয় যে তারা একটা কদম যুদ্ধটা জিতেই গেছেন। প্রতিনিয়ত সেই যুদ্ধটা তারা লড়ছেন ঠিকই, কিন্তু একটা কদম তারা সেই যুদ্ধটা জিতেই গেছেন। সেই যুদ্ধটা হয়তো কোথাও গিয়ে তাদেরকে কাবু করে ফেলতে পারছে না। সেই জায়গাটায় সেই বেটার উইশটা আমাদেরকে খুব পজিটিভ ভাইব যোগায়। আমরা যারা সেই মানুষগুলোর পাশে থাকি, আমরা খুব ইন্সপায়ার্ড ফিল করি সেখান থেকে আরেকটু ফরওয়ার্ড মুভমেন্টে যাওয়ার ক্ষেত্রে। সুতরাং হ্যাঁ, ডেফিনেটলি সেই মানুষগুলো খুব ভালো থাকুক, এবং সেই মানুষগুলো যখন এই লড়াইটার শেষে গিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত ওই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারেন, এবং সেটা যখন তারা জানান, সেই গলার মধ্যে সেই ঝরে পড়া আত্মতৃপ্তিটা, সেটা ফিল করতে কিন্তু অন দি আদার সাইড অফ দি রোপ খুব ভালো লাগে। সুতরাং ওর সঙ্গে, মিষ্টি মেয়ের সঙ্গে আমিও এটা প্রার্থনা করি, আমার ব্যক্তিগত স্তরেও প্রার্থনা করি, যারা এই লড়াইগুলো লড়ছে তাদের জীবনে সেই সেলফ রেসপেক্ট এবং সেলফ কন্টেনশনটা খুব তাড়াতাড়ি চলে আসুক। ফিরছি এই সাউন্ড ট্র্যাকটার ওই পারে।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা একটা অদ্ভুত জায়গা, একটা অদ্ভুত প্ল্যাটফর্ম, যেখানে মানে কতভাবে যে মানুষ নিজেদেরকে মেলে ধরে সেটা বোধহয় মানে কি বলবো আর কি, মানে সেটা বোধহয় অনেক সময় এমন হয় যখন ভাষায় বলে বোঝানোটাও সম্ভব হয় না। হাওড়া থেকে অর্ক লিখেছে, চুপ কথা আমার কাছে খুব কমফোর্ট জোন, সবার কথা, সবার সলিউশন, সঙ্গে সুন্দর সুন্দর গান। সারা উইকে পড়া আর নানা প্রেশারের পর যখন আমার ড্রয়িং করার টাইম হয় না, তখন আমি একটা কাজ করি, আমি উইকেন্ডে চুপ কথা চালিয়ে ড্রয়িং করি বসে বসে। এখন একটা ড্রয়িং কমপ্লিট করলাম, তোমাকে মেসেজ করলাম চুপ কথা, তুমি দেখে জানিও কেমন হয়েছে। অর্ক একটা খুব সুন্দর ছবি আমাদেরকে এঁকে পাঠিয়েছে, সেটা ডেফিনেটলি এখন তো আর বলে বোঝানো সম্ভব না, একটা খুব সুন্দর ল্যান্ডস্কেপ হয়ে এঁকেছে এবং সেটা সত্যি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মিষ্টি। এবং ওই যে বলার যে কখন যে কোন জিনিসটা কিভাবে কার কমফোর্ট জোন হয়ে যাবে এবং সেই জায়গাটা থেকে, সেই কমফোর্টের জায়গাটায় দাঁড়িয়ে সে যে কি করে ফেলতে পারবে সেখান থেকে, সেটা সত্যি বোঝাটা খুব অদ্ভুত হয়ে যায়। সঙ্গে রয়েছি আমি অনির্বাণ, তোমাদের সঙ্গে চুপ কথায়। চুপ কথার আজকে প্রায় শেষের পথে চলে এসেছি ঠিকই, কিন্তু এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। 9903653992 এই নাম্বারে তোমরা কিন্তু ডেফিনেটলি পাঠিয়ে দিতে পারো তোমাদের না বলা মনের কথা, যেটা চুপ কথাতে

চুপ করে শুনবে অনির্বাণ এবং তার সঙ্গে শুনবে নানান বন্ধুরা। এর পরের মেসেজটা যাই, রাত যত গভীর হয় ততই মনে হয় মানুষের সবচেয়ে বড় শব্দটা আসলে নিরাপত্তা। দিনের আলোয় যেসব কথা বলার সাহস হয় না, সেগুলো এই গভীর রাতে মনের দরজায় কড়া নাড়ে। গভীর রাতে চুপচাপ চুপ কথা শুনতে শুনতে বুঝেছি সব প্রশ্নের উত্তর দরকার হয় না। কখনো কখনো শুধু কেউ মন দিয়ে শুনছে এই অনুভূতিটুকুই অনেকটা শান্তি দিয়ে যায়। খুব ভালো লাগছে আনফিল্টার্ড অথচ সাবলীল অনির্বাণকে আজও একজন নীরব শ্রোতা হয়ে রইলাম। অ্যান্ড নো নেমস মেনশনড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যাপ্রিসিয়েশন মেসেজ আমাকে পাঠানোর জন্য। এই অ্যাপ্রিসিয়েশনসগুলো আমার কাছে ডেফিনেটলি খুব স্পেশাল, এবং এই অ্যাপ্রিসিয়েশনসগুলো কোথাও গিয়ে এই শোগুলো করার ক্ষেত্রে একটা ইন্সপিরেশন তো বটেই। এবং এই জায়গায় যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে সত্যি সমস্ত প্রশ্নের যে উত্তর হয় বা উত্তর দেওয়া যায় সেটা তো নয়, আমরা কথাগুলো কমিউনিকেট করার আমাদের উদ্দেশ্যটাই এটা হলো যে একটা উদ্দেশ্য অবশ্যই এটা যে আমরা কাউকে একটা বলতে পারি যে জিনিসগুলো আমাদের ভেতরে আটকে রয়েছে, যেগুলো আমাদের থেকে আমরা ভেন্ট আউট করতে পারছি না, সেই প্রেশারটা সেই ভারটা যদি একটা কারোর সঙ্গে শেয়ার করা যায় তাহলেও কিন্তু অনেকটা কাজ হয়। সুতরাং ডেফিনেটলি একটা চুপ করে কারো কথা শোনা বা কেউ শুনছে সেই এসেন্সটাও আমাদেরকে অনেক কথা বলিয়ে নিতে পারে। কারণ কোথাও গিয়ে আমাদের এই জাজড হওয়ার ভয় বা কেউ শুনছে না আমাকে কেউ শুনবে না সেই ভয়, সেটা আমাদের ইনহিবিশনের কারণ হয়ে দাঁড়ায়। এবং সেটা কোথাও গিয়ে সেই সেই জোর মানে সেই ইনহিবিশনটাকে সেই বাঁধনটাকে হালকা করে দেওয়াটাও কিন্তু একজন শ্রোতার কাজ। শ্রোতা মানে এখানে লিটারালি তুমি নও, তুমি যার সঙ্গে কথা বল, যে তোমার সঙ্গে কথা বলছে, যার উল্টো দিকে তুমি রয়েছো, সেই সময়ের তুমি। সুতরাং এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে সামটাইমস কমিউনিকেশনস রিকোয়ার্স আ সাইলেন্স অ্যান্ড সাইলেন্ট রেসিপিয়েন্ট। সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই ভরসার জায়গা থেকে মানুষ অনেক আগল খুলতে পারে, কারণ একবারই এক ঝটকায় সব কথা হয়তো বলে ফেলা সম্ভব নয়। সে কথাগুলো বলার জন্য একটা নিরাপত্তার সেন্সেশন মানুষটার পাওয়া উচিত যে না, তার এই কথাগুলো যদি সঠিকভাবে কোনো সলিউশন নাও আসে, অ্যাটলিস্ট এই কথাগুলোর যে ওজন, এই কথাগুলোর মধ্যে যে ডেপথটা রয়েছে, এই কথাগুলোর সঙ্গে যে কনটেক্সটটা রয়েছে, সেইটুকুর জন্য যে সম্মানটা প্রাপ্য, সেই সম্মানটা অন্তত সেই মানুষটা এই কথাগুলোর সঙ্গে করতে পারছে। সঙ্গে রয়েছি অনির্বাণ, 9903653992 এই নাম্বারে মেসেজ আমি এক্সপেক্ট করছি তোমাদের, তোমাদের না বলা কথা, তোমাদের না বলা আনন্দ দুঃখ সব কিছু। অনির্বাণ ফিরছি এই গানটার পর।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথায় আজকে আছি অনির্বাণ। আমরা প্রায় এই অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি, এবং একটা খুব অদ্ভুত জিনিস, যদিও সেই সমস্ত মেসেজগুলো আজকে পড়া হয়ে ওঠেনি, কারণ বুঝতেই পারছো যে অনুষ্ঠানটা যে টপিকের ওপরে হয় বা অনুষ্ঠানের সঙ্গে আনুষাঙ্গিক যে জিনিসগুলো জুড়ে থাকে সেই ধরনের মেসেজগুলোই তো একটু প্রায়োরিটি দিতে হয়। কিন্তু আজকে অনেক বন্ধু, যে খেলা হচ্ছে বিশ্বকাপের সেইটার লাইভ আপডেট দিয়ে দিয়ে মেসেজ করেছো, যেটা একদিকে সত্যি আমি আপ্লুত। তারা নিশ্চয়ই ভেবেছে আমি হয়তো খেলার আপডেট রাখতে পারছি না বা দেখতে পারছি না, এবং শুধু তাই নয়, খেলাটা দেখতে গিয়ে সেই একটা আনন্দে সেটা শেয়ার করা, সেটাও খুব ভালো লেগেছে। কিন্তু সবকটা সেই ধরনের মেসেজ পড়া সম্ভব হয়ে ওঠেনি, তাহলে অন্য মেসেজগুলো আজকে পড়াটা একটু সমস্যার হতো। একটি মেসেজ এসছে, অ্যান্ডি লিখছেন, শুভরাত্রি অনির্বাণ, একাই প্রবলেম সলভ করছো, অন্যরকম লাগছে, নাইস, ইংল্যান্ড এক গোল দিল। জীবনে নতুন কিছু চাওয়ার থেকে হারানোর ভয়টা বেশি পাই, লাইফে অনেক স্টেপ এগিয়ে এসেছে, হারানোকে ইমোশনালি সহ্য করতে পারবো কি না সেটা জানি না। ওই যে একটা কথা বলার যে জীবনে অনেক কিছু থাকে যেগুলো আমাদের হাতে থাকে না, জীবনে অনেক কিছু থাকে যেগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না, কিন্তু সেগুলোর জন্য ভয় পেয়ে বসে থাকাটাও সবসময় খুব একটা কাজের কথা নয়। জীবনে কখন কি হারিয়ে যাবে সেগুলোকে অনেক সময় এমন হয় যে শত চেষ্টা করলেও আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না, যা হারিয়ে যাওয়ার সেটা যাবেই। কিন্তু তুমি যদি ভয় পেতে থাকো তাহলে এমন অনেক মুহূর্তকে তুমি হারিয়ে ফেলবে যেগুলোকে হয়তো একটু চেষ্টা করলেই তুমি বাঁচিয়ে রাখতে পারতে, এবং সেই মুহূর্তগুলোর যে রিটার্নটা তুমি পেতে সেই রিটার্নটা হয়তো তুমি পাচ্ছ না, জাস্ট তুমি একটা অন্য কোনো কিছুকে হারিয়ে ফেলার ভয় পেয়ে নিজেকে আটকে রাখছো বলে। এই আটকে রাখাগুলো আমি বলছি না যে সবসময় খুব সহজ হয় কাটিয়ে বেরোনো, কিন্তু এই আটকে রাখাগুলোকে ছেড়ে বেরোনোটা খুব জরুরি, কারণ আমাদের জীবনটাও তো একটা নির্দিষ্ট সময়ের শাসনে বন্দী। আমরা কেউই হয়তো মানে কি বলবো, মানে আমাদের প্রত্যেকেরই জীবনের একটা না একটা সময় আসবে যখন আমাদের জীবনের শেষ পর্যায়টা চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তার মতো করে বেঁচে থাকাটা খুব জরুরি, কারণ আজকে তুমি যদি একটা কিছুকে হারানোর ভয়ে বা একটা কোনো কিছুতে আটকে থাকার ভয়ে আজকের প্রেজেন্টটাকে এনজয় না করো, দেখবে আজ থেকে কয়েকটা বছর পরে গিয়ে তোমার যখন সেই মানসিক স্থিতিটা আসবে তখন হয়তো তোমার কনটেক্সট তোমাকে আর অ্যালাউ করবে না সেইভাবে জীবনটাকে বাঁচতে, বা তোমার হয়তো সেই এনার্জিটা থাকবে না। সুতরাং ইংরেজিতে যে কথাটা আছে কার্পে ডিয়েম, সেটা আমার মনে হয় যে কোনো কোনো সময় আমাদের নিজেদের সঙ্গে মানা, নিজেদের সঙ্গে এবং নিজেদের মানসিকতায় সেটাকে জুড়ে নেওয়াটা উচিত এবং সেইভাবে এগিয়ে যাওয়া উচিত। আজকে তো আর কন্টিনিউ করা সম্ভব নয়, তবে চুপ কথা ইজ আ কন্টিনিউয়াস থিং, এই চুপ কথার অনুষ্ঠান সবসময় আমাদের সঙ্গে থাকে, জুড়ে থাকে, প্রত্যেক উইকেন্ডে আসে ঠিকই, কিন্তু প্রত্যেক সপ্তাহ জুড়ে আমরা এবং তোমরা সবাই এই অনুষ্ঠানটার রসদ আমাদের জীবন থেকে সংগ্রহ করতে থাকি। সুতরাং আজকে সাইন অফ করছি অনির্বাণ চুপ কথা থেকে, এরপর সামনের সপ্তাহে আবার চুপ কথা আসছে, নিশ্চয়ই নতুন কোনো বন্ধু থাকবেন তার সঙ্গে জমে উঠবে চুপ কথা, আমি থাকবো, তুমি থাকবে, সবাই থাকবে বিভিন্ন সময়ে। চুপ কথার এটাই মাহাত্ম্য, চুপ কথার এটাই ম্যাজিক। কালকের দিনটা খুব ভালো হোক তোমাদের, এবং আগামী সপ্তাহটাও তোমাদের খুব ভালো কাটুক। কেকের গলায় এই গানটা দিয়ে আজকে শেষ করছি, টাটা, গুড নাইট অ্যান্ড আ গুড মর্নিং।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আপকে লিয়ে হিন্দি চলচ্চিত্রের গানের অনুষ্ঠানে এখন কুদরত ফিল্মের গান শুনবেন প্রথমে পারভেজ সুলতানার কণ্ঠে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম উজ্জ্বল। ভোর চারটে 107 FM রেনবোয়ে প্রভাতী। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন প্রথমে খেয়াল, রাগ আহির ভৈরব, শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ, তবলায় দেবাশিস সরকার, রাগ আহির ভৈরব।

এতক্ষণ আহির হয়ে যাবার আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন সারঙ্গি বাদন, রাগ টোড়ি, শিল্পী পঙ্কজ মিশ্রা, তবলায় ইমন সরকার। রাগ টোড়ি।

তৈরির আগে সারেঙ্গি বাদন শুনলেন, শিল্পী ছিলেন পঙ্কজ মিশ্র। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 19 জুলাই রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজকে কথা মতো রাধারানী উপন্যাসের পরবর্তী পর্ব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শুরু করছি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, সৌম্য ভট্টাচার্যের গাওয়া।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। রাধারানী গল্পের আগের যে পর্ব, তাতে মহেশের রথের মেলায় একটি বাচ্চা মেয়ে সে গেছিল তার তৈরি করা ছোট্ট বুনো ফুল দিয়ে একটি মালা বিক্রি করতে। তার বাবা নেই, বাড়িতে অসুস্থ মা, খুব গরিব তারা। যদি একটি মালা বিক্রি করে কিছু পয়সা সংগ্রহ করতে পারে। সে সময় তার সঙ্গে দেখা হলো একজনের, তার নাম রুক্মিণী কুমার। সে তার মালা কিনল, তার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে গেল, পয়সার বদলে টাকা দিল, পরবার কাপড় দোকান থেকে পাঠিয়ে দিল, কিন্তু সে নিজে এলো না। শরিকদের বিভিন্ন রকমের অত্যাচারে তাদের বাড়ি ঘরদোর সবকিছু চলে গিয়েছিল, কিন্তু আদালতের নির্দেশে আবার সব ফিরে পেল। কিন্তু মা চলে গেলেন। ধীরে ধীরে বড় হচ্ছে রাধারানী, তাদের উকিল কামাক্ষাবাবুর কাছে। কামাক্ষাবাবুর মেয়ে বসন্ত কুমারী, তার সঙ্গে তার খুব বন্ধুত্ব। বসন্তকে একদিন কামাক্ষাবাবু জিজ্ঞেস করলেন, হ্যারে বিয়ের দেওয়ার সময় হয়েছে, রাধারানী কি কোনো বিয়ের ব্যাপার কি করা যায়? তখন বসন্ত হেসে বলল, রুক্মিণী কুমারের খোঁজ করতে। এবং সব কথা শুনে কামাক্ষাবাবু মনে মনে বলিলেন, বাতিক, ইহার একটু চিকিৎসা আবশ্যক। কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাক্ষাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন, স্বয়ং কলকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন, বন্ধুবর্গকেও সেই সন্ধানে নিযুক্ত করিলেন, দেশে দেশে আপনার মক্কেলগণকে পত্র লিখিলেন, প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন এইরূপ, বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষ ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না, ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই রুক্মিণী কুমার তো আসিল না। ইহার পর রাধারানীর আরেকটি ঘোরতর বিপদ হইল, কামাক্ষাবাবু লোকান্তরগতি হইলেন। রাধারানী ইহাতে অত্যন্ত শোকাতুরা হইলেন, দ্বিতীয়বার পিতৃহীনা হইলেন মনে করিলেন। কামাক্ষাবাবুর শ্রাদ্ধাদির পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন। কামাক্ষাবাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল। বিষয় হস্তে লইয়াই রাধারানী প্রথমেই 2 লক্ষ মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিলেন। তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক, তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন, কিন্তু তাহাতে কে কথা কহিবে? অনাথ নিবাস সংস্থাপিত হইল। রাধারানীর মতো দরিদ্রাবস্থায় নিজ নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুটির নির্মাণ করিয়াছিলেন, কেননা যে গ্রামে যে ধনী ছিল সে সহসা দরিদ্র হইলে সে গ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। তাহাদিগের নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিত দূর আমরা সে গ্রামকে বলিব রাজপুর। এক্ষণে রাধারানী রাজপুরেই বাস করিতেন, অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরেই সংস্থাপিত হইল। নানা দেশ হইতে দিন দুঃখী অনাথ আসিয়া তথায় বাস করিতে লাগিলেন। দেখুন, বঙ্কিমচন্দ্র তার এই লেখার মধ্যে দিয়ে কোথাও কোথাও কি সুন্দর কিছু বাস্তব কথাগুলো বা বাস্তব যে ঘটনার একটা আভাস তুলে ধরেছেন, যে যদি কোনো মানুষ হঠাৎ করে বড়লোক ছিল বা ধনী ছিল, সে সহসা দরিদ্র যখন হল, তখন তার গ্রামে তার বাস করা কষ্টকর। এই যে ঘটনাটি যার জন্য রাধারানী তার নিজের গ্রাম শ্রীরামপুর ছেড়ে পাশের অন্য একটি গ্রাম যার নাম দেওয়া হয়েছে রাজপুর, সেখানে বাস করছেন। তো এইভাবে গল্পটা তো এগিয়ে চলেছে। এরপর কি হল, দুই এক বছর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স 35-36 বৎসর। অবস্থা দেখিয়া অতি ধীর গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে দাঁড়াইয়া কহিলেন রক্ষককে, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নয়, এখানে দুঃখী অনাথ লোক থাকে, ইয়াকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, আমি আর ভেতরে গিয়ে দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেও ইহার ভিতরে অনায়াসে যাইতেছে, আপনাকে আর নিষেধ কি করিব। দর্শক ভেতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন, বলিলেন, বন্দোবস্ত দেখি আমার বড় আহ্লাদ হইয়াছে, কে অন্য সত্র দিয়াছে, রুক্মিণী কুমার কি তাঁহার নাম? রক্ষকরা বলিল, না, একজন স্ত্রীলোক এই অন্য সত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিলেন, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা কেহ জানি না, রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়, যিনি অন্য সত্র দিয়াছেন তার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিলেন, তোমরা যাহারা বাড়ি দেখাইয়া দিলে, তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন? রাগ করিও না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেমলোকের মতো বাহিরে বাহির হইয়া থাকে, এই জন্যেই জিজ্ঞাসা করিতেছি। রক্ষকেরা উত্তর করিল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সম্মুখে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন। তারপর কি হল, যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোক।

এর মতো বিশেষ পরিপাট্য অথবা পরিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না, কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হীরকা আঙ্গুরিও ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল। এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিয়ে দেখে নাই। তাহার সঙ্গে কেহ লোক ছিল না, এজন্যে তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে ইনি। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানা পত্র দিলেন, বলিলেন, এই পত্র আপনার মুনিবের কাছে পাঠাইয়া দিন, আর আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মুনির স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এজন্যে তিনি নিয়ম করিয়াছেন যে অপরিচিত লোকে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাই না। আগন্তুক বলিলেন, ঠিক আছে, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী, এ ব্যক্তি পুরুষ হইলেও তাহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না, যেমতো ঘটে আমাকে লিখিও। ইতি শ্রীমতী বসন্ত কুমারী। কামাক্ষাবাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে ডাকিয়া লইলেন। আর কেহ তার সঙ্গে যাইতে পারিল না, হুকুম নাই। পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণ গৌর, স্ফুরিত মল্লিকা রাশির মতো গৌর। তাহার শরীর দীর্ঘ সৎস্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার ঘন কৃষ্ণ সুরঞ্জিত কেশ জালে মণ্ডিত, চক্ষু বৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রুযোগ সূক্ষ্ম, ঘন দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ। তাহার হস্তে একটি বৃহদাকার হীরকে রঞ্জিত। রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারককে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবামাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তুকের উচিত প্রথম কথা কহা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যে বিমুক্ত হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরকম গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিল, আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তা নহে। রাধারানী অপ্রতিভ হইলেন, বলিলেন, তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই, বোধ হয় আপনি জানেন। আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন। কামাক্ষাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়াছিলেন, দাঁড়াইয়া নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন, আর দাঁড়াইতে পারিলেন না, তাহার বুক যেন ভাঙিয়া গেল। আগন্তুক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম তাহা হইলে কামাক্ষাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল।
কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখনই আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন? উত্তরকারী বলিলেন, একটি কৌতুকের জন্য। আজি 8-10 বৎসর হইল আমি সেখানে যেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম ছিল রুক্মিণী কুমার। আপনি অত বিমানা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তুক বলিতে লাগিলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহাকেও চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নহে, তথাপি কি জানি, 7-5 ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম, কিন্তু কামাখ্যাবাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে কামাখ্যাবাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যগতিকে আসিতে পারি নাই। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদের নিকট আসিলাম, কৌতুকবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম। প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল। কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্র বলিলেন, রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারি নাই। সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তার কথা কহিতে পারিলেন না, তাহার চক্ষু জলে পুরিয়া গেল। রাধারানীর চক্ষু জলে ভাসিতে লাগিল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, অন্য লোকের কথা এখন প্রয়োজন কি, আপনার কথা বলুন। আগন্তুক উত্তর করিলেন, রাধারানী অন্য লোক নয়। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহাকে পবিত্র সরল চিত্ত এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপসরার বিনা বাজে, যেন কথা কহিতে বাদ বাদ করে, অথচ সকল কথা পরিষ্কার সুমধুর, অতি সরলা। এমন কণ্ঠ আমি কখনো শুনি নাই, এমন কথা আমি কখনো শুনি নাই। রুক্মিণী কুমার, এক্ষণে ইয়াকে রুক্মিণী কুমারই বলা হোক। ওই সঙ্গে মনে মনে বলিলেন, আবার আজ বুঝি তেমন কথা শুনিতেছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজ এতদিন হইল সে বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজিও সে কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে, যেন কাল শুনিয়াছি। অথচ আজি এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকে বা কেন মনে পড়ে, কেন? এই কি সে? আমি মূর্খ। কোথায় সেই দিন দক্ষিণী কুটির বাসিনী ভিখারিণী, আর কোথায় এই উচ্চ প্রসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না সে সুন্দরী কি কুৎসিতা। কিন্তু এই শচী নন্দিতা রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তাহার থাকে, তাহা হইলেও সে লোকমনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন, মনে মনে ভাবিতেছিলেন, তুমি যাহা পাপিষ্ঠা রাধারানীকে বলিতেছ কেবল তোমাকে সেই কথাগুলো বলা যায়। তুমি আজ 8 বৎসরের পরে রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দন কানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হইয়াছ? তুমি কি অন্তর্যামী? নহিলে আমি লুকাইয়া লুকাইয়া হৃদয়ের ভিতর লুকাইয়া তোমাকে যে পূজা করি

0: আহা, তুমি কি প্রকারে জানিলে?
1: এই প্রথম দুইজনে স্পষ্ট দিবা আলোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিলেন। দুইজনে দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন কি আছে এই শশা গড়া নদ নদী চিত্রিতা জীব সংকুলা পৃথিবী তলে, এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চলা অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ ব্রীড়াময়, এমন আর কি আছে? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমাময় আত্মীয় অথচ অত্যন্ত পর, চিরস্মৃত অথচ অদৃষ্ট পূর্ব কখনো দেখি নাই, আর এমন দেখিব না, এমন আর কি আছে? রাধারানী বলিল, বড় কষ্টে বলিতে হইল, কেননা চক্ষের জল থামে না, আবার সেই চক্ষের জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পড়ে। রাধারানী বলিল, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়াছেন তা তো এখনো বলেন নাই। হ্যাঁ গো, এমন করিয়া কি কথা বলা যায়? যার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে, প্রাণের স্বর দুঃখিনীর সর্বস্ব চিরবাঞ্ছিত বলিয়া যাকে ডাকিতে ইচ্ছা করিতেছে, আবার যাকে সেই সঙ্গে হা গা, সেই রাধারানী পুরাণ মুখে তোমার কি হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে, তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন, এই সকল কথা নিয়ে কি কহা যায়? তোমরা পাঁচজনে রসিকা প্রেমিকা বাকচতুরা বয়োধিক্কা ইত্যাদি ইত্যাদি আছো, তোমরা পাঁচজনে বলো দেখি ছেলে মানুষ রাধারানী কেমন করিয়া কেমন করে কথা কয়। রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল, কেননা কথাটা একটু ভৎসনার মতো হইল। রুক্মিণী কুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, তাই বলিতেছিলাম আমি সেই রাধারানীকে চিনিতাম। রাধারানীকে মনে পড়িল, একটু একটু অন্ধকার রাত্রে জোনাকির ন্যায় একটু আশা হইল যে যদি সেই রাধারানী আমার সেই রাধারানী হয়।
0: তোমার রাধারানী?
1: রাধারানী ছল করিয়া চুপ করে বলিল, হ্যাঁ গো, না হেসে তো থাকা যায় না। তোমার আমার রাধারানীর নিন্দা করিও না। রুক্মিণী কুমার মনে মনে বলিল, এ তুমি বলে কেন? কে? প্রকাশ্যে বলিল, আমারই রাধারানী, আমি একমাত্র তাহাকে দেখিয়া দেখিয়াছি বা কেমন করিয়া বলি, এই 8 বৎসরও আমি তাকে ভুলি নাই, আমারই রাধারানী। রাধারানী বলিল, হোক হোক তাহলে আপনার রাধারানী। রুক্মিণী কুমার বলিতে লাগিল, সেই ক্ষুদ্র আশায় আমি কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারানী কে? তখন রাধারানী কথা বলিল। কামাক্ষাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনুচ্ছুক দিলেন, কেবল বলিলেন, আমাদিগের কোনো আত্মীয়ের কন্যা, যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে আর তো অধিক পীড়াপিড়ি করিতে পারি না, কেবল জিজ্ঞাসা করিলাম রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিয়াছিলেন, শুনিতে পাই কি? যদি প্রয়োজন হয় তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি। আমি কথা বলিলে তিনি বলিলেন, কেন রাধারানী রুক্মিণী কুমারের খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষ জানি না, আমার পিতৃ ঠাকুর জানিতেন, বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন, সেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে। এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন সে পত্র আপনাকে দিয়াছি। তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না, কেবল এই পত্র দিলেন, আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন, রাজপুরে যিনি অন্য সত্রতি আছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন। আমি সেই পত্র লই আপনার কাছে আসিয়াছি, কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী বলিলেন, জানিন নে, বোধ হয় যে আপনি মহাভ্রমে পতিত হইয়াই এখানে আসিয়াছেন। আপনার রাধারানী কে তাহা আমি চিনি কি বলিতে পারিতেছি না। সে রাধারানীর কথা কি শুনিলে বলিতে পারি, আমা হইতে তাহার কোন সন্ধান পাওয়া যাইবে কিনা? রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বলিলেন, কেবল নিজ দত্ত অর্থ বস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারানী বলিলেন, স্পষ্ট কথা মার্জনা করিবেন, আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না। যদি আপনি সেরূপ দয়ার্তচিত্ত হইতেন তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বলিলেন তাহাকে এমন দুর্দশাপন্ন দেখিয়া অবশ্যই তার কিছু আনুকূল্য করিতেন। কই, আনুকূল্য করার কথা তো কিছু বলিলেন না। রুক্মিণী কুমার বলিলেন, আনুকূল্য বিশেষ কিছু করিতে পারি নাই। আমি সেদিন নৌকাপথে রথ দেখিতে আসিয়াছিলাম, পাছে কেহ জানিতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয় লুকাইয়া আসিয়াছিলাম। অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একা তটে উঠিয়া আসিয়াছিলাম। সঙ্গে যাহা অল্প ছিল তাহাই রাধারানীকে দিয়াছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন প্রাতে আসিয়া উহাদিকের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া আমাকে কাশী যাইতে হল। পিতা অনেকদিন রুগ্ন হইয়া বসিলেন, কাশী হইতে প্রত্যাগমন করিতে আমার বৎসরাধিক বিলম্ব হইল। বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম, কিন্তু তাহাদিগকে আর দেখিলাম না। রাধারানী বলিল, একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে, বোধ হয় সেই রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরে আশ্রয় লইতে হইয়াছিল, আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন? অধিকক্ষণ নহে, আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল, আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম। আর কি দিয়া আসিলেন? আর কি দিব, এখানে ক্ষুদ্র নোট ছিল তাহা কুটিরে রাখিয়া আসিলাম। নোটখানি ও রূপে দেওয়া বিবেচনা সিদ্ধ হয় নাই, তাহারা মনে করিতে পারে আপনি নোটখানি হারাইয়া গিয়াছে। না, আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধারানীর জন্য, তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম। তাই বলিতেছিলাম, আপনাকে দয়াদ্রচিত্র বলিয়া বোধ হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য। এইটুকু বলিতে বলিতেই ছি ছি রাধারানী, ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায়। রাধারানীর মুখ নত করিয়া এইটুকু বলিয়াই চোখের জল ঝরঝর করে ফেলিতে লাগিল। অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকের মাথার কাপড়টা বেশি করে টানিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল। রুক্মিণী কুমার বোধ হয় চোখের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়াই থাকিবেন বলা যায় না। বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী, দুইজনেই দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়, আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি, তারপর উনি কি জাতি তা কে জানে? জাতিটা এখনই জানিতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না, তবে আর উহার সহিত কাজ কি? কথায় না হয় এই জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করিয়াই কাটাইব। এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি, জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে না, নিশ্চয়ই কাটিবে। এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের বাটা ফাঁপিয়া উঠিল, ঠোঁট দুখানি ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। সে জল দিয়া মুখ চোখ ধুইয়া রাধারানী ভাবিতে লাগিল, আচ্ছা যদি আমার জাতি হয় তাহলেই বা ভরসা কি? উনি তো দেখিতেছি বয়প্রাপ্ত কুমার, এমন সম্ভাবনা কি? তা হলেনি বা বিবাহিত? না না তা হইবে না, নাম জপ